0: वंदे मातरम।
1: वंदे मातरम सुजला सुफला मलयज शीतला

আজ সোমবার, 20 আশ্বিন 1948 শকাব্দ, 12ই অক্টোবর 2026 খ্রিস্টাব্দ, 24 আশ্বিন 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর 5:34 সূর্যাস্ত বিকেল 5:11 আকাশবাণী কলকাতা। শুরু হলো গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্জে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:57 হয়ে 9 সেকেন্ড।

0: পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে জানানো হয়েছে, আজ 12ই অক্টোবর রাত 11:30 পর্যন্ত 18 থেকে 19 সেকেন্ড সময় ধরে এবং 1.1 থেকে 1.6 মিটার উচ্চতার ঢেউ হঠাৎ উতলে ওঠার অর্থাৎ সামুদ্রিক জলোচ্ছ্বাস আছড়ে পড়ার পূর্বাভাস রয়েছে। তাই নৌকা ও জলযানগুলোকে চরম সতর্কতার সাথে চলাচল করতে এবং সমুদ্র সৈকতে বিনোদনমূলক কার্যকলাপে বিশেষ যত্ন ও সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দেয়া হচ্ছে। আকাশবাণী কলকাতা। একটু পরেই সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্জে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্জে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্জে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্জে, পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্জে, FM প্রচার তরঙ্গে 107 মেগাহার্জে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন সুভাষিত। এই অনুষ্ঠানে আজ শুনবেন আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের রচনা থেকে পাঠ।
1: 70-75 বছর আগে বাংলার যে চেহারা আমার চোখে পড়েছে আজ তার অনেক পরিবর্তন হয়েছে। তখন বাঙালির ছিল গোলাভরা ধান, দেহজোড়া স্বাস্থ্য, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, কামার কুমার ধোপা নাপিত সব ছিল বাঙালি। জাতিগত বৃত্তি মেনে তারা সুখে না হলেও স্বচ্ছন্দে দিন কাটাত। গ্রামে গ্রামে ছোটোখাটো মুদির দোকান ছিল তিলি সম্প্রদায়ের একচেটিয়া। একেবারে আলাদা মণিহারি দোকানেরও সৃষ্টি তখন হয়নি। সত্যি কথা বলতে কি, তখন লোকের এত মণিহারি জিনিসের দরকারও হতো না। লোকের আয় ছিল কম, ব্যয়ও ছিল কম। অল্প আয় নিয়েই তখনকার লোকেরা ছোট বড় সবাই 12 মাসে 13 পর্ব করত। দিনের যে কোনো সময় অতিথি অভ্যাগত আসুক না কেন, অপরিচিত লোকের বাড়িতেও 2-4টে ডাল ভাত মিলত। ছোট বড় সবাই ভিক্ষুককে 2 মুঠো চাল অন্তত দিত, খালি হাতে তাদের ফিরিয়ে দিত না। সারাদিন নিজের নিজের কাজকর্ম করে সন্ধ্যাবেলা তারা কেউ কেউ তাদের সংসারের ছোট ছোট দরকারি কাজগুলো করত, কেউ বা বসে দড়ি পাকাত, কেউ বা বৃষ্টির দিনে কাজে লাগতে পারে বলে গোলপাতার টোকা অর্থাৎ একেবারে ভারতীয় ছাতা বানাত, কেউ কেউ আবার সুতা কাটতে আরম্ভ করত। এগুলি ঠিক কাজ হিসেবে করা হতো না, এগুলি অবসর কাটানোর উপায় ছিল। যারা বুড়ো তারা হয়তো রামায়ণ মহাভারত পড়ত কিংবা গান বাজনা করত। গ্রামে গ্রামে বারোয়ারি উৎসব ছিল কত, যাত্রা, কথকতা, পাঁচালি, রামায়ণ, কবি, জারি এইসব গান তখন গ্রামে গ্রামে হতো। খোলা জায়গায় এইসব গান হতো, আশেপাশের গ্রাম থেকে অনেক লোক এসে এগুলো শুনত। যারা শুনত তারা এগুলো সত্যি সত্যি বিশ্বাস করত এবং দরকার মতো এইগুলোর সঙ্গে মানিয়ে নিজেদের জীবন চালাত। বিপদে আপদে একজনকে আরেকজন সান্ত্বনা দিত, সহানুভূতি দিয়ে, উপদেশ দিয়ে, কায়িক পরিশ্রম দিয়ে লোকে অন্যকে বিপদ থেকে বাঁচাতে চেষ্টা করত। জীবনে তাদের বিলাস ছিল না কিন্তু সৌন্দর্য ছিল, প্রাচুর্য না থাকলেও অভাব ছিল না, ধর্ম নিয়ে বিরোধ করত না। বাইরে অনেক রকম তফাত থাকলেও তারা কেউ কাকেও হিংসা করত না। কিন্তু আজকের দিনে অবস্থা গেছে একদম বদলে। আজ যদি পিছনের দিকে ফিরে তাকাই তবে বেশ বুঝতে পারি তফাত কতটা হয়েছে। নিজের চোখে না দেখলে কেউ বুঝতে পারবে না এই পরিবর্তন সত্যি সত্যি কতটা। পেটে ভাত নেই, পরনে ছেঁড়া কাপড়, চোখে নিরাশা নিয়ে হাজার হাজার ছেলে কলকাতা শহরের একদিক থেকে আরেক দিক হা চাকরি হা চাকরি করে ঘুরে বেড়াচ্ছে। এ দেখলে কার না দুঃখ হয়। ভাগ্য বলে দু চারজন যারা চাকরি পেয়েছেন বা ব্যবসায় নাম করেছেন তাদের সংখ্যা এত কম যে আমার মনে হয় সে কয়টাকে বাদ দিয়েই দেশের অবস্থা আলোচনা করা ভালো। পাড়াগাঁয়ের অবস্থা আরও ভয়ানক। বৃত্তিজীবী যারা ছিল তারা আজ নিজের নিজের পৈতৃক ব্যবসা ছেড়ে ধুঁকছে। চল্লিশ বছর হল জীবনযুদ্ধে আমার দেশবাসীর এই পরাজয়ের কথা আমি বলে আসছি। যদি কোনো দিন আমার এই রূঢ় কথায় কারো দৃষ্টি ফেরে তবেই সার্থক হবে আমার এই সমস্ত সাধনা। শেষ বয়সের শিশির কথায় আমার দেশবাসীর কাছে এই আমার একমাত্র আবেদন।
0: সুভাষিত অনুষ্ঠানে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের রচনা থেকে পাঠ শুনলেন। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন সঙ্গীতাঞ্জলি। এই অনুষ্ঠানে আজ প্রথম গানটি গেয়েছেন নির্মলা মিশ্র।

সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠানে এবারের গানটি শুনুন পিন্টু ভট্টাচার্যর কণ্ঠে।

0: শুনলেন সঙ্গীতাঞ্জলি। আজকের শিল্পীরা ছিলেন প্রথমে নির্মলা মিশ্র ও পরে পিন্টু ভট্টাচার্য। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আজকের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে একটু পরেই সকাল 6:30 আজকের চাষবাস শুনবেন কথিকা সবজি ও মরশুমি ফুলের বীজতলার রোগ নিয়ন্ত্রণ, বলবেন ডক্টর সৌরেন্দ্রনাথ দাস। 6:40 আপনার স্বাস্থ্য, অতিরিক্ত প্রসাধনে সাবধান, বলবেন ডাক্তার অবন্তী সাহা। শুনবেন দ্বিতীয় পর্ব। 6:45 প্রাত্যহিকি, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় ও কল্লোল কোনার। 7:45 রবীন্দ্রসঙ্গীতে সুরেলা গঙ্গোপাধ্যায়। 8:00 বিজ্ঞানের খবর, সংকলনে অপরাজিতা বন্দ্যোপাধ্যায়। 8:05 আধুনিক গানে রাজ্যশ্রী বন্দ্যোপাধ্যায়। 8:20 বাংলা কথিকা গড় জঙ্গলের দেবী শ্যামারূপা, বলেছেন প্রণব ভট্টাচার্য। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী মারুতি মহাতা। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, গানে গানের প্রথম পর্ব। 9:25 সমীক্ষা। 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 গানের ভেলা, বিদিশা রায়ের উপস্থাপনায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান, পুজো উপলক্ষে বিশেষ অনুষ্ঠান যুববাণী পুজোপিডিয়া, উপস্থাপনায় সায়নী মজুমদার ও ঋত্বিক শিকদার। 12:00 লঘু সঙ্গীতের অনুষ্ঠানে বাঁশি শিল্পী গোড়াচাঁদ বাগ। 12:15 লোকগীতি প্রীতি বাগের কণ্ঠে। 12:33 উনজমির দুনো ফসল স্বাগতা মণ্ডল মল্লিকের উপস্থাপনায়। 1:00 নির্বাচিত লোকগীতির অনুষ্ঠান। 1:45 মহিলা মহল, বিষয় বায়োস্কোপের গল্প। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন চিত্রা মুখোপাধ্যায়, উপস্থাপনায় ব্রততী দাস। 2:30 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। গীতাঞ্জলি দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 হ্যালো ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বুধাদিত্য মুখোপাধ্যায়। অতিথি ক্রীড়া সাংবাদিক অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য, বিষয় দশম শ্রেণীর গণিত। পাঠদানে বাথানগাছি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মানস কুমার প্রামাণিক, সঙ্গে দুজন শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি, শিল্পী লক্ষণ টুডু ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশে শুনবেন জল জীবন মিশন, বলবেন দেবিকা সোরেন। এরপরে লোকগীতি, প্রথমে ঠাকুরদাস আস্তা এবং পরে ডেভিড ওয়াস্কে ও সহশিল্পীবৃন্দর কণ্ঠে। 6:38 কৃষি কথার আসর, প্রথম শুনবেন পিএম কিষান, সাক্ষাৎকারে কৌশিক ঘোষ, সাক্ষাৎকার গ্রহণে সুব্রত চক্রবর্তী। পরে ভারত সরকারের প্রাণী কল্যাণ প্রকল্প, সাক্ষাৎকারে ডক্টর নীলেন্দুজ্যোতি মৈত্র, সাক্ষাৎকার গ্রহণে স্বাগতা মণ্ডল মল্লিক। 7:30 সমীক্ষা। 7:45 হাইলাইট। 8:00 স্বাস্থ্য জিজ্ঞাসা, বিষয় ফাস্টফুড, জাঙ্ক ফুড, প্রসেসড ফুড ও আমাদের স্বাস্থ্য। অতিথি ডাক্তার অভিক বসু, সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা সরকার। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী মারুতি মহাতা। 9:30 দৃষ্টিপাত, ডিসএবিলিটি কার্ড, স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সৌরভ গুপ্ত। 10:00 সেবা সংকল্প অভিযান। 10:15 বাংলা ছায়াছবির গান। 10:30 রবীন্দ্রসঙ্গীতে সুরেলা গঙ্গোপাধ্যায়। 10:45 আধুনিক গানে রাজ্যশ্রী বন্দ্যোপাধ্যায়। 11:00 লোকগীতি প্রীতি বাগের কণ্ঠে। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা শিল্পী করুণাময় দাস। এবার আসছি সঞ্চয়িতার অনুষ্ঠানের কথায়। সঞ্চয়িতার প্রথম অধিবেশনে এখন শুনছেন সুবদ্ধ সঙ্গীত, শুনছেন ধ্রুপদ, শিল্পী পণ্ডিত ফাল্গুনী মিত্র। 6:25 রবীন্দ্রসঙ্গীতে সুরেলা গঙ্গোপাধ্যায়। 6:35 ধারাবাহিক রামচরিত মানসের 261 পর্ব। 6:45 ভজন মানসী সেনের কণ্ঠে। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত কিংসুক ঘোষের উপস্থাপনায়। 8:30 রাগেশ্রী দাসের কণ্ঠে রাগ প্রধান গান। 8:45 আধুনিক গানে রাজ্যশ্রী বন্দ্যোপাধ্যায়। 9:00 লোকগীতি শিল্পী প্রীতি বাগ। 9:10 রাশধারা পাপিয়া ভট্টাচার্যের উপস্থাপনায়, 10:15 অঞ্জুমান উপস্থাপনায় আফতাব আলম, 11:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরদ শিল্পী সোহম চট্টোপাধ্যায়, সুরভি পাপিয়া ভট্টাচার্যের উপস্থাপনায় 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান দুটি অনুষ্ঠানই উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী মারুতি মহাতা। শুনলেন আজ সারাদিনে গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠানের কথা। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন বাংলা খবর।
1: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুতে 13,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় এক ভারতীয় সহ কমপক্ষে 13 জনের মৃত্যু হয়েছে, আহত 300 জনের বেশি। নতুন দিল্লির ঘটনাবলী নিয়ে রাষ্ট্রসংঘের মানবাধিকার সংস্থার বক্তব্যের কঠোর সমালোচনা করেছে ভারত। ভারত হরমুজ প্রণালী অঞ্চলে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার নিন্দা করেছে। জাহাজটিতে থাকা 11 জন ভারতীয় নাবিকের মধ্যে 2 জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে গতরাতে তৃতীয় টি-20 আন্তর্জাতিক ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজকে 14 রানে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। চেন্নাইয়ের আইআইটি মাদ্রাজে গতকাল এক অনুষ্ঠানে তামিলনাড়ুতে 13,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রকল্পগুলির মধ্যে রয়েছে 3,700 কোটি টাকার জাতীয় সড়ক প্রকল্প, বন্দর পরিকাঠামোর উন্নয়ন ও অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় রেল স্টেশনের আধুনিকীকরণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী শ্রী জোসেফ বিজয়। প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্পগুলি যোগাযোগ ব্যবস্থার উন্নতি, শিল্প বাণিজ্যের প্রসার এবং রাজ্যের যুবকদের কর্মসংস্থানের সুযোগ বাড়াবে। আইআইটি মাদ্রাজে সুধা গোপাল কৃষ্ণন ব্রেন সেন্টারও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ইসকেমিক স্ট্রোকে আক্রান্ত মানব মস্তিষ্কের একটি বিশেষ অ্যাটলাস সি স্ট্রোক প্রকাশ করেন তিনি। এর আগে প্রায় 4,900 কোটি টাকা ব্যয়ে নির্মিত চেন্নাই মেট্রো দ্বিতীয় পর্যায়ে পুনামাল্লি ভাদাপালানি অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রায় 15 কিলোমিটার দীর্ঘ এই অংশে রয়েছে 11টি উড়াল মেট্রো স্টেশন। প্রধানমন্ত্রী ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী যৌথভাবে নতুন মেট্রো পরিষেবা সূচনা করেন এবং মেট্রোয় যাত্রাও করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সারা পৃথিবী নতুন নতুন সমস্যার সমাধানের পথ খুঁজছে। ভারতের তরুণদের মধ্যে সেই সব সমস্যার সমাধান করার মতো প্রতিভা ও ক্ষমতা রয়েছে বলে তিনি বিশ্বাস করেন। চেন্নাইয়ের জয়গোপাল গারেডিয়া হিন্দু বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে আজ সন্ধ্যায় ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, বিকশিত ভারত বা উন্নত এক ভারতের স্বপ্ন বাস্তবায়নে যুব সম্প্রদায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তরুণদের জন্য ভারতে প্রচুর সুযোগ রয়েছে এবং তিনি তাদের নিজেদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান। শ্রী মোদী বলেন, তরুণদের উদ্ভাবনী ধারণাও বিভিন্ন সমস্যার সমাধান শুধুমাত্র ভারতের ভবিষ্যৎই নয়, বরং বিশ্বের ভবিষ্যৎকেও গড়ে তুলবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দেশের আকাঙ্ক্ষাগুলো পূরণ করা সম্ভব বলে তিনি আস্থা প্রকাশ করেন।
2: বিকশিত ভারত কে লিয়ে জো নয়ে আইডিয়া চাহিয়ে, জো নয়ে সলিউশন চাহিয়ে, উনসে ভারত হি নহি বিশ্ব কা ভবিষ্য ভি তয় হোগা। টুডে দ্য ওয়ার্ল্ড ইজ লুকিং ফর সলিউশনস এন্ড You have the potential to provide those solutions.
1: ভারতে উৎপাদন ক্ষেত্রের উন্নয়নের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই ক্ষেত্রের প্রসার ঘটায় তরুণদের জন্য প্রত্যক্ষ পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি 50 গুণ বেড়েছে এবং প্রকৌশল পণ্য রপ্তানিও নতুন রেকর্ড স্পর্শ করেছে। ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে। 2014 থেকে বৈদ্যুতিন পণ্য রপ্তানিও 11 গুণ বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী মেট্রো রেল পরিষেবা সম্প্রসারণের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, 2014 সালে

0: মাত্র 5টি শহরে মেট্রো পরিষেবা পাওয়া যেত, বর্তমানে তা বৃদ্ধি পেয়ে 25-এ দাঁড়িয়েছে। সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় এক ভারতীয় সহ কমপক্ষে 13 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। সৌদি সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, শনিবার কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত আনা হয়। এর ফলে যাত্রী টার্মিনালে আগুন ধরে যায়। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এই হামলার দায় স্বীকার করেছে এবং সৌদি আরবের বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহার না করার জন্য বিমান সংস্থা ও যাত্রীদের সতর্ক করেছে। ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং দ্রোন ব্যবহার করে বিমানবন্দরটিতে হামলা চালানো হয়েছে বলে হুথি বিদ্রোহী জানিয়েছে। তাদের দাবি, সৌদির সব বিমানবন্দরই তাদের সম্ভাব্য লক্ষ্যবস্তু। ইয়েমেনের গৃহযুদ্ধে সরকারি বাহিনীকে সহায়তা এবং সানার বিমানবন্দরে বিমান হামলার প্রতিবাদে এই হামলা চালানো হচ্ছে বলে বিদ্রোহীরা জানিয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হুথিদের বিরুদ্ধে কোনো হামলা চালানো হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে দ্রুত পদক্ষেপ করা হবে। সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় এক ভারতীয়ের মৃত্যু হয়েছে। রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, গতকাল ওই ভারতীয় প্রাণ হারান। মৃতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ভারতীয় দূতাবাস। মৃতদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা সহ প্রয়োজনীয় সব সহায়তা প্রদানের জন্য ওই ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে ভারতীয় দূতাবাস। উল্লেখ্য, শনিবারের ওই হামলায় প্রায় 300 জন আহত হয়েছিলেন, যাদের মধ্যে ছিলেন 10 জন ভারতীয়। হামলায় আহত ভারতীয় নাগরিকদের যেসব হাসপাতালে ভর্তি করা হয়েছে সেখানে গিয়েছেন দূতাবাসের কর্মীরা। ভারতীয় দূতাবাস জানিয়েছে, আহতদের মধ্যে 3 জন আইসিইউতে থাকলেও তাঁদের অবস্থা স্থিতিশীল, আরও 2 জনকে সাধারণ ওয়ার্ডে ভর্তি করা হয়েছে, বাকিদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। রিয়াদের ভারতীয় দূতাবাস একটি 24 ঘন্টার হেল্পলাইন নম্বর চালু করেছে, নম্বরটি হল 800-2471-234। এর পাশাপাশি যে কোনো জিজ্ঞাসার জন্য 9661148469 এবং 9665362160 নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করা যাবে। সুপ্রিম কোর্ট দিল্লি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে, শান্তিপূর্ণভাবে জমায়েত হওয়া কাউকে যাতে বেআইনিভাবে আটক না করা হয় এবং ট্রাফিক নিয়ম মেনে তাদের অবাধ চলাচলের সুযোগ দেওয়া হয়। আদালত দিল্লিতে ব্যারিকেড বসানোর বিষয়টি পর্যালোচনা করার পরামর্শ জানিয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলার পরিস্থিতি অনুযায়ী মেট্রো পরিষেবা যাতে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলে এবং ইন্টারনেট পরিষেবা যাতে নিরবিচ্ছিন্ন থাকে তা নিশ্চিত করতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে। নতুন দিল্লির ঘটনাক্রম নিয়ে রাষ্ট্রসংঘের মানবাধিকার সংস্থা OHCHR এর বক্তব্যের কড়া সমালোচনা করেছে ভারত। এই বক্তব্যকে পুরোপুরি খারিজ করে দিয়েছে বিদেশমন্ত্রক। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে আন্তর্জাতিক কোনো সংস্থার নাক গলানো একেবারেই মেনে নেওয়া যায় না। তিনি পাল্টা প্রশ্ন তুলে বলেন, ভারতের প্রতিবেশী দেশগুলোতে সাধারণ মানুষের ওপর অত্যাচার হলে তারা কোনো কথা বলে না, এমন দ্বিমুখী আচরণের জন্যই এরকম সংস্থার গ্রহণযোগ্যতা কমছে এবং বহুপাক্ষিকতার ওপর মানুষের বিশ্বাস হারিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। জনসেবা থেকে দেশ সেবা, এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় ওয়াকআপ সংস্কার, একটি প্রতিবেদন।
1: দেশের প্রশাসনিক সংস্কার, স্বচ্ছতা এবং জনস্বার্থে বিভিন্ন নীতি ও আইন নিয়ে আলোচনার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে ওয়াকআপ সংস্কার। এই সংশোধনীর মাধ্যমে ওয়াকআপ সম্পত্তির নথিভুক্তিকরণ, ডিজিটাল তথ্য ভাণ্ডার, ওয়াকআপ বোর্ডের গঠন এবং সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে। ওয়াকআপ সংস্কারের ফলে মুসলিম মহিলাদের ক্ষমতায়ন হয়েছে বলেও মনে করেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ওসমান মল্লিক।
2: কিন্তু বর্তমানে সরকার বলেছে ওয়াকআপে আওলাদের ক্ষেত্রে যদি কোনো সম্পত্তি মেয়েরা পায় এবং মেয়েদের কাছে যায় তাহলে সেই সম্পত্তি কখনোই ওয়াকআপে যাবে না। অর্থাৎ কোনো সম্পত্তি একবার মেয়েরা উত্তরাধিকার সূত্রে পেলে সেই সম্পত্তিকে আর ওয়াকআপ করা যাবে না। এটি নিঃসন্দেহে মেয়েদের ক্ষমতায়ন করার পক্ষে, মেয়েদের এম্পাওয়ারমেন্ট করার পক্ষে একটা বড় পদক্ষেপ।
1: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে কেন্দ্রীয় প্রকল্প বনবন্ধু কল্যাণ যোজনা, এই বিষয়ে শুনবেন একটি আলোচনা। অধ্যাপক সুপর্ণা সান্যাল মুখার্জির সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 10টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, DTH বাংলা পরিষেবা ও আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেলে AIR নিউজ কলকাতাতে। ভারত হরমুজ প্রণালী অঞ্চলে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার নিন্দা করেছে। বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, এমটি পেট্রো ডলফিন নামে একটি জাহাজ ড্রোন হামলার শিকার হয়েছে বলে খবর পাওয়া গেছে। জাহাজটিতে থাকা 11 জন ভারতীয় নাবিকের মধ্যে 2 জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। এমটি ভ্যালথেরা নামে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী একটি তেলবাহী জাহাজেও অজ্ঞাত কোনো ক্ষেপণাস্ত্র বা দূর থেকে নিক্ষেপ করা বস্তুর আঘাতে আগুন ধরে যায়। তবে জাহাজটিতে থাকা 11 জন ভারতীয় নাবিক

0: নিরাপদ রয়েছেন বলে জানানো হয়েছে। মাস্কটে ভারতীয় দূতাবাস পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে। নিখোঁজ ভারতীয় নাবিকদের উদ্ধারে এবং জাহাজের ভারতীয় কর্মীদের সবরকম সহায়তা দিতে ওমানের কর্তৃপক্ষ সংশ্লিষ্ট জাহাজ পরিচালনকারী সংস্থাগুলির সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে দূতাবাস। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারতীয় নাবিকদের নিরাপত্তা সুনিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজে বারবার হামলার ঘটনার উদ্বেগ প্রকাশ করে ভারত বলেছে, এর ফলে ইতিমধ্যেই অস্থির থাকা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। চলতি সংঘাতের অবসানে অবিলম্বে উত্তেজনা প্রশমন এবং আলোচনা কূটনীতির মাধ্যমে সমাধানের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে ভারত। বাণিজ্যিক জাহাজ, নাবিক এবং অসামরিক পরিকাঠামোর উপর হামলা বন্ধ করার পাশাপাশি অবাধ নৌ চলাচল এবং সমুদ্রপথে বাণিজ্যের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত সুনিশ্চিত করার আহ্বান জানিয়েছে নয়াদিল্লি। বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন, হরমুজ প্রণালীতে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী তেলবাহী জাহাজ MT ভেলতেরের 11 জন ভারতীয় নাবিকের সকলেই নিরাপদ রয়েছেন বলে জানা গেছে। সামাজিক মাধ্যমে একথা জানিয়ে মন্ত্রী আরও বলেন, ড্রোন হামলার শিকার হওয়া MT পেট্রো ডলফিন নামে অন্য একটি জাহাজের 11 জন ভারতীয় নাবিকের মধ্যে 9 জন নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে, তবে 2 জন এখনও নিখোঁজ রয়েছেন। ক্রিকেটে ইন্দোরের হোলকা স্টেডিয়ামে গতরাতে তৃতীয় টি-20 আন্তর্জাতিক ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজকে 14 রানে হারিয়ে দিয়েছে। জয়ের জন্য 224 রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 209 রান তোলে। সিমরান হেটমোয়ার সর্বাধিক 43 রান এবং কামিন পুরান 42 রান করেন। ভারতের অর্শদীপ সিং 3টি উইকেট নেন। এর আগে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 223 রান করে ভারত। অর্শদীপ সিং ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুতে 13,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় এক ভারতীয় সহ কমপক্ষে 13 জনের মৃত্যু হয়েছে, আহত 300 জনেরও বেশি। ইন্দোরের হোলকা স্টেডিয়ামে গতরাতে তৃতীয় টি-20 আন্তর্জাতিক ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজকে 14 রানে হারিয়ে দিয়েছে। খবর এখানে শেষ হল। পরবর্তী খবর সকাল 7:25।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: গ্রাম বাংলার কৃষক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন সবজি ও মৌসুমি ফুলের বীজ তলার রোগ নিয়ন্ত্রণ। এ বিষয়ে বলছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের বরিষ্ঠ অধ্যাপক ডক্টর সৌরেন্দ্রনাথ দাস।
1: সবজি ও মৌসুমি ফুলের বীজ তলার রোগ নিয়ন্ত্রণ, এই যে বর্ষা শেষ হয়ে যখন শীত আসছে, এক্ষেত্রে কিন্তু যে বীজতলা তৈরি হয় সেক্ষেত্রে কতগুলো গুরুত্বপূর্ণ রোগ আসে। একটা হচ্ছে চারা ধসা এবং আরেকটা হচ্ছে গোড়া পচা। দ্বিতীয়ত হচ্ছে কি, কৃমিশত্রুজনিত শিকড় ফোলা রোগ। আমরা কৃমিশত্রুজনিত শিকড় ফোলা রোগটা পরে বলছি। প্রথমত চারা ধসা, গোড়া পচা, এটা কিন্তু মূলত মাটিবাহিত ছত্রাক এবং বীজবাহিত ছত্রাকের জন্যে সাধারণত কৃষকরা দেখতে পায়। চারা ধসাটা সদ্য যখন বীজ থেকে চারা বেরোয় তাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়, এবং গোড়া পচাটা বীজতলাতেও থাকে, এর পরে গোড়া পচাটা মূল জমিতে যখন স্থানান্তরিত করা হয় সেক্ষেত্রেও কিন্তু দেখা যায়। কিন্তু এই প্রধান যে দুটো রোগ কৃষকদের, চারা ধসা এবং গোড়া পচার জন্য কৃষকরা সাধারণত যে জায়গায় বীজতলা করবেন মূল জমি থেকে তারা যেন একটু উঁচু করে বীজতলা তৈরি করেন, এবং সেক্ষেত্রে সারাদিন সেখানে যেন রৌদ্র থাকে এটা লক্ষ্য করতে হবে। এবং যখন মাটিটা তৈরি করতে হবে মাটিটা বারবার উল্টে বা মাটিটা বারবার কর্ষণ করে যেন তারা তৈরি করে, মাটিস্থিত যে রোগ জীবাণু আছে তাতে নষ্ট হবে। এছাড়া সবচেয়ে ভালো হয় কৃষকরা এই বীজতলা তৈরি করার জন্য যদি মাটিটাকে কোনো স্বচ্ছ সাদা পলিথিন দিয়ে বীজ ফেলার দিন 15-20 আগে ঢেকে দিয়ে রাখে, 2-3 দিন ছাড়া ছাড়া উল্টালে একটু একটু করে জল দিলে দেখা যাবে কি, যখন 2-3 দিন পরে খুলবে একটু ভিতরটা ঘেমে গেছে, মাটিতে হাত দিলে খুব তাপমাত্রা অনুভব হচ্ছে। এর ফলেও কিন্তু মাটিস্থিত বিভিন্ন রোগ পোকা, বিশেষত চারা ধসা ও গোড়া পচার ক্ষেত্রে যে সময়

0: সমস্ত ছত্রাক ব্যাকটেরিয়াজনিত থাকে জীবাণু, সেগুলো নষ্ট হয়ে যাবে। এছাড়া কৃষকদের বেশি করে পচা বা জৈব সার ব্যবহার করতে হবে অথবা কেঁচো সার, কারণ এই পচা জৈব সার বা কেঁচো সার কিন্তু অন্যান্য কালো বাদামি পদার্থ, মাটিস্থিত যে সমস্ত ছত্রাক ব্যাকটেরিয়া আছে সেগুলোকেও নষ্ট করে দেবে। এবং এই যে বীজ ফেলবে, বীজ ফেলার জন্য কৃষকদেরকে অবশ্যই বীজটা শোধন করতে হবে। বীজ শোধনের ক্ষেত্রে ছোট আকারের বীজের ক্ষেত্রে অথবা বড় বীজের ক্ষেত্রে আমরা সাধারণত বলি থাইরাম, ম্যানকোজেব, ক্যাপ্টান তারা ইউজ করুক 5-6 গ্রাম প্রতি কেজি বীজের জন্য। যদি কার্বেন্ডাজিম 50% ইউজ করে তাহলে 3-4 গ্রাম প্রতি কেজি বীজ, এবং বর্তমানে থায়োফেনেট মিথাইল ও পাইরোক্লোস্টোবিনেরও মিশ্রণ নতুন কৃষি বীজ হিসেবে এসছে 3-4 ml প্রতি কেজি বীজ 50 ml জলে ভালো গুলে মাখিয়ে তারা যেন ফেলে। যদি জৈব কৃষি বীজ ইউজ করে ট্রাইকোডার্মা ভিরিডিকে ব্যবহার করতে পারে তারা 4-6 গ্রাম প্রতি কেজি বীজের জন্য 40 ml জলে গুঁজে তারা ব্যবহার করবে। যে বীজটা ফেলবে তারা যেন লাইন বা সারিতে ফেলে, এবং যদি দু একটা ক্ষেত্রে প্রথমই গোড়া পচা অথবা চারা ধসার লক্ষণ পায়, বীজ শোধনে যে সমস্ত ছত্রাকনাশকের কথা বললাম থাইরাম, ম্যানকোজেব, কার্বেন্ডাজিম, এগুলো জলে গুলে পরিমাণটা অর্ধেক করে, ম্যানকোজেব হলে 2-2.5 গ্রাম এবং কার্বেন্ডাজিম হলে 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে গাছের চারার পাশ দিয়ে তারা যেন ঢালে। এবং কৃমিশত্রুজনিত যে নিমাটোডজনিত শিকড় ফোলা রোগটা কমানোর জন্যে জৈব সার বেশি করে দিক, প্রয়োজনে তারা নিম খোল ব্যবহার করুক, নিমযুক্ত কোনো কিছু কীটনাশক তারা ইউজ করুক, নিম তেল, নিম অয়েল এবং গাঁদা ফুলের গাছও তারা দু একটা বীজতলাতেই রাখুক। এইভাবে তারা যদি নিয়ন্ত্রণ করে তাহলে সবজি ও মৌসুমি ফুলের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ রোগ চারা ধসা, গোড়া পচা ও শিকড় ফোলা থেকে কৃষক মুক্ত থাকবে এবং তারা সুন্দরভাবে চারা তৈরি করতে পারবে। পরবর্তী ক্ষেত্রে মেন জমিতে যখন তারা ব্যবহার করবে সেক্ষেত্রে দেখা যাবে যে রোগমুক্ত তারা চারা ধসা গোড়া পচা পর্যন্ত যদি সবজি, বিশেষত কপি চারা, বেগুন চারা, টমেটো চারা যদি ফেলে তাহলে বৃদ্ধির দশাতে তাড়াতাড়ি কিন্তু এই রোগগুলো আসবে না, বা এলেও সেগুলোকে তারা কৃষক তাড়াতাড়ি কিন্তু প্রতিহত করতে পারবে। তাহলে কৃমিশত্রুর ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম তার সাথে বর্তমানে গাঁদা ফুলের সাথে রসুন এবং পেঁয়াজের গাছও যদি রাখা যায় এবং নিম খোল, নিম কীটনাশক, বিশেষ করে নিম তেল অথবা নিমের কোনো বাজারজাত কীটনাশক যদি ব্যবহার করে, প্রয়োজনে তরল সার, গোবর গোমূত্রকে গুলে অনেক সময় আমরা বিভিন্ন সবজির পাতাকে পচিয়ে যদি ব্যবহার করে দেখা যাবে কৃমিশত্রুর আক্রমণও কিন্তু নিয়ন্ত্রণ হচ্ছে।
1: এতক্ষণ শুনলেন সবজি ও মৌসুমি ফুলের বীজতলার রোগ নিয়ন্ত্রণ, এ বিষয়ে বললেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের বরিষ্ঠ অধ্যাপক ডক্টর সৌরেন্দ্রনাথ দাস।
2: এখন জানিয়ে দিই কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সারা পশ্চিমবঙ্গের আগামী 24 ঘন্টার জল হাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। শুনলেন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। এই সঙ্গেই শেষ হল আজকের চাষবাস। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
3: আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে, সে আনন্দ ধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান। শুনতে পাবেন 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9:00, মৈত্রীতে সকাল

0: 11:30, এফএম রেইনবোয় সকাল 11:00 এবং এফএম গোল্ডে বেলা 1:10 আকাশবাণীর পূজোর গান।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটি ঘোষণা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা। এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণী সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হলো।

0: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে পরপর তিন দিন শুনবেন অতিরিক্ত প্রসাধনী ব্যবহারের কুফল সম্পর্কে ধারাবাহিক কথিকা। আজ দ্বিতীয় পর্ব। বলছেন ত্বক রোগ বিশেষজ্ঞ ডাক্তার অবন্তী সাহা।
1: গতকাল আমরা আলোচনা শেষ করেছিলাম যে স্টেরয়েড জাতীয় ক্রিমের পার্শ্ব প্রতিক্রিয়া। এখন আমরা জানব এই স্টেরয়েড জাতীয় ক্রিমগুলি কেন এত জনপ্রিয়। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে আজ এই 2026 সালেও আমরা মানুষের ত্বকের স্বাভাবিক রঙকে, অর্থাৎ যা সে জন্মগতভাবে পেয়ে থাকে, সেটাকে কিন্তু তার ব্যক্তিত্ব বা তার গুণের ওপরে আমরা জায়গা দিয়ে থাকি। এটি একটি সামাজিক ব্যাধি। এই সামাজিক ব্যাধিরই বহিঃপ্রকাশ হল প্রসাধনী দ্রব্যের মাত্রাতিরিক্ত ব্যবহার বা ভুল ব্যবহার। স্টেরয়েডযুক্ত ক্রিমগুলি এই সামাজিক ব্যাধিটিকেই তার হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে। স্বল্প সময়ের জন্য স্টেরয়েড ক্রিম ব্যবহার করলে ত্বক হয়ে ওঠে চকচকে মসৃণ, সেটিকেই কালো রং ফর্সা হচ্ছে ধরে নিয়ে সাধারণ মানুষ, বিশেষত মহিলারা, নির্বিচারে মাসের পর মাস বা কখনো বছরের পর বছর ধরে ব্যবহার করে চলেন। ফলশ্রুতি হিসেবে মুখের চামড়া হয়ে ওঠে পাতলা, অবাঞ্ছিত রোমে ভর্তি, রক্তাভ, ব্রণযুক্ত এবং স্পর্শকাতর। আমাদের বুঝতে হবে জন্মগতভাবে প্রাপ্ত ত্বকের রং কোনোভাবেই পরিবর্তন করা সম্ভব নয়। ত্বকের কোনো অসুখ হলে তার চিকিৎসা করা যেতে পারে এই মাত্র। এই স্টেরয়েড জাতীয় ক্রিম দীর্ঘমেয়াদী ব্যবহার করার ফলে যে অসুবিধেগুলো ত্বকে দেখা যায় সেগুলিকে সারিয়ে তুলতে কিন্তু বেশ বেগ পেতে হয় ত্বক চিকিৎসকদের। অনেক সময় দুবছর বা তিন বছরও লেগে যায় এই স্টেরয়েডযুক্ত ক্রিমের পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে যে সমস্ত ত্বকের ওপর, সেগুলিকে আবার তার স্বাভাবিক জায়গায় ফিরিয়ে আনতে বা কখনো কখনো পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফেরানো হয়তো সম্ভবও হয় না। এবার আসি কেশ পরিচর্যায় প্রসাধনী ব্যবহারের বিষয়ে। মাত্রাতিরিক্ত প্রসাধনী দ্রব্য চুলে ব্যবহার করায় অনেক সময় তা মাথার তালুতে জমা হতে থাকে এবং প্রাদুর্ভাব ঘটে ফোড়া, চুলকানি বা এক্সিমার মতো ত্বকের রোগের। এখন আরেকটি জিনিসও খুব জনপ্রিয় হয়ে উঠেছে, সেটি হচ্ছে কৃত্রিম উপায়ে চুল স্ট্রেট করা বা সোজা করা বা স্মুথ করা। এইগুলি করার সময় অতিরিক্ত তাপ প্রয়োগ করা হয়, যার ফলে চুল তার স্বাভাবিক আর্দ্রতা হারায়, চুলের স্বাভাবিক নমনীয়তা হয় ক্ষতিগ্রস্ত এবং চুলের স্বাভাবিক সৌন্দর্য একেবারেই লুপ্ত হয়। তার জায়গায় দেখা যায় যে রুক্ষ, ভঙ্গুর এবং আঘাতপ্রাপ্ত চুলে মাথা ভরে গেছে, চুলের ডগা ফেটে যায় এবং অনেক সময় অতিরিক্ত মাত্রায় চুল পড়া শুরু হয়, যা আবার স্বাভাবিক জায়গায় ফিরিয়ে আনা বেশ কঠিন হয়ে পড়ে। এছাড়াও তো বলতেই হবে সাদা চুল কালো করা বা কলপ করা, সেগুলিও চুলের স্বাভাবিক

0: স্বাভাবিক সৌন্দর্যের পক্ষে কিন্তু হানিকর। খুব একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হল বেশিরভাগ কলপের মধ্যে থাকে প্যারাফিনিলিন ডায়ামাইন বা পিপিডিএ নামক পদার্থ, যা শুধু মাথার তালুতে নয়, সংবেদনশীল ব্যক্তির মুখ, গলা, কান এবং শরীরের অন্যান্য অংশেও একজিমার প্রকোপ ঘটাতে পারে। সেই জন্য কলপ করার আগে ত্বকের সংবেদনশীলতা পরীক্ষা অবশ্য প্রয়োজনীয়। আজকে এখানেই শেষ করছি। আগামীকাল আসব এই আলোচনার তৃতীয় এবং শেষ পর্যায়ে।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনলেন অতিরিক্ত প্রসাধনী ব্যবহারের কুফল সম্পর্কে ধারাবাহিক কথিকা। আজ ছিল দ্বিতীয় পর্ব। বললেন ত্বক রোগ বিশেষজ্ঞ ডাক্তার অবন্তী সাহা। প্রাত্যহিকী।

সুপ্রভাত। শরতের আকাশে এখন দেবীপক্ষের আলো, মহালয়া পেরিয়ে এসেছে দেবীপক্ষ। কাশফুলের দোলায় শিউলির শুভ্র কমলা পাপড়িতে ঢাকের প্রথম আওয়াজের প্রতীক্ষায় ধীরে ধীরে উৎসবের রং ছড়িয়ে পড়েছে আমাদের চারপাশে। উৎসব মানেই মনের এক বিশেষ অনুভব, যেখানে আনন্দ আছে, প্রার্থনা আছে, প্রিয়জনের জন্য আছে অপেক্ষা, আর আছে সমস্ত গ্লানি মুছে নতুন করে বাঁচার প্রত্যয়। এই উৎসবের আবেশকে সঙ্গী করেই শরতের এই স্নিগ্ধ সকালে দেবীপক্ষের শুভ আবহে আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রাত্যহিকী।

0: শুরুতেই ইতিহাসের আলোতে আজকের দিন, আজ 12 অক্টোবর। রবীন্দ্র যুগের পরিমণ্ডলে দাঁড়িয়ে একজন একেবারে নিজস্ব ধরনের কবিতা লিখছেন, তাও আবার তিনি মহিলা কবি, কথাটা অবাক করার মতোই বটে। আর এই কাণ্ড যিনি ঘটিয়েছিলেন, তিনি যে সে সময়কার মহিলা কবিদের মধ্যে শ্রেষ্ঠত্বের শিরোপাটি পাবেন সেটা বলাই বাহুল্য। তিনি কামিনী রায়। একটি বিষয়ে কামিনী রায় ভারতবর্ষের মেয়েদের মধ্যে শীর্ষে রয়েছেন, কারণ তিনি এদেশের প্রথম মহিলা অনার্স গ্র্যাজুয়েট। বেথুন কলেজ থেকে সংস্কৃতে অনার্স নিয়ে পাশ করে তিনি বেথুনেই পড়াতে থাকেন। কাব্যচর্চার হাতেখড়ি অবশ্য তার অনেক আগেই হয়ে গেছে। 15 বছর বয়সে প্রকাশিত আলো ও ছায়া কাব্যগ্রন্থটি কামিনী রায়কে রাতারাতি বিখ্যাত করে দেয়। এককালে তার কবিতার লাইন লোকের মুখে মুখে ফিরত। তিনি প্রথম ঘরোয়া পরিবেশ থেকে বেরিয়ে উদারতর কাব্যাঙ্গনে পদার্পণ করেছিলেন। প্রেম, প্রকৃতি আর স্বদেশ প্রেম বার বার ফিরে এসেছে তার কবিতায়। আজ কামিনী রায়ের জন্মদিন। তিনি লিখেছিলেন, তোরা শুনে যা আমার মধুর স্বপন, শুনে যা আমার আশার কথা। জানতেন কি যে এখনো এতদিন পরেও আমরা তার কথা শুনব, তার কথা, কামিনী রায়ের কথা। জন্মদিনে তাকে আমাদের প্রণাম।
1: বাবা মায়ের দেওয়া নাম অনিমা, ডাকনাম মোহর, অবনীন্দ্রনাথ

ডাকতেন আকবরী মোহন নামে। আর গুরুদেব রবীন্দ্রনাথ দিলেন তার নামটিকেই বদলে, অনিমা হলেন কণিকা। হ্যাঁ, কণিকা বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রসঙ্গীতের এই প্রবাদ প্রতিম শিল্পীর জন্মদিন আজ। 1924 সালের 12 অক্টোবর বাঁকুড়ার সোনামুখীতে তাঁর জন্ম হলেও শিশু বয়স থেকে আমৃত্যু তাঁর ঠিকানা ছিল শান্তিনিকেতন। পড়াশোনা, সঙ্গীত শিক্ষা, কর্মজীবন সবই শান্তিনিকেতনে। 1938 সালে তাঁর রবীন্দ্রসঙ্গীতের প্রথম রেকর্ড প্রকাশিত হয়। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ও শৈলজারঞ্জনের কাছে সঙ্গীত শিক্ষা লাভ করলেও অন্যান্য অনেকের কাছেও তিনি সঙ্গীতের তালিম নিয়েছিলেন। 1943 থেকে 1984 পর্যন্ত বিভিন্ন পদে সঙ্গীত ভবনে কাজ করেছেন কণিকা বন্দ্যোপাধ্যায়। বিশ্বভারতীর এমেরিটাস অধ্যাপকও ছিলেন।

সব ধরনের রবীন্দ্রসঙ্গীতে তার ছিল সাবলীল বিচরণ। মঞ্চ, চলচ্চিত্র, নাটক সব ক্ষেত্রেই তাঁর গাওয়া রবীন্দ্রসঙ্গীত সমান জনপ্রিয়। স্বামী বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে যুগ্মভাবে লিখেছেন বেশ কয়েকটি রবীন্দ্রসঙ্গীত বিষয়ক বই। আকাশবাণীর সঙ্গে তাঁর ছিল অত্যন্ত নিবিড় সম্পর্ক। পদ্মশ্রী, দেশিকোত্তম, আকাদেমি শিরোমণি, আলাউদ্দিন পুরস্কার, BFJ পুরস্কার সহ বহু সম্মানে সম্মানিতা কণিকা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে আমরা তাঁকে জানাই আমাদের আন্তরিক শ্রদ্ধা।

0: শিশির কুমার সেন নদিয়ার সাহেবনগরের সর্বোদয় সেবক। স্বাধীনতা সংগ্রামের সময় দেশ সেবার প্রেরণায় কোম্পানির চাকরি ছেড়ে সস্ত্রীক গান্ধীজি প্রদর্শিত পথে গঠনমূলক গ্রাম সেবায় আত্মনিয়োগ করেন। ১৯৪২ আন্দোলনে ডায়মন্ড হারবার খাদি মন্দিরের অধিকাংশ কর্মী যখন কারাবাস করছেন, তখন তিনি ও তার স্ত্রী সর্বোদয় সেবিকা নিরুপমা দেবী ডায়মন্ড হারবার খাদি মন্দিরের মধুসূদনপুর আশ্রমে এসে বসবাস শুরু করেন। ১৯৪৩ খ্রিস্টাব্দে দুর্ভিক্ষের সময় ওই অঞ্চলের দুর্গত অধিবাসীদের সর্বতোভাবে সেবা করেন। ব্রাহ্ম সমাজভুক্ত শিশির সেনের চেষ্টায় এই সেবা কাজে মধুসূদনপুর কেন্দ্রের ব্রাহ্ম সমাজ সক্রিয় হয়ে উঠেছিল। এরপর সাহেবনগরে কেন্দ্র স্থাপন করে তার মাধ্যমে গঠনমূলক কাজ করতেন। নিরুপমা দেবীর পরিচালনায় সেখানে কস্তুরবা ট্রেনিং কলেজ চলত। ১৯৫৫ খ্রিস্টাব্দে তিনি নদিয়া জেলায় ভূদানযোগ্য পদযাত্রা করেন এবং তখন থেকে ভূদান গ্রামদানের কাজ করে আসছিলেন। সর্বোদয় প্রকাশন মণ্ডল সংস্থা গঠন করে তিনি প্রথম বাংলায় সর্বোদয় সাহিত্য প্রচারের ব্যবস্থা করেন। ১৯৭৮ সালের ১২ অক্টোবর অর্থাৎ আজকের দিনে তিনি ইহলোক ত্যাগ করেন।
1: বিজয় কুমার বসু ঢাকার পোগজ স্কুল থেকে ম্যাট্রিক, ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে আইএসসি এবং কলকাতা মেডিকেল কলেজ থেকে ১৯৩৬ খ্রিস্টাব্দে এমবি পাশ করেন।

সেই বছরই নবগঠিত কমিউনিস্ট পার্টির সদস্য হন। 1938 খ্রিস্টাব্দে ভারত থেকে চীনে যে মেডিকেল মিশন পাঠানো হয়েছিল তিনি তার অন্যতম সদস্য ছিলেন। ডাক্তার কোটনিশের নেতৃত্বে 5 সদস্যের এই মিশন উত্তর চীনে ইয়েমেনে অষ্টম চীনা স্থলবাহিনীর সামরিক হাসপাতালের সঙ্গে যুক্ত ছিল। 50-এর মন্বন্তরে তাঁর সেবা কার্য স্মরণীয়। 1946 খ্রিস্টাব্দে সারা ভারত ডাক্তার কোটনিশ স্মৃতি রক্ষা কমিটি গঠনে তাঁর বিশেষ ভূমিকা ছিল। পরবর্তীকালে চীনে গিয়ে আকুপাঙ্কচার চিকিৎসা পদ্ধতি শিখে এসে ভারতে প্রথম আকুপাঙ্কচার সমিতি স্থাপন করেন। 1986 সালের 12ই অক্টোবর অর্থাৎ আজকের দিনে তিনি পরলোক গমন করেন। এবার চলে যাব দেশবন্দনায়। তরুণ বন্দ্যোপাধ্যায়।

0: তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন আজকের দেশবন্দনা।
1: এবারে জরুরি একটি কথা, প্রাত্যহিকের 2026-এর জুলাই মাসের প্রথম পক্ষের বিষয় ছিল মন খারাপের মহৌষধ। আবারও বলি, প্রাত্যহিকী 2026 জুলাই মাসের প্রথম পক্ষের বিষয় ছিল

0: মন খারাপের মহৌষধ। এই বিষয়ে সেরা পত্রদাতা নির্বাচিত হয়েছেন সুধীর কুমার দে, ঠিকানা কাট জুড়িডাঙ্গা কেন্দুয়াডিহি বাঁকুড়া। আর জুলাই মাসে দ্বিতীয় পক্ষের বিষয় ছিল চাঁদের মায়া, এই বিষয়ে সেরা পত্রদাতা নির্বাচিত হয়েছেন সানাই পাত্র, ঠিকানা মেদিনীপুর শহর, পশ্চিম মেদিনীপুর।
1: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
2: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
1: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
2: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
1: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন,
2: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
3: একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে শুনছেন বিশেষ অনুষ্ঠান আকাশবাণী সংগ্রহশালা থেকে। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। ঘোষণাটি শেষ হল।
0: জানাবো আরও একটি জরুরি কথা, অক্টোবর মাসের দ্বিতীয় পক্ষের বিষয়ে আশ্রয়। আমাদের ইমেল আইডি chithirjhapi@gmail.com, chithirjhapi chithirjhapi@gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়, প্রাত্যহিকী প্রজাতনে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। অক্টোবর মাস, দ্বিতীয় পক্ষ, বিষয় আশ্রয়।
3: পূজোর সাজে সজ্জিত হতে সবাই যখন মাতোয়ারা, ঠিক সেই সময় খুলে ফেললাম আজকের চিঠির ঝাঁপি। প্রথম চিঠিটি লিখছেন মোজপুর দত্তপুর তারকেশ্বর হুগলি থেকে রেণুপদ ঘোষ। লিখছেন, সে অনেক কাল আগের কথা, মনে পড়ে আমার গান দিদিমার কথা। দিদিমা বলতো, উঁচু বাঁশের ডগায় দেখতে পাচ্ছিস ওই যে পাখিটি এসে বসেছে, জানিস কি ওর নাম? তোমরা জানো কেউ? তারপর নিজেই বলতো, ওর নাম নীলকণ্ঠ। লোকে কি বলে জানো, ও আসছে কৈলাস থেকে। আমাদের গান দিদিমা আরও বলতো, নীলকণ্ঠ কার নাম জানিস কি তোরা? শিবের নাম। শিব মানে মঙ্গল, সবার মঙ্গল করাই যে কাজ তাঁর। এ পাখিকে সেই মঙ্গলময় তো পাঠিয়েছে রে, উমা মায়ের খবর নিয়ে এসেছে ও। পেন নাম করো, সবাই পেন নাম করো বলে সবার আগে দিমা নিজেই করো জোরে পেন নাম করে, দু লাইন আগমনীয় গায়, যাও যাও গিরি আনিতে গৌরী, উমা মা আমার কেঁদেছে। আকাশে নীল যেন ফুলকারি চাঁদোয়া আজ, আহা কি জরির সাজ তার, বড় উতলা হয়েছে মন, বাতাসেও কেমন যেন মন হু হু করা ভাব। এখন অন্যরকম ঢেউ খেলছে মাঠেও, সবুজ সমুদ্রের ঢেউ, যেন সেই সমুদ্রে আজ দামাল শিশু হয়েছেন স্বয়ং ভোলানাথ। দিদিমার কণ্ঠ ভেসে আসে, ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় লুকোচুরির খেলা। আমি ভাবি, আহা যদি হৃদ সরোবরে আমিও এমন দিদার ডুব দিতে পারতাম। একদিকে অপারগতা, অন্যদিকে তীব্র আকুলতা আমার, আমি এরই মধ্যে দাঁড়িয়ে আছি। আশ্বিনের পুজো পুজো রোদ্দুরে মন ভিজিয়েছি, ভিন্ন রকম প্রেমের সাজে আমি এখন থই থই করছি। বর্ণপরিচয়ে রাখাল গোপালের সঙ্গে বিদ্যাসাগর রয়েছেন শিক্ষকতায়, বুক সেলফে বঙ্কিমচন্দ্র বন্দে মাতরম গাইছেন, পাশেই অখণ্ড গীতবিতান। পূজা পর্যায়ের গানে নিমগ্ন আছেন ঋষি রবীন্দ্রনাথ। কাশ শুভ্র সংস্রু তাঁর টেবিলের মৃদু ধীর বাতাসে উঠে উচ্ছ্বসী। শুনতে পেলুম গান দিদিমার গলা, দিদিমার দরাজ সেই গলা, গাইছে তোমার প্রেমে আঘাত আছে নেই কো অবহেলা, নয় নয় নয় এ মধুর খেলা। আহা কি সুর, কি গায়কী! আমার পূজোর সাজ এতক্ষণে যেন কিছুটা হলেও পূর্ণতা পেল। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম স্থির, মুখে কোনো কথা সরছিল না আমার। দূরে আকুল করা অচেনা এক পাখির ডাক তখন ভেসে আসছিল এক টানা। শারদীয় শুভেচ্ছাসহ রেণুপদ ঘোষ, মোজপুর দত্তপুর তারকেশ্বর, হুগলি থেকে।

0: আমার হাতে এবারে ধনিয়াপাড়া ব্যারাকপুর থেকে আসা দীপা বাগচির লেখা। পার্সেলের প্যাকেটটা খুলে দেখি লাল পেড়ে গরদের শাড়ি, সঙ্গে লেখা চিরকুট। আমার মায়ের পুজোর সাজ, মহালয়ার দিন ভিডিও কল করব। সাত সমুদ্র তেরো নদী পার হয়ে আমার পুজোর সাজ এসে গেছে। বিদেশে মেয়ের ওখানে পুজো শুরু হয়ে যায় মহালয়ার দিন থেকেই। প্রত্যেক সপ্তাহ শেষে বিভিন্ন জায়গায় পুজো চলে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে উৎসবের আনন্দ উপভোগ করার ধরন বদলায়। পুজোর সাজের আনন্দ খুঁজে পাই অন্তরের আনন্দে। বাগানের সাজসজ্জা শুরু হয়, শিউলিতলা বিশেষভাবে পরিষ্কার করি, স্থলপদ্ম গাছে কুড়ি এসে গেছে, কিছুদিন পর ফুলে ফুলে সেজে উঠবে। এবারে আমার বাগান স্বর্ণচাপা আর নীলমণিলতা দুটি উপহার পাওয়া গেছে। এই উপহার পাওয়া গাছে বিশেষভাবে সেজে উঠেছে, আশা করি আগামী পুজোয় ফুলে ফুলে সেজে উঠবে। যদি হয় কিঞ্চিত, না করিও না বঞ্চিত, যদি হয় কিঞ্চিত, না করিও বঞ্চিত। এভাবে কিছু মানুষের মুখে পুজোর আনন্দের এক ঝলক হাসি ফোটানোর চেষ্টা করে আমি আনন্দ পাই। সেই সঙ্গে থাকে শারদীয়া সাহিত্য সংখ্যা, জীবনসঙ্গীর সঙ্গে চলে পুজোর বিশেষ খাওয়া দাওয়া নিয়ে আলোচনা। পুজোর সাজের সঙ্গে বড় সম্পর্ক রয়েছে বেতারের। ট্রানজিস্টারকে ধুলো ঝেড়ে নতুন ব্যাটারি পরিয়ে ঠিক করে রাখি। বিছানায় আধশোয়া হয়ে ধুমায়িত চায়ের কাপ হাতে বাজলো তোমার আলোর বেণু শোনার সময় যাতে কোনো রকম বেয়াড়াপনা না করে। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের আশ্বিনের শারদ প্রাতে শোনা দিয়ে শুরু হয় পুজোর আনন্দ। প্রতিমা নিরঞ্জনের সময় আমার মন খারাপ হয়ে যায় প্রতিমা শিল্পীদের জন্য। দীর্ঘদিনের হাড় ভাঙা পরিশ্রম এভাবে জলে ডুবিয়ে না দিয়ে সংগ্রহশালায় রাখার কোনো ব্যবস্থা কি করা যায় না? এর ফলে পুকুর নদী নালা দূষণের হাত থেকেও রক্ষা পায়। এবার অপেক্ষা মেয়ের ভিডিও কলের। সেদিন কার পুজোর সাজ বেশি সুন্দর হয়েছে সেই নিয়ে চলবে নাতি নাতনির সঙ্গে দাউভাই দিম্মার খুনসুটি। শুভেচ্ছা জানিয়ে লিখেছেন দীপা বাগচি ধনিয়াপাড়া ব্যারাকপুর থেকে।
1: এবারে চিঠিটি লিখেছেন উত্তর চব্বিশ পরগনার বসিরহাট থেকে প্রশান্ত নাথ। লিখছেন, প্রিয় প্রাত্যহিকী, আজ সকাল থেকেই সুনীল আকাশে সাদা মেঘের দল নিরুদ্দেশের পথে উড়ে চলেছে, যেন প্রবল বৃষ্টিপাতের পরে ওদের কাজ ফুরিয়েছে। সুবিমল চুপচাপ তাকিয়েছিল আকাশের দিকে। পূজো আসছে।

আছে, ক্লাবে খুব ব্যস্ততা, রোজ মিটিং চলছে, প্রতিমার সাজসজ্জা, পুজোর আয়োজন, খাওয়া দাওয়া ইত্যাদি বিভিন্ন বিষয়ে। কিছু গরিব মানুষকে বস্ত্র দান করা হবে, সে প্রস্তুতিও আছে। মুখ নামাতেই চোখ পড়ল উল্টো দিকের ফুটপাথে শতচ্ছিন্ন তোষক, পুরনো মাদুর আর তোবড়ানো হাঁড়ি কুড়ির মাঝে গড়াগড়ি দিচ্ছে

0: তার সম্পূর্ণ লজ্জা নিবারণে অক্ষম। কোলে একটি ছোট্ট প্রাণ, স্তন্যদানে মা ব্যস্ত। ওদিকে প্লাস্টিকের ছাউনির নিচে আরো দুটো বছর তিন চারের শিশু মারামারি করছে। এই তরুণী গতকাল বিকেলেও এখানে ছিল না। গতকাল পাড়ার ক্লাব থেকে বস্ত্র বিতরণ অনুষ্ঠান ঘোষণা করা হয়েছে, বোধ করি সেই খবরেই। ফুটপাতের ওপরেই বসেদের বড় বাড়ির গেট। দরজা খুলে দারোয়ান খুব জোরে চেঁচিয়ে উঠল, ভাগি দাসে! ছেলেপিলে সহ মা ভয়ে জড়সড়। পরক্ষণেই একটা দামি গাড়ি, বসেদের ছেলে জানলা দিয়ে এক দৃষ্টিতে তরুণীকে দেখছে, দুচোখে লালসা। সুবিমল দ্রুত ক্লাবে ঢোকে, পুঁটলি ঘেঁটে একটা শাড়ি দু তিনটে জামা প্যান্ট নিয়ে দৌড়ে যায় তরুণীর কাছে। এগুলো নাও, আগামীকাল ক্লাবে আসবে, পুজোয় প্রচুর কাজ, রান্না পারো? হতচকিত মুখে শুধু ঘাড় হেলায় ধুলি ধূসরিত পথের দুর্গা। সুমিমলের মনে হল পুজোর জাঁকজমক এবং সাজসজ্জার আড়ালে এই পথের দুর্গার সরল সাজ অনেক বাস্তবসম্মত হবে। ধন্যবাদান্তে প্রশান্তনাথ, বসিরহাট, উত্তর চব্বিশ পরগনা।
1: অপাবৃদ্ধা সুরাল, আবাস পশ্চিম মেদিনীপুর, আপনার লেখা। ইস, প্রাত্যহিক গিয়ে দেখলে তো আজও 10:20 বেজে গেল, ঠিক 11টাতেই কলেজে আর ডি স্যারের ক্লাস। স্কুটিতে বের করতে গিয়ে চোখে পড়ল বাগান আলো করে ফুটে আছে একরাশ স্থলপদ্ম। বেলা গড়ালেই হালকা গোলাপি আভা লাগবে ওর সাদা পাপড়িতে। তড়িঘড়ি হেলমেটটা পরেই স্টার্ট দিলাম গাড়িতে। একটু এগোতেই দেখি হাইরাইজের পাশে পড়ে থাকা একফালি জমিতে রোদ ঝলমালে এক ঝাঁক কাশফুলে দুলছে শরৎ। বুঝলাম ডিজিটাল ব্যস্ততাকে বুড়ো আঙুল দেখিয়ে দিব্যি আশ্বিন আমেজে মজেছে শহর। শহর জুড়ে পূজোর প্রস্তুতি, চলেছে প্যান্ডেল বাঁধার কাজ, জমজমাট বহুতল শপিং মল। এই যা, কলেজের সামনেই সিগন্যালটা লাল হতে হলো, অগত্যা দাঁড়িয়েই পড়লাম। ঝাঁ করে পাশে এসে দাঁড়ালো একটা ওয়াইন কালারের মার্সিডিজ। গাড়ির কাঁচ নামিয়ে ঝকঝকে রোদ চশমা প্রশ্ন ছুড়ে দিল হাতখানেক দূরে দাঁড়ানো বাঁশ বোঝাই এক ট্রলি চালকের উদ্দেশ্যে। শিবু, ফোনে পাচ্ছি না তোকে, বাগানটা পরিষ্কার করতে হবে, কালই পারলে আসিস একবার, এই ভালো আছিস তো? ভিড়ের মাঝেই ভেসে এলো প্রত্যুত্তর, হ্যাঁ দাদাবাবু, দিব্যি আছি, ফোনটা তো খারাপ হয়ে গেছে আমার, যাবো কাল, তোমরা ভালো তো? এ প্রশ্নের উত্তরে শীততাপ নিয়ন্ত্রিত গাড়ির ভেতরে থেকেও দাদাবাবুর কপালের ভাঁজ সেখানে ফুটে উঠল বিন্দু বিন্দু ঘাম। ভালো আর কই, হাজারো ঝামেলা আর রোগ জ্বালা। সিগন্যালটা গ্রিন হতেই হুশ করে বেরিয়ে গেল মার্সিডিজ, পিছনে ফেলে গেল বিলাসবহুল যাপনের শেষেও পড়ে থাকা একরাশ উদ্বেগ আর হতাশার তলানিটুকু। গাড়ি স্টার্ট দেওয়ার আগে আর একবার চোখ চলে গেল ভারবাহী সেই মানুষটির দিকে। দেখি শরতের রোদের মতোই ঝলমল করছে ক্লান্ত মানুষটির মুখ, হয়তো নতুন কাজ পেয়ে প্রিয়জনদের পুজোর সাজে সাজাতে পারার আশায়। অভাব কাটতে পারিনি ওই অমলিন হাসিটুকু। মনে হল সাজ আসলে বহিরঙ্গের নয়, অন্তরঙ্গের, বৃত্তে বৈভবে নয়, অন্তরের ঐশ্বর্যেই মাতৃমূর্তির আসল আরাধনা। শুভেচ্ছা সহ লিখেছেন অপাবৃতা সুরাল, আবাস পশ্চিম মেদিনীপুর থেকে।

0: এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
1: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
0: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
2: এবারে চিঠিটি লিখেছেন আসানসোল থেকে গৌতম মাঝি। লিখছেন মাননীয় প্রাত্যহিকী, দুর্গাপুজো এলেই চারপাশটা কেমন যেন বদলে যায়। নতুন জামাকাপড়, প্যান্ডেল, আলো, প্রতিমা সব মিলিয়ে শহর যেন নিজের গায়ে নতুন করে সাজের আবরণটা জড়িয়ে নেয়। আর ঠিক সেই সময় কাজলের মনটাও কেমন যেন অন্য এক সাজে সেজে ওঠে। কিন্তু কাজলের পুজোটা একটু অন্য রকম। সে কাশফুল দেখতে পায় না, প্যান্ডেলের থিম দেখতে পায় না, মা দুর্গার মুখের মায়াবী হাসি, তাঁর শরীর রং কিংবা ডাকের সাজ আর আধুনিক সাজের তফাৎ কোনোটাই তাঁর চোখে ধরা পড়ে না। সন্ধ্যার পর যখন হাজার রঙের আলোয় শহর ঝলমল করে ওঠে, সেই আলোর উৎসবও তার কাছে অন্ধকারেই থেকে যায়। তবু কি কাজল পুজোকে দেখতে পায় না? পায়, তবে তার দেখা একটু অন্যরকম। ঢাকের প্রথম বোল কানে আসতেই কাজলের বুকের ভিতরটা কেঁপে ওঠে, মনে হয় মা আসছেন। ঢাকের প্রতিটি শব্দ যেন তার অন্ধকারের মধ্যে এক একটি আলোর রেখা এঁকে দেয়। নতুন জামার গন্ধ, কাপড়ের স্পর্শ, নানা রকম খাবারের গন্ধ আর স্বাদ তাকে কখনো কখনো এমন এক জগতে নিয়ে যায় যেখানে চোখের প্রয়োজন হয় না, সেখানে আনন্দকে দেখতে হয় না, শুধু অনুভব করতে হয়। কিন্তু আনন্দের এই পৃথিবীতেও একটা কষ্ট লুকিয়ে থাকে। যখন পাশে থাকা কেউ বলে ওঠে, কি সুন্দর প্রতিমা, প্যান্ডেলটা দেখেছ, আলোগুলো কি অসাধারণ, তখন কাজল চুপ করে থাকে। সে জানে তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষটি যে পৃথিবীটা দেখছে সেই পৃথিবীটা তার কাছে অদৃশ্য। তবু কি তার পুজো অসম্পূর্ণ? না, মোটেই নয়। হয়তো পুজোর সৌন্দর্য শুধু চোখে দেখার মধ্যে নেই, তার কাছে পুজোর রং নেই কিন্তু অনুভূতি আছে, তার কাছে আলোর ঝলক নেই কিন্তু ঢাকের শব্দে জেগে ওঠা এক গভীর আলো আছে, তার কাছে প্রতিমার মুখ নেই কিন্তু মাকে অনুভব করার এক নিজস্ব পৃথিবী আছে। অন্ধকার মানেই যে শূন্যতা নয়, কখনো কখনো অন্ধকারেরও নিজস্ব আলো থাকে, শুধু সেই আলো দেখতে চোখ নয়, প্রয়োজন একটু অনুভব করার মন। ধন্যবাদ আনতে গৌতম মাঝি আসানসোল থেকে।
3: শঙ্খ অধিকারী, আপনার লেখা এসেছে মান্ডি বাঁকুড়া থেকে। প্রিয় প্রাত্যহিকী, কানাই 12 মাস বাঁশের ঝুড়ি, কুলো এইসব বানায়। দোকানদানি কিছু নেই, লোকে জানে তাই বাড়িতে এসে কিনে নিয়ে যায়। কিন্তু কানাইয়ের একটা ঢাকও আছে, ওটা তার বাবার আমল থেকেই বাড়ির একটা কোণে রাখা আছে। 12 মাস ওটার কদর থাকে না, টুকটাক মনুষ্যা পুজো টুজোতে বায়না হয়, নামের নাম ঘণ্টা দুই বাজিয়ে চলে আসে। টাকা তো খুব দেয়, 100 টাকা দেব বলে নিয়ে যায়, আসার সময় 50 টাকা দিয়ে বলে বাকিটা পরে পরে দেবো রে কানাই। তবে প্রসাদ দেয় 2 হাত ভর্তি করে। গুড় দিয়ে চিড়ে মাখা খেতে খেতে ঘরে ফিরে কানাই আর তার 12 বছরের নাতি। সারা বছর বায়না তেমন না হলেও পুজোর ব্যাপারটা একটু আলাদা। তাহলে এই ঢাকের ইতিহাসটা একটু বলতে হয়। ঢাকটা তখন নতুন ছিল, কালো খোলের উপর লম্বা লম্বা দাগ, দুদিকে টান টান করে চামড়া বাঁধা আর পিছনে উপরের দিকে লম্বা করে উঁচু হয়ে থাকা একটা ঝুঁটির মতো ঝালর। নিমাইয়ের বাবা ওটা কাঁধে নিয়ে যখন নেচে নেচে বাজাতো তখন সে ছিল দেখার মতো দৃশ্য। পায়ে তাল ঠুকে ঠুকে ঢাকে বোল তুলত, ড্যাং পটে ড্যাং, নাকটি প্যাটাং, সে তো অনেক

0: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
1: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
0: 10 থেকে 15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর।

দিনের কথা। এখন ওই ঢাক বাড়ির এক কোণে এমনিই পড়ে থাকে। তবে উঠোনের শিউলি তলায় দু একটা ফুল খসলেই তোড়জোড় শুরু করে নিমাই। তার নিপুণ হাতে তৈরি হয় ঝুঁটি ঝালর, দুপাশে চামড়া পাল্টে নতুন চামড়া বসে। তখন আর ঢাকটাকে চেনাই যায় না। পূজোর সময় সাহেবগঞ্জে তার ধরা বাঁধা বায়না, বাপের আমল থেকেই। চারদিনে যা দেয় তাতে মোটামুটি পুষিয়ে যায়। সেই তোড়জোড়ই শুরু হয়েছে এখন। হাত লাগিয়েছে ১২ বছরের নাতি, ও কাঁশি বাজায় দাদুর ঢাকের সঙ্গে। পঞ্চমীর রাতে ঢাকটাকে আর চেনা যায় না, একেবারে নতুন সাজ। সারা বছর বাড়িতে যে ওটা অবহেলায় পড়েছিল তাকেও বলবে, যেমন চকচকে নতুন সাজ তেমনি তার রংচঙে লম্বা ঝুঁটি, আর তেমন তার নতুন বোল। নিমাইয়ের বয়সী অনেকেই তাদের ঢাকে নতুন প্লাস্টিকের ছাউনি লাগিয়ে নেয়, কিন্তু নিমাইয়ের তা পছন্দ নয়। আসল চামড়া ছাউনি না থাকলে ঢাকের বোল ঠিকঠাক আসে না। ষষ্ঠীর দিন বিকেলে হাজির হতে হবে সাহেবডাঙায়। ঢাকের বাদ্যি শুনে পুরো সাহেবডাঙা চমকে উঠবে, আর চমকে উঠবে কানাইয়ের ঢাকের সাজ দেখে। পুজোর সবাই নতুন জামা পরবে, ঢাকই বা পরবে না কেন? ঢাকের সাজ নতুন হয় ঠিকই, কিন্তু ঢাকির সাজ নতুন হয় না। ওদের মলিন পাঞ্জাবি আর ধুতি পরেই কাটে পাঁচ দিন। তারপর হাতে পয়সা এলে ওদের নতুন বস্ত্র হবে। সবার পুজো শেষ হলে তাদের আনন্দ শুরু হবে। ঢাকের মতো নতুন সাজ উঠবে তাদেরও গায়ে। লিখেছেন শঙ্খ অধিকারী, মান্ডি, বাঁকুড়া।

0: এবারে চিঠিটি লিখেছেন প্রভাত সরকার, শ্রীপুর রোড কুলটি, পশ্চিম বর্ধমান থেকে। লিখছেন ছোট্ট শহর কুলটি, কিন্তু কারখানাটার জন্য গম গম করত। পুজোর দু মাস আগে থেকে মাইকে শ্রমিকদের বোনাসের দাবি জানানো হতো, আর বোনাসের ফয়সালা হলেই শহরে পুজোর সাজ কেনার ধুম পড়ে যেত। এটা ষাটের দশকের কথা, আমরা তখন 7-8 পড়ি। কারখানার গেটের অনতি দূরেই ছিল অনেক পুরনো দত্ত টেলার্স। কাঁচের আলমারিতে কয়েকটি মাত্র জামা প্যান্টের কাপড়ের থান আর সঙ্গে খাঁকি প্যান্ট, সাদা জামার কাপড়ের থান নিয়ে দত্তবাবু বসে থাকত। তখন স্কুল পড়ুয়াদের প্রায় সবার দুটো করে প্যান্ট জামা হতো দেখেছি, যার মধ্যে একজোড়া হতো খাঁকি প্যান্ট, সাদা জামা যেটা ছিল স্কুল ড্রেস, এতে আমাদের কোনো দুঃখ ছিল না। আর একজোড়া হতো দত্ত টেলার্সের আলমারিতেই থাকা গুটি কয়েক মাত্র থানের মধ্যে থেকে। এর অন্যতা হয়নি কোনো দিন, সাইজ একটু বড়ই করতে বলে দিত বাবা, যাতে অনেক দিন পড়তে পারি। সবচেয়ে মজার ব্যাপার হলো আমাদের তিন ভাইয়েরই একই থান থেকে কাপড় নিয়ে প্যান্ট জামা হতো। দর্জি সেলাই মেশিন নিয়ে দত্তবাবুর পাশেই বসে থাকত, বাবার ঢোলা ফুলহাতা জামাটাও ওই বানাত। মায়ের জন্য আসতো লাল পেরে শাড়ি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। এখন বুঝতে পারি আসলে এর বেশি সামর্থ্য বেশিরভাগ বাবাদেরই ছিল না। আরও মজার, সপ্তমীর দিন চান করে মাথায় সর্ষের তেল মেখে টান করে চুল আঁচড়ে খাঁকি প্যান্ট সাদা জামা পরেই ঠাকুর দেখতে বেরোতাম দল মিলে। রঙিন জোড়াটা অষ্টমী নবমীর জন্য তুলে রাখতাম। আমরা কি খুব বোকা ছিলাম প্রাত্যহী কি, যে এত অল্প পুজোর সাজেই খুশিতে ডকমক করতাম? লিখলেন প্রভাত সরকার, শ্রীপুর রোড কুলটি, পশ্চিম বর্ধমান থেকে।
1: আর তো চিঠি পড়বার সময় নেই, পুজোর সাজ সে বিষয়ে লিখে আপনাদের চিঠির ঝাঁপি এখানেই বন্ধ করলাম। চোখ রাখি আবহাওয়া বার্তায়। আগামী 24 ঘন্টার পূর্বাভাস আংশিক মেঘলা আকাশ, তাপমাত্রা সব থেকে বেশি 32 ডিগ্রি সেলসিয়াস আর সব থেকে কম 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গত 24 ঘন্টায় তাপমাত্রা সব থেকে বেশি ছিল 31.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.7 ডিগ্রি কম। সব থেকে কম তাপমাত্রা ছিল 25.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক।

0: এর থেকে 0.2 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 97%, সর্বনিম্ন 63%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে ছিটে ফোটা।
1: খুব ভালো থাকুন, সুস্থ থাকুন সপরিবারে, এই শুভকামনায় শেষ করলাম আজকের প্রাত্যহিকী। আপনাদের সঙ্গে এতক্ষণ আমি ছিলাম কল্লোল কোণার
0: সুতপা চট্টোপাধ্যায়।

আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুতে 13,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় এক ভারতীয় সহ কমপক্ষে 13 জনের মৃত্যু হয়েছে, আহত 300 জনের বেশি। হামলার নিন্দা করেছেন বিশ্বনেতারা। ভারত হরমুজ প্রণালী অঞ্চলে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার নিন্দা করেছে। ভারতীয় নাবিকের মধ্যে 2 জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেন 4.5 বছর ধরে চলা যুদ্ধে জ্বালানি পরিকাঠামোর ওপর হামলা বন্ধ রাখতে সম্মত হয়েছে। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে গত রাতে তৃতীয় টি-20 আন্তর্জাতিক ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজকে 14 রানে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। চেন্নাইয়ের আইআইটি মাদ্রাজে এক অনুষ্ঠানে তামিলনাড়ুতে 13,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে প্রায় 3,700 কোটি টাকার জাতীয় সড়ক প্রকল্প, বন্দর পরিকাঠামোর উন্নয়ন এবং অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় রেল স্টেশনের আধুনিকীকরণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্পগুলি যোগাযোগ ব্যবস্থার উন্নতি, শিল্প বাণিজ্যের প্রসার এবং রাজ্যের যুবকদের কর্মসংস্থানের সুযোগ বাড়াবে। আইআইটি মাদ্রাজে সুধা গোপালকৃষ্ণন ব্রেন সেন্টারও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ইসকেমিক স্ট্রোকে আক্রান্ত মানব মস্তিষ্কের একটি বিশেষ অ্যাটলাস সি স্ট্রোক প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সারা পৃথিবী নতুন নতুন সমস্যার সমাধানের পথ খুঁজছে। ভারতীয় তরুণদের মধ্যে সেই সব সমস্যার সমাধান করার মতো প্রতিভা ও ক্ষমতা রয়েছে বলে তিনি বিশ্বাস করেন। চেন্নাইয়ের জয়গোপাল গারোডিয়া হিন্দু বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, বিকশিত ভারত বা উন্নত এক ভারতের স্বপ্ন বাস্তবায়নে যুব সম্প্রদায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তরুণদের জন্য ভারতে প্রচুর সুযোগ রয়েছে এবং তিনি তাদের নিজেদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান। শ্রী মোদী বলেন, তরুণদের ভাবনী ধারণা ও বিভিন্ন সমস্যার সমাধান শুধুমাত্র ভারতের ভবিষ্যৎই নয় বরং বিশ্বের ভবিষ্যৎকেও গড়ে তুলবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দেশের আকাঙ্ক্ষাগুলি পূরণ করা সম্ভব বলে তিনি আস্থা প্রকাশ করেন। ভারতে উৎপাদন ক্ষেত্রের উন্নয়নের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই ক্ষেত্রের প্রসার ঘটায় তরুণদের জন্য প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি 50 গুণ বেড়েছে এবং প্রকৌশল পণ্য রপ্তানি ও নতুন রেকর্ড স্পর্শ করেছে। ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে। 2014 সাল থেকে বৈদ্যুতিন পণ্য রপ্তানিও 11 গুণ বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী মেট্রো রেল পরিষেবা সম্প্রসারণের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, 2014 সালে মাত্র 5টি শহরে মেট্রো পরিষেবা পাওয়া যেত, বর্তমানে বৃদ্ধি পেয়ে 25-এ দাঁড়িয়েছে। সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় এক ভারতীয় সহ কমপক্ষে 13 জনের মৃত্যু হয়েছে। সৌদি সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, গতকাল কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ক্ষেপণাস্ত্র দিয়ে ফের আঘাত হানা হয়। এর ফলে যাত্রী টার্মিনালে আগুন ধরে যায়। নতুন এই হামলা, 1 জনের মৃত্যু হয়েছে ও 11 জন আহত হয়েছেন। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এই হামলার দায় স্বীকার করেছে এবং সৌদি আরবের বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহার না করার জন্য বিমান সংস্থা ও যাত্রীদের সতর্ক করেছে। ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে বিমানবন্দরটিতে হামলা চালানো হয়েছে বলে হুথি বিদ্রোহীরা জানিয়েছে। তাদের দাবি, সৌদির সব বিমানবন্দরই তাদের সম্ভাব্য লক্ষ্যবস্তু। ইয়েমেনের গৃহযুদ্ধে সরকারি বাহিনীকে সহায়তা এবং সানা বিমানবন্দরে বিমান হামলার প্রতিবাদে এই হামলা চালানো হচ্ছে বলে বিদ্রোহীরা জানিয়েছে। সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় এক ভারতীয়ের মৃত্যু হয়েছে। রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, গতকালই ভারতীয় প্রাণ হারান। মৃতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে দূতাবাস। মৃতদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা সহ প্রয়োজনীয় সব

0: সহায়তা প্রদানের জন্য ওই ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে ভারতীয় দূতাবাস। উল্লেখ্য, শনিবারের ওই হামলায় প্রায় 300 জন আহত হয়েছিলেন, যাদের মধ্যে ছিলেন 10 জন ভারতীয়। হামলায় আহত ভারতীয় নাগরিকদের যেসব হাসপাতালে ভর্তি করা হয়েছে সেখানে গিয়েছেন দূতাবাসের কর্মীরা। ভারতীয় দূতাবাস জানিয়েছে, আহতদের মধ্যে 3 জন ICU থাকলেও তাঁদের অবস্থা স্থিতিশীল, আরও 2 জনকে সাধারণ ওয়ার্ডে ভর্তি করা হয়েছে, বাকিদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা তীব্র নিন্দা করেছেন বিশ্বনেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই হামলার প্রেক্ষিতে হুতিদের বিরুদ্ধে কোনো হামলা চালানো হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিয়ে দ্রুত পদক্ষেপ করা হবে। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইন, মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই হামলার নিন্দা করেছেন। পাকিস্তান, কাতার, জর্ডান ও মালয়েশিয়া সৌদি আরবের পাশে থাকার বার্তা দিয়েছে। এক বার্তায় রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, এই ঘটনায় তিনি মর্মাহত এবং এর তীব্র নিন্দা জানাচ্ছেন। তিনি আরও বলেন, সাধারণ নাগরিক ও অসামরিক পরিকাঠামোর উপর হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং এই ধরনের হামলা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। সুপ্রিম কোর্ট দিল্লি প্রশাসনকে নির্দেশ দিয়েছে, শান্তিপূর্ণভাবে জমায়েত হওয়া কাউকে যাতে বেআইনিভাবে আটক না করা হয় এবং ট্রাফিক নিয়ম মেনে তাদের অবাধ চলাচলের সুযোগ দেওয়া হয়। আদালত দিল্লিতে ব্যারিকেড বসানোর বিষয়টি পর্যালোচনা করার পরামর্শ জানিয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলার পরিস্থিতি অনুযায়ী মেট্রো পরিষেবা যাতে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলে এবং ইন্টারনেট পরিষেবা যাতে নিরবিচ্ছিন্ন থাকে তা নিশ্চিত করতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে। আদালত বলেছে যে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনুযায়ী মেট্রো ট্রেন পরিষেবা স্বাভাবিক চলতে দিতে হবে। এছাড়াও আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনে কোনোভাবেই বাধা দেওয়া যাবে না। নতুন দিল্লির ঘটনাক্রম নিয়ে রাষ্ট্রসংঘের মানবাধিকার সংস্থা OACHR-এর বক্তব্যের কড়া সমালোচনা করেছে ভারত। এই বক্তব্যকে পুরোপুরি খারিজ করে দিয়েছে বিদেশমন্ত্রক। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে আন্তর্জাতিক কোনো সংস্থার নাক গলানো একেবারেই মেনে নেওয়া যায় না। তিনি পাল্টা প্রশ্ন তুলে বলেন, ভারতের প্রতিবেশী দেশগুলোতে সাধারণ মানুষের ওপর অত্যাচার হলে তারা কোনো কথা বলে না। এমন দ্বিমুখী আচরণের জন্যই এরকম সংস্থার গ্রহণযোগ্যতা কমছে এবং বহুপাক্ষিকতার ওপর মানুষের বিশ্বাস হারিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। ভারত হরমুজ প্রণালী অঞ্চলে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার নিন্দা করেছে। বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, এমটি পেট্রো ডলফিন নামে একটি জাহাজ দ্রোণ হামলার শিকার হয়েছে বলে খবর পাওয়া গেছে। জাহাজটিতে থাকা 11 জন ভারতীয় নাবিকের মধ্যে 2 জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। এমটি ফ্যালথেরা নামে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী একটি তেলবাহী জাহাজেও অজ্ঞাত কোনো ক্ষেপণাস্ত্র বা দূর থেকে নিক্ষেপ করা বস্তুর আঘাতে আগুন ধরে যায়। তবে জাহাজটিতে থাকা 11 জন ভারতীয় নাবিকই নিরাপদ রয়েছেন বলে জানানো হয়েছে। মাস্কটে ভারতের দূতাবাস পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে। নিখোঁজ ভারতীয় নাবিকদের উদ্ধারে এবং জাহাজের ভারতীয় কর্মীদের সবরকম সহায়তা দিতে ওমানের কর্তৃপক্ষ সংশ্লিষ্ট জাহাজ পরিচালনকারী সংস্থাগুলির সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে দূতাবাস। এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজে বারবার হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ভারত বলেছে, এর ফলে ইতিমধ্যেই অস্থির থাকা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। বন্দর জাহাজ চলাচল জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন, হরমুজ প্রণালীতে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী তেলবাহী জাহাজ এমটি ভ্যালথেরার 11 জন ভারতীয় নাবিকের সকলে নিরাপদ রয়েছেন। সামাজিক মাধ্যমে একথা জানিয়ে মন্ত্রী আরও বলেন, ড্রোন হামলার শিকার হওয়া এমটি পেট্রো ডলফিন নামে অন্য একটি জাহাজের 11 জন ভারতীয় নাবিকের মধ্যে 9 জন ভারতীয় নাবিককে নিরাপদে উদ্ধার করা গেলেও 2 জন এখনও নিখোঁজ রয়েছেন। জনসেবা থেকে দেশ সেবা, এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় ওয়াকফ সংস্কার, একটি প্রতিবেদন।
1: দেশের প্রশাসনিক সংস্কার, স্বচ্ছতা এবং জনস্বার্থে বিভিন্ন নীতি ও আইন নিয়ে আলোচনার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে ওয়াকফ সংস্কার। এই সংশোধনীর মাধ্যমে ওয়াকফ সম্পত্তির নথিভুক্তিকরণ, ডিজিটাল তথ্য ভাণ্ডার, ওয়াকফ বোর্ডের গঠন এবং সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে। ওয়াকফ সংস্কারের ফলে মুসলিম মহিলাদের ক্ষমতায়ন হয়েছে বলেও মনে করেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ওসমান মল্লিক।
2: কিন্তু বর্তমানে সরকার বলেছে ওয়াকফের আওলাদের ক্ষেত্রে যদি কোনো সম্পত্তি মেয়েরা পায় এবং মেয়েদের কাছে যায় তাহলে সেই সম্পত্তি কখনোই ওয়াকফে যাবে না। অর্থাৎ কোনো সম্পত্তি একবার মেয়েরা উত্তরাধিকার সূত্রে পেলে সেই সম্পত্তিকে আর ওয়াকফ করা যাবে না। এটি নিঃসন্দেহে মেয়েদের ক্ষমতায়ন করার পক্ষে, মেয়েদের এম্পাওয়ারমেন্ট করার পক্ষে একটা বড় পদক্ষেপ।
1: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স অ্যান্ডেলে ইআইআর নিউজ কলকাতা।

গাজাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেন 4.5 বছর ধরে চলা যুদ্ধে জ্বালানি পরিকাঠামোর উপর হামলা বন্ধ রাখতে সম্মত হয়েছে। তবে তিনি এই যুদ্ধবিরতি সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। সামাজিক মাধ্যমে এক সংক্ষিপ্ত বার্তায় গতরাতে ট্রাম্প জানান, অবিলম্বে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। মস্কোর পক্ষ থেকে অবশ্য এই বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি সকলের জন্যই সুখবর। ক্রিকেটে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে গতরাতে তৃতীয় টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজকে 14 রানে হারিয়ে দিয়েছে। জয়ের জন্য 224 রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 209 রান তোলে। সিমরান হুয়াটমান সর্বাধিক 43 রান এবং কামিন পুরাল 42 রান করেন। অর্শদীপ সিং 3 উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুতে 13,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলা এক ভারতীয় সহ কমপক্ষে 13 জনের মৃত্যু হয়েছে, আহত 300 জনের বেশি। হামলার নিন্দা করেছেন বিশ্ব নেতারা। খবর এখানে শেষ হলো, পরবর্তী সংবাদ স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য সরকার পুলিশ বিভাগে বিভিন্ন শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে। রাজ্যে উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে এবছর উল্লেখযোগ্য সাফল্য এসেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। নাবি মুম্বাই শিল্পপতিদের একটি গোষ্ঠী রাজ্যে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। বিজেপি পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী হতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। ক্যামাক স্ট্রিটে ব্যানার কাণ্ডে তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জিকে আজ জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে পুলিশ। আইএসএল ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট আজ নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত সংবাদে। রাজ্য সরকার পুলিশ বিভাগে বিভিন্ন শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রস্তাবিত এক অনুষ্ঠানে কলকাতা ও রাজ্য পুলিশের বেশ কিছু যোগ্য প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। পাশাপাশি উৎসবের মরশুমের আগে তিনি মহিলাদের জন্য নতুন পিঙ্ক মোবাইল ভ্যান ও মোটরসাইকেলের সূচনা করবেন। কর্মরত ট্রাফিক পুলিশদের হাতে বডি ক্যামেরাও তুলে দেবেন তিনি। রাজ্যে উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে এবছর উল্লেখযোগ্য সাফল্য এসেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল সমাজ মাধ্যমে জানিয়েছেন, রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ইঞ্জিনিয়ারিং ও ফার্মাসিতে ভর্তির হার 75% বেশি বৃদ্ধি পেয়েছে। এবার 27,599 জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছেন। এর পাশাপাশি স্নাতক স্তরের কলেজে ভর্তির হার প্রায় 50% বেড়েছে। স্নাতকে ভর্তির সংখ্যা 2,61,692 থেকে বেড়ে 3,92,227 হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এবছর স্বচ্ছ কাউন্সিলিং প্রক্রিয়ার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া চলেছে। এই সাফল্য রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য স্বচ্ছ মেধাভিত্তিক উচ্চশিক্ষার প্রসারে সরকারের অঙ্গীকার বলেও উল্লেখ করেন তিনি। নাবি মুম্বাইয়ের শিল্পপতিদের একটি গোষ্ঠী রাজ্যে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। কলকাতায় গতকাল শিল্পমন্ত্রী তাপস রায়ের সঙ্গে এ বিষয়ে তাঁরা বৈঠক করেন। রাজ্যসভার সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য বৈঠকে উপস্থিত ছিলেন। শ্রী ভট্টাচার্য জানান, রাজ্যের জমি নীতি, আইন শৃঙ্খলা সহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
1: নবী মুম্বাইয়ের তরুণ শিল্পপতিদের একটি গোষ্ঠী আমাদের শিল্পমন্ত্রীকে আহ্বান জানাতে চায়, দিওয়ালির পর তারা পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে আগ্রহী। এদের মধ্যে অনেকেরই শিকড়ের যোগ আমাদের রাজ্যের সঙ্গে আছে, তারা এই রাজ্যে ফিরতে চান। মিড কর্পোরেট লেভেল যারা আছেন তারাও এই রাজ্যে আসছেন, এবং MSME সেক্টরকে কিভাবে তারা আরো উজ্জীবিত করতে পারেন নিয়ে আলোচনা হয়েছে।
0: বিজেপি পুরসভা ভোটে দলীয় প্রার্থী নির্বাচনের জন্য সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। গতকাল কলকাতায় এক সাংবাদিক বৈঠকে দলের পুরসভা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার একথা জানান। তিনি বলেন, এই লক্ষ্যে বিজেপির সদর কার্যালয় মুরলীধর সেনলেনে একটি ড্রপ বক্স রাখা থাকবে। বিজেপি কর্মীরা ছাড়াও সমাজের সর্বস্তরের মানুষ সেই ড্রপ বক্সে প্রার্থী হওয়ার জন্য নিজের নাম জমা দিতে পারবেন।
2: এটা শুধুমাত্র একটি রাজনৈতিক নির্বাচন নয় বা এবার রাজনৈতিক নির্বাচন হবে না, এটি কলকাতার ভবিষ্যৎ, নাগরিক পরিষেবার মান এবং শহরের উন্নয়নের দিশা নির্ধারণের এক গুরুত্বপূর্ণ সুযোগ কলকাতাবাসীর সামনে। এবং এই নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটি ওয়ার্ডের মানুষের কাছে পৌঁছবে, তাদের সমস্যাগুলি বুঝবে। আমরা যুব সমাজকেও এর সাথে যুক্ত করব। তারা শুধু স্পেকটেটর হয়ে থাকবেন না বা শুধু ভোটার হয়ে থাকবেন, যাতে তারা কিছু এতে অংশগ্রহণ করতে পারে, তারা কন্ট্রিবিউট করতে পারে।
0: কলকাতা পুরসভার আসন্ন নির্বাচনে বিজেপি 209টি ওয়ার্ডে এককভাবে লড়াই করবে বলে সুকান্তবাবু জানিয়েছেন। এদিকে পুরভোটের প্রস্তুতি শুরু করেছে কংগ্রেসও। কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচনে কংগ্রেস দলের প্রার্থী হতে আবেদনপত্র জমা দেবার কথা বলা হয়েছে প্রদেশ কংগ্রেসের তরফে। গতকাল বিধানভবনে এক সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, আগামী 16 অক্টোবরের মধ্যে নির্ধারিত আবেদনপত্র পূরণ করে প্রার্থী হওয়ার জন্য আবেদন জানাতে হবে। আবেদনকারী যাবতীয় তথ্য খতিয়ে দেখে প্রার্থী তালিকা চূড়ান্ত হবে বলে তিনি জানান। এদিকে পুরনির্বাচনে তৃণমূল বা বামেদের সঙ্গে জোটের সম্ভাবনা আছে কিনা তা অবশ্য স্পষ্ট করেননি প্রদেশ কংগ্রেস সভাপতি। গণতন্ত্র বিপন্ন বলে অভিযোগ তুলে একাধিক বাম ছাত্র সংগঠন গতকাল কলকাতায় মিছিল করে। শিয়ালদা স্টেশন থেকে ধর্মতলা পর্যন্ত এই মিছিলের পাশাপাশি মৌলালী যুবকেন্দ্রে একটি সম্মেলনেরও আয়োজন করা হয়। ফেসবুক পোস্টে আপত্তিকর মন্তব্যের অভিযোগে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে 2টি থানায় তলব করেছে পুলিশ। বিকাশ রঞ্জনের বিরুদ্ধে গড়ফা ও কসবা থানায় মামলা রুজু হয়েছে বলে খবর। আগামীকাল থেকে গড়ফায় এবং 14 তারিখ কসবা থানায় হাজিরা দিতে বলা হয়েছে। জনসেবা থেকে দেশসেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় ওয়াকফ সংস্কার।
3: দেশের প্রশাসনিক সংস্কার, স্বচ্ছতা এবং জনস্বার্থে বিভিন্ন নীতি ও আইন নিয়ে আলোচনার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে ওয়াকফ সংস্কার। এই সংশোধনীর মাধ্যমে ওয়াকফ সম্পত্তির নথিভুক্তিকরণ, ডিজিটাল তথ্য ভাণ্ডার, ওয়াকফ বোর্ডের গঠন এবং সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে। ওয়াকফ সংস্কারের ফলে মুসলিম মহিলাদের ক্ষমতায়ন হয়েছে বলেও মনে করেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ওসমান মল্লিক।
4: কিন্তু বর্তমানে সরকার বলেছে ওয়াকফে আওলাদের ক্ষেত্রে যদি কোনো সম্পত্তি মেয়েরা পায়, মেয়েদের কাছে যায়, তাহলে সেই সম্পত্তি কখনোই ওয়াকফে যাবে না। অর্থাৎ কোনো সম্পত্তি একবার মেয়েরা উত্তরাধিকার সূত্রে পেলে সেই সম্পত্তিকে আর ওয়াকফ করা যাবে না। এটি নিঃসন্দেহে মেয়েদের ক্ষমতায়ন করার পক্ষে, মেয়েদের এম্পাওয়ারমেন্ট করার পক্ষে একটা বড় পদক্ষেপ।
3: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: সেবা সংকল্প অভিযান কর্মসূচির আওতায় কেন্দ্রীয় প্রকল্প বনবন্ধু কল্যাণ যোজনা, এ বিষয়ে শুনবেন একটি আলোচনা। অধ্যাপক সুপর্ণা সান্যাল মুখার্জির সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 10:00 গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ক্যামাক স্ট্রিটে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে হোর্ডিং সরানো নিয়ে গোলমালের ঘটনায় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জিকে ফের নোটিশ দিয়েছে পুলিশ। আজ শেক্সপিয়ার সরণী থানায় ডেকে পাঠানো হয়েছে তাকে। গতকাল দুপুরে কলকাতা পুলিশের তরফে অভিষেকের কালীঘাটের বাড়িতে গিয়ে তার হাতে নোটিশ ধরানো হয়। কলকাতা পুরসভার পক্ষে এই সংক্রান্ত একটি মামলা রুজু করা হয়েছিল। রাজ্যের সচিবালয় নবান্নের খুব কাছেই শরৎ চ্যাটার্জি রোড এলাকায় গতকাল এক যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অঞ্জন চক্রবর্তী নামের ওই যুবকের মাথায় আঘাতের চিহ্ন ছিল বলে খবর। চ্যাটার্জিহাট থানার পুলিশ ঘটনার তদন্ত করছে। পুরুলিয়ার বলরামপুর থানার বেড়মা এলাকায় কারখানার পরিত্যক্ত ছাই এবং কয়লার গুঁড়ো স্তূপে চাপা পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এক কিশোরী। জানা গেছে বলরামপুর বিধান কলোনির বাসিন্দা কয়েকজন স্থানীয় একটি স্পঞ্জ আয়রন কারখানার ফেলে দেওয়া ছাই ও কয়লার গুঁড়ো স্তূপ থেকে কয়লা বের করতে যায়। হঠাৎই ধস নামলে গৃহবধূ পূজা মাঝি এবং বছর 15-র ভাগ্য সিং সর্দার চাপা পড়ে যায়। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা পূজাকে মৃত বলে ঘোষণা করেন। আহত কিশোরীকে চিকিৎসার জন্য পুরুলিয়া মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। কলকাতার নিউ আলিপুরের একটি বেসরকারি স্কুলে 2.5 বছরের শিশুকে নিগ্রহের অভিযোগ উঠেছে ওই স্কুলের শিক্ষিকার বিরুদ্ধে। জানা গেছে স্কুল চলাকালীন গত শুক্রবার সানন্দা পাল নামে ওই শিক্ষিকা প্রি নার্সারি শিশুটিকে মাটিতে আছাড় মারে তার একটি পা ভেঙে গেছে বলে খবর। সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার করা হয় সানন্দা পালকে। গতকাল তাকে আদালতে তোলা হলে জামিন দেওয়া হয়। 14 অক্টোবর বুধবার থেকে রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি ও কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

0: আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানালেন,
1: দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য আগামী তিন দিন প্রধানত শুষ্ক ওয়েদারই থাকার সম্ভাবনা, বৃষ্টিপাতের সম্ভাবনা কম। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী তিন দিন প্রধানত শুষ্ক ওয়েদার থাকার সম্ভাবনা, আংশিক মেঘলা আকাশ। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী পাঁচ দিন প্রধানত শুষ্ক ওয়েদার থাকার সম্ভাবনা, আংশিক মেঘলা আকাশ। তবে একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে। এই পরোক্ষ প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলের কাছাকাছি জেলাগুলো যেটা বৃষ্টিপাত সম্ভাবনার কথা বলা হলো।
0: মোহনবাগান সুপার জায়ান্ট আজ তাদের আইএসএল অভিযান শুরু করছে। গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মুখোমুখি হবে তারা। খেলা শুরু হবে সন্ধে সাড়ে সাতটায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য সরকার পুলিশ বিভাগে বিভিন্ন শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে। নাবি মুম্বাইয়ের শিল্পপতিদের একটি গোষ্ঠী রাজ্যে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। ক্যামাস্ট্রিটে ব্যানার কাণ্ডে তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জিকে আজ জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে পুলিশ। স্থানীয় সংবাদ শেষ হল।
2: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
3: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
4: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
3: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
4: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
3: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
2: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুরেলা গঙ্গোপাধ্যায়।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন সুরেলা গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: পশ্চিমবঙ্গ সরকারের
2: ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
3: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
2: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
3: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
2: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে এক লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
4: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন বিজ্ঞানের খবর, সংকলন অপরাজিত বন্দ্যোপাধ্যায়। কিভাবে কাজ করে স্মৃতি? মগজ রহস্যের লক্ষ্যভেদ করে এবার চিকিৎসাবিজ্ঞানে নোবেল পাচ্ছেন 3 বিজ্ঞানী। 2026 সালের চিকিৎসাবিজ্ঞানে নোবেল পাচ্ছেন কার্ল ডি সেরথ, পিটার হেগেমন এবং জর্জ নাগেল। ডি সেরথ ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে, হেগেমন বার্লিনের হাম্বোল্ট বিশ্ববিদ্যালয়ে এবং নাগেল জার্মানির ভুরৎসবুর্গ বিশ্ববিদ্যালয়ে কর্মরত। মানব মস্তিষ্কের গঠন, স্মৃতি, অনুভূতি ও তার ব্যবহার নিয়ে করা গবেষণায় এবার এনে দিল নোবেল। সুইডেনের করোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল কমিটি সোমবার একথা ঘোষণা করেছে। নোবেল কমিটি জানিয়েছে ওই 3 বিজ্ঞানী লাইট গেটেড আয়ন চ্যানেল ও অপটোজেনেটিক্স নিয়ে গবেষণা করেছেন। মস্তিষ্কের রহস্য উন্মোচনে তাঁদের দেওয়া তত্ত্ব স্নায়ু গবেষণাকে নতুন দিশা দেবে। ওই 3 বিজ্ঞানী চ্যানেল রোডপসিন নামের একটি বিশেষ প্রোটিনের খোঁজ দিয়েছেন। ওই প্রোটিন আখেরে স্নায়ু চিকিৎসাকে আরও অত্যাধুনিক করে তুলবে। সমাজ মাধ্যমে দেওয়া বিবৃতিতে নোবেল কমিটি জানিয়েছে, কিভাবে আলোকে কাজে লাগিয়ে কোষের, বিশেষ করে স্নায়ু কোষের কার্যকলাপ নিয়ন্ত্রণ করা যায় তা বিজ্ঞানীদের এই গবেষণায় জানা গেছে। এর ফলে মস্তিষ্ক নিয়ে গবেষণার পাশাপাশি স্নায়ুবিক ও অন্যান্য রোগ নিয়ন্ত্রণে নতুন সম্ভাবনা তৈরি করবে। ভারত 2035 সালের মধ্যে নিজস্ব মহাকাশ স্টেশন গড়ে তোলার লক্ষ্যে এগুচ্ছে। ইসরোর চেয়ারম্যান ডক্টর ভি নারায়ণন সম্প্রতি এই তথ্য জানালেন। প্রস্তাবিত ভারতীয় অন্তরীক্ষ স্টেশনের প্রথম মডিউল তৈরির অনুমোদন মিলেছে। গগনযান কর্মসূচির পাশাপাশি নিজস্ব মহাকাশ স্টেশন তৈরির কাজ একযোগে চালাবে ইসরো। মহাকাশ স্টেশন তৈরির কর্মসূচিতে সাধারণ মানুষকে বাড়তি পরিষেবা দেওয়া হবে। পৃথিবী পর্যবেক্ষণ, দূর সংবেদন, টেলিযোগাযোগ, টেলিভিশন সম্প্রচার, দূরশিক্ষা, দুর্যোগ সতর্কতা, নাগরিক নিরাপত্তা, ন্যাভিগেশন এবং রিয়েল টাইম মনিটরিং, এই সব ক্ষেত্রে মহাকাশ প্রযুক্তি ব্যবহার করা হবে। ভি নারায়ণন জানিয়েছেন এটি জটিল ও প্রযুক্তি নির্ভর। মানুষকে নিরাপদে মহাকাশে পাঠিয়ে ফিরিয়ে আনা চ্যালেঞ্জিং কাজ। ইসরো সেই লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। এবছর প্রথম মানবহীন মিশন চালানোর পরিকল্পনা রয়েছে, তারপর মানব মিশন। এই কর্মসূচির সঙ্গে মহাকাশ স্টেশনের পরিকল্পনা যুক্ত। ভারতীয় অন্তরীক্ষ স্টেশনের প্রথম মডিউল 2028 সালের মধ্যে উৎক্ষেপণের লক্ষ্য রয়েছে। পরে ধাপে ধাপে অন্যান্য মডিউল যুক্ত করে 2035 সালের মধ্যে পূর্ণাঙ্গ স্টেশন গড়ে তোলা হবে। ওই স্টেশন মাইক্রোগ্র্যাভিটি গবেষণা, জীবনবিজ্ঞান, ওষুধ উপকরণ, বিজ্ঞান ও উৎপাদন প্রযুক্তিতে নতুন সম্ভাবনা খুলে দেবে। এটি ভারতকে দীর্ঘমেয়াদী মানব উপস্থিতির ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবে। কাঁথির পেটুয়াঘাটে দেখা মিলল এক নতুন প্রজাতির ইল মাছ। সাপের মতো দেখতে এই মাছ। কাঁথির পর ওড়িশাতে পাওয়া গেছে এই মাছ। পেটুয়াঘাটে মৎস্যজীবীদের জালে এই মাছ ধরা পড়ার দরুন উচ্ছ্বসিত গবেষকরা। তাঁদের দাবি, এই প্রজাতির মাছের সন্ধান মেলায় 2টি বিষয় স্পষ্ট। 1, বঙ্গোপসাগরে জীববৈচিত্র্যের সম্ভার বাড়ছে। আর সমুদ্রের পরিবেশ এখনও তেমন দূষিত হয়নি, কেননা ইল মাছ দূষণমুক্ত জলেই আশ্রয় নেয়। মৎস্যবিজ্ঞানী দীপাঞ্জন রায় জানিয়েছেন, ইল মাছের তিনটি প্রজাতির সন্ধান আগে গভীর সমুদ্রে মিলেছিল, কিন্তু পেটুয়াঘাটে ইল মাছের যে প্রজাতি মিলেছে তা আগে কোনো সমুদ্রে পাওয়া যায়নি। গবেষকরা নয়া এই ইল মাছের নামকরণও করে ফেলেছেন। নাম দেওয়া হয়েছে ব্যাথিমিরাস পারপ্লেক্সাস। পূর্ব মেদিনীপুরের বাজকুল মালিনী মহাবিদ্যালয়ের মৎস্যবিজ্ঞানী দীপাঞ্জন রায় দীর্ঘদিন এই বিষয়ে গবেষণা চালাচ্ছেন। তাঁর এই গবেষণায় যুক্ত হয়েছে ওড়িশার গোপালপুরের জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার ইনচুরিন বায়োলজি রিজিওনাল সেন্টারের গবেষক অনিল মহাপাত্র, স্মৃতিরেখা আচার্য, স্বরূপরঞ্জন মোহান্তি, শুভেন্দু শেখর মিশ্র এবং ভুবনেশ্বর আইসিআরের গবেষক জিতেন্দ্র কুমার সুন্দরায়। দীপাঞ্জন রায় জানান, এই মাছের ডিএনএ অন্য প্রজাতির থেকে প্রায় 4% আলাদা, সেই সঙ্গে গঠনেও কিছু পার্থক্য রয়েছে। প্রথমে পেটুয়াঘাটে এই মাছের দেখা পাই, পরে ওড়িশাতেও পাওয়া যায়। সব মিলিয়ে 32টি মাছ আমরা পেয়েছি, সেসব সংরক্ষণের পাশাপাশি ছবিও তোলা হয়েছে। বিজ্ঞানের খবর আজ এ পর্যন্তই। সংকলন অপরাজিত বন্দ্যোপাধ্যায়।
0: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন আধুনিক গান, শিল্পী রাজশ্রী বন্দ্যোপাধ্যায়, প্রথম গানের রচয়িতা ক্ষিতিশ সাঁতরা।

0: প্রথমে ক্ষিতিশ সাঁতরা, পরে জটিলেশ্বর মুখোপাধ্যায় এবং সবশেষে দীনেন্দ্র চৌধুরীর লেখা আধুনিক গান শুনলেন রাজশ্রী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
2: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
1: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
2: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
1: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
0: আকাশবাণী কলকাতায় গীতাঞ্জলি শুরু হচ্ছে কথিকা গড় জঙ্গলের দেবী শ্যামারূপা, বলছেন প্রণব ভট্টাচার্য।
3: পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম এবং পশ্চিম বর্ধমানের কাঁকসা থানার জঙ্গল ভূমি বর্ধমানের জঙ্গলমহল। কাঁকসার জঙ্গলের উত্তর অংশের অজয় তীরবর্তী জঙ্গল ভূমির এক অংশের নাম গড় জঙ্গল। বুঝতে অসুবিধা হয় না যে ঘনঘোর জঙ্গলের ভিতরে এক দুর্গ বা গড় ছিল। উত্তরে অজয় বা অজয়া, দক্ষিণ পশ্চিমে বিস্তৃত শাল জঙ্গল, এখানের এক মৌজার নামই গড় কেল্লা খেরোবাড়ি। এই গড়ের অধিপতি কর্ণসেন, তাঁর রাজ্য মেদিনীপুরের ময়নায়। কিন্তু পাল রাজাদের আমলের সীমান্তবর্তী এই গড়ের দায়িত্বও কর্ণসেনের, ইছাই বা তার পিতৃপুরুষের নিয়মিত গড়ে যাতায়াত ছিল। তাঁর পিতামহ ছিলেন অস্ত্র ব্যবসায়ী, স্বাভাবিকভাবেই এই যোগাযোগ। ইছাই ঘোষ ধীরে ধীরে নিজেকে তৈরি করেছেন তার সেনাপতি লোহাটা বজ্জর সমাজের তথাকথিত নিম্নবর্গের মানুষদের নিয়ে তৈরি করেছেন নিজস্ব সৈন্যদল। ইছাই দেবী ভগবতী শ্যামারূপার আশীর্বাদ ধন্য। প্রাচীনকালে দক্ষিণ রাঢ়ের নাম ছিল সুম্ভ বা অসুম্ভ দেশ, সেখানের দেবী সুম্ভেশ্বরী। একসময় এই এলাকায় শ্যামা ধর্মেরও প্রচলন ছিল। দেবী সুম্ভরূপা থেকেই শ্যামারূপা, এমন মত অনেক গবেষকের আছে। দেবীর বরেই ইছাইয়ের জন্ম। ইছাই দেবী ভগবতী শ্যামারূপার আশীর্বাদ ধন্য। দেবীর ইচ্ছা বড়পুত্র হইলে আমার পূজা পায়, আমার সাধের নাম রাখিবে ইছাই। তাই হয়েছে, পিতামাতা তার নাম রেখেছেন ইছাই। এই পুত্রের কামনায় ইছাইয়ের পিতা সোম ঘোষ ভক্তিভরে দীর্ঘদিন দেবীর আরাধনা করেছেন। যুবক ইছাইও ভক্তিভরে দেবীর আরাধনা করেন। রাতে দিনে মনে চিনতে গোয়ালা কুমার, ভবানীর পূজা করে নিব রাজ্যভার, স্বতন্ত্র রাজা হব মনে অনুমান, ধর্মের মঙ্গল বসু নরসিংহ গান। দেবীর কাছে তার এই একটি প্রার্থনা, এই গড়ের স্বতন্ত্র রাজা হবার। তাঁর একান্ত প্রার্থনায় দেবী দিলেন বর, শ্যামারূপা দিল বর, গোপসূত স্বতন্ত্র রাজা হইল ঢেকুরের গড়ে। সেনাপতি লোহাটা বজ্জর সহ সৈন্যদল নিয়ে ইছাই কর্ণসেনকে গড় থেকে বিতাড়িত করলেন। তার 6 পুত্র ইছাইয়ের সৈন্যদের হাতে প্রাণ দিল। নিজের প্রাণ নিয়ে কোনো মতে কর্ণসেন গৌড়ে পলায়ন করলেন। ইছাই গৌড়াধিপতির অধীনতা অস্বীকার করে রাজস্ব দেওয়া বন্ধ করে দিলেন। গৌড় থেকে বকেয়া কর নিতে আসা গঙ্গাধর ভাটের কাছ থেকে সব কিছু কেড়ে নিয়ে তাকে অপমান করে তাড়িয়ে দিলেন। সারা রাজ্যে ঢোল শহরত করে জানান দেওয়া হল ইছাই ঘোষ স্বতন্ত্র রাজা, ঢেকুর গড়ের অধিপতি। শুভ দিনে শুভক্ষণে ইছাই সিংহাসনে বসলেন। ব্রাহ্মণের দল তাকে রাজ টিকা পরালেন। ছত্রধর মাথায় রাজছত্র ধরল। যত ব্রাহ্মণ বৈষ্ণব ভবানী ভক্তগণ ব্রহ্মচারী অবধূত দণ্ডধারী এসেছেন, ইছাই সকলের কাছে প্রণত হয়ে আশীর্বাদ গ্রহণ করলেন। তারপর অন্যান্য ভৌমিক রাজাদের একত্রিত করে হলেন ত্রিষষ্ঠীগড়ের অধিপতি মহামণ্ডলীর। নিজ গড় মধ্যে নির্মিত হল দেবীর মন্দির, প্রতিষ্ঠিত হলেন দেবী, স্বর্ণ আবরণ ভূষিতা স্বর্ণমূর্তি বা তাম্রমূর্তি। ইছাইয়ের গড় এলাকার পশ্চিমে দেবীর আলয়, শ্যামারূপা দেবী বন্দ ঢেকুরের গড়ে। সিংহযানে শ্যামারূপা হয়ে অধিষ্ঠান, বর মাগো ইছাই বলেন বিদ্যমান। দেবী আরও বলছেন, শোনো ইছাই, অনেক দিবস আমি এই গড় ছাড়া এলে মিছাই তোর দেখি ভক্তি বাড়া। আরও বলছেন, জয়পাল শারদ পূজিত পূর্বে মুখে প্রসন্ন হইনু বাছা এবেত আমি তোকে। আর এক ধর্মমঙ্গলের কবি শ্যাম পণ্ডিত ভনিতা যার মিশ্র চণ্ডীদাস, তিনি বলছেন, চণ্ডীদাস মিশ্রী বলে কর অবধান, এই গড়ে সর্বকাল দেবী অধিষ্ঠান। শ্যামারূপা নাম দেবীর তাম্রের প্রতিমা, দিব্য মূর্তি দশভুজা রূপে অনুপমা। দেবী পূজার প্রস্তুতি শুরু হলো ঠাকুরের গড়ে, শ্যামারূপা সিদ্ধপাঠ ত্রিষষ্ঠের গড়ে, ইছায় পূজেন শ্যামা চমৎকার পড়ে। আয়োজনের কোনো ত্রুটি যেন না থাকে সেদিকে সকলের সতর্ক নজর। কত রকমের বাজনা এসেছে, ঢাক ঢোল কাঁসি দামামা রণসিংহা, সর্ববাদ্যময় ঘণ্টা বাজে ঠনঠন। ইছায়ের মনোবাসনা কালিকা পুরাণ মতে দেবী অবহার পূজা করার। পুষ্পপাত্রে নানা ফুল কেশর কাঞ্চন, জাতি জুথি জবা চাঁপা টগর রঙ্গন, যেখানে যা ফুল আছে সব আনানো হলো। বকুল মাধবীলতা মল্লিকা কমল আর তার সাথে নানা ফুলে গাঁথা চাঁদমালা, ছয় রসে পরিপূর্ণ ক্ষীর চিনি ছানা নাড়ু বিশাশয় ভার। আর সঙ্গে আছে যত ফল, ইক্ষু আম্র কদলী নারিকেল, তার সঙ্গে কেশুর পানিফল। ধূপ ধুনায় একেবারে অন্ধকার, দিবসেই যেন রজনী, ভক্তিভাবে ইছায় পূজেন ত্রিনয়নী। ছাগ মেষ মহিষাদি লক্ষ্য বলি দিলেন ইছায় সাবধানে। নানা স্থানে ব্রাহ্মণের দল শ্রী শ্রী চণ্ডী পাঠ করছেন, হবির হবনে হোম করিছেন হোতা। মানুষের মনে আনন্দের সীমানায়, এমন পূজা কেউ কোনোদিন কোথাও দেখে নাই। এবার মহাবিদ্যা জপ করে গোয়ালানন্দন, যে মন্ত্র জপিয়া সিদ্ধ হরি পঞ্চানন। পূজা দেখে পার্বতীর আনন্দের সীমানায়, সখী পদ্মার সাথে যুক্তি করে বলেন, আমার বড় পুত্র ইছায় আমার এমন পূজা করছে, পূজা নিতে যাই চলো ঢেকুরের গড়ে। সিংহ বাহনে আড়ুরা হয়ে দেবী এলেন গড়ে, গড়ের মা হয়ে দেবী ইছাইকে বর দিলেন, তুমি স্বতন্ত্র রাজা, মনের সুখে রাজত্ব করো, প্রজা পালন করো, আর এই বর তোমাকে দিলাম, সদাই আমি তোমার সাপক্ষ, তোমার বিপদে আমাকে স্মরণ করলে আমি তোমার পক্ষ নিয়ে শত্রু নিধন করব। বিপদে সম্পদে যবে করিবে স্মরণ, সেইক্ষণে আমার পাইবে দর্শন। অত্যন্ত আনন্দিত মনে ইছায় রাজ্য শাসন করতে লাগলেন, দেশে কোনো অশান্তি নাই, চুরি ডাকাতি নাই, অনাচার অবিচার নাই, লোক সব সুখীময়, রাজ ও পীড়া নাহি হয়, নাট গীত সবাকার ঘরে। ত্রিসন্ধ্যা শহরে কাঁড়া, দেশেতে পড়িল সাড়া, কেবা আসে ইছায় নিয়ড়ে। রাজার ধর্মেতে মতি, প্রজার পরম গতি, অবিরত পুরাণ শ্রবণে। ধর্মমঙ্গল কাব্য অনুযায়ী এই হচ্ছে ইছাই ঘোষের ঢেকুর গড়ে দেবী ভগবতী ভবানী শ্যামারূপার পূজার সংক্ষিপ্ত বিবরণ। এখানে মূলত ধর্মমঙ্গলের অন্যতম সেরা কবি নরসিংহ বসুর লেখনীকেই অনুসরণ করা হয়েছে। ইছাইয়ের আরাধ্যা দেবী গড়ের মার পূজা আজও হয় যথাসম্ভব সাড়ম্বরে, বহু মানুষের আগমন ঘটে, জনারণ্যে পরিণত হয় জঙ্গল ভূমি। প্রাচীন সেই মূর্তি বা মন্দির আজ আর নেই, শ্বেত প্রস্তরের দশভুজা মূর্তিতে তার পূজা হয়। পার্শ্ববর্তী বিষ্ণুপুর গ্রামের রায় পরিবার বর্তমানের পূজারি। দেবীর নিত্য পূজা বা ভোগের ব্যবস্থা আছে, দুর্গা পূজার সময় বিশেষ আয়োজন হয়। ইছাই নাই, তাঁর রাজত্ব নাই, গড়ের ধ্বংসাবশেষ কিছু নয়, শুধুমাত্র ধর্মমঙ্গল কাব্যের অন্যতম নায়ক নন, ইছাই ঐতিহাসিক ব্যক্তি। রামগঞ্জ তাম্র শাসন অনুযায়ী তিনি জন্মেছিলেন রাড়াধিপতির বংশে, আছে গড়ের চারিদিকের মোটা মাটির প্রাচীরের ক্ষয়িত অংশবিশেষ। ইছাই না থাকলেও তাঁর আরাধ্যা দেবী শ্যামারূপা আজও স্বমহিমায় বিরাজিত আছেন। কাছাকাছি আছে বিখ্যাত পুরাকীর্তি ইছাই ঘোষের দেউল, দুর্গা তথা শ্যামারূপার পূজার সময় এই জঙ্গল ভূমির চারিপাশের গ্রাম এবং জনজাতি পল্লীগুলির মানুষ জেগে ওঠেন এক অনাবিল আনন্দে। এক আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয় সুবিখ্যাত গড় জঙ্গল জুড়ে।
0: শুনলেন গড় জঙ্গলের দেবী শ্যামারূপা, শিরোনামে কথিকা, বললেন প্রণব ভট্টাচার্য। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: আহির ভৈরবের আগে খেয়াল শুনলেন মারুতি মহান্তার কণ্ঠে। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন রূপক মিত্র, হারমোনিয়ামে অমিতাভ ভট্টাচার্য। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
2: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
1: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
2: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
1: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
3: এই কাস্টমার কেয়ার কোথায় গেল?
4: হ্যাঁ
3: ম্যাডাম
5: বলুন।
3: কেওয়াইসি আপডেটের জন্য বারবার আমার কাছে মেসেজ আসছে কেন?
5: কারণ ব্যাংকিং পরিষেবার জন্য নির্ধারিত সময় কেওয়াইসি আপডেট করিয়ে নেওয়া উচিত।
3: সেটা কিভাবে হবে?
5: পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসি এর কাছে চলে আসুন, নয়তো ব্যাংকের রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে ডিক্লারেশন দিন।
3: আচ্ছা, আর যদি সত্যি কোনো পরিবর্তন ঘটে?
5: সেক্ষেত্রে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখিয়ে কেওয়াইসি আপডেট করিয়ে নিতে পারেন।
3: ব্যাস
5: ব্যাস
3: বুঝে গেছি।
5: আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্য আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
6: আরবিআই এ কথা বলে,
7: জেনে রাখুন, সতর্ক থাকুন।
8: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পাঠ।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বোন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে, সে আনন্দ ধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান শুনতে পাবেন 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে, প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10। আকাশবাণীর পুজোর গান।
2: আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। প্রথম পর্বে আগুন ছবির গান শুনুন। এ ছবির প্রথম গান আশা ভোসলে এবং শৈলেন্দ্র সিং এর দ্বৈত কণ্ঠে।

0: সাংস্কৃতিক ঐতিহ্যকে ভিত্তি করে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। দিল্লি সরকার দুর্গা প্রকল্পের আওতায় মহিলা ও রূপান্তরকামীদের 1,300টি ই অটো প্রদান করবে। সৌদির রিয়াদ বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় একজনের মৃত্যু, আহত 11। রাশিয়া ও ইউক্রেন একে অপরের জ্বালানি পরিকাঠামোগুলির ওপর হামলা বন্ধ রাখতে সম্মত হয়েছে বলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। পূর্ব আফ্রিকা জিবুতিতে নৌকোডুবিতে 139 জনের মৃত্যু। তৃতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 14 রানে হারিয়ে ভারত 5 ম্যাচের সিরিজে এগিয়ে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সারা পৃথিবী নতুন নতুন সমস্যার সমাধানের পথ খুঁজছে। ভারতের তরুণদের মধ্যে সেই সব সমস্যার সমাধান করার মতো প্রতিভা ও ক্ষমতা রয়েছে বলে তিনি বিশ্বাস করেন। চেন্নাইয়ে জয়গোপাল গারুডিয়া হিন্দু বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিকশিত ভারত বা উন্নত এক ভারতের স্বপ্ন বাস্তবায়নে যুব সম্প্রদায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
1: আজ ভারত মে জো ইনফাইনাইট অপরচুনিটি মে চাহতা হু কি হর যুবা আপনে ভবিষ্য কো উসি বড়ে ক্যানভাস পর দেখে, বিকজ দিস ইজ ইয়র টাইম, দিস ইজ ইয়র অপরচুনিটি। মুঝে পুরা বিশ্বাস হ্যাঁ হামারা এ সপনা পুরা হোকর রহেগা।
0: দিল্লি সরকার মহিলা ও রূপান্তরকামী মানুষদের জন্য জীবিকা সুযোগ তৈরি করতে দুর্গা নামের একটি নতুন ই অটো প্রকল্প চালু করছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল তাদের স্বাবলম্বী করা এবং পরিবেশ বান্ধব যাতায়াত ব্যবস্থাকে উৎসাহ দান। সরকারের তরফে জানানো হয়েছে, প্রথম ধাপে মোট 1,300টি পিঙ্ক বা গোলাপি রঙের ইলেকট্রিক অটো দেওয়া হবে। এর মধ্যে 1,170টি ই অটো মহিলা উপভোক্তাদের জন্য এবং 130টি রূপান্তরকামী উপভোক্তাদের জন্য সংরক্ষিত রয়েছে। পশ্চিমবঙ্গ সরকার পুলিশ বিভাগে বিভিন্ন শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রস্তাবিত এক সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে কলকাতা ও রাজ্য পুলিশের বেশ কিছু যোগ্য প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন। পাশাপাশি উৎসবের মরশুমের আগে তিনি মহিলাদের জন্য নতুন পিঙ্ক মোবাইল ভ্যান ও মোটরসাইকেলের যাত্রার সূচনা করবেন বলেও প্রশাসনিক সূত্রে জানা গেছে। কর্মরত ট্রাফিক পুলিশের জন্য বডি ক্যামেরাও তুলে দেবেন তিনি। সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় এক ভারতীয় সহ অন্তত 13 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। শনিবারই হামলা চালানো হয়। অন্যদিকে সৌদি সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, গতকাল কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ক্ষেপণাস্ত্র দিয়ে ফের আঘাত হানা হয়। এই নতুন হামলায় একজনের মৃত্যু হয়েছে এবং 11 জন আহত। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা অবশ্যই হামলার দায় স্বীকার করেছে। সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা তীব্র নিন্দা করেছেন বিশ্ব নেতারা। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই হামলার প্রেক্ষিতে হুথিদের বিরুদ্ধে কোনো পাল্টা হামলা চালানো হবে কিনা সে বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টনিও গুটেরেস, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভ্যান ডার লেইন, মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই হামলার তীব্র নিন্দা করেছেন। শারদীয় নবরাত্রির দ্বিতীয় দিনে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, নবরাত্রির এই দ্বিতীয় দিনটি দেবী ব্রহ্মচারিণীর পূজার উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। দেবী ব্রহ্মচারিণী তপস্যা, ত্যাগ এবং দৃঢ় সংকল্পের প্রতীক। শারদীয় নবরাত্রির প্রথম দিনে মোট 47,348 জন তীর্থযাত্রী জম্মু কাশ্মীরের পবিত্র বৈষ্ণোদেবী মন্দিরে পুজো দিয়েছেন। মাতার আশীর্বাদ পেতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ এখন জম্মুর কাটরার বেস ক্যাম্পে পৌঁছচ্ছেন। নদিন ধরে চলা এই উৎসবে আগামী দিনগুলোতেও ভক্তদের এই ভিড় বজায় থাকবে বলে মনে করছে প্রশাসন। সমাজবাদী চিন্তাবিদ তথা প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী ডক্টর রাম মনোহর লোহিয়ার প্রয়াণ দিবসে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী সিং বলেন, ডক্টর লোহিয়া জীবন রাজনীতিতে সততা, সামাজিক ন্যায় বিচার এবং পিছিয়ে পড়া মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে অনুপ্রেরণা যোগাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেন 4.5 বছর ধরে চলা যুদ্ধে জ্বালানি পরিকাঠামোর উপর হামলা বন্ধ রাখতে সম্মত হয়েছে। তবে তিনি

আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের সামনে থাকা চ্যালেঞ্জগুলির মোকাবিলায় ভারতীয় যুবদের সক্ষমতার উপর আস্থা রেখেছেন।

0: যুদ্ধবিরতি সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। সামাজিক মাধ্যমে এক সংক্ষিপ্ত বার্তায় গতরাতে ট্রাম্প জানান, অবিলম্বে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। মস্কোর পক্ষ থেকে অবশ্য এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া মেলেনি। রাশিয়া থেকে ডিজেল কেনার বিষয়ে মার্কিন রাষ্ট্রপতির সিদ্ধান্তের কড়া বিরোধিতা করেছেন আমেরিকারই বেশ কয়েকজন সেনেটর। ট্রাম্পের এই সিদ্ধান্তকে বেআইনি বলেও তারা অভিযোগ করেছেন। সেনেটাররা বলেছেন, 2022 সালের একটি আইন অনুযায়ী ইউক্রেন যুদ্ধ না থামানো পর্যন্ত রাশিয়ার সঙ্গে এরকম ব্যবসা করা সম্পূর্ণ নিষিদ্ধ। ট্রাম্প তেল কেনা নিয়ে মার্কিন কংগ্রেসের সঙ্গে কোনো আলোচনা করেননি বলে জানিয়েছেন তারা। সম্প্রতি রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প ডিজেলের ঘাটতি মেটাতে রাশিয়া থেকে 300,000 টন ডিজেল কেনার ঘোষণা করেন। তবে সেনেটারদের বিরোধিতার পর ট্রাম্পের এই পদক্ষেপ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। সরকারি অর্থ খরচ করে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক বিজ্ঞাপনের সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে এক মার্কিন আদালত। নিউ ইয়র্কের ফেডারেল বিচারক জেনিফার রাচিন কমন কজ নামের একটি নিরপেক্ষ তদারকি সংস্থার দায়ের করা মামলায় এই সাময়িক নির্দেশ দেন। উত্তর কোরিয়া আজ আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, দেশটি তাদের পূর্ব উপকূলের দিকে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। রাজধানী পিয়ংইয়ং এর আশেপাশের এলাকা থেকে এই ক্ষেপণাস্ত্রগুলি পরীক্ষা করা হয়। অন্যদিকে জাপানের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, তারা অন্তত 2টি ক্ষেপণাস্ত্র চিহ্নিত করেছে যা জাপানের অর্থনৈতিক অঞ্চলের বাইরে সাগরে গিয়ে পড়ে। উত্তর কোরিয়ার একের পর এক অস্ত্র পরীক্ষা নতুন করে এই অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে তুলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পূর্ব আফ্রিকার জিবুতিতে নৌকোডুবির ঘটনায় কমপক্ষে 139 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে 15টি শিশু। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন IOM জানিয়েছে, বৃহস্পতিবার রাতে যাত্রা শুরুর অল্প কিছুক্ষণের মধ্যেই উপকূলের কাছে ডুবে যায় অভিবাসী বোঝাই নৌকোটি। স্থানীয় প্রশাসন জানিয়েছে, 80 জনেরও বেশি ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। এরা সবাই ইথিওপিয়ার নাগরিক। মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের উত্তরাঞ্চলে ভয়াবহ দাবানলের কারণে কিছু এলাকায় বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল সন্ধে পর্যন্ত এই আগুনে অন্তত 172 একর এলাকা পুড়ে ছাই হয়েছে। সান্টা ক্লারিটা শহরে জারি হয়েছে জরুরি সতর্কতা। মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে গতকাল আসে পড়া ক্যাটাগরি 4 পর্যায়ের শক্তিশালী ঘূর্ণিঝড় সাইমনের প্রভাবে সিয়েরা মাদ্রে পর্বতমালা এবং সমুদ্রের মধ্যবর্তী অঞ্চলে প্রবল ঝোড়োহাওয়া ও বৃষ্টিপাত হচ্ছে। জনপ্রিয় পর্যটন কেন্দ্র জালিস্কো প্রদেশের পুয়ের্তো ভালার্তা অঞ্চলের কাছে উপকূল বরাবর এগিয়ে চলেছে ঘূর্ণিঝড়টি। ওই অঞ্চলে আজ সকালে ঝড়ের সবচেয়ে বেশি প্রভাব পড়ার আশঙ্কা। বিজেপির রাজ্যসভা সাংসদ ডক্টর কে লক্ষ্মণ মাদক সেবনের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে গতকাল হায়দ্রাবাদে এক সাইকেল র্যালিতে অংশ নেন। নেশামুক্ত ভারত সাইক্লিং রাইড শীর্ষক এই র্যালির আয়োজন করে সামাজিক সংগঠন আকশারা স্ফূর্তি। ক্রিকেটে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে গতরাতে তৃতীয় টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজকে 14 রানে হারিয়ে দিয়েছে। জয়ের জন্য 224 রানে লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 209 রান তোলে। সিমরান হেটমার সর্বাধিক 43 রান করেছেন, কামিল পুরান করেন 42। ভারতের হয়ে অর্শদীপ সিং 3টি উইকেট নিয়েছেন। এর আগে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে সবকটি উইকেট হারিয়ে ভারত 223 রান করে। অভিষেক শর্মা 30 বলে 69 রান করেছেন। অর্শদীপ সিং ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। এর আগে লখনৌয়ে সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে ভারত 8 উইকেটে জয়ী হয়েছিল। ভারত এখন সিরিজে 2-1 ব্যবধানে এগিয়ে। কল্যাণীতে রঞ্জি ট্রফির ম্যাচের দ্বিতীয় দিনে দিল্লির বিরুদ্ধে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামছে। গতকাল দিল্লির প্রথম ইনিংস 240 রানে শেষ হয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের সামনে থাকা চ্যালেঞ্জগুলির মোকাবিলায় ভারতের যুবদের সক্ষমতার উপর আস্থা রেখেছেন। দিল্লি সরকার দুর্গা প্রকল্পের আওতায় মহিলা ও রূপান্তরকামীদের 1,300টি ই অটো প্রদান করবে। পূর্ব আফ্রিকার জিবুতিতে নৌকোডুবিতে 139 জনের মৃত্যু। খবর এখনকার মতো এই পর্যন্তই।
1: আকাশবাণী কলকাতা সমীক্ষা। আজকের শিরোনাম, দুর্গা নাম রুখে দাঁড়ানোর শক্তি। বলছি প্রবীর ভট্টাচার্য।

0: আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির, আলোর নূপুর পায়ে মায়ের আগমনের বার্তা চতুর্দিকে, শিউলি কাশফুল আর আকাশে পেঁজা তুলোর মতন মেঘ মনে করিয়ে দিচ্ছে মা আসছেন। 2021 সালে প্যারিসে আয়োজিত ইউনেস্কোর ষোড়শ অধিবেশনে বাঙালির দুর্গাপূজা ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ বা মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পায়। পৃথিবীর অনন্য ঐতিহাসিক গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে বিশ্ব শান্তি ও মানবতার কল্যাণে সংরক্ষিত করে রাখার প্রচেষ্টাই ইউনেস্কোর লক্ষ্য। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের আন্তরিক প্রচেষ্টায় ইউনেস্কোর মাধ্যমে বিশ্ববাসীর সামনে এই মহোৎসবকে তুলে ধরা এবং এই স্বীকৃতি রক্ষা করার দায় কিন্তু বাঙালির। বিশ্ববাসী মনে করছে বাঙালির এই দুর্গাপূজার ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা দরকার। দুর্গাপূজার ঐতিহ্য ভারতবর্ষের সর্বত্র হলেও আশ্চর্যজনকভাবে এই মহোৎসব আয়োজনের অধিকার বাঙালির উপরেই বর্তেছে। মহাভারতের যুদ্ধ শুরু হয়ে গেছে, কৃষ্ণ সারথী হয়েছেন পাণ্ডব সেনাপতি অর্জুনের রথের। যুদ্ধক্ষেত্রে প্রবেশের আগে রথ ঘুরিয়ে তিনি চললেন কুরুক্ষেত্রের সীমানার ওপারে থানেশ্বরে সাবিত্রীপীঠের মন্দিরে। অর্জুনকে তিনি বললেন, হে অর্জুন, দুর্গা নাম জপ কর, তিনি সব বিপদ থেকে উদ্ধার করবেন। রামায়ণে শ্রীরামচন্দ্র যুদ্ধ শুরু করেননি, তিনি বিপদগ্রস্ত ছিলেন, যুদ্ধ করতে বাধ্য হয়েছিলেন। পত্নী উদ্ধারে তিনিও মা দুর্গা শরণাপন্ন হন। তবে মহর্ষি বাল্মীকি রামায়ণে উল্লেখ আছে, সূর্য বংশজাত শ্রীরামচন্দ্র আদিত্য মহামন্ত্র স্মরণ করেছেন। কিন্তু বহু প্রাচীন গ্রন্থ কালিকা পুরাণ, বৃহৎ ধর্মপুরাণ, দেবী ভাগবতেও শরৎকালে দেবীকে অকালে জাগ্রত করে শ্রীরামচন্দ্রের দুর্গাপূজার কথা বলা হয়েছে। ফলে বাঙালির পঞ্চকবির অন্যতম কৃত্তিবাসের রামায়ণে শ্রীরামচন্দ্রের হাতে শরৎকালে আশ্বিন মাসের এই পূজাকে কেন্দ্র করে অকালবোধন কালক্রমে বৃহৎ আকার নেয়। হরপ্পা সভ্যতায় শরৎকালে মাতৃকা পূজার প্রচলনের ইঙ্গিত পাওয়া যায়। প্রায় 3000 বছরের প্রাচীন চন্দ্রকেতুগড়ের প্রত্নতাত্ত্বিক খননে দেবী দুর্গার আদলে এক মৃন্ময়ী মূর্তির সন্ধান পাওয়া গিয়েছে। পালযুগের সূচনাকালেও শারদীয়া মাতৃপূজার উপাসনা ছিল। প্রথম পাল সম্রাট গোপাল চুন্দাদেবীর উপাসক ছিলেন। বিবর্তনের ফলে চুন্দাদেবী চুন্দি চণ্ডী রূপে দুর্গা হয়ে উঠেছেন বলেই মনে করেন বিশেষজ্ঞরা। এসব তো গেল দুর্গাপূজার প্রাচীন ইতিহাসকে স্মরণ করিয়ে দেওয়ার জন্যে। কিন্তু প্রশ্ন উঠবে, এই উৎসবের সঙ্গে মানবতার সম্পর্ক কতটুকু? ইউনেস্কো তো বিশ্ব মানবতার ঐতিহ্যকে রক্ষা করার জন্যেই একে সংরক্ষণের কথা জানিয়েছে। শাস্ত্রে বলছে, বিপদে পড়লে যাঁকে স্মরণ করলে উদ্ধার পাওয়া যায় তিনিই দুর্গা। অর্থাৎ যে শব্দ উচ্চারণে আমাদের মনোবল বৃদ্ধি পায় তাই দুর্গা নাম। শব্দ ব্রহ্ম, ধ্যানযোগের মধ্য দিয়ে নিজেকে চেনার সুযোগে যেমন একজন আত্মশক্তিতে বলীয়ান হয়ে উঠতে পারেন, তেমনি মন্ত্রশক্তি যে কোনো অসাধ্য কাজকে সাধন করায় উদ্বুদ্ধ করে তুলতে পারে। দুর্গা জপ আসলে যুক্তাক্ষরে সমন্বিত সংস্কৃত মন্ত্রোচ্চারণ এবং তালবদ্ধ ঢাকের বোল ক্লিবতা ত্যাগ করে পৌরুষেয় শক্তিকে জাগ্রত করে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি ও সামর্থ্য যোগায়। মহাভারত থেকে রামায়ণ হয়ে আজ পর্যন্ত আসরিক শক্তির বিরুদ্ধে সমবেত প্রচেষ্টায় জয় অর্জন করার নামই দুর্গাপূজা। প্রাচীন ভারতীয় ঐতিহ্য রক্ষায় একে বাঁচিয়ে রাখার দায় বাঙালির একার। বাঙালি তা জানে তো। সমীক্ষা শেষ হল, বললাম প্রবীর ভট্টাচার্য।
1: আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে দ্বিতীয় পর্ব। প্রথমে শুনুন আক্রোশ ছবির কয়েকটি গান।

আক্রোশ ছায়াছবি থেকে গান শুনলেন। এবারে দুর্গা দুর্গতি নাশিনী ছায়াছবির গান, প্রথম গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: শুনলেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে কানে।
1: আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বোন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে, সে আনন্দ ধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান। শুনতে পাবেন 16 অক্টোবর থেকে 21শে অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10 মিনিটে আকাশবাণীর পুজোর গান।

নমস্কার সকল বন্ধুদের, স্বাগত জানিয়ে শুরু করছি গানের ভেলা। আজ গানের ভেলায় ভক্তিগীতি আপনাদের সঙ্গে থাকব আমি, বিদিশা রায়।

প্রতীক্ষার অবসান। আবারও একটি বছর পর উমা আসছে। আপামর বাঙালি মেতে উঠেছে মাতৃপূজার আয়োজনে। তবে বাংলাদেশে প্রচলিত এই শারদীয়া দেবী পূজা বা মাতৃপূজার যে বিবিধ রূপ, তা কিন্তু যুগে যুগে তা প্রবহমান। বর্তমানকালের মাতৃদেবীর মধ্যে বহু যুগের বহু ধারা এসে মিশেছে। অনেক প্রাচীন ধারার মূল আবার আমরা বেদের মধ্যেই লক্ষ্য করতে পারি। আমাদের এই যে শারদীয়া পূজা আমাদের মাতৃদেবীকে ঘিরে, তার প্রাচীন ধারা লক্ষ্য করলে আমরা দেবীর মুখ্য দুটি ধারাকে দেখতে পাই। একটি হল শস্য প্রজননী এবং ভূতধারিণী পৃথিবীর দেবীর ধারা, আর অপরটি হল পর্বতবাসিনী সিংহবাহিনী দেবীর ধারা, যিনি পরবর্তীকালে পার্বতী, গিরিজা, অত্রিজা বা অত্রিকুমারী, শৈলতনয়া বিভিন্ন নামে তাকে আমরা ডেকে থাকি। আর এই পার্বতী হলেন আমাদের উমা, যাকে ঘিরে আমাদের এই কয়েকটা দিন সমস্ত আনন্দ, সমস্ত আহ্লাদ। শুরু করলাম চন্দ্রাবলী রুদ্র দত্তের কণ্ঠে গান দিয়ে, পরের গান স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে।

দেবী পূজার ইতিহাস যদি আমরা দেখি, তাহলে ফিরে তাকাতে হবে সেই মহেঞ্জোদারো এবং হরপ্পায় আবিষ্কৃত সভ্যতার দিকে। সেই আবিষ্কৃত সভ্যতাকে এখনো পর্যন্ত অধিকাংশ পণ্ডিত ভারতবর্ষের প্রাক আর্য সভ্যতা বলেই মনে করে থাকেন। এই প্রাক আর্য সভ্যতার নিদর্শনগুলির মধ্যে আমরা অনেকগুলি পাথরের স্ত্রীমূর্তি দেখতে পাই। পণ্ডিতগণের মতে এগুলি মাতৃদেবী মূর্তি এবং এনারাই আমাদের পরবর্তীকালের অনেক মাতৃদেবী মূর্তির প্রাকরূপ। তবে তাদের অনুমান এই যে এই মাতৃদেবীর মূর্তি অনেকে হল মাতা পৃথিবীর মূর্তি। শস্যোৎপাদিনী পৃথিবী তখন ছিলেন মাতৃদেবতা, প্রাণশক্তি ও প্রজনন শক্তির প্রতীক রূপে তিনি প্রাচীনকাল থেকেই পূজিতা। চলে যাব পরের গানে, হৈমন্তী শুক্লার কণ্ঠে পরের গান।

0: আজ গানের ভেলায় ভক্তিগীতির শুনছেন আপনারা, আর আমার সঙ্গে 0332107325 এই নম্বরে এক বন্ধু রয়েছেন। হ্যালো, হ্যালো,
1: নমস্কার,
0: নমস্কার, সুপ্রভাত, বলুন।
1: আসলে আমরা অনুষ্ঠান শুনছি, আর নামটা আমি বলিনি, আমি অনেকদিন পর এলাম নদিয়ার করিমপুরের বাঁশপুরিয়া গ্রাম থেকে, রাজু দাস বৈরাগ্য।
0: আচ্ছা,
1: আপনাকে শারদীয় শুভেচ্ছা জানাই আগাম।
0: আপনাকেও।
1: হ্যাঁ, আসলে দেখুন, এই যে ভক্তিগীতি গানগুলো আপনি শোনাচ্ছেন, সকাল থেকে আমরা শুনছি, সেখানে তো ভক্তি রসের ধারা ঝরে ঝরে পড়ছে, আপনার উপস্থাপনার মধ্য দিয়ে সত্যি মানে মন ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। আর আকাশবাণী, দেখুন আকাশবাণী আছে বলে আমাদের না মনে হয় যে সত্যি সত্যি পুজোটা মানে একেবারে এসে গেল। আপনি তো প্রাক পুজো শুরু করে দিলেন আপনার ভক্তিগীতির মাধ্যম দিয়ে। হ্যাঁ, যখন আমরা মহিষাসুর মর্দিনী মানে আমরা সেই মায়ের কোল থেকে শুনে আসছি, মহিষাসুর মর্দিনীও আমরা শুনি, আমার মনে হয় যে মহিষাসুর মর্দিনী যদি না শোনা যায় তাহলে বোধ হয় পুজোটা আসছে সেটা মনেই হবে না। আর আপনি যে আগমনী গানগুলো শোনাচ্ছেন এবং মানে দেবদেবী নিয়ে নানা ধরনের তথ্য দিয়ে সাজিয়ে অনুষ্ঠানটি সাজিয়ে তুলেছেন, সেখানে আমরা অনেকটা সমৃদ্ধ হচ্ছি। আকাশবাণী তো আমাদের সারাক্ষণই মানে কি বলবো মানে দিয়েই চলেছেন আমাদের মনের সঙ্গে প্রাণের সঙ্গে আকাশবাণী। আর এই যে ভক্তি গান ভক্তিগীতি গানগুলো আপনি বাজাচ্ছেন, মনের দিক থেকেও যেন কোথাও একটা কি বলবো একেবারে ভক্তি ভক্তিভর এটা হয়ে উঠছে আপনার গানের মাধ্যমে। তো দেখুন আকাশবাণী আমাদের সত্যি সত্যি একেবারে প্রাণের সঙ্গী, আকাশবাণী ছিল, আকাশবাণী থাকবে, আকাশবাণী আমাদের কি বলবো প্রাণ বায়ু বলা যেতে পারে। তো আকাশবাণী সকলকে, আকাশবাণী সকলকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এটুকু রাখলাম। নদিয়া থেকে রাজু দাস বৈরাগ্য বলে গেলাম,
0: অনেক ধন্যবাদ আপনাকে। চলে যাব আমাদের পরের গানে, স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে পরের গান।

0: আমাদের সঙ্গে টেলিফোন লাইনে বন্ধু রয়েছেন। হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার,
1: আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা বলছি।
0: বলুন।
1: প্রথমে জানাই শারদিয়ার অনেক শুভেচ্ছা
0: আপনাকে,
1: আমার সকল জ্ঞানীজন গুণীজন শ্রোতা বন্ধুদের। আসলে আজকে আমরা বন্দনা গান শুনছি মায়ের,
0: একদম।
1: এই যে বন্দনা গান আগমনী

0: গানেরির মধ্যে একটা ধারা হচ্ছে বন্দনা গান, আর একটি ধারা যেটা মা মেয়ে ও পিতা যে গল্প মানে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো নিয়ে যে অত সুন্দর সুন্দর সব গান হয়েছে সে প্রসঙ্গে আজকে আমরা যাব না, আমরা বন্দনা গানেই রয়েছি। বন্দনা কিভাবে হচ্ছে, যে বন্দনা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গানে বিভিন্ন সুরকার গীতি কবিরা লিখেছেন, এবং একটি গান দেশমাতৃকার সাথে কিভাবে মাকে মিলিয়ে দেওয়া হচ্ছে তার সুন্দর মানে সুন্দর ভাবে আমরা ব্যাখ্যা পাই, সেটা হচ্ছে কাজী সাহেবের একটি গানে মা গো চিন্ময়ী রূপ ধরে আয় রাগ বাগের স্মৃতিতে। এবং সেই যে দেশে মানে যে দেশের ভারত মা মা পরাধীন সে দেশে তো পুজো করে পুজো করে মন্দিরে দুর্গা রয় না যে বন্দি, সেই দুর্গা দেশ চায়, সেই দুর্গা রূপিণী ভারত মাতাকে আমরা চেয়েছিলাম, আমরা পেয়েছি। এবং আর একটু আমি যেহেতু সিন্ধু সভ্যতার ওই সময়টা আমি আর একটু এগিয়ে আসি বৈদিক যুগে, বেদ সাহিত্য যখন তৈরি হচ্ছে তখন ঋগ্বেদে একটা সূক্ত আছে আহম রুদ্র অমরেন্দ্র ঋষির কন্যা বাক সরস্বতী এক রূপ, মানে বাক মা দুর্গারই তো বা মহামায়ারই তো আর এক রূপ হচ্ছে সরস্বতী। তো সেই বাক বলছেন দেবী যে আমি রুদ্র, আমি আদিত্য, আহম আমি সব, এই যে কথা এই যে প্রজ্ঞা, এই প্রজ্ঞা আমাদেরকে প্রজ্ঞান্বিত করে, আমাদেরকে ভাবায় যে হ্যাঁ আমি আহম, আমার মধ্যেই আমার মায়ের বাস, মায়ের মধ্যে আমার বাস। এবং আমি অনুরোধ রাখবো আর এই গল্পগুলোকে নিয়ে মানে যেগুলো ছবি মানে মেয়ে এই যে দর্শপ্রহরণও ধারিণী মেয়ে, সে মেয়ে মানে দর্শপ্রহরণী ধারিণী সে মা কি করে বাংলার মেয়ে হয়ে ওঠে সেটা বুঝতে গেলে আমাদেরকে একবারই একটু দাশরথী রায়ের মানে স্মরণাপন্ন হতে হবে, একটু রামপ্রসাদ সেনের স্মরণাপন্ন হতে হবে, একটু কমলাকান্তের স্মরণাপন্ন হতে হবে, সেটা হবে কোন সেটা হয়তো পরে পরে হবে, যাই হোক আজকে যেটা হচ্ছে আমি আমার মতন করে সংযোজন করলাম, ভুল ত্রুটি হলে মার্জনা করবেন।
1: সুন্দর হয়েছে, অনেক ধন্যবাদ আপনাকে। পরের গানে চলে যাব শ্রীকান্ত আচার্যের কণ্ঠে।

যুগে যুগে যে মাতৃদেবীর পূজার প্রচলন হয়ে আসছে, তাই আমাদের আজকের দুর্গাপূজা। সুরথ রাজা এবং সমাধি বৈশ্য কর্তৃক যে পূজার প্রচলন, তার সাথে শরৎকালে শ্রী রামচন্দ্রের অকালে দেবীর বোধনের সাথে আমাদের দুর্গাপূজাকে যুক্ত করে শারদীয়া দুর্গাপূজা বা দুর্গোৎসব বলে মনে করে থাকেন অনেক পণ্ডিত। দুর্গাপূজার ভিতরেও আমরা দেখতে পাই পূজার প্রথম অঙ্গ হল ষষ্ঠীতে দেবীর বোধন। এই বোধনের সময় দেবীর প্রতীক বিল্ব শাখা, তারপর দেখি নবপত্রিকা স্নান। নবপত্রিকা কি? কলাগাছের সঙ্গে কচু, হরিদ্রা, জয়ন্তী, বিল্ব, ডালিম, মানকচু, অশোক এবং ধান্য একসঙ্গে বেঁধে যে শস্য বধূ নির্মাণ করা হয় তাই নবপত্রিকা। এই শস্য বধূকেই আমরা দেবীর প্রতীক বলে গ্রহণ করি, তারপর পূজা করি। তাহলে শারদীয়া পূজার মূলে বোধহয় এই শস্য দেবীরই পূজা। এবারের গানটি জয়তী চক্রবর্তীর কণ্ঠে।

বহু পণ্ডিতদের মতে প্রাক আর্যযুগের মাতৃরূপী পৃথিবী দেবী আজকের শক্তিরূপিণী মা দুর্গা, যিনি সকল দুর্গতি নাশ করেন, যিনি সর্বত্র বিরাজমানা। দুর্গাপূজার বিধিতেও আমরা দেখতে পাই রম্ভার অধিষ্ঠাত্রী দেবী হলেন ব্রাহ্মণী, কচুর কালিকা, হরিদ্রায় দুর্গা, জয়ন্তীর কার্তিকী, বিল্লের শিবা, দারিম্বের রক্তদন্তিকা, অশোকের শোকরহিতা, মানকচুর চামুণ্ডা এবং ধান্যের অধিষ্ঠাত্রী দেবী হলেন লক্ষ্মী। নবপত্রিকার শস্য সমূহের দেবীর সঙ্গে যোগের ব্যাখ্যা দেওয়া হয়েছে, দেবী হরিদ্রাবর্ণ বলে হরিদ্রার দেবীত্ব, তিনি জয়রূপিণী বলে জয়ন্তী, মান দায়িনী বলিয়া মানের সহিত তাঁর যোগ, বিল্ল শঙ্কর প্রিয় বলে দেবীর স্বরূপত্ব লাভ করেছেন, দেবী শোকরহিতা তাই অশোকে তাঁর অধিষ্ঠান, প্রাণদায়িনী রূপে তিনি ধান্যরূপা, অসুর বিনাশকালে দারিম্ব বীজের ন্যায় রক্তদন্তা বিশিষ্টা, তাই তিনি রক্তদন্তিকা। তার নানা রূপ, তবে তিনি আমাদের কাছে মাতৃস্বরূপা মা দুর্গা। আজকের অনুষ্ঠান শেষ করব জয়দীপ রায়ের কণ্ঠে গান দিয়ে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি বিদিশা রায়।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এতক্ষণ শুনছিলেন গানের ভেলার অনুষ্ঠান, উপস্থাপনায় বিদিশা রায়।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান, উপস্থাপনায় সায়নী মজুমদার এবং ঋত্বিক শিকদার।
2: আর স্টুডিওতে আমি আর সায়নী তো চলে এসেছি, আর শুধু আমরা দুজন চলে আসিনি আজকে, কিন্তু আজ থেকে পুজো ভাব চলে এসেছে।
1: মানে আজকে যখন আমি রাস্তা দিয়ে আসছিলাম তখন দেখছিলাম যে একটা বেশ সুন্দর ওয়েদার। হ্যাঁ, চারিদিকে গান টান বাজছে এবং মণ্ডপের কাজ তো প্রায় হয়েই এসেছে, আর লোকজন মোটামুটি বেরিয়ে পড়েছে কিছু কিছু জায়গায়, এখনো কিছু কিছু জায়গায় একটু ফাঁকা ফাঁকা রয়েছে, কিন্তু পুজোর যে আমেজটা সেটা কিন্তু মোটামুটি একদম জোর কদমে এগোচ্ছে,
2: একদম জোর কদমে। তার উপরে আজকে দ্বিতীয়া, তো এখন থেকেই অ্যাকচুয়ালি পুজো শুরু হয়ে গেছে। ঠিক আছে, আমরা যদি ধরি আমাদের বাঙালিদের ইমোশন কি, মহালয়ার একদিন আগে থেকেই, ঠিক আছে, কাল মহালয়া মানে আজ থেকেই উৎসব। ঠিক আছে, আজকে আমার আজকে আমি অফিস, মানে এরপরেও আমি অফিসে যাব, তবে অফিশিয়ালি আমি নিজের কাছে আজকেই আমার কাছে লাস্ট ওয়ার্কিং ডে, তারপর থেকে ঠিক আছে যাচ্ছি অফিসে, এখন তো আমি ঘুরবো মজা করবো, তারপরে যখনই ষষ্ঠী বা সপ্তমী হবে অফিস ছুটি, চলো পুরো ঘুরি।
1: হ্যাঁ, মানে এখন যাদের মোটামুটি কাজে যেতে হচ্ছে এই রকম একটা আবহাওয়ার মধ্যে দিয়ে, এই আমেজের মধ্যে দিয়ে, তাদের মনে হচ্ছে যে ছুটিটা কবে থেকে পড়বে, আমি আর অফিসে যেতে পারছি না, আমার আর ভালো লাগছে না, আমি এবার কয়েকটা দিন এই সবার সঙ্গে ঠাকুর দেখবো, ঘুরবো, খাবো, সাজবো, একদম একদম।
2: আর এইটাই তো আমাদের বাঙালির ইমোশন, যে খাবো দাবো ঘুরবো, আর এই আমাদের বাঙালির সেরা পুজো দুর্গাপুজো সময় আনন্দ করব বন্ধুদের সঙ্গে। আর সেই আনন্দ আরও বাড়াতে আজকে তোমাদের সঙ্গে তো আছি আমরা দুজনে, আর তোমরাও কিন্তু আমাদের সঙ্গে জুড়তে পারো আজকে স্টুডিওতে। আমাদের ফোন নাম্বার হচ্ছে 0332210 7325 নাম্বার, আরও একবার বলে দিচ্ছি 0332210 7325 নাম্বার।
1: এবং তার সঙ্গে আরেকটা, যদি আমাদেরকে ফোন লাইনে কোনো কারণে না পাও, মানে না পাওয়ার চান্স নেই খুব একটা, তবুও আমাদের ফেসবুক পেজে যুববাণী কলকাতায় চলে এসো। তো আমাদের যে আজকের যে ফেসবুকের পোস্টার, একটা সুন্দর পোস্টার রয়েছে, সেইখানে তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের শপিং কতটা ডান, তোমাদের পুজোর প্ল্যান কি, এবং পুজো নিয়ে তোমরা ঠিক কতটা এক্সাইটেড আমাদের মতো।
2: হ্যাঁ, মানে এটাও জানাও যে কোন দিনে কোন ঠাকুর দেখবে, যেটা সামনে বললো,
1: তাহলে আমরাও একটু প্ল্যানটা একটু
2: পুজো চলে এসেছে, এই পুজোর সময় এই দুর্গা এলো, এই দুর্গা এলোর জন্য কিছু আমাদের সবার জন্য একটা কন্ট্রিবিউট করে কি একটা গান শোনা।
1: আরে হ্যাঁ, তো অপেক্ষা করছি কেন,
2: একদম চলো মোনালি ঠাকুরের কণ্ঠে দুর্গা এলো গানটা শুনে আবার ফিরে আসছি স্টুডিওতে।

0: দুগ্গা এলো, সত্যি করে দুগ্গা তো চলে এসেছে, আর সেই সঙ্গে স্টুডিওতে আমরাও চলে এসেছি তোমাদের সঙ্গে। আর এখন থেকে আনন্দ করব, আর আনন্দ করার সময় যখন আমাদের, এটা বলো সবার আগে, কমেন্ট করে জানাও আর ফোন করে জানাও যে তোমার কটা ড্রেস হলো এখনো পর্যন্ত।
1: ও, আমি জানতে চাই যে ঋত্বিকের কতটা শপিং এ গিয়েছে।
0: দেখো, পুজো চলছে তো সারা বছর, শপিং মানে পুরো সারাটা
1: বাঙালিদের এই একটা ব্যাপার আছে যে আমরা রাস্তায় বেরোলাম, কিছু একটা পছন্দ হলো আমি কিনে রেখে দিলাম, এটা জন্মদিনে পড়বো, এটা অমুক দিন পড়বো, এটা তমুক দিন পড়বো, এটা পুজোতে পড়বো, মানে আমাদের সারা বছর ধরে কিন্তু শপিং চলতেই থাকে। কিন্তু পুজোর শপিং এর কিন্তু একটা আলাদা মাহাত্ম্য আছে।
0: আর সেই শপিং কিন্তু আমরা, মানে ধরো এই পুজো যদি আবার শেষ হয়ে যায়, একদম বাজে কথা বলছি, যদি আমরা কিন্তু পরের বছরের পুজোর শপিং এর প্ল্যান করতে শুরু করে দেবো কিন্তু।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমরা অলরেডি হচ্ছে কি ক্যালেন্ডার দেখে নি যে কবে থেকে পুজোটা পড়ছে, এবং সেই অনুযায়ী আমরা মোটামুটি ঠিক করে নিই যে এই তো তাহলে এইবারে আমি নেক্সট কি ফ্যাশন আউটফিট আসছে, চলো সেটাই তাহলে পুজোতে ট্রাই করা যাক।
0: হ্যাঁ, সেটা তো ট্রাই করা যাবে। আর সেই সঙ্গে কিন্তু বন্ধুও ফোন করলে, শুনে নি বন্ধু কি বলছে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? না, কোনোভাবে সমস্যা হচ্ছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোমরা কিন্তু আমাদের ফেসবুক আছে, ফেসবুক পেজে যুবাণী কলকাতা, সেখানে আজকে পোস্টারে তোমরা কমেন্ট করতে পারো যে তোমাদের পুজোর প্ল্যান কি আর কটা জামা কেনা হয়েছে। আরও একজন বন্ধু ফোন করলে।
1: হ্যালো,
0: নমস্কার।
2: আমি পূর্ব বর্ধমানের ডাইহার থেকে সুজয় চৌধুরী বলছি।
0: বেশ,
1: বলুন।
2: প্রথমে গাড়িটা যেন পুজো এসে গেছে মনে হচ্ছে, এবং এত আনন্দ হচ্ছে পুজো এসে গেছে বলে। আমাদের জামা প্যান্ট হয়েছে, আমার তিনটে জামা হয়েছে,
0: আচ্ছা,
2: দুটো প্যান্ট হয়েছে। তা প্রথমে এই পুজোর যে ঠাকুর সেটা দেখতে যাব, এবং কলকাতা থেকে পাপিয়া অধিকারীও আসবে, আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, এবং চারদিন খুবই আনন্দ করব। বাঙালির তো পুজো বুঝতেই পারছেন।
0: বেশ বেশ বেশ, শুনতে থাকুন।
1: সবার আলাদাই এক্সাইটমেন্ট প্রত্যেকে।
0: হ্যাঁ, এবার তুমি বলো তোমার প্ল্যান কি এই পূজায়।
1: আমার প্ল্যান হচ্ছে মোটামুটি শপিং একটু আধটু হয়ে গেছে, এখনো একটু বাকি, একটু।
0: আর ওই একটুটা কি পুরো দশমী পর্যন্ত চলবে?
1: না, পুরো দশমী পর্যন্ত না, আমি সময় পাবো না, আমি পুরো পূজাটা আমি ঘুরবো, বাড়িতে থাকার আমার কোনো ইচ্ছে নেই।
0: স্বাভাবিক, পূজোর সময় বাড়িতে থাকাটা মানে, ঠিক আছে, অনেকে থাকতে পছন্দ করে, যারা বলে যে না ঠিক আছে পূজোতে বাড়িতেই থাকবো, তারা বেশিরভাগই হয় কি সারা বছর অফিস করে ক্লান্ত থাকে।
1: আমি কিন্তু খবর পেলাম যে ঋত্বিক এই বছর পূজোতে বাড়িতেই থাকবে।
0: আরে না, তুমি যে খবরটা পেয়েছো সেই খবরটা একটু আপডেট করে নাও যে পুরো পুজোটা বাড়িতে থাকতে চাইলেও থাকতে পারবো না, মনটা তো বাইরে আছে।
1: হ্যাঁ, সেটাই,
0: ওই কারণে মনের কথা শুনে আমি ভিড় ঠেলে এগিয়ে যাবো।
1: একদম। আর সব থেকে বড় কথা, পুজোর সময় যেটা হয় আমরা কিন্তু নিজেরা হাঁটি
0: না,
1: ঠিক আছে, ভিড়ে আমরা এমনি এগিয়ে মণ্ডপ অবধি চলে যাই।
0: মানে এন্ট্রি থেকে এক্সিট তোমাকে জাস্ট ওই ফ্লোতে তোমার বডিটা রেখে দাও, ভিড়ই তোমাকে এগিয়ে নিয়ে যাবে, আর তোমার কানের সামনে বাঁশির শব্দ আসবে, এগিয়ে চলুন, এগিয়ে চলুন, এগিয়ে চলুন,
1: এখানে দাঁড়াবেন না, এটাতে হাত দেবেন না,
0: এখানে ছবি তুলবেন না। তারপরে এগিয়ে যাওয়ার পর যেই একটুখানি সময় পেলে ঠাকুরটা দেখার, ওখান থেকে একদম সামনেই আবার বাঁশি বাজাতে শুরু করে দিল, বললো এগিয়ে চলুন, এগিয়ে চলুন, এগিয়ে চলুন, আর সেই স্রোতেই তুমি বেরিয়ে গেলে মণ্ডপের বাইরে। আর ঠিক এইভাবেই পুজোর প্যান্ডেল হপিং কিন্তু আমরা করে থাকি, আর এই বছরও আমরা সেইভাবেই করব। অ্যান্ড এই পুজো যখন করব সেখানে তো আমরা অফকোর্স সাজবো, না সাজলে তো হবে না।
1: এবার মানে পুজোতে এই যে ধরো তুমি বেরোবে, বেরিয়ে দেখবে চারিদিকে, মানে ছেলে মেয়ে যে বয়সের যেই হোক না কেন, খুব সুন্দর করে একদম সাজুগুজু করে বেরিয়েছে, ঠিক আছে, এটা দেখতে

0: মানে
1: মানে ঠিক আছে, সেটার জন্যই বোধ হয় মানে ইয়াং যারা জেনারেশন রয়েছে, এখন জেনজি বলবো, জেন আলফা বলবো, যে কোনো ইয়াং জেনারেশন, সবাই ইয়াং যদিও বা, এবার সবাই এই অষ্টমীর দিনটার জন্য অপেক্ষা করে। মানে যদিও বা এখন দ্বিতীয়াটাও অষ্টমী হয়ে গেছে, মানে দ্বিতীয়া অষ্টমী, তৃতীয়া অষ্টমী, মানে ইকুয়ালেন্ট।
0: হ্যাঁ, মানে আমার যেদিন যেটা যেরকম পোশাক পরতে ইচ্ছে করলো আমি পরে বেরিয়ে গেলাম, কিন্তু অষ্টমীর দিনের একটা আলাদা মাহাত্ম্য রয়েছে, সেটা তো অবশ্যই
1: একদম। আর তোমরা যে এই পুজোয় সাজবে, এই সাজার সময় অনেক সময় হয়টা কি, তুমি সাজলে কিন্তু এই ঘামে তোমার সাজ পুরো নষ্ট হয়ে গেল। এবার তুমি হয়তো কিছু টিপস চাইছো কোনো প্রফেশনাল লোকের থেকে, যে কিভাবে সাজলে তোমার পুজোর সাজটা একদম পারফেক্ট থাকে আর যাতে তুমি এই পুজোটাকেও একদম তুমি তোমার বেস্ট লুক দিয়ে সবাইকে দেখাতে পারো। তো সেই কারণেই তোমার জন্য কিন্তু রয়েছে কিছু পুজোর মেকআপের টিপস। আর সেই টিপসটা কে দিচ্ছে সেটা আমি তোমরা তার মুখ থেকেই না হয় শুনে নাও।
0: চলো
1: চলো।
2: দুর্গা পুজোয় গরমে কিভাবে মেকআপ রাখবে দীর্ঘক্ষণ ফ্রেশ এবং লং লাস্টিং? নমস্কার শ্রোতা বন্ধুদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আমি মেকআপ আর্টিস্ট সৌমাল্য দাস গত 7 বছর ধরে এই প্রফেশনের সাথে যুক্ত রয়েছি। তোমাদের যেটা সমস্যা হয় যে দুর্গা পুজোয় তো সুন্দর সুন্দর মেকআপ করো কিন্তু মেকআপ কিন্তু একদম লং লাস্টিং হয় না, সেই ক্ষেত্রে তোমাদের জন্য থাকছে দারুণ একটা টিপস। তো তোমরা প্রথমেই মুখটা প্লেন জল দিয়ে ধুয়ে নাও, যদি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে পারো তো খুব ভালো হয়। তারপর তোমরা করো মেন টিপস ফিটকারি, বাজারে যে আমাদের ফিটকারি পাওয়া যায় সেটা নিয়ে নাও, সেটা জলে 1 মিনিট মতো ভিজিয়ে রাখো, দেন আমাদের ফেসে স্কিনে ওটাকে রাব করো প্রায় 1 থেকে 2 মিনিট, হয়ে গেল। দেন আবার তোমরা কিন্তু প্লেন ওয়াটার দিয়ে সেটাকে ধুয়ে ফেলো। তারপর তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী একটা টোনার বেছে নাও, টোনারটা তোমরা অ্যাপ্লাই করো। অ্যান্ড দেন তারপরে কিন্তু তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী একটা ময়েশ্চারাইজার নাও, সেটা জেল হতে পারে বা ক্রিম। অয়েলি স্কিন হলে তোমরা জেল ময়েশ্চারাইজার ইউজ করো, আর যদি তোমাদের ড্রাই হয়ে থাকে স্কিন টাইপ তাহলে ক্রিম ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করো। তারপর তোমাদের অবশ্যই একটা সানস্ক্রিন, দিনের বেলা যদি হয় তাহলে SPF 30 সানস্ক্রিন তোমরা কিন্তু অবশ্যই ইউজ করো, আর যদি রাতের বেলা হয় সানস্ক্রিনটা স্কিপ করতে পারো। তারপর তোমরা কনসিলার এবং ফাউন্ডেশন দিয়ে একটা পাতলা হালকা লেয়ার ক্রিয়েট করো, কখনোই কিন্তু মোটা বেস বা ভারী বেস দেবে না, তাহলে কিন্তু মেকআপ উঠে যাওয়ার চান্স আরও আরও বেশি থাকবে, স্মাইল লাইন পড়বে, ক্র্যাক পড়বে। তো সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবে যত পাতলা স্কিনে লেয়ার দেওয়া যায়। দেন তোমরা পাউডার দিয়ে, লুজ পাউডার দিয়ে খুব ভালোভাবে সেট করো, মানে বেকিংটা খুব ভালো করে করতে হবে। তারপর তোমাদের পছন্দ মতো হাইলাইটার দাও, ব্লাশ দাও, সুন্দর করে কাজল পরো, ব্যাস। আর সর্বশেষ একটা ফিক্সার কিন্তু অবশ্যই, ভালো ফিক্সার খুব ইম্পর্টেন্ট মেকআপটাকে লং লাস্টিং করার জন্য, যে কোনো অ্যালকোহল বেস বা ম্যাট বেস ফিক্সার তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো, সেক্ষেত্রে ভীষণ ভালো হবে। চলো আজকের মতো এইটুকুই, সকলের দুর্গাপুজো কাটুক আনন্দে, ভালোবাসায় আর নিজের পছন্দের সাজে। শুভ শারদীয়া, ধন্যবাদ।
3: সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
4: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
3: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
4: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
3: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে, এমনিতে যতটা জল খান তার থেকে দিনে 1 লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: তাহলে এই পুজোতে একটা বেশ মেকআপ টিপস, মানে যেটা আমাদের সব থেকে মেয়েদের জন্য একটু বেশি প্রয়োজনীয় সেটা তো আমরা শুনেই নিলাম, এবং মেকআপ আর্টিস্ট সৌমাল্য দাস তোমাদেরকে সেই সমস্ত টিপসগুলো বলে দিল যে তোমরা কীভাবে একের পর কী কী অ্যাপ্লাই করবে বা কীভাবে সাজবে। তো এই মেকআপ টিপসটা নিয়ে মোটামুটি তোমাদের পুজোটা তাহলে উতরে যাবে, যারা খুব একটা মেকআপ করতে মানে পারো না।
1: হ্যাঁ, যেটা হচ্ছে তোমরা একটু চাইলে এই মেকআপ টিপস নিয়ে তুমি তোমার পছন্দের মানুষকে আরেকটু ভালোভাবে ইমপ্রেস করতে পারবে।
0: ঋতিকে এটা বিশেষ

0: কাউকে বললো এটা নিয়ে একটা তদন্ত বসাতে হবে?
1: আচ্ছা, এটা নিয়ে তদন্ত এখন বসিও না, কারণ এখন কিন্তু বন্ধুরাও ফোন কলে শুনে নি বন্ধু কি বলছে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: নমস্কার, আমি রানা থেকে, মেয়ের বাড়ি থেকে বাণী মুখার্জি বলছি।
1: বেশ,
0: বলুন।
2: আমি কোনো পার্লারে যাইনি বয়সে।
1: হুম
2: হুম, আবৃত্তি করতে ভালো লাগে, ওই জন্য ওগুলো আমি দেখি।
1: সেখানে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। এবার নেটওয়ার্ক ইস্যু তো হতেই পারে, সেটা নিয়ে কোনো কথা নয়, কিন্তু তাও তোমরা আমাদের ফোন কলে চেষ্টা করো। আমাদের ফোন নাম্বার হচ্ছে 03322107325 নাম্বার।
0: একদম। আর আর তাছাড়া তো বলেই দিল ঋত্বিক যে আমাদের পোস্টার তো রয়েছে, সেখানে এসে কমেন্ট করে জানাও যে তুমি পুজো নিয়ে ঠিক কতটা এক্সাইটেড, এবং আজকে তো দ্বিতীয়ার দিন।
1: এবার দ্বিতীয়া থেকেই অলরেডি পুজোর ঘোড়া তো শুরু হয়ে যায়। এবার ঘোড়া,
0: আমি কালকে রাত্রিরে যেরকম বেরিয়েছিলাম, আমি কিন্তু দেখলাম যে প্যান্ডেলে প্যান্ডেলে বেশ ভালোই লোকজন ভিড় জমেছে।
1: একদম। আর তুমি যদি মহালয়ার আগের দিন যদি কুমোরটুলি বা বাগবাজার এরিয়ায় যেতে, তুমি দেখতে পারতে যে ওখানে
0: পুজোর সময়টা আমাদের মনটা একটু অন্যরকম থাকে, একটা ছুটি পাওয়া, যারা দূরে থাকে তাদের এই বাড়িতে আসা,
1: বন্ধুদের সঙ্গে আড্ডা মারা, হ্যাঁ আলাপ হওয়া, আবার আড্ডা মারা অনেকদিন পর, তো মানে একটা
0: সেখানে ওই ঘুরে ঘুরে কেনাকাটা করা, মানে সবকিছু নিয়ে একটা বেশ জমজমাট এই পুরো পূজোর মাসটা। এই মাসটা হচ্ছে পুরো বছরের থেকে একটা আলাদা, একটা সুন্দর এক্সাইটমেন্ট কাজ করে। হ্যাঁ, যা আমাদের রাগ দুঃখ ডিপ্রেশন সমস্ত কিছু একেবারে মা দুর্গা নিয়ে চলে যায়।
1: হ্যাঁ, একদম। মানে এই একটা জিনিস যেটা সত্যি কথা, যে আমরা মানে বেসিক্যালি আমরা বাঙালিরা, যেটা হয় বাঙালি না আমরা সবাই, যারা দুর্গা পুজো উপভোগ করি এই উৎসবটাকে, এবার হচ্ছে আমরা 11 মাস কাজ করি, শুধু এই একটা মাসে নিজেদের মনকে শান্ত করার জন্য, সমস্ত দুঃখ ভুলিয়ে দেওয়ার জন্য, কারণ এই মাসেই আমাদের মা আসেন, মা এসে সমস্ত কষ্ট নিয়ে চলে যান।
0: এবং এই মনের দুঃখ দুঃখ গুলোই হচ্ছে মেইন মহিষাসুর।
1: একদম একদম, তুমি ঠিক কথা বলেছ। আর যখন দুঃখের কথা বলছি আর এই মায়ের কথা বলছি, যে মা দুর্গা এলো সমস্ত কিছু নিয়ে চলে যাবে, তো তখন মা দুর্গার জন্যই একটা না হয় গান থাকুক।
0: একদম
1: একদম। তো সেই কারণেই তোমাদের জন্য রইল এখন রাজবর্মনের কণ্ঠে এলো দুর্গা মা গানটি।

0: দুক্কা মা তো এসেই গেছেন এবং তার সঙ্গে আমরা দুজনে রয়েছি গানের পরে, আমি শায়নী এবং সঙ্গে রয়েছে ঋত্বিক। তো এই যে পুজো নিয়ে এত কথা হচ্ছে এবং সাজগোজ নিয়ে কথা হচ্ছে, তো সেখানে একটা জিনিস কিন্তু না বললেই নয় ঋত্বিক, যে সেটা হচ্ছে এই যে আমাদের আমরা প্রত্যেকে এত সুন্দর করে সাজুগুজু করে পুজোর সময়টা ঘুরে বেড়াই, কিন্তু এর পিছনে যারা থাকে তাদের যে কথা, সেই কথাটা কি আমরা সবসময় জানতে পারি
1: না?
0: তো হ্যাঁ, তো এই যে পুজোতে যারা আড়ালে থাকে কিন্তু তাদেরকে এবার নিয়ে আসার পালা সেই লাইমলাইটে, পুজো লাইমলাইট, আমাদের এই পুজোর স্পেশাল সেগমেন্ট, যেটা কিন্তু তোমরা শুনতে পাবে আজ থেকে, অর্থাৎ দ্বিতীয়া থেকে দশমী পর্যন্ত, যে পুজোর পিছনে যারা নেপথ্যে থাকেন তাদের কথা। তো আজকে আমরা সেই রকমই শুনে নেব যারা পার্লারে কাজ করে, তেমনি রেখা রায়, প্রীতি কানন এবং শম্পা ঠাকুর, দেখা যাক কি বলছে তারা।
2: আমাদের পুজো বলতে গেলে আমরা তো খুব কাজে প্রেশার থাকে, সপ্তমী অবধি আমাদের পার্লার খোলা থাকে, ততক্ষণ আমাদের চাপ থাকে, তারপরে ওই নিজেদের একটু রেস্ট নিয়ে এবার পুজোর জন্য ঘুরতে বেরোই। কিন্তু এই আছে, এই কদিন যে এতটা প্রেশার থাকে, চাপ থাকে, কিন্তু মজা হয়, কাস্টমারদের সাথে গল্প হয়, বাইরে লাইট টাইট জলে পান্ডাল দেখতে দেখে যাতায়াত করি, ভালো লাগে জিনিসগুলো, আর আনন্দ হয় লোককে সাজিয়ে, তারপরে নিজে লাস্টে সাজতে গেলে ভালোই লাগে। এটাও তো একটা কাজের ব্যাপারই আছে, আর ওদেরও তো একটু সাজতে ভালো লাগে, আমরা ওই জন্য ওনাকে সার্ভিসটা চাই ভালো করে দিতে, ওনারও আসে, ভালো লাগে আমাদের সাথে গল্প করে কাজ করায়, ওনাদেরকেও ভালো লাগে, আমাদেরকেও ভালো লাগে, ওনারাও গল্প করে শপিং টপিং ওরাও ভালোবাসে, আমরাও এখন তো বেশিরভাগ আমাদের সময় হয় না বলে বেশিরভাগ অনলাইন থেকেই কেনাকাটা হয়ে যায়, আর যদি একটু ছুটি ওটি পাই তাহলে আবার মলে গিয়ে কেনাকাটা হয়, কিন্তু ভালোই লাগে কাজে চাপে আমরা। হ্যাঁ, অনলাইনটা বেশি রেফার করি আমরা, আর না প্ল্যান বলতে গেলে সেরকম কিছু হয়নি, কিন্তু এই আছে ছুটি পরে আবার তো চাইবো একদিন রেস্ট নিতে, তারপরে অষ্টমীতে যাওয়া, সবাই যায় মণ্ডপে অঞ্জলি দিতে, এইসবই প্ল্যান আছে, তারপরে দেখি কোন দিক কোথাও বেরোবো, কোনো ঠিক নেই।
3: হাই, আমি করুণা গুরুং, সুন্দর সবাই লুকসটা চেঞ্জ করে দিচ্ছি, বাট আমারও একটা ইচ্ছা আছে, আমি সবার সাথে আমার দেখা হওয়ার, আমার খাওয়ান দাওয়ান সাজুগুজু, আমার ফ্যামিলির সাথে একসাথে থাকা, কোনো বন্ধুর বান্ধবীর সঙ্গে দেখা হওয়া, প্যান্ডেলে ঘোরা, তাই আমার পুজোর মানে আমার প্ল্যানটাই। অন্যদের সাজাতে আমাকে খুব খুব ভালো, এটা আমার একটা প্যাশন, আমি সবাইকে সুন্দর সুন্দর দেখতে চাই পুজোর সময়।
4: নিজের পুজো বলতে একটাই প্ল্যান থাকে, সবার আগে ক্লায়েন্টরা খুব হ্যাপি ভাবে আমাদের কাছে এসে সাজগোজ করে যায় আমাদের সাথে, ভালো হাসি খুশি ভাবে পুজোটা এখানে মোটামুটি সপ্তমী অবধি কেটে যায়, তারই মধ্যে আমরা ক্লায়েন্টের কাজ হয়ে যাওয়ার পরে আমরা নিজেরাও সাজগোজ করে নিই, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিই, হওয়ার পরে তারপরে এক সপ্তাহ আমাদের যে লম্বা ছুটিটা থাকে সপ্তমীর পর থেকে অষ্টমী নবমী দশমী, এগুলো আমরা নিজেরা নিজেদের ফ্যামিলির সাথে কাটাই, ঘুরতে যাওয়া বলো বা এই যে টানা যে লম্বা ছুটিটা পাই তখন কোথাও আউটিংয়ে যাওয়া, আর এত বছর ধরে এই প্রফেশনালে থেকে থেকে এখন হ্যাবিট হয়ে গেছে।

0: এটাতেই আমরা এনজয় করে চলি। প্রথমত আমি নিজে সাজতে ভালোবাসি, সাজ ব্যাপারটাকে ভালোবাসি বলে ওই জন্য আমার অন্যকে সাজাতে আরো বেশি ভালো লাগে। পুজো মানে আমরা বাঙালি, আমাদের পুজো মানে রাস্তায় বেরোলে চারিদিকে লাইট, গান বাজনা, ঢাকের আওয়াজ, এগুলো খুবই আনন্দের। আমরা পুজোটা এইভাবেই দেখে অভ্যস্ত এবং এটাকে আমরা খুব আনন্দ নিয়ে কাটাই।
1: আমাদের বাঙালির সেরা পুজো হচ্ছে দুর্গা পুজো। এই দিনটা আমরা অপেক্ষা করি যে কবে আসবে। যখন আসে পুজো আমরা কাজের মধ্যে খুব ব্যস্ত থাকি, সেই জন্য পুজোর এক সপ্তাহ আগে আমরা শপিং করে নিই, কেন পরে আমাদের হয় না, ব্যস্ততার মধ্যে থাকি। অন্যকে সাজাতে কেন ভালো লাগে, আমরা নিজেও সাজাতে না ভালো, অন্যকে সাজিয়ে তোলাটাই হচ্ছে আমাদের কাজ। কাস্টমারকে খুশি করা, সাজানো, এটাই হচ্ছে আমাদের কাজ। আর পুজো মানেই চাইবে সব সাজতে, আর এটা আমাদের সারা বছর এমনি আমাদের কাস্ট ক্লায়েন্টকে সাজানো গোছানো এটা আমাদের থাকেই সারা বছর, কেন আমাদের এটাই কাজ।

0: তাহলে তোমরা শুনলে যে এই যে পূজো লাইমলাইটে যারা বললো নিজেদের কথা,
1: একদম হ্যাঁ, যে আমরা তো আমাদের পূজো খুব আনন্দ করে কাটাই, সেজে গুজে কাটাই, এবার আমাদের সাজগোছের দায়িত্ব যারা নিয়েছে তাদের মুখে শুনে নিলে যে তারা কিভাবে পূজো কাটাবে। তো পূজো সবার জন্যে, এই পূজোর জন্যে, মানে একটা আনন্দের বিষয়, আর সেই আনন্দের
0: ভাগ করে নিতে ফোন করে বন্ধু।
1: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: নমস্কার, বিহার থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
1: বেশ,
0: বলুন।
2: পূজোর শপিং শেষ, এবছর সবটাই অনলাইনে শপিং করেছি। হ্যাঁ, খুব ভালো লেগেছে, শ্রম এবং সময় বেঁচেছে, তাই মন খুব আনন্দে নেচেছে। ঠাকুর দেখা শুরু করেছি, 10 তারিখে আলিপুর সর্বজনীনে গিয়েছিলাম একটা এনজিওর মাধ্যমে।
1: আচ্ছা,
2: আজকে সন্ধ্যায় বিদ্যালয়ের পূজা মজলিস, সাংস্কৃতিক সন্ধ্যা হবে, তারপরে আবার ঠাকুর দেখা শুরু হবে আরো একটা এনজিওর মাধ্যমে।
1: আচ্ছা,
2: সকাল 11টা থেকে সন্ধে 6টা পর্যন্ত ঠাকুর দেখবো।
1: পুরো প্ল্যান প্যাকড আপ রয়েছে,
2: আকাশবাণী যেখানেই যাই ঠাকুর দেখি যা করি সঙ্গে আকাশবাণী থাকবে, কারণ স্মার্টফোন থাকা মানেই সঙ্গে আকাশবাণী থাকবে।
1: বেশ, শুনতে থাকুন,
2: পুজোর গানও শুনবো, এইভাবেই পুজোটা কাটাবো।
1: একদম একদম,
2: সবার পুজো ভালো কাটুক। বিহারা থেকে বললাম অনিমেষ ভট্টাচার্য।
1: একদম, সবার পুজো ভালো কাটুক। আর মানে একদম অনিমেষ বাবুর প্ল্যান কিন্তু পুরো প্যাকড আপ ছিল। এবার আরো একজন বন্ধু ফোন কলে শুনে নি, বন্ধু কি বলছেন? নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: আমি বাণী মুখার্জি বলছি, টেলিগ্রাম থেকে।
1: বলুন।
3: তখন ফোনটা কেটে গেল জানেন তো।
1: আচ্ছা, নেটওয়ার্ক ইস্যু হয়তো।
3: আমি শপিং কিছু করিনি, কারণ বয়সটা 72 বছর, আমাদের সাজবার কিছু নাই, আর পার্লারও যাই না, রাত ফোগলা ফোগলা কি করে সাজটা করবো।
1: আচ্ছা,
3: সেই জন্যই বই কিনি সঞ্চয়িতা সঞ্চিতা, যদি সুযোগ পাই এই বয়সে মঞ্চে প্রথম পুরস্কারটা নিয়ে আসার চেষ্টা করছি।
0: বেশ,
1: একদম, মানে বয়সটা শুধু একটা নাম্বার,
0: ওই নাম্বার
1: পুরস্কার পাওয়া মানে মানে এই যে জেতার খিদে সেটা কিন্তু সমস্ত বয়সে থাকবে।
0: এবং পূজোর সময় বিভিন্ন জায়গায় অনেক জায়গায় প্রতিযোগিতা হয়,
1: একদম,
0: তো প্রত্যেকের পুজো সেভাবে নিশ্চয়ই খুব খুব খুব জমজমাট ভাবেই কাটবে।
1: আর জমজমাট ভাবে কাটবে, আর সেই সঙ্গে বন্ধুরাও কিন্তু ফেসবুকে কমেন্ট করেছে, যেখানে সৌভিক সরকার অভি লিখেছেন যে পুজোর কেনাকাটা অর্ধেক হয়েছে, আর একটু বাকি রয়েছে, আর পুজো কোথায় ঘুরবো ওটা এখনো আমাদের ছেলেদের মানে এখনো ঠিক হয়নি, তবে আমাদের ছেলেদের 2 মিনিটে সব পরিকল্পনা হয়ে যায়।
0: হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, মানে ওই ব্যাপারটা হচ্ছে যে চল আজকে বেরোবো, বেরোলাম এবং তারপরে ঠিক আছে তাহলে ওদিকে যাই, ঠিক আছে, আর আর কোনো মতবিরোধ নেই।
1: আর ঠিক আছে, পুজোর সময় এই বিষয়টা হচ্ছে যে রাস্তায় বেরিয়ে যাওয়ার পর যে ঠিক কোন রাস্তায় যাচ্ছি সেটা কিন্তু বুঝতে পারবো কারণ এই আলো লাইট এত ঝকঝকে রাস্তা হয় চেনা যায় না, নিজের চেনা গলি চেনা যায় না, আর তখনই আমরা ওই মানে ভরসা করি ওই ভিড়ের ওপরে, ভিড় কোথায় যাচ্ছে চলো ওখানেই কিন্তু তাহলে ঠাকুর আছে।
0: হ্যাঁ, নয়তো দেখলাম যে সামনে থেকে ওরা গাড়ি যাচ্ছে, উঠে বসে পড়লাম যে চলো যে ও যেখানে যাবে আমি সেখানে নেমে ঠাকুর দেখে আসবো।
1: একদম, মানে এই পূজোর সময় মানে যদি তোমার কাছে কোনো ম্যাপ না থাকে, কোনো প্ল্যান না থাকে, এই জিনিসটা করতে পারো যে দুপুরবেলা করে যে তুমি যেখানে ভিড় যাচ্ছে তুমি ভিড়টাকে ফলো করো, তোমার মানে অলরেডি কলকাতা তোমার হেঁটে ঘোরা হয়ে যেতে পারে। ঠিক আছে, না আমি এটা করেছি, এটা আমি করি পূজোর সময়, তো এটা তোমরা করতে পারো।
0: বাহ বাহ বাহ, তবে এই মুহূর্তের সময় একটা ছোট্ট বিজ্ঞাপন।

0: আমরা দুজন ফিরে আসছি আবার বিরতির পরে।
1: বুখার আয়া হে, ইসে নজর আন্দাজ না করেন।
2: ডেঙ্গু ইয়া মালেরিয়া দোনো হি মচ্ছর জনিত বিমারিয়া হো সকতি হ্যায়।
1: ডেঙ্গু অর মালেরিয়া মে কমকম্পি কে সাথ বুখার আনা, পসিনা আনা, সিরদর্দ, তেজ পেট দর্দ, বদন দর্দ অর বহুত জ্যাদা কমজোরি জেসে লক্ষণ দিখাই দে সকতে হ্যায়।
2: ऐसे लक्षण दिखाई देने पर खुद से दवा ना लें, तुरंत नजदीकी अस्पताल या स्वास्थ्य केंद्र जाएं और डॉक्टर की सलाह लें।
1: घर के आसपास जमा पानी साफ करें, अपने आसपास साफ सफाई रखें, मच्छरदानी का इस्तेमाल करें और मच्छरों को पनपने से रोकें।
2: जागरूक रहें, मच्छर जनित बीमारियों से बचाव करें।
1: स्वास्थ्य एवं परिवार कल्याण विभाग, पश्चिम बंगाल सरकार द्वारा जनहित में प्रचारित।
3: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
4: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
3: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
4: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
3: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
0: বিরতির পরে আমরা আবার ফিরে এসেছি পুজোর এই আড্ডা এবং তারপরে কেনাকাটা, সাজগোজ, শপিং,
5: সবকিছু নিয়ে। এবার সবাই তো বলছে পুজোর কতটা কেনাকাটা হয়েছে, আরো একজন বন্ধু কিন্তু ফোন কলে শুনেনি, সে কি বলছে? নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
6: হ্যালো, আমি দেবশঙ্কর মাইতি বলছি, দক্ষিণ ২৪ পরগনা থেকে। প্রথমে আমি ওই ছায়নী মজুমদার ও ঋত্বিক সিকদারকে শারদীয়ার শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন।
5: আচ্ছা, ধন্যবাদ।
6: আমি আমাদের ওই কেনাকাটা, পুজোর কেনাকাটা গতকাল শেষ হয়েছে এবং ওই তো আমার মেয়ে আমাকে কিনে দিয়েছে চোস্তা পাঞ্জাবি। প্রত্যেক বছরই আমাকে কিনে দেয় চোস্তা পাঞ্জাবি। আর আমাদের বাড়ির সামনে প্যান্ডেল হয়েছে, গতকাল সন্ধ্যাবেলা দুর্গা প্রতিমা এসে গেছে। আর আমাদের এখানে খুব ভালোভাবে জাঁকজমক ভাবে অনুষ্ঠান হয়। আর আপনাদের নিমন্ত্রণ অষ্টমীতে, নবমীতে আমাদের বাড়িতে আসবেন, আপনিও আসবেন, আর ছায়নী মজুমদার, ঋত্বিক সিকদার দুজনকেই নিমন্ত্রণ করলাম। হ্যাঁ, আপনারা এই যে অনুষ্ঠান করছেন, কত সুন্দর অনুষ্ঠান, যে আকাশবাণীর যুববাণীর যে অনুষ্ঠান, এই শ্রোতারা যে তার মনের ইচ্ছাটা বলতে পারছে, হ্যাঁ, আমার খুব সুন্দর লাগছে। হ্যাঁ, এই বলে আমি ফোন রাখলাম।
0: অনেক অনেক অনেক ধন্যবাদ, পুজোর অনেক শুভেচ্ছা আপনাকে। এবং এই যে বললেন যে মেয়ে ওনাকে জামা কিনে দিয়েছে, এটা কিন্তু সত্যি, মানে প্রত্যেকটা সন্তানের কাছে একটা বেশ পাওনা যে তারা নিজের মা বাবাকে বা গুরুজনদের বা কাছের মানুষকে তারা কিছু না কিছু পুজোর সময়টা উপহার দিতে পারছে, কিছু কিনে দিতে পারছে।
5: হ্যাঁ, এটাই তো, মানে মা বাবারও একটা বড় পাওনা যে মানে যে ছেলে মেয়ে, নিজের ছেলে মেয়ে এখন বড় হয়ে নিজে কামিয়ে টাকা এখন আমাদের উপহার দিচ্ছে,
0: মানে
5: এটা সত্যি কথা, মানে একটা আলাদাই ফিলিং যখন তুমি তোমার মা বাবাকে কিছু দাও, মানে একটা ভেতর থেকে একটা খুশি আসে যে এইবার আমি দিতে পারছি। এতদিন ছোটবেলা থেকে মা বাবা আমাদের বড় করেছে, মা বাবা আমাদের ঘুরিয়েছে, ঠাকুর দেখিয়েছে, এখন আমাদের সময়, এবার আমরা আমাদের মা বাবাকে ঠাকুর দেখাবো, জিনিস কিনে দেব, আমরা সেই সময়টা এখন মা বাবাদের দেব।
0: একদম, এবং এবং তার সঙ্গে আমাদের দুজনকে নিমন্ত্রণও করেছে, তো আমরা দুজন মোটামুটি রেডি হব যাওয়ার জন্য।
5: আর ফেসবুকেও কিন্তু কমেন্ট এসেছে, সোমেন দাস লিখেছেন তার এখনো পর্যন্ত 4 প্যান্ট, 4 জামা তৈরি হয়ে গেছে আর খুব সুন্দর ফিটিং হয়েছে, প্রত্যেক দিন ফেসবুকে দেখাবো, খুব ইচ্ছে আছে।
0: বাহ বাহ বাহ, মানে এইটাও কিন্তু একটা ব্যাপার যে সুন্দর করে সাজুগুজু করে জামা কাপড় পরে আমরা ফেসবুকে ছবি,
5: একদম তো সত্যি কথা, এটা তো মানে ছাড়বো, এটাতেও একটা মানে আমার ভালো লুকটা সবাইকে দেখাবো, নাও আনন্দ হও আনন্দের মাসে। আর সেখানে
0: মেয়েরা ভালো করে মানে সময় নিয়ে সাজুগুজু করবে, আর তোমরা ছেলেরা 2 মিনিটে রেডি হয়ে যাবে, যেমনটা সৌভিক বললো,
5: 2 মিনিটে
0: কি করে একদম
5: মানে 2 মিনিটের ইনস্ট্যান্ট নুডলস এর মতো। সেই সঙ্গে সূচনা মুখার্জিও লিখেছেন যে ছোটবেলায় সবাই কম্পিটিশন করতাম যে কে কটা ঠাকুর দেখলাম,
0: এবং আমরা কিন্তু তার সঙ্গে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সব গুনতাম,
5: একদম একদম একদম সমস্ত কিছু গুনতাম। আবার অনেক জায়গায় যেরকম আমরা শিব ঠাকুরকেও দেখতে পারতাম, বেশিরভাগ জায়গায় তো শিব ঠাকুরকে দেখতে পারি না,

0: সেখানে হয়তো আমাদের ছবি থাকতো, মানে দুর্গা ঠাকুরের উপরে, কিন্তু অনেক জায়গায় শিব ঠাকুরের মূর্তি থাকতো, সেটাকেও আমরা কাউন্ট করতাম যে এখানে শিব ঠাকুরও রাখা ছিল।
1: হ্যাঁ, আমরা মণ্ডপ কাউন্ট করি না, আমরা ঠাকুর কাউন্ট করি যতজন আছে প্রত্যেককে, এবং সেটা যদি 100 পেরিয়ে 200 হয়ে যায় কারোর বোঝার সাধ্য নেই অ্যাকচুয়ালি আমি কটা প্যান্ডেল গেছি।
0: আর একটা যেটা কাউন্ট করতাম ছোটবেলায় যে এই আমার এই কটা ড্রেস হয়েছে, আমি আরো ড্রেস কিনবো প্রত্যেক দিন, সকালে একটা পরবো, বিকেলে একটা পরবো, রাতে একটা পরবো, সকালে একটা পরবো, দুপুরে একটা পরবো, বিকেলে একটা পরবো। যদি আমরা সুযোগ পাই যে কখনো এরকম আমাদের কাছে কেউ বর দেয় যে তিনটে বর নিতে পারবে, প্রথম বর এটা বলবো যে মা একবার এলে যেন মাকে আমরা আর ফেরত যেতে দেবো না, এটাই প্রথম বর থাকবে।
1: সারা বছর ধরে ঠাকুর দেখা চলবে, সারা বছর আমরা এইভাবেই মানে বেশ ভিড়ের মধ্যে দিয়ে এদিক ওদিক সেদিক করে কাটাবো
0: একদম। আর সেই সঙ্গে আরো একজন বন্ধু ফোন করে, না ঠিক আছে কোনো সমস্যা নেই, আমাদের ফেসবুক পেজ রয়েছে। এবার আরেকটা কথা, যে তোমরা যে ঘুরতে যাবে, ঘোরার সময় সঙ্গে কি ক্যারি করবে সেটা কি কি ভেবে দেখেছো?
1: একদম, মানে এইটা কিন্তু মিস করলে একদমই চলবে না। মানে তুমি ঘর থেকে বেরিয়ে গেছো এবং ঘর থেকে বেরোনোর পর তোমার মনে হলো এ বাবা আমি এটা নিইনি, তখন কিন্তু সমস্যায় পড়বে, তখন মনে হবে যে এখন আমি রাস্তায় কোথায় পাবো। দেখো তুমি রাস্তায় তুমি যে সবসময় সবকিছু কিনতে পারবে বা দোকান খোলা পাবে তেমনটাও নয়, হয়তো দেখলে যে তুমি যেখানে দাঁড়িয়েছো তোমার অনেকটা দূরে কোনো একটা দোকান খোলা রয়েছে এবং সেখানে তোমার ওই ভিড় ঠেলে পেরোতে পেরোতে অনেকটা সময় লেগে গেল। তাই
0: তোমাদের
1: যেগুলো প্রয়োজনীয় জিনিস,
0: যেরকম হচ্ছে ওআরএস একটা ক্যারি করবে, কারণ এই যে কখন ওয়েদারে
1: কি চেঞ্জেস আসে,
0: কখন বৃষ্টি তো তোমরা বুঝতে পারবে না, তো ওআরএসটা তোমরা একদম ক্যারি করবে। সেই সঙ্গে একটা ছাতা ক্যারি করবে, যেই জিনিসটা বললাম রোদ বৃষ্টি আমরা কখন আমরা জানি না যে কখন কি ওয়েদার চেঞ্জ হচ্ছে,
1: নয়তো কিন্তু সুন্দর মেকআপ গলে যাবে
0: একদম। আর একটা যেই জিনিসটা রেইনকোট রেইনকোটটা ক্যারি করতেও পারো, মানে ওটা অনেকটা ভারী হয়ে যাবে, বাট ছাতাটা তোমাদের অনেকটাই সামাল দিয়ে দেবে। এবার যেই জিনিসটা হচ্ছে স্যানিটাইজার কিন্তু ক্যারি করবে, কারণ রাস্তায় তোমরা খাবে এদিক ওদিক করে, এবার তোমাদের খেয়াল থাকবে না, তোমরা তো ঘুরছো, এবার হয়তো নোংরা হাতেই তোমরা খেয়ে নিলে, এবার সেটা থেকে কিন্তু পুজোর পরে তুমি রিয়াকশনটা পাবে যে তোমার পেট খারাপ হলো, শরীর খারাপ হলো, যাতে সেটা না হয়। কোনো কিছু খাওয়ার আগে, কোনো কিছু ধরার আগে বা ধরার পর তোমরা কিন্তু স্যানিটাইজারটা ইউজ করবে,
1: বা পেপার সোপও সঙ্গে করে রাখতে পারো। কিন্তু পেপার সোপের সমস্যাটা হচ্ছে যে তোমাকে কোথাও একটা দাঁড়িয়ে হাত ধুতে হবে, তো সেইটা যদি তুমি না পারো তাহলে সেক্ষেত্রে স্যানিটাইজার খুব ভালো অপশন
0: একদম। সেই এই কয়েকটা জিনিসই বেসিক জিনিস যেটা তোমরা ক্যারি করো, একটা ছোট্ট ব্যাগ যেইখানে তোমরা অ্যাকচুয়ালি এই জিনিসগুলো তোমরা রাখবে, ঠিক আছে। মানে এ সবার প্রথমে ব্যাগটা বলার কথা ছিল, ঠিক আছে, সেসব ব্যাগটা বললাম, বুঝে তো গেছো তোমরা।
1: আরেকটা সঙ্গে অবশ্যই একটা ব্যান্ডেড, কারণ ওই যে নতুন জুতো পরে যদি পায়ে ফোসকা পড়ে ব্যাস ঘোরা শেষ।
0: এখন তো দিনে 10 কিলোমিটার হাঁটতেই হবে, এই 5 দিনে 50 কিলোমিটার, তো এই 50 কিলোমিটার হাঁটতে গেলে তো তোমার পায়ের জন্যে ব্যান্ডেড রাখতেই হবে, কারণ কখন কি কেটে গেল, শুধু পা কি, এই পুজোর সময় ভিড়ে যদি হাতও কেটে যায় তখন কি হবে, তাই না? তো ব্যান্ডেড ক্যারি করবে, আর এই সমস্ত জিনিসই যদি তুমি ক্যারি করো তাহলে কিন্তু তুমি একদম শর্ট আউট হয়ে যাবে, মানে নিশ্চিন্তে মানে বলতে পারি যে তুমি এবার ঠাকুর দেখতে যেতে পারবে। এবার আরেকটা জিনিস যেটা হচ্ছে যে সবসময় ইউপিআই এর ভরসা করো না, কারণ অনেক সময় দেখবে নেটওয়ার্ক ডাউন থাকতে পারে, তো এই পুজোর সময় এটিএমেও কিন্তু অনেক লাইন থাকে, তো চেষ্টা করবে তুমি কিছু ক্যাশ ক্যারি করবে, যাতে ধরো ইমার্জেন্সি সিচুয়েশনে সেই ক্যাশটা কিন্তু তোমাকে সেই জায়গা থেকে বার করতে পারবে।
1: নয়তো কিন্তু দোকানদার বলবে নেই ম্যাডাম খুচরো, কোথা থেকে দেব, ব্যাস হয়ে গেল, আমার কাছেও খুচরো নেই,
0: এত এই
1: দরকার নেই, এত ঝামেলার দরকার নেই।
0: তো এই কয়েকটা জিনিস তোমরা ক্যারি করবে, আর এবার তোমরা তোমাদের নিজেদের যেটা ইচ্ছে সেটা সঙ্গে ক্যারি করবে, এবার শুধু মাথায় রেখো ব্যাগটা ভারী হলে কিন্তু তোমরা কিন্তু হাতে,
1: মানে ব্যাগটাকে তুমি এবার দেখো আমরা না অনেক সময় আউটফিটের সঙ্গে ভাবি কি যে একটা ছোট্ট ব্যাগ ক্যারি করব, কিন্তু সবসময় সেটা সম্ভব হয় না, কারণ জিনিস আমাদের অনেক কিছুরই নেওয়ার থাকে, তাই না? তো চেষ্টা করবে যে যাতে বেশ সুন্দর দেখতে লাগে এই রকম একটা ব্যাগ, বা তোমার জিনিসগুলো ঢুকে যাবে সেই রকম সাইজের একটা ব্যাগ অলওয়েজ ক্যারি করার। তবে এই মুহূর্তে আমরা আরেকটা ছোট্ট ছোট্ট কথা শুনে ফিরে আসছি, সেটা এসে আমরা বলবো বাকিটা।
2: আমার নাম প্রবীর পাল, আমার দোকান বলা অ্যাকচুয়ালি রিটেল নয়, হোলসেল কাউন্টার। এটা হোলসেল কাউন্টার হিসেবে আমাদের মোটামুটি

0: মাল ম্যানুফ্যাকচারিং করার এক মাস মোটামুটি বাজার আমরা রিটেলারদের বেচি, ঠিক আছে? রিটেলাররা মানে রিটেলার মানে যারা দোকানদার রিটেল হিসেবে বেচবে তারা আমাদের কাছে নিয়ে যায়। সেই হিসেবে এখন এন্ড অফ দা ডে এখন আর কেনার মতো পরিস্থিতি তাদের নেই, এখন তারা রিটেল বিক্রি করার জন্যই ব্যস্ত আছে। তা ওভারঅল এবারে বাজার প্রথম দিকে মনে হয়েছিল যে কি হবে কি হবে, তখন ম্যাক্সিমাম অনলাইনের উপরে অনেকেই মানে ছোটে যেহেতু, কিন্তু হাতিবাগান বাজার বা গড়িয়াহাট বাজার এগুলো কিন্তু যতই অনলাইন হোক না কেন এইসব মার্কেটে মানুষ নিজস্ব আসবে, এসে এখানে কেনাকাটা করবে। এবং লাস্ট আমি একজন হোলসেলার হয়ে বলছি, লাস্ট 20 দিন মতো বৃষ্টি ছাড়া, এখানে যে এখন বৃষ্টিটা হলো ওই সময় একটু কাস্টমারের মানে এটা আসা যাওয়াটা একটু কম ছিল, কিন্তু বৃষ্টি থামলেই আবার কাস্টমারের ফ্লো ছিল, এখনো পর্যন্ত কাস্টমারের ফ্লো আছে। বেশ কয়েকটা দিন মানে বিগত 10 দিন বলা যায় কন্টিনিউ বাজার যাচ্ছে, একেবারে যে খারাপ বাজার হচ্ছে তা নয়, বাজার ঠিকই আছে। তবে অনেক অনেক জায়গায় অনেকের হয়তো বাজার ঠিক থাকে না, অপসরের দিকে একরকম বাজার থাকে, শহর অঞ্চলে একরকম বাজার থাকে।
1: তোমার নিজের পুজোর প্ল্যান?
0: আমার নিজের পুজোর প্ল্যান তো আমি তো একজন বিজনেসম্যান, আমার ষষ্ঠী পর্যন্ত অন্তত ওই দোকান নিয়ে বসে থাকতে হয়। কেননা কার কখন কি মাল লাগে না লাগে, বিশেষ করে আমার আমি যাদেরকে হোলসেল দিই রিটেল হিসেবে বিক্রি আমার এটা নয় যেহেতু। এবার কিছু পরিচিত মানুষ যখন আসে তাদেরকে হয়তো বিক্রি করি অষ্টমীর দিন থেকে বাড়ি ফ্যামিলির সঙ্গে কাটাই অষ্টমী নবমী। আর এখন তো আমার সেই বয়সের এনেই যে আমি আমার আমার ছেলেরা যেমন আছে তারা এখন নিজস্ব মতো ঘুরবে করবে, আর আমাকে একটু ফ্যামিলি নিয়ে হয়তো ওই ঘোরা হয়, এটা প্রান্ত উপান্ত নয় লোকালের আছে, এটা আলামারি আছে, আদিবান সার্বজনীন আছে, শ্রীভূমি আছে, আমাদের কবিরাজ বাগান আছে, মহিনসাগর স্ট্রিট আছে, এইসব আশপাশের যে সমস্ত কাশী বসলেন এই সমস্ত ঠাকুর দেখা এছাড়া আর কি।
2: তাহলে শুনে নিলে এই যে কেনাকাটা নিয়ে কথা হচ্ছিল এবং সেই কেনাকাটা নিয়েই কিন্তু
3: যে বাজারের এখন কি অবস্থা, বাজার তো একদম পুরো গরম রয়েছে, তো পূজোর সপ্তমীর পর হয়তো তোমরা কেনাকাটার সুযোগ পাবে না, কারণ দোকানদাররাও এবার ঘুরতে যাবে, একদম। তো তোমরা কিন্তু যাদের কেনাকাটা বাকি আছে, যারা আমার মতো যে ভাবছে পূজোর প্রত্যেকটা দিনই কেনাকাটা করবে, সেটা
2: সকালবেলা ঘুম থেকে উঠবে দোকানে যাবে জামা কিনবে বলো আমি আজকে এইটা পরেই ঘুরতে যাব,
3: তো সেটার জন্য তোমরা সপ্তমী পর্যন্তই চেষ্টা করো, সপ্তমীর মধ্যে সমস্ত কেনাকাটা।
2: বাজার এখন বাজার কিরকম চলছে মানে এই অনলাইন আসার পরেও, হ্যাঁ, এই গড়িয়াহাট মার্কেট, নিউ মার্কেট, হাতিবাগান, এইগুলোর কি অবস্থা সেইটা জানার জন্যই কিন্তু আমি আর ঋত্বিক চলে গিয়েছিলাম কলকাতার একদম আনাচে কানাচে, এবং সেখানে গিয়ে যা দেখলাম ঋত্বিক গড়িয়াহাট দিয়ে হাঁটা যাচ্ছে না,
3: একদম গড়িয়াহাট হাতিবাগান এই মার্কেটগুলোতে এখন হাঁটা যাচ্ছে না, কারণ সবাই ব্যস্ত এখন, দোকানদার তারপরে যারা আমাদের মতো যারা কেনাকাটা করতে গেছে তারা সবাই ব্যস্ত, কে কোনটা কিনবে এখন চলো কেনাকাটার কম্পিটিশন চলছে এখন।
2: তবে এই মুহূর্তে আমরা দুজন ফিরে আসছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর।
4: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা,
5: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজি ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
4: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
5: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
4: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
6: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
7: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
6: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
7: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
6: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন,
7: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: কথা মতো ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর আমরা দুজন আবার ফিরে এসেছি আড্ডা দিতে।
3: আমায় বলতে হচ্ছে এটা, এই যে দেখো। হ্যাঁ, তো দেখো পুজোর সময় ফিট থাকার সব থেকে সহজ উপায় হচ্ছে খাবার দাবারটা তোমাকে মেনটেন রাখতে হবে। মানে প্রত্যেক দিন যদি তুমি রাস্তায় বেরিয়ে যদি এনে দুপুরের খাবার যদি তুমি বিকেলে খাও, বা মানে খাবারের টাইমিংটা যদি তোমার বাজে হয়, আর তুমি যদি বেশি ভারী খাবার খাও, তুমি কিন্তু তাহলে পুজোয় ভালো করে ঘুরতে পারবে না। অর্থাৎ চেষ্টা করবে, যে জিনিসটা আমিও করি, সেই জিনিসটা হচ্ছে যে পুজোর সময় বেরিয়ে তুমি চেষ্টা করবে যে 12টা থেকে 1টার মধ্যে তুমি তোমার লাঞ্চ কমপ্লিট করে নেওয়ার।
2: আচ্ছা, মানে এখানে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দেখো পুজোর সময় যেটা হয় যে প্রত্যেকটা দোকানে প্রচণ্ড ভিড় থাকে।
3: এক্স্যাক্টলি, ওই কারণেই টার্গেটই হচ্ছে বেরিয়ে আগে আমি লাইন দিয়ে লাঞ্চ করে নেবো যদি বাইরে খেতে হয়। আর সব থেকে বেটার তো হচ্ছে বাড়ি থেকে খেয়ে বেরো।
2: আরেকটা কাজও করা যেতে পারে যে আমরা যদি ব্যাগের মধ্যে একটু টুকটাক খাবার দাবার কিছু রেখে দিই, মানে সচরাচর আমরা পুজোর সময় ওই এটা রাখি না, ব্যাপারটা রাখি না, কিন্তু তবুও আমরা চাইলে কিন্তু একটু খাবার দাবার অল্প কিছু রেখে দিতেই পারো, যাতে মানে খুব খিদে পেলে অন্ততপক্ষে সেই সময়টুকুর জন্য ম্যানেজ করতে পারো।
3: একদম। আরেকটা যেই জিনিস হচ্ছে সেটা হচ্ছে প্রত্যেক দিন যেই তেল মশলা খাবার সেটাকে অ্যাভয়েড করতে হবে। কিছুদিন হয়তো তুমি চেষ্টা করো যে স্যান্ডউইচ বা কিছু স্ন্যাক্স জাতীয় খাবার খাও, যাতে তোমার পেটটা ঠিক থাকে। কারণ পেটটা ঠিক থাকলে তোমার শরীর ঠিক থাকবে, শরীর ঠিক থাকলে তাহলে তুমি পুজো ভালোভাবে কাটাতে পারবে।
2: তার মানে তুমি বলতে চাইছো ঋত্বিক যে এই পুজোর সময় এটা বিরিয়ানি, মোগলাই, ফুচকা, চাউমিন, মোমো এগুলো আমরা খাবো না?
3: না না না,
2: খাবো না আমরা।
3: খাবে, তবে একটু মেপে খেলে তাহলে তুমি পুজোটাকেও একটু ভালোভাবে আনন্দ করতে পারবে। তা নাহলে কি হবে, তুমি খেলে তো মন ভরে, তারপরে পুজো থেকে যখনই বাড়ি ফিরলে রিয়াকশনটা হবে, ওই রিয়াকশনটা যাতে না হয়,
2: ওষুধ ব্যাগে করে নিয়ে ঘুরতে হবে।
3: না, ওষুধটা যাতে ব্যাগে করে না ঘুরতে হয়, সেই কারণেই খাবার দাবারটা একটুখানি মেপে করতে হবে।
2: বেশ, তবে তবে এই যে পুজো নিয়ে এত এক্সাইটমেন্ট, হ্যাঁ, এবং একটু আগে বললাম যে আমি আর ঋত্বিক কলকাতার আনাচে কানাচে গিয়েছিলাম, তাহলে তাহলে চলো শুনে নেওয়া যাক যে এখনকার এই জেনারেশন,
3: এই জেনারেশন কতটা এক্সাইটেড। হয়তো কেউ এখন প্রথমবারের মতো দোকলা হয়ে ঠাকুর দেখতে বেরোবে।
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথম বেরোচ্ছে একসঙ্গে হাত ধরে পুজোতে, কেউ হয়তো মানে ওই অফিস ছুটির পরে যাবে ঘুরতে, কেউ মাকে নিয়ে বেরোবে,
3: কেউ কলকাতায় অনেক বছর পর ফিরছেন ঠাকুর দেখতে, তো সমস্ত কিছু নিয়ে সেই সমস্ত কথা এখন থাকবে তোমাদের জন্য।
8: আমার নাম অরিত্র সরকার, এই কদিন পরেই পুজো, এবার ফার্স্ট টাইম ওর সাথে আমার পুজো, তো আমরা বহুত এক্সাইটেড। একটাই শুধু যে চতুর্থী থেকে এবার ওপেনিং, নাহলে তো মহালয়া থেকে অন্যবার ঠাকুর দেখা স্টার্ট হয়ে যায়, তো ওইটাই যা চতুর্থী থেকে ঘুরবো, প্রায় মজায়।
9: আগের বারে ষষ্ঠীতে আমার আসার কথা ছিল, বাট আসা হয়নি আনফরচুনেটলি, তো আমারও সেম, এবারে ফার্স্ট পুজো, তো খুব এক্সাইটেড, কখনো ওরকম আগে ঘোরা হয়নি। ইনফ্যাক্ট কলকাতা তো আমি এই ফার্স্ট টাইমে ঘুরবো, তো বহুত এক্সাইটেড।
10: আমি দেব, এক্সাইটমেন্ট তো এক্সট্রিমলি আছে, কেনাকাটা এখনো শুরু করিনি আমি, থেকে আগে থেকে শুরু করবো অ্যাকচুয়ালি।
9: পুজো নিয়ে তো প্রত্যেকবারই এক্সাইটেড থাকি, আর এই বছর আরো বেশি এক্সাইটেড। আর কেনাকাটি বলতে এখন মোস্ট আধা আধুরা তো হয়ে গেছে, বাট এখন চলছে আর কি, পুজো যতদিন না পর্যন্ত শুরু হচ্ছে আর শেষ হচ্ছে না ততদিন পর্যন্ত কেনাকাটা চলবে, আর আমরা আনন্দ করতে থাকবো।
10: পুজো কেনাকাটা হয়েছে, হয়নি তা না, কিন্তু ব্যাপারটা হচ্ছে মানে ওই ডেলি ইউজ করার জামা কাপড় কিনতে গিয়ে কোনটা ভালো ইউজ আর কোনটা ডেলি ইউজ সেটা ঘুরিয়ে যাচ্ছে। এবার এমন একটা অবস্থা যে কোনটা পঞ্চমীতে পড়বো আর কোনটা দশমীতে পড়বো সেই প্ল্যান এখন হয়নি, কিনে দিয়েছে ভরে দেওয়া হয়েছে।
11: আমার নাম অভিরূপ বিশ্বাস, জামা কাপড় মাই কিনেছিল, তো দেখালো, হ্যাঁ কেনাকাটা তো জানি হয়ে গেছে। আর এই বছরের পুজো নিয়ে তুমি কতটা এক্সাইটেড? প্রত্যেক বছরের মতো এক্সাইটেড, এবার আলাদা করে কোন এক্সাইটমেন্ট নেই, যেহেতু আমাদের বোর্ড চলছে, আমার সামনে ম্যাচ পড়ি, চাপ তো ভরে ভরেই আছে, আমি তো আপাতত মজা হচ্ছে।
9: আমার পুজোর প্ল্যানিং কতটা হয়েছে, তো আমি মোটামুটি 5-6 দিন মতন বেরোচ্ছি, তো এক্সাইটেড আমি বেশ, বন্ধুদের সাথে বেরোবো, খাওয়া দাওয়া
12: ওইগুলো তো হবেই, এখন চাপ কম। হ্যালো, আমি সম্পূর্ণা ঘোষ। তো শপিং বলতে হ্যাঁ মোটামুটি হয়ে গেছে, এবার লাস্ট মিনিট শপিং তো বাকি আছে, সেগুলো হয়ে যাবে, চতুর্থ নাগাদ হয়ে যাবে। আর তারপরে তোমার প্ল্যানিং বলতে হয়েছে মানে ইনিশিয়াল ডেজ ফ্রেন্ডসের সাথে ঘোরা, আর পরে বাকি দিনগুলো অষ্টমী নবমী দশমী ফ্যামিলির সঙ্গে ঘোরার ইচ্ছা আছে।
13: আমি রোহিত কুমার রায়। মোটামুটি পুজোর কিছুদিন মানে পঞ্চমী থেকে আপ টু সপ্তমী পর্যন্ত বন্ধুদের স্কুল ফ্রেন্ডরা আছে, যেমন আমাদের, আমি কলেজে পড়ছি, কলেজের বন্ধুরাও আছে, স্কুল ফ্রেন্ডের সাথেই বেশি বেরোনো আছে আমাদের। তারপরে আমাদের এবছর 25 বছর আমাদের ক্লাবের, তার জন্য একটু এক্সারসাইজে আছি, মোটামুটি পুজোয় আরও থাকবো আমরা সবাই মিলে একসাথে, এইরকমই আর মোটামুটি সবই আছে, বেশি আমাদের বন্ধুদের সাথেই বেরোবো আমরা।
14: তো খুবই এক্সাইটেড, কারণ এবার নতুন করে অনেক কিছু শুরু হচ্ছে, তো কেনাকাটা এখনো মোটামুটি কমপ্লিট বাট এখনো চলছে, আর এখানে আসার পর তো আরো দেখে মনে হচ্ছে পুজো শুরুই হয়ে গেছে।
12: আমারও সেম, আমার সারা বছরই টুকটাক হতে থাকে, মানে পুজো বলে মানে হচ্ছে ওই আর কি। আবার
15: এখন এই আজকের থেকে মনে হচ্ছে যে মোটামুটি একটা কলকাতা আবার সেজে উঠেছে নতুন করে। আর কেনাকাটা বলতে অফিস করার পর আর অফলাইনে কেনাকাটার কোনো অপশন নেই, যতটা হচ্ছে পুরোটাই অনলাইনে হচ্ছে।
16: আমার মোটামুটি আগের মাসে আমি করেছি, ক্রেডিট কার্ডের বিল অ্যাডজাস্ট করার জন্য আগের মাসে শুরু করে ছেলে ঠাকুর দেখা, তারপর আস্তে আস্তে ম্যাচিওর হওয়া, বড় হওয়া, সিচুয়েশন বোঝা, মা আসার, যেমন ছোট বয়সে আমরা মা চলে যাওয়ার পর দুঃখটা বুঝতে পারতাম না, এখন ওই পুজো আসছে আসছে ব্যাপারটা না খুব ভালো লাগে। পুজো আসলেই মনে হয় এই ভালো সব মিলিয়ে জাক জমক ব্যাপার, ওই রাত জেগে ঠাকুর দেখার এক্সাইটমেন্ট সবার মধ্যেই থাকে, আমার মধ্যেও রয়েছে। আমি কয়েক বছরের জন্য যখন কলকাতা ছেড়ে বাইরেও ছিলাম তখন মাহাত্মটা বুঝতে পারি, দুর্গাপূজার মাহাত্মকে, তো এখন প্রতিটা মুহূর্ত উপভোগ করতে চাই, যেহেতু আমি সেই মাহাত্মটা ফিল করেছি যে অ্যাওয়ে ফ্রম ইওর হোম স্পেশালি কলকাতা, হাউ ডাজ দ্যাট ফিল।
17: কমেন্ট তো সবাই করে, কেউ বলে দারুণ অনুষ্ঠান, কেউ বলে খুব ভালো লেগেছে, কিন্তু তুমি যদি একটু অন্যরকম করে বলো, একটু হাসি, একটু বুদ্ধি, সঙ্গে এক চিমটি কৌতূহল, আর এমন একটা পাঞ্চলাইন যেটা পড়ে অন্যজন বলে ওঠে আরে কমেন্টটা দেখেছো, তাহলে তোমার সেই কমেন্ট কিন্তু হারিয়ে যাবে না। যুব মঞ্চে এবার থাকছে সেরা কমেন্ট, সারা মাসের অনুষ্ঠানগুলোর মধ্যে থেকে বেছে নেওয়া হবে সেরা 10টি মজার, বুদ্ধিদীপ্ত আর কৌতূহল জাগানো কমেন্ট। তাই কমেন্ট করো, তবে শুধু কমেন্ট নয়, এমন কমেন্ট করো যেটা পড়ে স্ক্রোল করতে গিয়েও মানুষ থেমে যায়। হয়তো মাসের সেরা দশে তোমার নামটাই উঠে যাবে যুব মঞ্চে।
18: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতেই মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, 6 ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
3: আমাদের এখানে কিন্তু সময় শেষ হয়ে হতে চলেছে, কিন্তু কিন্তু কিন্তু দ্বিতীয়া শুরু হয়ে গেছে আজ থেকে, আর পূজোও শুরু হয়ে গেছে
2: একদম, তাই আর বেশি দেরি নয়, তোমাদের যা যা বাকি রয়েছে এখনো পর্যন্ত, হ্যাঁ সেগুলো চটপট করে সেরে ফেলো, এবং যাদের এখনো মানে ঘুরতে যাবো যাবো করছো তারা কিন্তু আর বেশি ভেবো না, আমরাও বেরিয়ে পড়বো, তোমরাও বেরিয়ে পড়ো,
3: একদম সেজে গুজে একটু নিজেকে ফিট রেখে বেরিয়ে পড়ো। এবার ফিট রাখার জন্য যেটা বললাম, খাওয়া দাওয়াটা মেনটেন রাখলেই তুমি পুজো এই কটা দিন তুমি ফিট থাকতে পারবে, কারণ দেখো স্বাভাবিকভাবে তুমি যদি সারা বছর ব্যায়াম না করে থাকো তো তুমি পুজোর দিনে ব্যায়াম করে পুজো ঘুরতে পারবে না, এটা ফ্যাক্ট। তো ওই কারণে খাবার দাবারটা যদি কন্ট্রোল রাখো তাহলে তুমি ইজিলি তুমি বেরোতে
2: পারবে, এবং তার সঙ্গে পর্যাপ্ত ঘুম, ঘুমটা না হলে কিন্তু রাস্তায় বেরিয়ে ঘুম পাবে
3: কারণ
2: গাড়িতে বসে তুমি ঘুমিয়ে পড়েছো, তারপর কোথায় গিয়ে নেমেছো কোনো ঠিক থাকবে না।
3: তো মানে ওই সকাল থেকে রাত যে তোমরা এই জার্নি করছো, ঠাকুর দেখছো, প্যান্ডেল হপিং করছো ভিড়ে, তো চেষ্টা করো বাড়ি ফিরে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার, কারণ এনার্জিটা রিটেন করতে হবে, আবার এনার্জি রিটেন করে আবার পরের দিন একইভাবে তোমাদের মাঠে নেমে পড়তে হবে। তো এভাবেই আজ থেকে শুরু হয়ে যাক সবার ঘোরা।

0: একদম একদম। আর আমাদের দুজনের পক্ষ থেকে, যুববাণীর পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে শুভ শারদীয়া, প্রত্যেকের পুজো দারুণ কাটুক, খুব মজায় কাটুক, জমিয়ে জমিয়ে আনন্দ করো
1: একদম। আর সেই সঙ্গে সময় তো খুবই কম, এবার তোমাদের আজকে অনুষ্ঠান কেমন লাগলো সেটাও কিন্তু আমাদের জানাতে ভুলো না, আমাদের ফেসবুক পেজ যুববাণী কলকাতা, সেখানে চটপট করে কমেন্ট করে জানাও। আর এতক্ষণ তোমার সঙ্গে ছিলাম আমি ঋত্বিক, আর
0: আমি সায়নী,
1: আর যেতে যেতে তোমার জন্য রইল আরভানের কণ্ঠে বলো কি তুমি গানটা।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরে। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.7 মেগাহার্টসে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে।

0: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
1: 10 অক্টোবর রেড রোডের রোড শো ও নেতাজি ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
0: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
1: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
0: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
2: এখন বাঁশিতে লঘু সঙ্গীতের সুর শুনবেন শিল্পী গোরা চাঁদ বাগ।

0: বাঁশিতে লঘু সঙ্গীতের সুর শুনলেন শিল্পী গোরা চাঁদপাক।
1: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
2: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
1: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
2: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
1: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
2: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
3: ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
4: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
3: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
4: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
3: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে 1 লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: শুনবেন লোকগীতি, শিল্পী প্রীতিবাগ।

0: লোকগীতি শুনলেন প্রীতিবাগের কণ্ঠে, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ, পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। রাজ্য সরকার বীরভূমের প্রান্তিকে তৈরি বিশ্ব বাংলা শিল্পী হাটের নাম পরিবর্তন করেছে। অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্পোদ্যোগ, এমএসএমই এবং বস্ত্র দপ্তরের অধীনে থাকা এই হাটের নতুন নাম পশ্চিমবঙ্গ শিল্পী হাট দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। হাটের নামাঙ্কিত নীল সাদা পুরনো সাইনবোর্ডও সরিয়ে দেওয়া হয়েছে। হস্তশিল্পের প্রসারে আগামী মার্চ মাসের মধ্যে এখানে রাজ্য স্তরে ছটি হস্তশিল্প মেলার আয়োজন করার পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 2014 সালে সোনাঝুরি কঙ্কালীতলা রাস্তার ধারে একর জমির ওপরে এই হাটটির উদ্বোধন করেছিলেন। দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের কুলতলি ব্লকে জঙ্গল লাগোয়া এলাকায় 190টি সৌরশক্তিচালিত পথবাতি বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পূর্ব গুড়গুড়িয়া রবীন্দ্র কালচারাল সোসাইটিতে প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনমন্ত্রী মনোজ কুমার ওরাও, বন দপ্তরের আধিকারিক প্রমুখ। বনাঞ্চল সংলগ্ন অন্ধকার এলাকায় আলো পৌঁছলে রাতের বেলা চলাচল নিরাপদ হবে এবং মানুষ বন্যপ্রাণী সংঘাতের আশঙ্কা কমবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি অনুষ্ঠান মঞ্চ থেকে দুর্গাপুজোর আগে কয়েকশো মহিলার হাতে পোশাক তুলে দেওয়া হয়। অনুকূল আবহাওয়া এবং পর্যাপ্ত বৃষ্টির কারণে এবার মুর্শিদাবাদ জেলায় পদ্মফুলের ফলন খুব ভালো হয়েছে। পুজো এগিয়ে আসার সঙ্গে সঙ্গে বাজারে প্রচুর পদ্মফুল আসতে শুরু করেছে। পুজোর দিনগুলিতে পদ্মের চাহিদা মেটাতে ব্যবসায়ীরা এখন থেকেই হিমঘরে পদ্ম

0: পশ্চিম বর্ধমানে দুর্গাপুরে অস্থায়ী শ্রমিকদের ছাঁটাই বন্ধ, চিকিৎসা পরিষেবা স্বাভাবিক করা সহ 12 দফা দাবিতে হিন্দুস্তান স্টিল ওয়ার্কার্স ইউনিয়ন আজ ইস্পাত হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, উৎসবের মুখে বহু অস্থায়ী শ্রমিককে বসিয়ে দেওয়ায় তাঁরা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। সেই সঙ্গে হাসপাতালে পর্যাপ্ত ওষুধের অভাব ও জরুরি পরিষেবা বন্ধ রয়েছে। দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। মুর্শিদাবাদের নবগ্রামে সেনা আধিকারিকের পরিচয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। সাগরদিঘির বাসিন্দা ধৃত তরুণ দাসের কাছ থেকে উদ্ধার হয়েছে সেনা আধিকারিকের পোশাক, একাধিক ব্যাজ, আই কার্ড, এটিএম কার্ড, 3টি স্মার্টফোন ও নগদ অর্থ। ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল পরিচয় দিয়ে এলাকার একাধিক ব্যক্তির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে 300 গ্রাম হেরোইন সহ 4 যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত মোহাম্মদ খালেদ আনসারি, মুকাদ্দাম আনসারি, মোহাম্মদ আরশাদ হক এবং সাহেব শেখ রঘুনাথগঞ্জ থানা এলাকার বাসিন্দা। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে মোট 300 গ্রাম হেরোইন। শিখ ধর্মের নবম গুরু গুরু তেগ বাহাদুরের 350তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে পশ্চিম মেদিনীপুরের সমগে আজ শুরু হয়েছে দুদিনের বিশেষ আবাসিক কর্মশালা। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনে সেন্টার ফর কালচারাল রিসোর্সেস অ্যান্ড ট্রেনিং এর উদ্যোগে সবংয়ের আদা শিমলা হাইস্কুলে এই শিবিরের আয়োজন করা হয়েছে। মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার গিরিয়া গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর গ্রামে এক তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ ভোরে বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। জঙ্গিপুর টাউন আউটপোস্টের পুলিশ তদন্ত শুরু করেছে। গ্রামীণ সংবাদ শেষ হলো।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী জানানো হচ্ছে পশ্চিমবঙ্গের সব জেলাতেই পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়া শুকনো থাকবে। শুনলেন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর।
2: তাহলে শুরু করি ইনভেস্টিং।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
2: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
1: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
2: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
1: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
3: শুরু হচ্ছে উনো জমির দুনো ফসল, উপস্থাপনায় স্বাগতা মন্ডল মল্লিক।

সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের উনজমির দুনো ফসল এবং একই সঙ্গে সকলকে জানাই শুভ শারদীয়ার অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা। আজকে কিন্তু যে গানগুলি চয়নে রয়েছে সবকটি মোটামুটি কখনো পুজোর গান, কখনো বা পুজোয় পাওয়া গান। আসবো একে একে আপনাদের অনুরোধ নিয়ে। প্রথমেই যে গানটির অনুরোধ এসেছে, অনুরোধ করেছেন রাজবলহাট দাসপাড়া হুগলি থেকে নির্মল দাস, অশোক দাস এবং রাজবলহাট হুগলি থেকে আশিস ভর, আমাদের একেবারে নিয়মিত শ্রোতাবন্ধু। আর শ্রোতাবন্ধুর অনুরোধে তার পছন্দের গান শিল্পী সনৎ

একদম, ঢাকের বাদ্যি তো শুরু হয়েই গেছে, আর সেই সঙ্গে পুজোর কেনাকাটাও নিশ্চয়ই একেবারে জোর কদমে চলছে। কি কি হয়েছে সকলের? অনেক অনেক জামা নিশ্চয়ই হয়ে গেছে, নিশ্চয়ই হয়ে গেছে। হ্যাঁ একদম, তাহলে এবার পুজোর আরেকটি গান শুনিয়ে দিই। অনুরোধ করেছেন উত্তর বাওয়ালি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুভাষ চক্রবর্তী এবং নৈহাটি মিত্রপাড়া দক্ষিণ চব্বিশ পরগনা থেকে চন্দ্রিমা ও মধুরিমা ব্রহ্মচারী। পছন্দের শিল্পী অন্তরা চৌধুরী, আর পছন্দের গান শুনিয়ে দিই আগে। একেবারে আয়েরই ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে।

একেবারে পুজোর গন্ধ কিন্তু একেবারেই এসে গেছে, চারিদিক পুজোর গন্ধে একেবারে মহম করছে। আর পুজো মানেই যেমন নতুন জামা, নতুন সাজগোজ, সেই সঙ্গে সঙ্গে পুজোর গান, অবশ্যই পুজোর গান। পুজোর গান মনে পড়লেই কিন্তু সেই সমস্ত পুরনো গানের কথা মনে পড়ে, স্বর্ণযুগের গানের কথা মনে পড়ে, তাই না বন্ধুরা? আমার পরের যে অনুরোধটি রয়েছে, যে গানটি শোনাবো, সেই গানটির অনুরোধ করেছেন গ্রাম ও পোস্ট পান্না খাটাল পশ্চিম মেদিনীপুর থেকে সুদর্শন মণ্ডল, বেলারানী মণ্ডল, গৌতম এবং একই সঙ্গে মিঠাই পাপিয়া মণ্ডল ও বিশ্বনাথ চাকি। অনুরোধের শিল্পী কিশোর কুমার, আর গান অবশ্যই পূজার ফুল, আমার পূজার ফুল।

হ্যাঁ, পুজোই কিন্তু ভালোবাসার কথা বলার একেবারে সুবর্ণ সুযোগ। অষ্টমীর দিন মায়ের কাছে অঞ্জলি দেওয়ার সাথে সাথে ভালোবাসার মানুষের মাথায় একটা দুটো ফুল পড়বে না তাকে কখনো? হয় একেবারে নয়। আচ্ছা, পুজোয় তো ঘোরাঘুরি হবেই, খাওয়া দাওয়াও হবে, আর অবশ্যই পুজোর গান, পুজোর প্রেম সবই থাকবে। সেই সঙ্গে কিন্তু থাকবে অনুরোধের গানও। আপনাদের চিঠির অপেক্ষায় আমরা কিন্তু থাকবই, কারণ পুজোতেও কিন্তু আপনাদের অনুরোধের গান আমরা নিশ্চয়ই আপনাদের কাছে পৌঁছে দেব। তাহলে চিঠি লিখতে হবে? চিঠি লেখার ঠিকানা জানেন অনেকেই, যারা জানেন না তাদের জন্য আর একবার বলে দিই। অনুজমির দুনো ফসল, কৃষি বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইটন গার্ডেন্স, কলকাতা 700001। আর নতুন বন্ধুরা এখন আমাদের ইমেলও করছেন, ইমেল আইডি AIRKOLAGRI, অর্থাৎ AIRKOLAGRI@gmail.com। চটপট চিঠি পাঠিয়ে দিন, একদম পুজোর মধ্যেও আমরা কিন্তু রেডি আছি আপনাদের গান শোনানোর জন্য। চলে যাই পরের অনুরোধে। পরের অনুরোধটি করেছেন ছোট বই নান মাধবডিহি, পূর্ব বর্ধমান থেকে টিঙ্কু, নিতাই, রিয়া, শিবু, শঙ্কর, পুতুল, কাকলি, শিখা ও অলোকা অধিকারী। অনেক বড় লিস্ট। আর পছন্দের শিল্পী আশা ভোঁসলে, পছন্দের গান একেবারে সেই গানটা, পুজোতে রেশমি চুরি চাই না, চাই শুদ্ধ প্রিয় মানুষকে।

একেবারেই রেশমি চুরি চাই না যদি প্রিয় মানুষ সাথে থাকে। আর বন্ধুরা, আজকে কিন্তু সময় একেবারেই শেষ হয়ে এসেছে। আজকের অনুরোধের শেষ গানটি শুনিয়ে দেব। অনুরোধটি করেছেন ধরমপুর ইঁতপুর বাঁকুড়া থেকে আমাদের একেবারে নিয়মিত শ্রোতা বন্ধু শর্মা পাত্র এবং প্রসেনজিৎ পাত্র। অনুরোধের শিল্পী লতা মঙ্গেশকর, আর অনুরোধের গান একেবারেই শেষ গান আজকের। আজ তবে এইটুকু থাক।

পুজো সকলের খুব ভালো কাটুক। সকলকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক।

0: শুনলেন উনো জমির দুনো ফসল।
1: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পূজোর গান। শারদীয়া পূজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
2: মা আসছে, যদিও দেখেছি অশনির ছায়া দুলছে।
1: শ্যামলী ভট্টাচার্য।

0: সুদেশনা গঙ্গোপাধ্যায়। শারদীয়া পুজোর গান, 16ই অক্টোবর থেকে 21শে অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10। শারদীয়া পুজোর গান।
1: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
2: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
1: 10 থেকে 15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
2: 10 থেকে 26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলি ঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
1: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।

উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হলো।

এখন শুনবেন নির্বাচিত লোকগীতি। লোকগীতির এই অনুষ্ঠানে প্রথম গানটি রুনা লালার কণ্ঠে।

নির্মলেন্দু চৌধুরী।

0: শুনলেন নির্বাচিত লোকগীতির অনুষ্ঠান।
1: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
2: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
1: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
2: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
1: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।

0: আকাশবাণী খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেছেন, দেশের সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হলে আদালত হস্তক্ষেপ করবে। কোচিন শিপইয়ার্ড লিমিটেডে নির্মিত তৃতীয় ডুবোজাহাজ বিধ্বংসী জলযান ম্যাংগ্রোলকে ভারতীয় নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে সামিল করা হয়েছে। সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় এক ভারতীয় সহ 13 জনের মৃত্যু, আহত 300 বেশি। হামলার ঘটনার তীব্র নিন্দা বিশ্ব নেতৃত্বের। দেশের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে পর্যাপ্ত পরিমাণ কয়লা মজুদ রয়েছে বলে সরকার জানিয়েছে। মোহনবাগান সুপার জায়ান্টস আর ISL ফুটবলে নর্থ ইস্ট ইউনাইটেড FC-র মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেছেন, দেশের সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হলে আদালত নিশ্চিতভাবেই হস্তক্ষেপ করবে। আজ নতুন দিল্লিতে জাতীয় মানবাধিকার কমিশনের 33তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, আমাদের সংবিধানে প্রত্যেক নাগরিকের জন্য আত্মমর্যাদা, সমতা, স্বাধীনতা এবং সুবিচারের ব্যাপক সংস্থান রয়েছে। তিনি বলেন, মানবাধিকার কমিশনগুলোকে যে কোনো ধরনের অভিযোগের তদন্ত, প্রাতিষ্ঠানিক ব্যর্থতা চিহ্নিত করা এবং মানুষের আশঙ্কা দূর করতে ব্যবস্থা নিতে হবে।
1: Courts must intervene when constitutional rights are violated. Human rights commissions must investigate complaints, identify systemic failures, and ensure that concerns which may otherwise remain invisible receive institutional attention. Civic society can bring ground realities into the forefront, while international institutions can contribute scientific knowledge, experience, and cooperation. Water itself teaches us something consequential. It crosses boundaries. Our response to it must do the same.
0: প্রধান বিচারপতি বলেন, মানবাধিকার মানবিক মর্যাদার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। এর মধ্যে স্বাস্থ্য পরিষেবা, খাদ্য, আশ্রয়, জীবনজীবিকা এবং পরিচ্ছন্ন ও পরিবেশ সুনিশ্চিত করার বিষয়গুলিও রয়েছে। আজকের এই অনুষ্ঠানে ভারতের প্রধান বিচারপতি জাতীয় মানবাধিকার কমিশনের একটি মোবাইল অ্যাপেরও সূচনা করেন। কোচিন শিপইয়ার্ড লিমিটেডে নির্মিত তৃতীয় ডুবোজাহাজ বিধ্বংসী অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার স্যালো ওয়াটার ক্রাফ্ট ম্যাংগ্রোলকে ভারতীয় নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে সামিল করা হয়েছে। আজ সকালে মুম্বাইয়ের নেভেল ডকইয়ার্ডে এক অনুষ্ঠানে পশ্চিমাঞ্চলীয় নৌ কমান্ডের ফ্ল্যাগ অফিসের কমান্ডিং ইন চিফ ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বাৎসায়ন ডুবোজাহাজ বিধ্বংসী এই যুদ্ধজাহাজটিকে নৌসেনার হাতে তুলে দেন। গুজরাটের জুনাগড় জেলার উপকূলীয় শহর ও গুরুত্বপূর্ণ মৎস্যবন্দর ম্যাংগ্রোলের নামানুসারে এই জাহাজটির নামকরণ করা হয়েছে। 80% বেশি দেশীয় প্রযুক্তি ব্যবহার করে নির্মিত এই যুদ্ধজাহাজটি সরকারের মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত উদ্যোগে তৈরি করা হয়েছে। সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় এক ভারতীয় সহ কমপক্ষে 13 জনের মৃত্যু হয়েছে, আহত

ক্যাম্পে পৌঁছেছেন। নদিন ধরে চলা এই উৎসবে আগামী দিনগুলোতেও ভক্তদের এই ভিড় বজায় থাকবে বলে মনে করছে প্রশাসন। শারদীয় নবরাত্রির দ্বিতীয় দিনে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, নবরাত্রির এই দিনটি দেবী ব্রহ্মচারিণীর পূজায় উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। দেবী ব্রহ্মচারিণী তপস্যা, ত্যাগ এবং দৃঢ় সংকল্পের প্রতীক। দেবী ব্রহ্মচারিণী যাতে সবাইকে অসীম সাহস ও আত্মসংযমের শক্তিতে আশীর্বাদ করেন, এই প্রার্থনাই জানান তিনি। সমাজবাদী চিন্তাবিদ তথা প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী ডক্টর রাম মনোহর লোহিয়ার প্রয়াণ দিবসে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী সিং বলেন, ডক্টর রাম মনোহর লোহিয়ার জীবন রাজনীতিতে সততা, সামাজিক ন্যায় বিচার এবং পিছিয়ে পড়া মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে চিরকাল অনুপ্রেরণা যোগাবে। কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত আজ নতুন দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামায় ব্রিক্স দেশগুলির থিয়েটার উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রক এই উৎসবের আয়োজন করেছে। আগামী 14 অক্টোবর পর্যন্ত এই উৎসব চলবে। ব্রিক্স দেশগুলির বিভিন্ন গোষ্ঠী এই উৎসবে যোগ দিয়েছে। দিল্লি সরকার মহিলা ও রূপান্তকারী মানুষদের জন্য জীবিকার সুযোগ তৈরি করতে দুর্গা নামের একটি নতুন ই অটো প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল তাদের স্বাবলম্বী করা এবং পরিবেশ বান্ধব যাতায়াত ব্যবস্থাকে উৎসাহিত করা। সরকারের তরফে জানানো হয়েছে, প্রথম ধাপে মোট 1300টি পিঙ্ক বা গোলাপি রঙের ইলেকট্রিক অটো দেওয়া হবে। এর মধ্যে 1170টি ই অটো মহিলা উপভোক্তাদের জন্য এবং 130টি রূপান্তরকামী উপভোক্তাদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। মোহনবাগান সুপার জায়ান্ট আজ তাদের ISL অভিযান শুরু করছে। গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে নর্থ ইস্ট ইউনাইটেড FC-র মুখোমুখি হবে তারা। খেলা শুরু হবে সন্ধ্যা 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেছেন, দেশের সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হলে আদালত হস্তক্ষেপ করবে। কোচিন শিপইয়ার্ড লিমিটেডে নির্মিত তৃতীয় ডুবোজাহাজ বিধ্বংসী জলযান ম্যাংরোলকে ভারতীয় নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে সামিল করা হয়েছে। সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় এক ভারতীয় সহ 13 জনের মৃত্যু, আহত 300-এরও বেশি। হামলার ঘটনার তীব্র নিন্দা বিশ্ব নেতৃত্বের। মোহনবাগান সুপার জায়ান্টস ISL ফুটবলে নর্থ ইস্ট ইউনাইটেড FC-র মুখোমুখি হবে। খবর এখনকার মতো এ পর্যন্তই। এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। রাজ্য সরকারের এক বছর পূর্তির মধ্যেই অর্থাৎ আগামী বছরের 8ই মে 1 লক্ষ চাকরি দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। নিউ টাউনে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সেই লক্ষ্যপূরণে সূচনা হচ্ছে আজ 11,000 পুলিশ কর্মীকে নিয়োগপত্র প্রদানের মধ্যে দিয়ে। সম্পূর্ণ মেধার ভিত্তিতে স্বচ্ছভাবে ওবিসি ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণী ইডব্লিউএস সংক্রান্ত আইনি জট কাটিয়েই এই নিয়োগ সম্ভব হয়েছে। কেন্দ্রের বিকশিত ভারতের রূপরেখা বাস্তবায়নে রাজ্য সরকার কাজ করছে বলে তিনি জানান।
1: 2016 রাজনাথ সিং যে গৃহমন্ত্রী থা, তব সে বাদ মে অমিত শাহজি বর্ডার কে জমিন কে লিয়ে বোলা, হাম লোক তুরন্ত উইদিন 50 ডেজ হাম লোক জাদা সে জাদা জমিন দে দিয়া। আব এ हमारी प्रधानमंत्री जी का जो विजन है उसका पूरा करने का काम डबल इंजन का सरकार कर रहा है। हम लोग का एक ही एजेंडा है, विकसित भारत, और उस विकसित भारत में पश्चिम बंगाल का बड़ा योगदान रहे, यही हमारी एकमात्र मकसद है।
0: 14ই অক্টোবর হলদিয়া পেট্রোকেমিক্যালসে 6,000 কোটি টাকার বিনিয়োগ প্রকল্পের উদ্বোধনের কথাও জানান তিনি। এরপর তিনি দক্ষিণ কলকাতার কুদঘাটে 2টি খোলা জলাশয় সংস্কারের কাজের সূচনা করেন। 2টি জলাশয় তিনি নাম দিয়েছেন শিব ও শক্তি। কলকাতা পুরসভার পুজোর পোস্টার ঘিরে বিতর্কের আবহে মুখ্যমন্ত্রী পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের পাশে দাঁড়িয়েছেন। কুদঘাটের অনুষ্ঠানে তিনি বলেন, এই বিতর্কের পেছনে তৃণমূল কংগ্রেস, বাম সহ বিরোধীদের ইন্ধন রয়েছে, এগুলিকে উপেক্ষা করে উন্নয়নের কাজে মন দিতে হবে। মুখ্যমন্ত্রী আজ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে কলকাতা ও রাজ্য পুলিশে নবনিযুক্ত বেশ কিছু প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। পাশাপাশি উৎসবের মরশুমের আগে তিনি মহিলাদের জন্য নতুন পিঙ্ক মোবাইল ভ্যান ও মোটর সাইকেলের সূচনা করবেন। ট্রাফিক পুলিশদের হাতে বডি ক্যামেরাও তুলে দেবেন তিনি। বীরভূমের পাথর খাদান থেকে একদিনে রেকর্ড 3,44,00,000 টাকার রাজস্ব আদায় করেছে সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সামাজিক মাধ্যমে এক পোস্টে এই তথ্য জানিয়ে বলেন, গতকাল নবরাত্রির প্রথম দিনে এই রাজস্ব আদায় হয়েছে। চলতি মাসে প্রথম

0: এগারো দিনে এই খাতে সরকারের রাজস্ব আদায় হয়েছে 32 কোটি 17 লক্ষ টাকা। রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধির রূপরেখা তৈরি নিয়ে আজ মহাকরণে বৈঠকে বসতে চলেছে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বাধীন কমিটি। দিল্লিতে গত মাসে এই কমিটি প্রথম বৈঠকে বসে। ছ মাসের মধ্যে পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি চালু হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অভিন্ন দেওয়ানি বিধি সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে একটি ওয়েবসাইট তৈরির পরিকল্পনা করেছে কমিটি। এর মাধ্যমে কমিটির কাজকর্ম, আইনি বিধান ও বৈঠকের বিষয়ে তথ্য জানানো হবে। তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির ক্যামাক স্ট্রিটের কার্যালয়ে বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে গোলমালের ঘটনায় সাংসদকে আজ ফের তলব করা হলেও হাজিরা এড়িয়েছেন তিনি। পুরকর্মী ও পুলিশের কাছে বাধাদান এবং হেনস্থার অভিযোগে আজ সকাল 10টায় তাকে শেক্সপিয়ার সরণী থানায় উপস্থিত হতে বলা হয়। যদিও 48 ঘণ্টা সময় চেয়ে থানায় ইমেল করেন তিনি। এরপরই তার কালীঘাট রোডের বাড়িতে যায় পুলিশ। প্রায় 1 ঘণ্টা অপেক্ষা করার পর 48 ঘণ্টা সময় দিয়েই ফের নোটিস দেওয়া হয় তাকে। আর্থিক প্রতারণা মামলায় কলকাতার টালিগঞ্জ শরৎ বোস রোড সহ 8 জায়গায় আজ তল্লাশি চালাচ্ছে ইডি। বিপুল অঙ্কের টাকা মুনাফার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলে কোটি কোটি টাকা নয় ছয়ের অভিযোগ উঠেছে এক অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে। জনসেবা থেকে দেশসেবা, এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় ওয়াক অফ সংস্কার।
1: দেশের প্রশাসনিক সংস্কার, স্বচ্ছতা এবং জনস্বার্থে বিভিন্ন নীতি ও আইন নিয়ে আলোচনার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে ওয়াক অফ সংস্কার। ওয়াক অফ সংস্কারের ফলে মুসলিম মহিলাদের ক্ষমতায়ন হয়েছে বলেও মনে করেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ওসমান মল্লিক।
2: কিন্তু বর্তমানে সরকার বলেছে ওয়াক অফ আওলাদের ক্ষেত্রে যদি কোনো সম্পত্তি মেয়েরা পায়, মেয়েদের কাছে যায়, তাহলে সেই সম্পত্তি কখনোই ওয়াক অফে যাবে না। অর্থাৎ কোনো সম্পত্তি একবার মেয়েরা উত্তরাধিকার সূত্রে পেলে সেই সম্পত্তিকে আর ওয়াক অফ করা যাবে না। এটি নিঃসন্দেহে মেয়েদের এম্পাওয়ারমেন্ট করার পক্ষে একটা বড় পদক্ষেপ।
1: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: মোহনবাগান সুপার জায়েন্ট আজ তাদের আইএসএল অভিযান শুরু করছে। গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক্স স্টেডিয়ামে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মুখোমুখি হবে তারা। খেলা শুরু হবে সন্ধে 7:30। কল্যাণীতে 4 দিনের রঞ্জি ট্রফি ক্রিকেটের আজ দ্বিতীয় দিনে দিল্লির বিরুদ্ধে বাংলা প্রথম ইনিংসে একটু আগে পাওয়া খবরে 3 উইকেটে 170 রান করেছে। দিল্লি গতকাল প্রথম ইনিংসে করেছিল 240 রান। স্থানীয় সংবাদ শেষ হল, এর পরের খবর বিকেল 5:10।
3: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
4: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
5: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
4: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
5: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
4: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
6: শুনুন শুনুন শুনুন গ্রামবাসী ভাই সব, KYC আপডেটের মেসেজ দেখলে উপেক্ষা করবেন না, অবিলম্বে KYC আপডেট করিয়ে নিন। যদি পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হয়, তাহলে আপনার ব্যাংক বা ATM কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে BC-র কাছে চলে আসুন, নয়তো ব্যাংকের রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে স্বীকারোক্তি দিন। আর সত্যি কোনো পরিবর্তন ঘটলে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখান, আর অ্যাকাউন্ট বজায় রেখে ব্যাংকিং পরিষেবাগুলি কাজে লাগান। আপনার KYC আপডেট করানোর জন্যে আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
7: RBI একথা বলে,
8: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
5: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
4: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
5: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
4: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।

নমস্কার, আজ মহিলা মহল নিয়ে সঙ্গে ব্রততি। কেমন আছেন সবাই? একটা পুজোর হাওয়া, পুজোর আবহাওয়া, বেশ মনটা খুশি খুশি, তাই তো? আর শরতের মেঘ আকাশে আমরাও কিন্তু তৈরি মাকে আবাহন করবার জন্য। তবে আজকে 12ই অক্টোবর। প্রত্যেক বছর এই 12ই অক্টোবর দিনটিকে বিশ্ব আর্থ্রাইটিস দিবস হিসেবে পালন করা হয়। এটি একটি বিশ্বব্যাপী স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠান। এই দিবসে বাত এবং পেশিবহুল রোগ, ব্যক্তির জীবনের ওপর এর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি করার বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও আজকের দিনটি আরও দুজন মানুষকে স্মরণ করা এবং শ্রদ্ধা জানানোর দিন। প্রথমজন হলেন কবি কামিনী রায়, তাঁর আজ জন্মদিন। এবং রবীন্দ্রসঙ্গীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়, তাঁরও আজ জন্মদিন। তাদের দুজনকেই আমাদের মহিলা মহলের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম। তাদের উদ্দেশ্যে কবিগুরুর একটি গান রাখি।

0: আজ বায়োস্কোপের গল্প। বায়োস্কোপের গল্প নিয়ে আজকে আপনাদের সঙ্গে থাকবে চিত্রা মুখোপাধ্যায়। চিত্রা মুখোপাধ্যায় কথা বলেছেন অতিথি রাজনন্দিনী পালের সঙ্গে। অভিনেত্রী রাজনন্দিনী পাল কি বলেছেন তার নিজের সম্বন্ধে, কি কথা হয়েছে তাদের দুজনের, শুনে নেব তাদের কথা।
1: নমস্কার বন্ধুরা, আমি চিত্রা, আর আজকে আমাদের অনুষ্ঠানে সাক্ষাৎকারের জন্য যাকে পেয়েছি তার পা তো থাকে মাটিতে কিন্তু স্বপ্ন আকাশ চুম্বি, যার অভিনয় দক্ষতা আজকাল পরশুর প্রায় প্রতিটি ছবিতে আমাদেরকে বারবার মনে করিয়েছে বিখ্যাত অভিনেত্রীদের নানা অভিনয়ের কথা, যার শুরু তো হয়েছে মায়ের হাত ধরে কিন্তু তারপর তার নিজের চলার পথ তৈরি করেছেন নিজেই। তিনি আর কেউ নন, বর্তমান প্রজন্মের ভূয়সী প্রশংসার দাবি রাখা অভিনেত্রী রাজনন্দিনী পাল। রাজনন্দিনী, আকাশবাণীতে আপনাকে স্বাগত। প্রথমেই রাজনন্দিনী একটি প্রশ্ন রাখব, তা হল এই যে সুন্দর নাম, তাকে কেন্দ্র করে নামই কি আসে যায়? এ কথা যেই বলুক না কেন, আপনার নামের মধ্যে কিন্তু একটা রাজকীয় ব্যাপার আছে।
2: থ্যাংক ইউ সো মাচ। নিজেও আমার নাম নিয়ে আমি খুবই গর্বিত, যদিও এটাতে আমার কোনোই কন্ট্রিবিউশন নেই। নাম আমার আমার নাম আমার নামটা আমার মায়ের দেওয়া। তোমার নাম কি? আমি বলতাম রাজনন্দিনী। ওরে বাবারে, রাজনন্দিনী এত লম্বা নাম, একটা ছোট নাম বলো, এত লম্বা নাম ধরে বারবার ডাকবো কি করে? কিন্তু আস্তে আস্তে একটু যখন বলবো একটু ব্রেন ডেভেলপমেন্ট হয়ে যখন একটু ম্যাচিওর হলাম, তখন যখন সবাই এটা জিজ্ঞেস করতো তখন আমি বলতাম আমার মনে হয় রাজনন্দিনী নামটা ডাকতে একটু সময় নষ্ট হবে না, খুবই সুন্দর নাম, তুমি ডাকো, দেখো তোমারও ভালো লাগবে। আমি মানে এখন কেন, অনেক বছরই হলো, আমি খুবই আমার নাম নিয়ে আমি খুবই গর্বিত এবং আমার আমি মনে করি আমার নামটা খুবই খুব রাজকীয়। অফকোর্স সেটা তো আছেই, কিন্তু আমার মনে হয় নামটা খুব আদুরে।
1: আচ্ছা রাজনন্দিনী, পুরো নামটাই এবার বলি, যেহেতু পুরো নামটিতেই আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। ছবির জগতে ঠিক কিভাবে আসা?
2: ছবির জগতে আসার কোনো পরিকল্পনা আমার ছিল না, আমি সত্যি মনে করি না যে, মানে তখন মনে করতাম না যে আমার মধ্যে অভিনয় আছে বা অভিনয় ক্ষমতা আমি রাখি। নিজের মাকে ছোটবেলা থেকে এত পরিশ্রম করতে দেখেছি, টিভির পর্দার অনেক অফার আমি পাওয়া শুরু করলাম, সিরিয়ালের হিরোইনের অফার পাওয়া শুরু করলাম ক্লাস 10-11 থেকে। তো তখন বাবা স্ট্রিক্টলি মাকে বলে দিয়েছিলেন যে স্কুল চলাকালীন কোনো রকমের ইন্টারাপশন যেন আমার জীবনে না আসে। অফকোর্স আমরা আমরা আমার তো কোনো সেই ছিল না তখন, মাও একমত ছিলেন। তো একদিন কি আমার মনে হয় মা বোধ হয় বুম মাঙ্গল, মানে প্রসেনজিৎ চ্যাটার্জি, আমাদের সবার দ্য ওয়ান অ্যান্ড অনলি প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে একবার হয়তো মা কথা বলছিলেন এবং মা তখন আলোচনা করছিলেন হয়তো ওনার সাথে যে মেয়েকে ধারাবাহিকের জন্য অনেকে চাইছে, কি করা উচিত। তো তখন উনি আমার মাকে বলেছিলেন যে একদম এখন প্লিজ এরকম কোনো ডিসিশন তুমি নিও না। তখন আমার মনে হয় আমি ক্লাস 12-এ পড়ি, আমার যতদূর মনে পড়ছে। তো তখন উনি বলেছিলেন 11 বা 12, 11-এর শেষ বা 12, তখন উনি বলেছিলেন যে আমি তোর মেয়েকে একটা কাজে আমি লঞ্চ করতে চাই। তো উনি আমার মধ্যে কি দেখেছিলেন আমি সত্যিই জানি না, সেটা আমি সত্যি বলতে পারবো না, আমি ওনার কাছে শুধুই মাত্র কৃতজ্ঞ আজকে আমি অভিনেত্রী হয়েইছি, কারণ উনি মনে করেছিলেন যে আমি অভিনেত্রী হতে পারি। তো উনি আমার মাকে বলেছিলেন যে ওকে আমি একবার ডাকবো অডিশনের জন্য, যদি আমার মনে হয় ও পারবে তাহলে আমি ওকে একটা কাজ দেব। হ্যাঁ, মানে আমি সবে আমার ISC পরীক্ষা দিয়েছি, হ্যাঁ কলেজের তখন কোনো

0: ব্যাপার শুরুই হয়নি, সেই রকম সময় আমাকে উমাঙ্কলের অফিস থেকে একটা ফোন আসে এবং আমাকে অডিশন দিতে ডাকা হয়। একটা হিরোইন চরিত্র দেওয়া হয়েছে ওনার ওনার হাউজের প্রযোজিত এক ছবিতে, তো সেটাতে আমি ভীষণ ভীষণ খুশি তো হই, ভীষণভাবে ভয়ও পেয়ে যাই যে এটা সেই সময় আমাকে আমার মেন্টর সুদীপ্তা চক্রবর্তী, সুদীপ্তাদি ভীষণভাবে হেল্প করে। তারপরে আমার প্রথম ছবি উড়নচণ্ডী, তো ভীষণ স্পেশাল একটা কাজ দিয়ে আমার ক্যারিয়ার শুরু হয়। এবং তারপরে সৃজিত মুখার্জির সাথে আলাপ, ওনার আমাকে কাস্ট করা, এক যে ছিল রাজা করা, তারপরেই জিদ্দার আমাকে কাস্ট করা, জিদ্দার ছবিতে অসুর, একের পর এক আশীর্বাদের মতন কাজ পেতে শুরু করলাম। এবং দর্শকের এত ভালোবাসা, ফিল্ম ইন্ডাস্ট্রি সিনিয়রদের এত আশীর্বাদ, আমার মায়ের এত আশীর্বাদ।
1: মা অভিনেত্রী ও নৃত্যশিল্পী ইন্দ্রাণী দত্ত, বাবা মা অভিনয় জগতে থাকলে সন্তানের কতটা পথ চলা সহজ হয় বলে মনে হয় আপনার?
0: অনেক মানুষের সাথে দেখা আমার হতো যেটা হয়তো আমি এই পরিবারের না হলে হতো না। আমি তোমাকে একটা কথা খুব অনেস্টলি বলবো, আমার মা কারোর কাউকে না কখনো নিজের জন্য বলেছে, নিজে যখন অভিনেত্রীর হলেন, এখনো উনি কাজ করেন, খুবই সিলেক্টিভলি করেন, বাট করেন, না নাচের কোনো অনুষ্ঠানের জন্য আর না অভিনয়ের মানে কোনো সিনেমায় কোনো চরিত্রের সুযোগের জন্য, না মা নিজের জন্য কখনো কথা পেড়েছেন কারোর কাছে যে যদি সুযোগ হয় আমার জন্য আমার কথা ভাববেন, যদিও এটা খুবই স্বাভাবিক একটা জিনিস। আমি ইন্ডাস্ট্রিতে যেই সময় থেকে কাজ করা শুরু করেছি, সেই সময় যারা কাজ করছেন বা যারা ছবি বানাচ্ছেন তারা কিন্তু আমার মায়ের সময়কার মানুষ ছিলেন না। আমি আগের দিকে এটা বলতে খুব অকওয়ার্ড ফিল করতাম যে লোকে কি ভাববে, কিন্তু আমি সত্যি ভেবে দেখেছি নিজে যে আমি যেইটুকু কাজ করেছি, আমি আমার ক্যারিয়ারটা নিজের হাতে তৈরি করা অনেক কাজকে না বলেছি, যেটার জন্য অনেক নাম করা অনেক হাউস বা অনেক নাম করা অনেক মানুষ, অনেক অনেক ইম্পর্টেন্ট ব্যক্তিত্বকেও আমি যে তাদেরকে না বলেছি সেটা নয়, আমার মনে হয়েছে যে সেই চরিত্রটা আমার জন্য লেখা নয়, বা আমি হয়তো সেটাকে আমার বাকি চরিত্র যেগুলো আমি করেছি সেগুলোর মতন ভালোবেসে ফুটিয়ে তুলতে পারবো না, বা আমাকে সেভাবে টানেনি, সেই চরিত্রগুলোকে না বলার সাহস আমি রেখেছি, কারণ আমি আমার ক্যারিয়ারটাকে খুব যত্ন করে ভালোবেসে তৈরি করার চেষ্টা করেছি যে আমি যাই কাজ করব না কেন সেগুলো সবকটা যাতে কোয়ালিটি কাজ হয়, যাতে আমি সবকটা কাজ আমার লাইফের যে কোনো সময়ে দাঁড়িয়ে দেখি না কেন আমার আমার যেন সেই কাজগুলো দেখে মনে হয় বাহ, আমি নিজের 100% দেওয়ার চেষ্টা করেছি। এবং আমি যেইটুকু করেছি আমার ক্যারিয়ারে, ডেফিনেটলি আমার মায়ের সাপোর্ট, আমার মায়ের ভালোবাসা, আমার মায়ের গাইডেন্স, ইন্ডাস্ট্রির আমার সিনিয়রদের গাইডেন্স আমি সব পেয়েছি, কিন্তু আমি সত্যি বিশ্বাস করি যে আমার আমার কাছে যে কাজগুলো এসছে সেগুলো এসছে বিকজ আমি আমার ক্রাফটটাকে খুব সিরিয়াসলি নিই, খুব ভালোবেসে কাজ করি। এবং আগামী দিনেও আমার মনে হয় যে এই সিনসিয়ারিটির এবং এই কাজের প্রতি আমার শ্রদ্ধার জন্যই আমি কাজ পাব, আর আমাকে মানুষ এতটা ভালোবাসে বলে আমি আরো কাজ পাবো তাদেরই আশীর্বাদে।
1: উড়নচণ্ডী, এক যে ছিল রাজা, এগুলো প্রায় সমসাময়িক ছবি। এক যে ছিল রাজায় ছোট অথচ গুরুত্বপূর্ণ একটা চরিত্র, তাও আবার যথেষ্ট খ্যাত অভিনেতাদের সঙ্গে, এই ছবির অনুভূতি কেমন ছিল জানতে চাইব।
0: হ্যাঁ, ডেফিনেটলি এক যে ছিল রাজায় আমার চরিত্র খুব একটা বড় ছিল না, কিন্তু আমার মনে হয় সেই সময় আমার ক্যারিয়ারে দাঁড়িয়ে সেই সময়ের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ একটা চরিত্র তো গুরুত্বপূর্ণ ছিল বটেই, আমার জীবনের সেই সিনটা শেষে গিয়ে ডিলিট হয়ে যায়, ছবি এত লম্বা হয়ে যায় যে সেই সিনটা আর রাখা যায় না ছবিতে, কিন্তু আমার জীবনের প্রথম সিন হয় অপর্ণা ম্যামের সাথে। এটা আমি কোনো এক্সপ্রেশন হিসেবে বলছি না, আমার সত্যি জ্বর এসে গেছিল শুটিংয়ের আগে, আমি এতটাই টেন্স ছিলাম, আমি ভীষণ

0: ভীষণ টেনশনে ছিলাম। একটা মানুষ যে প্রথমবার ক্যামেরা ফেস করছে, সে অপর্ণা সেনকেও ফেস করছে, আমার মনে হয় আমার মানে আমি কিভাবে সিনটা করেছি আমি নিজেও জানি না, কিন্তু আমি যখন গেছি তখন উনি আমাকে এত কমফোর্টেবল ফিল করিয়েছেন। উনি প্রথমেই আমাকে বলে দিয়েছিলেন, ডোন্ট ওয়ারি, জাস্ট রিল্যাক্স, লেটস জাস্ট ডু দ্য সিন। তারপরে সিনটা হয়, আমার মনেও আছে অপর্ণা ম্যাম আমার লয়ার ছিলেন গল্পে, তো শুরু হলো একবার ভয় ভয়, তারপর প্রত্যেকটা কাজের আগেই ভয় তো এখনো লাগে, ভালো করতে পারবো কি পারবো না, কিন্তু অল্প অল্প করে কাজ করতে করতে সবার সাথে বন্ধুত্ব, ইন্ডাস্ট্রির লোকের সাথে পরিচয়, সবার সাথেই এখন মোটামুটি একটা না একটা কাজের অভিজ্ঞতা, যদিও অসংখ্য অভিনেতাদের সাথে কাজ করা এখনো বাকি, অসংখ্য পরিচালকদের সাথে কাজ করার ইচ্ছে এখনো রয়েছে, যাদের সাথে কাজ করেছি তাদের সাথে দ্বিতীয় তৃতীয় বার কাজ করার সুযোগ এখনো পাওয়া বাকি, কিন্তু টুকটুক করে অনেকগুলো কাজ হয়ে গেল এবং খুবই এই ধরনের চরিত্র আমি পেয়ে এসেছি বলেও আমার ক্যারিয়ারে আমি বলবো আমি খুবই খুবই লাকি যে আমি সত্যি ভীষণ সেলিব্রেটেড মানুষের সাথে কাজ করার সুযোগ পেয়েছি আমার পুরো ক্যারিয়ার জুড়ে। যিশুদা, অনির্বাণদা, রুদ্রদা, জয়াদি, অপর্ণা ম্যাম, অঞ্জন স্যার, সুদীপ্তা চক্রবর্তী, সোহমদা, এখানে অনেকের সাথে আমি ডাইরেক্টলি হয়তো কাজ করিনি কিন্তু একই ছবিতে একই ব্যানারে তাদের সাথে আমার নাম যাওয়া, অনেকের সাথে ডাইরেক্ট সিনস, ঋত্বিকদার সাথে খুব ইন্টারেস্টিং একটা কাজ করেছিলাম, সোহিনী দি, তো আমার মনে হয় যে আরো অনেক, আমি ডেফিনেটলি এখন ইন্টারভিউ দিতে দিতে ভুলে যাচ্ছি, কিন্তু যাদেরকে টিভির পর্দায় দেখে এসেছি তাদের সাথে কাজ করার সুযোগ ডেফিনেটলি মাই অ্যাবসলিউট ফেভারেট, আর যিনি আমার মানে আমার ক্যারিয়ারের যিনি গডফাদার, আমার ফিল্ম ক্যারিয়ার যিনি আমাকে যিনি অভিনেত্রী বানিয়েছেন আমাকে, আমি রিসেন্টলি তার সাথে কাজ করেছি তার অপোজিটে, তার নায়িকা হয়তো হতে পারিনি কিন্তু আমি ওনার ভিলেন ডেফিনেটলি হয়েছি, উনি নায়ক তো আমি খলনায়ক, সেটা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। এই এই চরিত্রগুলো আমার কাছে মানে লাইফ চেঞ্জিং।
1: ওটিটি ছবি মিলিয়ে অনেকগুলো কাজ হয়ে গেছে, অভিনেত্রী হিসাবে চরিত্র নিয়ে কিভাবে হোমওয়ার্ক করেন?
0: আমি আলাদা করে কোনো হোমওয়ার্ক সত্যিই করি না, এটা আমি এই জন্য করি না যে আমি ভীষণ ট্যালেন্টেড এবং আমি সেটা গিয়ে দেখে নেব, সেটা একেবারেই নয়, কিন্তু আমি যেহেতু কখনো অভিনয় শিখিনি আমি ঠিক জানি না কীভাবে হোমওয়ার্ক করতে হয়, এই হোমওয়ার্কটা কী হয় আমি এক্স্যাক্টলি ঠিক জানি না, কিন্তু আমার মা ছোটোবেলা থেকে এটাই আমাকে শিখিয়েছেন যে যে কোনো কাজের ক্ষেত্রেই হোক না কেন হোমওয়ার্কের কোনো বিকল্প নেই, এবং আমি সেটা মিলিয়েও দেখেছি জীবনে, সেটা মানে একেবারেই সত্য। হোমওয়ার্ক বলতে আমি শুধুই মাত্র আমার কাছে যেটা থাকে আমার স্ক্রিপ্ট, সেটাকে আমার মাই স্ক্রিপ্ট ইজ মাই বাইবেল অ্যাট দ্য মোমেন্ট, যখন আমি যে কাজ করছি স্ক্রিপ্টকে যতটা সরগড় করে আমি রাখতে পারি আমার মনে হয় সেটাই আমার কাছে হোমওয়ার্ক। আমাকে অনেকে জিজ্ঞেস করেছে আমি কেন সেটে স্ক্রিপ্ট পড়ি না, এবং আমি সত্যিই পড়ি না, স্ক্রিপ্টটা হয়তো আমার ব্যাগেই থাকে, আমার স্ক্রিপ্টে একমাত্র প্রজেক্টের শেষে প্রজেক্টে জড়িত সবার একটা করে সই আর আমার জন্য একটা করে ছোট মেসেজ যদি তারা লেখেন সেটা থাকে, তাছাড়া আমার স্ক্রিপ্টে আমার লেখা কোনো নোটস থাকে না, ভীষণ স্পন্টেনিয়েটিতে কাজ করতে ভালোবাসি, আমার মনে হয় যখন একটা সিন আমরা করি টেকনিক্যাল মাপকাঠির মধ্যে থেকে যতটা ফ্রিডম আমরা পেতে পারি আমরা সেটা ইউজ করি, এবং আমার কাছে এটাই আমার ক্রাফটের সব থেকে বড় বিউটি যে ইন দ্য মোমেন্ট এনিথিং ক্যান হ্যাপেন, এটা ছাড়া আমার কাছে মানে এটা আমার প্রসেস বলতে পারো, এটা আমার বিশ্বাস বলতে পারো, এটা আমার নিজের ওপর এবং নিজের নিজের এই এনভায়রনমেন্টের ওপর একটা বিশ্বাস যে যখন আমি সিনটা করব তখন আলাদাই কিছু একটা হবে।
1: টলিউডে তো চুটিয়ে কাজ করছেন আপনি, সুযোগ আরো আসছে নিশ্চয়ই, বলিউডে সুযোগ পেলে যাবেন কি?
0: হ্যাঁ ডেফিনেটলি, আমার কাছ থেকে যে বলিউডের বা ভিন্ন ভাষায় কাজ করার সুযোগ আসেনি তা নয়, আমি সুযোগ হয়তো পেয়েছি কিন্তু

0: বিভিন্ন কারণে হয়তো সেই কাজগুলো ম্যাচিওর করেনি কখনো অন্য দিক থেকে, কখনো আমার দিক থেকে, কারণ আমারও কিছু ডিমান্ডস, কিছু দাবি, কিছু লিমিটেশনসও বলতে পারো, এগুলো আছে কাজ করার বেলায়। আমি অভিনয়টা করতে খুব ভালোবাসি, কিন্তু বাংলাতেও আমি কিছু চরিত্রকে না বলেছি, বিকজ বিভিন্ন কারণের জন্য বলেছি, আমি সেইটা নিয়ে আর আলোচনায় যেতে চাই না। আশা করছি একদিন একটা চরিত্র আমার কাছে আসবে যেটা একেবারে খাপে খাপ মিলে যাবে, এবং আই বিলিভ হোয়াট ইজ মেন্ট ফর মি উইল ফাইন্ড ইটস ওয়ে, সেটা যে কোনো ভাষাই হোক না কেন, ভাষা আজকাল আমাদের জন্য কোনো ব্যারিয়ারই নয়।
1: এবার একটা গুরুত্বপূর্ণ কথা, এক ভারত শ্রেষ্ঠ ভারত, এই যে ভাবনা, যে ভাবনায় গোটা ভারতকে সাংস্কৃতিক ভাবে এক সুতোয় বাঁধার চেষ্টা চলছে, এটা একজন অভিনেত্রীর কাছে কতটা সুযোগ আনতে পারে বলে আপনার মনে হয়?
0: আমার এই ফিল্ম ক্যারিয়ারটা পুরোপুরি ভালোবাসার একটা ভিতের ওপরে দাঁড়িয়ে আছে। সত্যি তুমি বলছো বলে হয়তো আমি এখন ভাববো, কিন্তু আমি এতটা সিরিয়াস একটা ভিউ পয়েন্ট থেকে কখনোই আমার ক্যারিয়ারটাকে সত্যি দেখিনি।
1: রাজ্যের গণ্ডি ছাড়িয়ে ভিন রাজ্যে পাড়ি দেবে আপনার অভিনয়, আপনার বাংলা ছবি মূল ভূখণ্ডে বিপুল প্রশংসিত হোক, এই স্বপ্ন কি দেখেন? আর সেটা দেখলে সেটা কতটা সফল হবে বলে মনে হচ্ছে আপনার?
0: তকমাটা দিয়েছে আমার বাংলা ছবি। বাংলা ছবির জন্যই হয়তো আমার, মানে আমার বাংলা ছবি কতটা, আমার বাংলায় কাজ কতটা চর্চিত হবে বাইরে সেটা তো আমি বলতে পারবো না, সেটা এটা দর্শকের ওপর বা যারা আমার সিনেমা দেখেছেন তাদের ওপর, কিন্তু ডেফিনেটলি যেখানেই আমার ভিন্ন ভাষার ইন্ডাস্ট্রিতে বা ভারতের বাইরেও আমি যদি কাজ করার সুযোগ পাই, সবাই তো এটা জানবেই যে আমি বাংলা ছবির অভিনেত্রী ছিলাম এবং আছি, এবং সেখান থেকেই আমার আশা, এটা তো আমার রুট, এটা তো আমি যখন নিজেকে কোথাও ইন্ট্রোডিউস করব তখনই আমাকে এটা এটা বলতে হবে। তো আমি আশা করি যে লোকে এটা নিয়ে আলোচনা না করলেও বা আগে থেকে না জানলেও আমার সাথে তাদের পরিচয় হলে এটা অটোমেটিক্যালি তাদের মানে ইনফরমেশনের খাতায় এটা ঢুকে যাবে, এবং আমার এর থেকে বেশি গর্ব তো কখনোই হবে না যে আমি আমার ভাষায় একটা কাজ করেছি যেটা আমার ভারতের বাইরে বা বাংলার বাইরেও যদি সেটাকে নিয়ে আলোচনা হয়, সেটা নিয়ে কথা হয়, সেটা নিয়ে আমি প্রশংসা পাই একজন বাঙালি হয়ে বা একজন ইন্ডিয়ান হয়ে, এর থেকে গর্বের তো আর কিছু হয় না।
1: আচ্ছা রাজনন্দিনী, কি ধরনের চরিত্র করতে আপনার ভালো লাগে বা করতে চান?
0: আমি এখন আমার ক্যারিয়ারের এমন একটা পয়েন্টে দাঁড়িয়ে আছি যেখানে আমার নিজেরও জানা নেই আমার কি চরিত্র করতে ভালো লাগবে। চরিত্রটা শুনলে হয়তো আমি বুঝি যে ও বাও এটা খুবই মজার, এটা করব। তো এখন আমাকে গল্প শুনে আমাকে চরিত্র টানে, আমি নিজে ভেবে তোমাকে হয়তো বলতে পারবো না যে আমি এই চরিত্র করতে ভালোবাসি। সেই ধরনের চরিত্র আমাকে একটু ধরিয়ে দিতে হয় যে রাজনন্দিনী তোমার জন্য এরকম একটা চরিত্র আমরা ভেবেছি, তখন গিয়ে আমার ব্রেনটা খেলে এবং তখন আমার মনে হয় যে হ্যাঁ এইটা এইটা আমাকে ভাবাবে বা এইটা আমাকে খুব খাটাবে বা এইটা আমার রাতের ঘুম কেড়ে নেবে, তো তখন আমি বলতে পারবো যে আমার এই চরিত্রগুলো ভালো লাগে।
1: এবার একটা বিশেষ প্রশ্ন, অবশ্যই শ্রোতা বন্ধুদের জন্যই প্রশ্ন, সামনে কি কি ছবি আছে, মানে অন্তত যদি তার আভাস দেওয়া যায়।
0: কাজ নিয়ে কাউকে কিছু বলা তো আজকের দিনে একদমই বারণ থাকে। অনেক রকমের ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কাজ করেছি, এর মধ্যে ছবির কাজও আসবে, ওটিটির কাজও মানে আসবে, ইন দ্য সেন্স মুক্তি পাবে, সকলেই আমাকে মানে ওটিটির পর্দায় এবং বিগ স্ক্রিনেও দেখতে পাবেন। ছোট পর্দায় এখন হয়তো এর মধ্যে আমি কাজ করব না, আমি ছোট পর্যায়ে রিসেন্টলি কাজ করেছি, করব না ইন দ্য সেন্স আমার কাছে যদি আবার রানী ভবানীর মতন একজন ওরকম একজন ব্যক্তিত্বের চরিত্র বা খুব ইম্পর্টেন্ট চরিত্র বা খুব অন্য রকমের একটা চরিত্র আসে তাহলে ডেফিনেটলি করব, কিন্তু সেটা আমার ফিল্মের ক্ষেত্রেও আমি বজায় রাখি যে বিভিন্ন ফ্লেভারের চরিত্র যদি আমি পাই আমি করব। যেই ধরনের কাজ করে নিয়েছি রিপিটেড চরিত্র হয়তো আমি করতে খুব একটা এই মুহূর্তে এক্সাইটেড নই, কিন্তু হ্যাঁ।

0: দর্শকের আশীর্বাদে ডেফিনেটলি আরো কাজ আমি করছি, সমানে করছি, এবং সে কাজগুলো সময় মতন মুক্তি পাবে, তখন ডেফিনেটলি সেটা নিয়ে আর একটা আড্ডা হবে আমাদের।
1: আপনার ব্যস্ত সময় থেকে আমাদের এতটা সময় দিলেন এবং খুব সুন্দর করে, মানে অসামান্য সরলতায় নিজের জীবন, নিজের ভাবনাকে আমাদের সামনে তুলে ধরলেন। আপনার অভিনয় জীবন তো সবে শুরুর পথে, এখনো বহু পথ চলা বাকি। আপনার আগামী পথে রইল আন্তরিক শুভেচ্ছা। ভালো থাকবেন রাজনন্দিনী।
0: থ্যাংক ইউ সো মাচ আকাশবাণী মহিলা মহলের শ্রোতাদের, আমি আমার অনেক অনেক অনেক ভালোবাসা জানালাম, বড়দের আমার প্রণাম জানালাম, আমাকে এত সুন্দর করে প্রশ্ন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি

নন্দিনী পালের সঙ্গে কথা বলছিলেন চিত্রা মুখোপাধ্যায়। একটা আপনাদের জন্য গান রাখি। এই এতক্ষণ কথাবার্তার পরে একটা গান খুব দরকার।

এখন বলি চিঠিপত্রের বিষয়। আপনারা চিঠি লিখবেন আমাদেরকে, আমার কলম, বিষয় বিনিময়। একটা সময় ছিল যখন পাশের বাড়ির ফোড়নের ঘ্রাণে এ বাড়ির পিসিমা বলে দিত কোন পদ বসেছে রান্নায়। তারপর দুপুরে বাটি ভরে সেই সুক্ত বা ঘণ্ট এ বাড়ির সবার পাতে পরিবেশন হতো। কোনো ছুটির দিনে এ বাড়ি থেকেও খিচুড়ি বা পায়েসের বাটি নিয়ে বাড়ির ছোট ছেলে মেয়ে ছুটত ও বাড়ির পথে। তারপর বাড়ি থেকে হয়েছে ফ্ল্যাট, এখনও কি সেই দুই ঘরের ভাব ভালোবাসা বাটির মধ্যে দিয়ে চালাচালি হয়, নাকি হোম ডেলিভারির পদে হিসাবে মাপা আত্মীয়তা থেকে গেছে গল্পে? সেই বিনিময়ের স্বাদ আর মিষ্টি স্মৃতির গল্প আমাদের জানাতে লিখে পাঠান বিনিময় শিরোনামে 150 শব্দের মধ্যে। মেল করুন mohilamahol.aircolkata@gmail.com এই মেল আইডিতে, বা চিঠি লিখুন আমার কলম, মহিলামহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001 এই ঠিকানায়। এবারে বলি এক কলমে দুই নারী।

রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকের সুধা ও পিসিমা চরিত্র, নতুন ও পুরাতনের দ্বন্দ্ব, প্রিয় পুরুষকে নিয়ে একজনের জীবন ঘরের বাঁধন, অন্যজন বাইরের মুক্তিতে নিয়ে যায়। পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য তাদের অন্তরের উপলব্ধি লিখে পাঠান 150 শব্দের মধ্যে। মেল করুন মহিলামহল ডট এআইআর কলকাতা অ্যাট দ্য রেট জিমেল ডট কম, MAHIL MAHL ডট এআইআর KOL KATA অ্যাট দ্য রেট জিমেল ডট কম বা চিঠি পাঠান এক কলমে দুই নারী মহিলামহল প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা আকাশবাণী ভবন ইডেন গার্ডেন্স কলকাতা 700001 এই ঠিকানায়। দু ক্ষেত্রেই কিন্তু মেল বা চিঠি পাঠানোর শেষ তারিখ 23 অক্টোবর 2026। আপনাদের চিঠির প্রতীক্ষায় মহিলামহল। আজ মহিলামহল এই পর্যন্ত, সঙ্গে ছিলাম ব্রততী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পুজোতে খুব আনন্দ করবেন।

0: শুনছিলেন মহিলা মহল, এতক্ষণ সঙ্গে ছিলেন ব্রততী দাস, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
1: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
2: 10 অক্টোবর রেড রোডের রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
1: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
2: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
1: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
3: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পথ।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগ।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
3: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পুজোর গান। শারদীয়া পুজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
4: যদিও দেখেছি অশনির ছায়া দুলছে,
3: শ্যামলী ভট্টাচার্য।

শারদীয়া পুজোর গান। 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10 মিনিটে। শারদীয়া পুজোর গান।

অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সেবাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে, সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসামশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর সত্তর দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত দশটা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন দুশোর মধ্যে। ডাক যোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প।

আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণী সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত, শুনতে ভুলবেন না। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হলো।

জানিয়ে দিই, এরপর যে অনুষ্ঠান রয়েছে গীতাঞ্জলি ও সঞ্জয়িতা প্রচার তরঙ্গে সে সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরেই 2:30 থেকে শুনবেন ছায়াছবির গান। বিকেল 5টায় দ্বিতীয় অধিবেশনে হ্যালো ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বুধাদিত্য মুখোপাধ্যায়। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ক্রীড়া সাংবাদিক অর্ঘ বন্দ্যোপাধ্যায়। বিদ্যার্থীদের জন্য 5:30, বিষয় দশম শ্রেণীর গণিত। বাথানগাছি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মানুষ কুমার প্রামাণিক এই বিষয়ে কথা বলবেন 2 বিদ্যার্থীর সঙ্গে। 6:05 সাঁওতালি অনুষ্ঠান শুনবেন লোকগীতি শিল্পী লক্ষণ টুডু ও সহশিল্পীবৃন্দ। 6:38 কৃষি কথার আসর। প্রথমে PM কিষান সাক্ষাৎকারে কৌশিক ঘোষ, সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। এরপর ভারত সরকারের প্রাণী কল্যাণ প্রকল্প বিষয়ে ডক্টর নীলেন্দু জ্যোতি মৈত্রের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। সন্ধ্যে 7:30 সমীক্ষা, রাত 8টায় স্বাস্থ্য জিজ্ঞাসা, বিষয় ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, প্রসেস ফুড ও আমাদের স্বাস্থ্য। ডাক্তার অভিক বসুর সাক্ষাৎকার নেবেন শর্মিষ্ঠা সরকার। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়ে।

0: শিল্পী মারুতি মোহতা। 9:30 দৃষ্টিপাত। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সৌরভ গুপ্ত। রাত 10:00 সেবা সংকল্প অভিযান। 10:15 ছায়াছবির গান। রবীন্দ্রসঙ্গীত 10:30 শিল্পী সুরেলা গঙ্গোপাধ্যায়। আধুনিক গান 10:45 শুনবেন রাজশ্রী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। রাত 11:00 লোকগীতি শিল্পী প্রীতিবাগ। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান রাত 11:10 থেকে শুনবেন তবলা শিল্পী করুণাময় দাস। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে এখন 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী মারুতি মোহতা। দ্বিতীয় অধিবেশনে 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুরেলা গঙ্গোপাধ্যায়। উর্বশী 5:20 উপস্থাপনায় পপি নাগ। 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা। 6:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরদ বাজিয়ে শোনাবেন সোহম চট্টোপাধ্যায়। 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর 25 বছরের জনসেবা সম্পূর্ণ করার ওপর বিশেষ ধারাবাহিক অনুষ্ঠান। এই সময়কালে গৃহীত প্রধান উদ্যোগ, কর্মসূচি, সংস্কার এবং উল্লেখযোগ্য কাজগুলির ওপর এই অনুষ্ঠানে আলোকপাত করা হবে। 7:45 দর্পণ। রাত 8:00 ছায়াছবির গান। 8:15 নানা রঙের গান। 9:16 স্পটলাইট। রাত 10:10 বিশ্বদর্পণ। 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অঙ্কিতা সেন। জানিয়ে দিলাম এরপর যে অনুষ্ঠান রয়েছে সে সম্পর্কে।
1: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
2: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
1: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
2: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
1: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
3: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতে মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, 6 ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘোরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন ছায়াছবির গান। প্রথমেই পারাবত প্রিয়া ছবি থেকে শিল্পী আরতি মুখোপাধ্যায়।
4: না না

0: কিশোর কুমার।
1: ব্যথা বেদনা কি করে গান হলো জানি না,

প্রত্যেককে বলে ফেলি একে ওকে। যদি জগাই মা ধাই কিছু মনে করো না, যদি

0: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
1: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
0: 10 থেকে 15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
1: 10 থেকে 26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলি ঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
0: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
2: মৌচাক ছবি থেকে শুনছেন গান, এবারের শিল্পী মান্না দে এবং আশা ভোঁসলে।

সমান সমান অনিচ্ছাতেও মানতে পারি, লক্ষ্য ব্লেডেও কামালে যে উঠবে না তো গোপার দাড়ি, বুঝলে নারী, ওই লক্ষ্য ব্লেডেও কামালে যে উঠবে না তো গোপার দাড়ি।

0: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
1: 10 অক্টোবর রেড রোডের রোড শো ও নেতাজি ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
0: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
1: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
0: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
2: ছায়াছবির গান শুনছেন এবারে দেয়ানিয়া ছবি থেকে শ্যামল মিত্র।

0: বুঝি মনে মনে হয়ে গেল মিল।
1: দেয়া নেয়া ছবি থেকে শুনছেন এবারের শিল্পী আরতি মুখোপাধ্যায়।

ছায়াছবির গান শুনছিলেন আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। ডিটিএইচ বাংলা পরিষেবার পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। স্টুডিওর ঘড়িতে এখন সময় 3:12।

আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:14। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন AIR অ্যাপে। শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বুধাদিত্য মুখোপাধ্যায়।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের ক্রীড়াঙ্গনে আমি বুধাদিত্য রয়েছি আপনাদের সঙ্গে। আর প্রথমেই চলে যাচ্ছি খেলাধুলোর নানান খবরে, অর্থাৎ বিশ্বের খেলাধুলোর টুকরো খবর, যাকে আমরা বলি শিরোনাম, ও এক নজরে সেখানেই চলে যাচ্ছি।
1: এক নজরে এক নজরে
0: শ্রোতা বন্ধুরা, চলে এসছি এক নজরে। তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 14 রানে হারালো ভারত। অভিষেক শর্মা ও অর্শদীপ সিংয়ের ব্যাটিং ও বোলিং নৈপুণ্যে সিরিজে 2-1 ফলে এগিয়ে গেল ভারত। রঞ্জি ট্রফিতে এলিট সি গ্রুপে বাংলা বনাম দিল্লি ম্যাচের দ্বিতীয় দিনের শেষে আজ বাংলা 3 উইকেটে 304 রান করেছে। অনবদ্য ও অপরাজিত জোড়া 17 রান সুদীপ কুমার ঘরামি ও অভিষেক পোড়েলের। অন্যদিকে রঞ্জি ট্রফিতে এলিট বি গ্রুপে সৌরাষ্ট্র বনাম ছত্তিশগড়ের খেলায় প্রথম ইনিংসে সৌরাষ্ট্র 312 রান করে, সৌরাষ্ট্রের হয়ে অনবদ্য 17 রান করেন রবীন্দ্র জাদেজা, আরও একজন 17 রান পেয়েছেন প্রেরক মনকর। জবাবে ছত্তিশগড় শেষ খবর পাওয়া পর্যন্ত 3 উইকেটে 97 রান করেছে। রঞ্জি ট্রফিতেই আজ তামিলনাড়ু বনাম রাজস্থান ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন ভারতের এই মুহূর্তের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান সাই সুদর্শন। আইএসএলে আজ মোহনবাগান মুখোমুখি নর্থ ইস্ট ইউনাইটেডের। সিল্ড জয়ের পর আজকের ম্যাচেও জয়ের ব্যাপারে আশাবাদী মোহনবাগান। আর ম্যাচ শুরু 7:50 ভারতীয় সময়। আর আগামীকাল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে মুখোমুখি ইস্টবেঙ্গল ও ইরাকের ক্লাব আল শোর্তা এসসি, দুদলই ডুবে নিবিড় অনুশীলনে। শুটিং বিশ্বকাপে 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতলেন ভারতের উদয়বীর সিধু। এক নজরে আজকের মতো এই পর্যন্তই, আবার এক নজরে আগামীকাল।

0: উনি সকল শ্রোতাকে আমার অনেক ধন্যবাদ, স্বাগত। সামনে পুজো, তার আগাম অভিনন্দন জানিয়ে রাখলাম। সবার পুজো খুব ভালো কাটুক।
1: অবশ্যই আজকের বিষয় শ্রোতা বন্ধুরা আপনাদের জানিয়ে দিই যে ISL আজ মোহনবাগান শুরু করছে নর্থ ইস্ট ইউনাইটেডের এগেনস্টে, আর অন্যদিকে আগামীকাল তো ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে, তার সাথে ভারতীয় ফুটবলকেও আমরা কিছুটা ছুঁয়ে দেখার চেষ্টা করব অর্ঘ্যদাকে যখন সঙ্গে পেয়েছি। আর ভারতীয় ক্রিকেট, বর্তমানে যে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলছে, টি টোয়েন্টি সিরিজ, আর ভারতীয় ক্রিকেটকেও কিছুটা ছুঁয়ে দেখার চেষ্টা করব। সময় সীমিত শ্রোতা বন্ধুরা, চটপট চলে আসবেন 0332210-7325 নাম্বারে। আর প্রসঙ্গের বাইরে প্রশ্ন করবেন না, এটা বিনীত অনুরোধ আপনাদেরকে, প্রত্যেক শ্রোতা বন্ধুদের। আপনারা আমাদের ক্রীড়াঙ্গন শোনেন, এই কারণেই আমরা আরও উৎসাহিত হই এবং আজকে অর্ঘ্যদা অতিথি হিসেবে এসছেন, তাই প্রসঙ্গের বাইরে কোনো প্রশ্ন না করাই আমার মনে হয় সমীচীন হবে। প্রত্যেক শ্রোতা বন্ধুর কাছে এই বিনীত অনুরোধ দিয়ে শুরু করছি আজকের হ্যালো ক্রীড়াঙ্গন। আজকে মোহনবাগান তো কয়েকদিন আগেই অর্ঘ্যদা শিল্ড জিতল, একটা বেশ পজিটিভ এনভায়রনমেন্ট বা পরিবেশ রয়েছে মোহনবাগানের শিবিরে, আর সেইখান থেকেই মোহনবাগান শুরু করতে চাইছে। গত বছর আমরা দেখেছিলাম পয়েন্ট সমান ছিল চার চির প্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গলের সঙ্গে, কিন্তু গোল পার্থক্যের নিরিখে মোহনবাগান দ্বিতীয় হয়েছিল। এবারে আজকের ম্যাচ দিয়ে জয় শুরু করতে চান যিনি কোচ দিম্পেরিস পানাইটিওটিস। তো ঘটনা হচ্ছে যে আজকের ম্যাচে মোহনবাগান কী রকম ফল করতে পারে এবং কী রণকৌশলে খেলতে পারে?
0: দেখো বুদায়িত্য, প্রথমে একটা কথা বলি, গতবারের ISL-এর কথা তোমরা বললে, গতবার আমরা সবাই জানি ISL কীভাবে হয়েছিল, অনেক পরে শুরু হয়েছিল এবং এক লেগের হয়েছিল। এবারের ISL কিন্তু সম্পূর্ণ অন্য, যেরকম অন্যান্যবার আমরা দেখে এসেছি, এবং দুটো করে খেলা হবে, 24টা করে ম্যাচ খেলতে হবে প্রত্যেক টিমকে, এবং এবারের লড়াই কিন্তু অনেক অনেক অনেক বেশি কঠিন। আমি কাউকে ছোটো করছি না, ইস্টবেঙ্গল নিশ্চয়ই নিজের যোগ্যতায় জিতেছে, সব কিছু সবই ঠিক আছে, কিন্তু এবারও ইস্টবেঙ্গলের কাছেও লড়াইটা কিন্তু অনেক বেশি কঠিন। তুমি মোহনবাগানের কথা বললে, মোহনবাগান অবশ্যই, এটা ঠিক কথা যে IFA শিল্ড জিতে তারা মানসিকভাবে দারুণ চাঙ্গা। তাদের কোচ খুব গ্রিক কোচ, তাদের নামটা খুব বড়, আমরা পানোস বলে ডাকি। তো পানোস যেটা প্রেস কনফারেন্সেও বলেছেন ম্যাচ জিতে, যে তিনি খুব খুশি যে টিমকে বিভিন্ন ফরমেশানে খেলিয়ে দেখে নিতে পেরেছেন, IFA শিল্ডটায় তার কাছে খুব কাজে দিয়েছে। তো সেক্ষেত্রে বলবো মোহনবাগানের শুরু, তারপরেও বলবো আমি কিন্তু খুব একটা সহজ হবে না। তুমি বলতে পারো এই যে নর্থ ইস্ট টিম, তারা এখানে IFA শিল্ড ইস্টবেঙ্গলের কাছে 7 গোল খেয়ে গেছে, শিল্ডেই খেয়েছিল 7 গোল, কিন্তু সেই ম্যাচের সঙ্গে কিন্তু আজকের ম্যাচে তুলনা করলে চলবে না। প্রথম খেলা ওদের ঘরে গুয়াহাটিতে খেলা, সেখানে পরিবেশ পরিস্থিতি, দর্শক ভালো, সমর্থক হয় ওদের অন্যরকম, এবং এই যে 7 গোল খেয়েছে বেলোনি, ওদের কোচ, তিনি কিন্তু খুব ভালো কোচ, দক্ষ কোচ, এইটা কিন্তু তিনি আজ মুছে ফেলতে চাইবেন যে 7 গোলটা একটা অঘটন ছিল। এটা দেখানোর জন্য আমার মনে হয় মোহনবাগান আবার ম্যাকলারেন নেই, তো সেই দ্রাজিচের মাথায় আপনারা আগের দিন দেখেছেন মাথা ফাটা নিয়ে কি চমৎকার খেলেছিল, তারও একটু অনিশ্চিত তিনিও আজকে। সেই হিসাবে আমি বলবো যে সহজ কিন্তু নয়, এবং ইস্টবেঙ্গল 7 গোল দিয়েছিল এটা মাথায় রেখে নাবলে কিন্তু আজ মোহনবাগানের সমস্যা আছে।
1: কোনো এক শ্রোতা বন্ধু আসার চেষ্টা করছে, অর্ঘ্যদা দেখে। হ্যালো,
2: নমস্কার দাদা ভাই,
1: কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি দীপঙ্কর মাল বলছি, গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে।
1: আচ্ছা দীপঙ্কর বাবু, প্রশ্নটি বলুন।
2: স্যার, কাজে প্রশ্ন আছে যে বিশাল কায়েতকে আমরা কবে ইন্ডিয়া টিমে দেখতে পাবো?
1: আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ,
2: নমস্কার, ভালো থাকবেন।
0: হ্যাঁ, উনি চমৎকার প্রশ্নটা করেছেন,
1: মানে ভারতীয় ফুটবলের কথা আমরা যেহেতু বলেছি, এবং
0: বিশাল কায়েতকে কবে দেখা যাবে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, এবং এই প্রশ্নটা এসছে আমার ধারণা ওনার ওই ব্রাজিল ইন্ডিয়া এবং উরুগুয়ে ইন্ডিয়া ম্যাচটা দেখার পরে। এটা কিন্তু একেবারেই সত্যি কথা আমি জানি না এখনও পর্যন্ত, এখন কেন গুরপ্রীত সিংকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যখন বলতে গেলে প্রায় সাংবাদিকতা শুরুর দিকে এসেছিলাম, তখন থেকে গুরপ্রীত খেলছেও, আমি বলছি না যে খেলছে, সে ফিট আছে, নিশ্চয়ই খেলবে, কিন্তু তার যা আমি অবস্থা দেখলাম দুটো ম্যাচেই, দুটো ক্ষেত্রেই, ব্রাজিলের ম্যাচটায় ভারত সত্যিই শুরুর দিকটা ভালো লড়াই করেছিল, যে দুটো গোল গুরপ্রীত শুরুতে খেলো সেটা কিন্তু অন্য গোলকিপার হলে হয়তো বাঁচাতো, টিম যে লড়লো বাকি 10 জন সেটা কিন্তু গুরপ্রীত একাই প্রায় ধ্বংস করে দিল। সেই হিসাবে বলতে গেলে আমি বলবো বিশাল কায়েত এই মুহূর্তে দেশের অবশ্যই সেরা গোলকিপার, IFA শিল্ডের সেমিফাইনালও বিশাল কায়েতই কিন্তু তুলল মোহনবাগানকে। এত ভালো গোলকিপার থাকার পরও বিশাল কায়েতকে কেন খালিদ জামিল তার টিমে রাখছেন না, এটা সত্যিই বড় প্রশ্ন। তবে আমার মনে হয় বেশি দিন আটকে রাখা যাবে না বিশাল কায়েতকে, আমি ওনাকে বলবো, উনিও খুশি হবেন, খুব শীঘ্রই দেখতে পাওয়া যাবে ইন্ডিয়া টিমে।
1: বাহ, উত্তরটি, দীপঙ্কর বাবুর প্রশ্নের উত্তরটি অর্ঘ্যদা যথাযথভাবে দিয়েছেন। বিশাল কাইত, আমরা ভারতীয় ফুটবল নিয়ে তো আসবই, মোহনবাগান নিয়ে যখন কথা উঠেছে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকেও একটু ছুঁয়ে দেখতে হয়, কারণ আগামীকাল আজকে মোহনবাগান

0: শ্রোতা বন্ধুরা, প্রতি সোমবার আমরা কিন্তু হ্যালো ক্রীড়াঙ্গনে একজন বিশিষ্ট অতিথিকে সঙ্গে নিয়ে আসি। আর আজকের আমাদের হ্যালো ক্রীড়াঙ্গনে বিশিষ্ট অতিথি ক্রীড়া সাংবাদিক অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়। অর্ঘ্যদা, আপনাকে স্বাগত ক্রীড়াঙ্গনের আসরে।
1: আকাশ,

0: নামছে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। আর আগামীকাল কিন্তু আমরা জানি যে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু, যেখানে ইস্টবেঙ্গল খেলছে ইরাকের শক্তিশালী ক্লাব আল শর্তার বিরুদ্ধে। আল শর্তার কোচ ত্রাবেলসি, তিনি কিন্তু টিউনিশিয়ার কোচ ছিলেন এই যে ওয়ার্ল্ড কাপটা আমরা দেখেছি। তো আগামীকালের ম্যাচে ইস্টবেঙ্গল আর আল শর্তার লড়াই কীরকম? 50-50?
1: না না না, 50-50 না। আমার তো মনে হচ্ছে হয়তো ইরাকের ক্লাবটি একটু এগিয়েই থাকবে, তো আমি নিরপেক্ষভাবেই বলছি, কোনো ইয়ে থেকে।
0: বিশ্বকাপাররা আছে,
1: ওদের কোচ এবং ইরাকের এই টিমটি কিন্তু অত্যন্ত শক্তিশালী, তাদের দেশের লিগে তারা এখন 2 নম্বরে আছে খুব সম্ভবত। আর ইস্টবেঙ্গলের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে, ইস্টবেঙ্গল আগের ম্যাচটা এফসি কাপের ম্যাচেই দুর্দান্ত খেলেছিল, 1 গোলে পিছিয়ে থেকে 4 গোলে জিতেছিল। সেই মানসিকতা, সেই লড়াই, এটা কিন্তু আজকে এই আগামীকাল ইস্টবেঙ্গল কিন্তু আমার মনে হয় মাঠের মধ্যে প্রতিফলিত করবে। এবং ইস্টবেঙ্গলের একটা কিন্তু বড় গুণ হচ্ছে, তারা কিন্তু বিদেশি টিমের সঙ্গে বরাবরই ভালো খেলে,
0: এবং
1: এটা আমরা কিন্তু এইভাবে দেখলে হবে না, বুধাদিত্য
0: দেখেছি যে পিছিয়ে পড়েও ফিরে আসে
1: অবশ্যই, এবং বুধাদিত্য এটা এভাবে দেখলে হবে না যে দুটো ক্লাবের খেলা, এটা কিন্তু দেশের খেলা। ইস্টবেঙ্গল আমাদের দেশের হয়ে প্রতিনিধিত্ব করছে, ওরা ওদের দেশের হয়ে প্রতিনিধিত্ব করছে, বলে দেশের খেলা। আমি সবসময় বলবো ইস্টবেঙ্গল মানসিকভাবে নিজের ঘরের মাঠে খেলা, এটাতে ইস্টবেঙ্গল এই দিক থেকে একটু এগিয়ে থাকবে, কিন্তু লড়াই সহজ হবে না।
0: কারণ অনেক আমরা দেখেছি যে ফরওয়ার্ড লাইনে খেলছেন ক্যামেরুনের লিওনেল মাবিদা, এছাড়াও যে মানে রক্ষণে যিনি খেলেন, তিনি অনূর্ধ্ব 17 বিশ্বকাপ ইরাকের হয়ে যুব ভারতীতেই খেলে গিয়েছেন। তো জুব্বার মুতলাক 2017 সালে অনূর্ধ্ব 17, তিনি রক্ষণের অন্যতম স্তম্ভ ইরাকের এই ক্লাবটি। তো তুমি যেটা বললে একেবারেই, মানে ইরাকের ক্লাবটি এতটাই বোধ হয় ধারে আর ভারে একটু হলেও এগিয়ে
1: থাকছে, কিন্তু ইস্টবেঙ্গল ঘরের মাঠে খেলবে। কোচ ইস্টবেঙ্গলের কোচ আন্তনিও আবাস, তিনি অত্যন্ত দক্ষ কোচ, তার জন্য তিনি আইএফএ শিল্ডটা পর্যন্ত ভালোভাবে খেলতে চাইছিলেন,
0: লেখাই আমরা করি যে চাণক্য যাকে,
1: হ্যাঁ, এবং তিনি খেলতে চাইছিলেন আইএফএ শিল্ডটা, এফসি কাপটাকে এত গুরুত্ব দিয়েছেন যে আইএফএ শিল্ডে চোট লেগে যায় সবের জন্য, মানে আবাসে অত্যন্ত সিরিয়াস, একটু পরে তিনি প্রেস কনফারেন্সও করবেন। সেদিক থেকে বলতে পারি কাল তুল্যমূল্য লড়াই হবে, ইরাকের টিম হয়তো খাতায় কলমে এগিয়ে, মাঠে হয়তো ইস্টবেঙ্গল এগিয়ে যাবে।
0: আরও কোনো এক শ্রোতা বন্ধু আসার চেষ্টা করছেন? হ্যাঁ, এসে গিয়েছেন, না কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ভারতীয় ফুটবলে চলে যাই অর্ঘ্যদা, আমাদের সময় সীমিত। আমরা দেখলাম এত বছরের ফুটবলের ইতিহাসে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে প্রথমবার ব্রাজিল এলো, 1977-এর সেই পেলের বিখ্যাত মানে কলকাতায় অভিযান কসমসের ক্লাবের হয়ে। কিন্তু ব্রাজিল ফুটবল দল প্রায় রাফিনহা ছাড়া প্রায় সম্পূর্ণ টিমই এসেছিল, এবং ভিনিসিয়াস জুনিয়র বিশ্বকাপ খেলা টিমটি এসেছিল। প্রথম 28 মিনিট অনবদ্য লড়াই, তারপর গুরপ্রীত সিং সান্ধুর সেই যে মানে দুর্বলভাবে বলটিকে গ্রিপ করতে না পারা, এবং আস্তে আস্তে, এবং আমরা এটাও দেখেছি যে রায়ান উইলিয়ামসের গোলটি হয়ে যাচ্ছে যদি না ব্রাজিলের ডিফেন্ডার গোল লাইন থেকে প্রায় সেটিকে ইয়ে ভারতীয়। তারপরের উরুগুয়ে ম্যাচেও আমরা দেখলাম যে প্রথম আধ ঘন্টা মতো
1: লড়াই করলো।
0: আমাদের ভারতীয় ফুটবল মানে যে দুটো ম্যাচ আমরা দেখলাম, একটা 6 নম্বর র্যাঙ্কিংয়ের দল ব্রাজিল, আর ব্রাজিলের ফুটবল ঐতিহ্য, ফুটবল যে মানে আমরা যেটা বলি ফুটবল বলতেই ব্রাজিল বুঝি, আর উরুগুয়ে প্রথম বিশ্বকাপ চ্যাম্পিয়ন, এবং ব্রাজিলের মাঠে ব্রাজিলকেও 50 সালে হারিয়েছিল। সেই উরুগুয়ের বিরুদ্ধে আমরা লড়াই করেও আমরা 6 গোলে হেরে গেলাম, 6-1 গোলে হেরে গেলাম। ভারতীয় ফুটবল এখনো কোথায় ঠিক পিছিয়ে?
1: দেখো, তুমি যদি একটা জিনিস লক্ষ্য করো, ব্রাজিল কিন্তু সেদিন খুব খারাপ ফুটবল খেলেছিল। আমরা যে ব্রাজিলকে দেখতে অভ্যস্ত, সেদিন বলতে গেলে সত্যি কথা বলতে কি, লোকে কিন্তু ব্রাজিলের খেলা দেখতে গিয়েছিল, এতগুলো তারকাকে আমরা একসঙ্গে
0: প্রদর্শনী ম্যাচ বলে কি অতটা
1: এটা একটা অবশ্যই, কারণ প্রদর্শনী ম্যাচ বলে গুরুত্ব দেয়নি, তারা ভারতে এসছে, তারা এত গোল দেবে না যে ভারতে একটা, এবং ব্রাজিল টিমের অবস্থা এখন অতীতের মতো অতটা নয়, বিশ্বকাপও তোমরা আমরা দেখলাম, তো সব মিলিয়ে ব্রাজিল হয়তো ভালো খেলতে পারেনি। কোচও পরে ওটা বলে গেলেন, আমার টিম এখন তৈরি হচ্ছে, আনসেলত্তি বলে গেলেন, এটা দেখবেন হয়তো এক বছর পরে এই ব্রাজিল এলে আরও অনেক ভালো খেলতো। তারপরেও কিন্তু তারা 4 গোল দিয়েছে। আর উরুগুয়ে ম্যাচটার কথা যেটা বলছো, 6 গোল আমাদের হজম করতে হয়েছে। 44 বছর আগে নেহরু কাপে উরুগুয়ে এই ইডেন গার্ডেন, আকাশবাণীর পাশেই ইডেন গার্ডেনে খেলে গিয়েছিল নেহরু কাপে। অলোক মুখার্জি ভারতীয় টিমে, মনোরঞ্জন ভট্টাচার্য, মানস ভট্টাচার্য, বিদেশ বোস, বিশ্বজিৎ ভট্টাচার্যরা খেলেছিলেন সেই ম্যাচে। সেই ম্যাচে কিন্তু 3-1 রেজাল্ট হয়েছিল, ভারত হেরেছিল। মানস ভট্টাচার্য গোল করেছিলেন, সেই টিম এই টিমের চেয়ে অনেক বেটার টিম ছিল, উরুগুয়ের টিমটা অনেক দুর্ধর্ষ টিম ছিল, তার বিরুদ্ধে 3-1 করা হয়েছিল। 44 বছর পরে আমরা ছ গোল খেলাম, তাহলে এবার তুমি বুঝে নাও তোমার প্রশ্নের উত্তর, আমরা এগিয়েছি না পিছিয়েছি?
0: অবশ্যই, তখন বোধহয় অর্ঘদা র্যাঙ্কিং সিস্টেম ফিফা যেটা করেছে সেই ছিল না, কিন্তু ভারতীয় ফুটবল যাদের নাম আমরা করছি, প্রাতঃ
1: তাদের সময়,
0: মানে অলোক মুখোপাধ্যায় যিনি এখানে নিয়মিত আসেন, অলোক দা আমাদের
1: দেশের অন্যতম সেরা ডিফেন্ডার,
0: মানস দা তো আমাদের গর্ব, মানুষ দাও

0: ঠিক 10-11 বছরের ভেতরে থাইল্যান্ড দলটি ভারতে আসে এবং যুব ভারতের ক্রীড়াঙ্গনে সেদিন বাইচুং ভুটিয়া, IMB জেন এরা সমস্ত থাকা, এদের মতো লেজেন্ডরা থাকা সত্ত্বেও আমরা 5-0 গোলে হেরেছিলাম। 10 বছরের ব্যবধানে এত তফাৎ,
1: তার মানে তফাৎটা অন্যরা এগিয়েছে, আমরা কিন্তু এক জায়গায় পড়ে আছি বা আরো পিছিয়েছি বলা যায়।
0: একদম। আরো একজন শ্রোতা বন্ধু এসেছে, শুনে নি ওনার প্রশ্নটি।
2: হ্যালো,
0: হ্যালো, হ্যাঁ, কে বলছেন?
2: মাঝহারা থেকে বংশী সামন্ত কথা বলছি।
0: আপনার
2: মানে চলতেই না, এত ভালো খেলতো মন মানে সেই রকম
1: মিগুয়েলের কথা জিজ্ঞাসা করছি।
0: হ্যাঁ, মিগুয়েলের কথা জিজ্ঞাসা করলেন শ্রোতা বন্ধু। তো মিগুয়েলের ব্যাপারে তো সত্যি কথাই অর্ঘদা, তোমার কি মনে হয়?
1: দেখুন, মিগুয়েল কিন্তু ইস্টবেঙ্গলে যে খেলাটা খেলেছিল, ইস্টবেঙ্গল যে ISL পেয়েছিল গতবার, অন্যতম কারিগর কিন্তু মিগুয়েল, উনি ঠিকই বলেছেন। মোহনবাগান এসে তিনি মিগুয়েল সেভাবে খেলতে পারছে না, তবে আমি বলবো ওনাকে, এই সবে মরশুম শুরু হলো, এখন ISL লম্বা পড়ে আছে, মিগুয়েল বড় প্লেয়ার, ভালো প্লেয়ার, অত বেশি দিন এই ধরনের প্লেয়ার অফ ফর্মে থাকে না, হয়তো ইস্টবেঙ্গল থেকে এসছে, একটু চাপ আছে ইত্যাদি নানা কারণে হতে পারে। আপনাকে বলবো, আমি আমার কথা শুনো না, মনে হলো মোহনবাগান সমর্থক হয়তো মিগুয়েল খেলতে পারছে না বলে চিন্তিত, চিন্তা করবেন না, আমার মনে হয় মিগুয়েল খুব দ্রুত তার ফর্ম ফিরে পাবে এবং ভালোভাবে খেলে মোহনবাগানকে সাফল্যের পথে নিয়ে যাবে।
0: আর সময় যেহেতু সীমিত আমাদের, মানে একদম 22 গজে চলে আসতে হবে ফুটবলের সবুজ মাঠ থেকে, তবু আরও একটি ছোট করে প্রশ্ন অর্ঘদা তোমাকে। গতকাল ভারতীয় ফুটবল, মহিলা ফুটবল দল রাশিয়ার কাছে কিশোর ভারতী স্টেডিয়ামে 8-0
1: দুর্ভাগ্যেরই, হ্যাঁ সেটাও একটা খারাপই লাগছে আমাদের খুবই।
0: হ্যাঁ, তো ভারতীয় মহিলা ফুটবল দলও বোধ হয় কি বলা যায় যে তিমিরে ছিল অর্ঘদা, সেই তিমিরে
1: প্রথম ম্যাচে 4 গোল খাওয়ার পর পরের ম্যাচটা 8 গোল হজম করবে, এটা আমরা হয়তো কিছুটা ভাবিনি, আমাদের অনেকেরই জানি না এটা কেন হলো।
0: ছোট করে একটাই প্রশ্ন অর্ঘদা, ভারতীয় ফুটবলের মানকে উপরে তুলে ধরতে গেলে, যেটা আনসেলত্তিও বলেছেন যে ফুটবল একাডেমি তৈরি করা দরকার,
1: শিশু
0: গ্রাসরুট লেভেল থেকে যদি তৈরি করা যায়, কারণ আমরা দেখছি ISL বলি বা যে কোন, এখনকার দিনে আমাদের, আমি তুমি যেই সময় বড় হয়ে উঠেছি, বাঙালি ফুটবলারের সংখ্যা যথেষ্ট ছিল।
1: ওই তো ওই নেহরু কাপে যে কথাটা বললাম, 10 জন বাঙালি ফুটবলার ছিল,
0: আজকে ভারতীয় দলে দেখছি
1: রহিম আলী একমাত্র ছিল,
0: পাহাড়ি ছেলেদের স্বাস্থ্য ভালো এবং তার সাথে বাঙালি ছেলেদের বুদ্ধি ট্যাকটিক্স মিলিয়ে আমাদের যদি একটা টিম গঠন
1: করা যায়। আর একটা যেটা ফেডারেশন চেষ্টা করতে পারে, যেটা যেরকম ভাবে রায় উইলিয়ামস কে টিমে আনা হয়েছে, রায় উইলিয়ামস এর ডাবল পাসপোর্ট আছে, অরিজিনালি অস্ট্রেলিয়ান, সেই হিসাবে ওই ধরনের প্লেয়ার, বিদেশি প্লেয়ার যারা ভারতীয় বংশোদ্ভূত, তাদের যদি ফেডারেশন নিয়ম করে ইন্ডিয়া টিমটায় ঢোকাতে পারে, আমার মনে হয় ইন্ডিয়া টিমে কিছুটা উন্নতি হবে। তবে যাই করুক না কেন, আমাদের একদম ছোট থেকে খেলাটা তৈরি করতে হবে, খেলা শেখাতে হবে। একটা ব্রাজিল ম্যাচ, একটা উরুগুয়ে ম্যাচ এনে কোটি কোটি টাকা খরচা করে আমরা আনন্দ পেতে পারি, খেলা দেখতে পারি, ভিনিসিয়াস জুনিয়রকে মাঠে দেখলাম, মনে হয় না এতে ভারতীয় ফুটবলের খুব উন্নতি হবে
0: বা বিশ্ব পর্যায়ে আমরা উঠে আসতে
1: পারবো।
0: এটা পুরুষ মহিলা দুই দলের
1: ক্ষেত্রে একদম অবশ্যই।
0: আমরা চলে আসি ভারতীয় ক্রিকেটে এবং বর্তমান সিরিজ আমরা দেখছি। একটা কথা আজকেও আমি দেখছিলাম, ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি এবং সর্বকালের অন্যতম সেরা ওপেনার ব্যাটসম্যান সুনীল গাভাস্কার বলেছেন যে T20 ক্রিকেটটা পুরোপুরি ব্যাটসম্যানদের খেলা হয়ে যাচ্ছে, কারণ আমরা গতকালের ম্যাচটা ছেড়ে দিলাম, দ্বিতীয় ম্যাচটা আমরা দেখেছিলাম যে ভারত 20 ওভারে 249 রান করলো, তারপরে 252 রান ওয়েস্ট ইন্ডিজ হাসতে হাসতে তুলে দিল, সেই হোপ সেঞ্চুরি করলেন, তিনি অসাধারণ ফর্মে রয়েছেন এবং গতকালের ম্যাচে অর্ঘদা যদি আবার দাঁড়িয়ে যেতেন হয়তো গতকালের ম্যাচটা আমরা হেরে
1: যেতাম।
0: কিন্তু T20 ক্রিকেটে আমরা দেখছি, এই সিরিজে তো আরও 2টি ম্যাচ আছে, সিরিজে এখন ভারত 2-1 এগিয়ে, কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে ভারতীয় বোলিং লাইন আপ, যেটা স্বামীকে আমরা দেখছি ঘরোয়া ক্রিকেটে খেলছেন, ভুবনেশ্বর কুমার অনেকদিন বাদে দলে ফিরলেন, গৌতম গম্ভীর কি, মানে যারা অভিজ্ঞ বোলার তাদের কি ভরসা রাখতে পারছেন
1: না? এই সুনীল গাভাস্কারের কথা যেটা তুমি বললে, এই সেম জিনিস কিন্তু গৌতম গম্ভীর নিজে প্রেস কনফারেন্সে এসে বলে গেছেন এই সিরিজে, ওই 200 যেটা 250 রান হলো, যে এইভাবে উইকেট বানিয়ে এইভাবে বোলারদেরকে শেষ করে দেওয়ার ক্রিকেটটা বোধহয় ঠিক হচ্ছে না। কারণ উনি বলছেন গৌতম গম্ভীর কোচ হিসাবে, যে আমার টিমের কথা আমি বলছি, বোলারদের কিচ্ছু করার থাকছে না, এইভাবে পুরো টুর্নামেন্টটা, পুরো সিরিজটা যদি ব্যাটারদের হয়ে যায় তাহলে একটা ছেলে আর বোলার তৈরি হতে ইচ্ছুক হবে কেন?

0: এই জায়গাটা আমাদেরও ভাবা উচিত। আমার মনে হয় উইকেট এমন করা উচিত, স্পোর্টিং উইকেট, যেখান থেকে বোলাররা সুবিধা পাবে। আর তুমি সামির কথা বললে, সামি গতকাল 4 উইকেট নিয়েছে রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে দিল্লির বিরুদ্ধে, 4 উইকেট। আমি খুব হতবাক, সামি এতদিন ধরে ভালো পারফরমেন্স করার পরও সামি কেন এখনও ইন্ডিয়া টিমে আরও একবার সুযোগ পাচ্ছে না? বয়স বেশি হলে তো ভুবনেশ্বর কুমারও পাওয়া উচিত না, জানি না কি কারণ, আমি কারণের ভেতর যে বুঝতে পারছি না।
1: মানে ভারতীয় এই দলের সঙ্গে যে অস্ট্রেলিয়া এই দল বা সফরে এসছে, তারাও সিরিজ জিতে চলে যাচ্ছে 2-1, দুটি পরপর একদিনের আন্তর্জাতিক ম্যাচ তারা জিতলো ভারতের বিরুদ্ধে, এবং তৃতীয় ম্যাচটি ভারত জিতলো। সেখানেও যদি আমরা স্বামীকে দেখতে পেতাম,
0: পরের বছর জানি না,
1: পরের বছর সিমিং উইকেটে, দেখো অর্ঘদা 92 সালে আমার প্রথম মনে আছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং জিম্বাবুয়েতে আমরা ওয়ার্ল্ড কাপ খেলেছিলাম এবং হতাশজনক ফল হয়েছিল। তারপরে আবার ওই দেশের মাটিগুলোতেই 2015 সালে আমরা মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে সেমিফাইনালে উঠেছিলাম। তো বিদেশের মাটিতে কিন্তু আমাদের মানে ভালো পেসার যদি না থাকে, এবং তারা যথেষ্ট অভিজ্ঞ হতে হবে, এমন নয় যে তারা
0: স্বামীর মতো অভিজ্ঞ বোলার থাকতে কেন বসিয়ে রাখা হচ্ছে। আমি
1: এবং সেই ক্ষেত্রেই আমার তোমাকে প্রশ্ন যে আগামী বছর অক্টোবরই, এই অক্টোবরের পুজো, আগামী বছরের পুজোর সময় বিশ্বকাপ, ভারতীয় দল এই মুহূর্তে যা পরিস্থিতি, বিশেষ করে বোলিং লাইন আপ, ব্যাটিং নিয়ে অত চিন্তা নেই, কীরকম ফল করতে পারে?
0: দেখো ভারতীয় বোলিং লাইন আপে আমার মনে হয় না এখন যেভাবে চলছে, স্বামী যদি অবিশ্বাস্য কিছু না করে, স্বামীকে হয়তো ফেরাবে কিনা আমি বুঝতে পারছি না। মনে হয় না স্বামীর জায়গা হবে বিশ্বকাপ টিমে, তবু এখন 1 বছর বাকি আছে, অনেক কিছু ঘুরতে পারে। ভারত কিন্তু স্পিন অ্যাটাকও ভালো, অতএব সব মিলিয়ে তুমি যদি ধরো, এখন খেলাটা কিন্তু 60% ব্যাটারদের, 40% বোলারদের কাছে, বা বেশি 70-30 হয়ে গেছে। এই জায়গায় বোলিংয়ে যদি কিছু ল্যাকিংও থাকে, ব্যাটিং দিয়ে সেটাকে অভাবটা পূরণ করে দেওয়া যাবে, কারণ ভারত ক্রিকেটে বিশ্বের মানে অন্যতম সেরা দল, দুটো দলের মধ্যে একটা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই।
1: মানে তুমি বলছো পেস সহায়ক উইকেটেও ভারত ব্যাটিং দিয়ে সামলে দিতে পারবে,
0: ব্যাটিং দিয়ে অনেকটা কভার করে দিতে পারবে।
1: হ্যাঁ, তবু আমরা বোধহয় যদি স্বামী বা ভুবনেশ্বর কুমার টি-20তে ফিরে এসেছেন এবং বুমরা রয়েছেন, বুমরাকে সাহায্য করার জন্য যদি আমরা কাউকে পাই একদিনের ক্রিকেটে,
0: চান্স দেওয়া উচিত আমার মনে হয় এটা।
1: অবশ্যই কোনো একজন শ্রোতা বন্ধু আসছেন, দেখে নি। হ্যালো
2: হ্যালো হ্যালো,
1: হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: হ্যাঁ বুড়া নমস্কার, আমি ধানবাদ জেলার চিরকুন্ডা থেকে পঙ্কজ বলছি। ইরাকের সাথে যে খেলা হবে ইস্ট বেঙ্গলের, ওটা কোথায় হবে আর কটা থেকে হবে? আর দ্বিতীয় ছোট্ট একটা খবর জানতে চাইছি, আশ্চর্য, আপনি ডারবান টেস্টের উল্লেখ করেননি, আমার আপনার কাছ থেকে আসা ছিল দুদিন, শুক্রবারে শুধু বলা ছিল, এরপর ডারবান টেস্টের কোনো খবরই বলা, ছোট করে যদি ডারবান টেস্টের খবর বলেন, আফ্রিকা আর অস্ট্রেলিয়া যে খেলা চলছে, তাহলে ভালো হয়।
1: অবশ্যই অবশ্যই, দেখুন আমাদের সময় সীমিত থাকে, আমাদের সময়ে আজকে অতিথি এসছেন, বিশেষ অতিথি, আমরা যদি ডারবান টেস্টের কথাই বলবো সেখানেও 2-3 মিনিট চলে যাবে। তবুও অর্ঘ্যদা বলে দিচ্ছেন আপনাদের ডারবান টেস্টের, অস্ট্রেলিয়া যথেষ্ট ভালো খেলছে ডারবান টেস্টে আর কি। তো
0: না, আর খেলাটি কোথায়, কালকের ইস্টবেঙ্গলের খেলাটা উনি জানতে চেয়েছেন?
1: হ্যাঁ, সেটি অর্ঘ্যদা,
0: যুব ভারতী ক্রীড়াঙ্গনেই হচ্ছে কালকে 7:30 থেকে,
1: অবশ্যই
0: সন্ধ্যে 7:30 থেকে ম্যাচ, এবং
1: পঙ্কজবাবু অনেক
0: টিভিতে সম্ভবত দেখানো হবে, কোন বা কোনো অ্যাপে দেখানো হবে।
1: হ্যাঁ, তো সেই কারণেই আমি,
0: উনি খেলাধুলা ভালোবাসেন দেখছি,
1: ভালোবাসেন এবং ধানবাদ থেকে ফোন করছেন। অবশ্যই দেখুন আমাদেরও অনেক সীমাবদ্ধতার ভেতরে অনুষ্ঠান করতে হয়, তো সেটাও আপনাদের শ্রোতা বন্ধুদের একটু খেয়াল রাখা উচিত। ডারবান টেস্টে এই মুহূর্তে কিন্তু অস্ট্রেলিয়া 369 রানে এগিয়ে রয়েছে, দ্বিতীয় ইনিংসে 5 উইকেটে 263 রান, দক্ষিণ আফ্রিকা 284 রান করেছিল আর অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে 390 রান করেছিল। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি অর্ঘ্যদা, শেষ পর্যায়ে আমরা এসে এইটুকুই বলতে পারি যে বর্তমান যে সিরিজটি চলছে সেটি ব্যাটারদের সিরিজ ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে। এই সিরিজে যেই দিন, টি-20 ক্রিকেট এমনই যে সেই মুহূর্তের ক্রিকেট বলা হয়, যে
0: এক বলের খেলা,
1: আরও 2টি ম্যাচে ভারতীয় ব্যাটাররা যদি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের থেকে বেশি ভালো পারফর্ম করে হয়তো সিরিজ।
0: তবে টি টোয়েন্টি তো ওয়েস্ট ইন্ডিজের খুব শক্তিশালী টিম,
1: খুব শক্তিশালী টিম, তারা সম্ভবত তিনবার
0: টেস্ট ওয়ানডে ভালো খেলে না, টি টোয়েন্টিতে সত্যি ভালো খেলে,
1: টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সম্ভবত অর্ঘ্যতা জানবে, তারা তিনবার বা দুবার
0: ইডেনে চ্যাম্পিয়ন হয়ে গেছে,
1: ইডেনে চ্যাম্পিয়ন হয়েছে,
0: এবং আইপিএল এ দেখবে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারদের রমরমা থাকে।
1: তো এই আমরা আশা রাখবো যে ভারতীয় ক্রিকেট আগামী বছর এগিয়ে যাবে, এবং

0: আগামী বছর বিশ্বকাপ ক্রিকেট রয়েছে, ভারত আবারও একটি অত্যন্ত চ্যাম্পিয়নশিপ, এবং গতবার আমরা আশাহত হয়েছিলাম 2023 সালে, রোহিত শর্মা বিরাট কোহলি রয়েছেন, আমরা আশা করব যে ভারত ভালো ফল করবে এবং আবারও চ্যাম্পিয়ন হবে। আজ ক্রীড়াঙ্গনে আমাদের সঙ্গে বিশেষ অতিথি ছিলেন ক্রীড়া সাংবাদিক অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়। অর্ঘ্যদা, তোমার মতামত আমাদের ঋদ্ধ করলো, শ্রোতা বন্ধুরাও তোমার কাছ থেকে এই মতামতগুলি পেয়ে ঋদ্ধ হলো আমরা আশা রাখি। তো সেই অর্থে আমরা শেষ করতে চলেছি আজকের ক্রীড়াঙ্গন। ক্রীড়াঙ্গন আবার শুনবেন আপনারা আগামীকাল ঠিক বিকেল 5টায়। সকলে ভালো থাকুন, আর পুজো সবার খুব ভালো কাটুক, দেবী পক্ষের সূচনা হয়ে গেছে,
1: ঢাকে বোধন হয়ে গেছে,
0: আর মোহনবাগানেরও আজ বোধন হবে একটু পরে ISL 7:50। তো সবাই ভালো থাকুন, এই আশা নিয়ে শেষ করছি আজকের ক্রীড়াঙ্গন।

0: শুনলেন ক্রুরাঙ্গন, উপস্থাপনায় বুধাদিত্য মুখোপাধ্যায়। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। লম্বুদহর মুদি গ্রাম উলদা থানা বড়বাজার পুরুলিয়া জেলা থেকে জানাচ্ছেন যে মমতা মুদি গড়ন মাঝারি, বয়স 35 বছর, উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 10 আগস্ট 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। গয়রাম রাউত ভারতমাতা কলোনি বালতিকুড়ি থানা দাসনগর হাওড়া জেলা থেকে জানাচ্ছেন যে রাজেশ রাউত, যিনি মানসিক ভারসাম্যহীন, গড়ন মাঝারি, বয়স 35 বছর, উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 28 মে 2024 থেকে নিখোঁজ হয়েছেন। উপেন মণ্ডল রাঘবপুর ডাকঘর দরাবপুর থানা চাকদহ নদিয়া জেলা থেকে জানাচ্ছেন মাঝারি মার্ক জানাচ্ছেন যে রাধারানী পাত্র মাঝারি গড়ন 13 বছর বয়স, উচ্চতা 4 ফুট 6 ইঞ্চি, শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 3 জুন 2026 থেকে নিখোঁজ হয়েছেন। প্রীতম বিশ্বাস রানাঘাট সুভাষপল্লী থানা ধানতলা নদিয়া জেলা থেকে জানাচ্ছেন আঁখি মণ্ডল মাঝারি গড়ন, বয়স 25 বছর, উচ্চতা 5 ফুট, শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 30 মে 2026 থেকে নিখোঁজ হয়েছেন। সনাতন মণ্ডল রাঘবপুর ডাকঘর দরাবপুর থানা চাকদহ নদিয়া জেলা থেকে জানাচ্ছেন রঞ্জনা পাত্র মণ্ডল মাঝারি গড়ন, বয়স 42 বছর, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 3 জুন 2026 থেকে নিখোঁজ হয়েছেন। এদের সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সন্স ব্যুরো, সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 27, এবং মিসিং পার্সন্স কোয়ার্ড, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা 1। নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বোন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে, সে আনন্দধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান। শুনতে পাবেন 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10 আকাশবাণীর পূজোর গান। আকাশবাণী কলকাতা বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে আজ শুনবেন 10

0: শ্রেণীর গণিত বিষয়ে আলোচনা। আলোচনা করবেন বাথানগাছি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মানস কুমার প্রামাণিক, সঙ্গে দুজন শিক্ষার্থী।
1: নমস্কার, আজকে আমার সাথে আমার বিদ্যালয়ের দুই ছাত্র এখানে উপস্থিত হয়েছে।
2: নমস্কার, আমি অর্ণব বণিক।
3: নমস্কার, আমি সূর্য অধিকারী।
1: আমরা আজকে দশম শ্রেণীর গণিত বিষয়ের লম্ব বৃত্তাকার চোঙ এই অধ্যায়টি নিয়ে এবং এই অধ্যায় সংক্রান্ত যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি নিয়ে আলোচনা করব। প্রথমেই অর্ণবের কাছে আমি একটি প্রশ্ন করব যে লম্ব বৃত্তাকার চোঙ তোমরা কি এই কথাটা আগে শুনেছো?
2: হ্যাঁ স্যার, আমরা সিক্সে একটি চ্যাপ্টার ছিল, ওটা 11 নম্বর চ্যাপ্টারে সুষম ঘনবস্তু বিষয়ে সংক্রান্ত জ্যামিতিক ধারণা, সেই চ্যাপ্টারে আমরা প্রথমত বেশি তো নয় লম্ববৃত্তের চোঙ সম্পর্কে আকৃতি কেমন হয় সেই সম্পর্কে জানতে পেরেছিলাম আমরা।
1: হ্যাঁ, ঠিকই বলেছো তুমি, ক্লাস সিক্সে এরকম একটা চ্যাপ্টার ছিল যেখানে আমরা লম্ববৃত্তাকার চোঙ সম্বন্ধে নামটা জেনেছি। এবং লম্ববৃত্তাকার চোঙ বলতে কি বোঝাই সেটা যদি জিজ্ঞাসা করি, সূর্য তুমি কি বলতে পারবে?
3: লম্ববৃত্তাকার চোঙ বলতে একটি লম্ববৃত্তাকার চোঙে যেটি তিনটে তল বিশিষ্ট একটি ঘনবস্তু যার দুইটি বৃত্তাকার সমতল এবং একটি বক্রতল আছে।
1: হ্যাঁ, তুমি ঠিকই বলেছো কতকটা। এর বাইরেও লম্ববৃত্তাকার সম্বন্ধে আরও খানিকটা আমরা বলতে পারি, আমরা সেই আলোচনাতে আস্তে আস্তে আসব। লম্ববৃত্তাকার চোঙের তিনটি তল এবং এটি একটি ঘনবস্তু, যদিও ক্ষেত্র বিশেষে এই তলের সংখ্যাটা পাল্টে যায়, আমরা সেই আলোচনাতে আস্তে আস্তে আসব। এইবার তোমাদের কাছে লম্ববৃত্তাকার চোঙের বাস্তব উদাহরণ যদি তোমাদের জানা থাকে আমি জানতে চাই। অর্ণব,
2: যেমন হচ্ছে লোহার দণ্ড।
1: বেশ, সূর্য,
3: জলের পাইপ।
1: একদম ঠিক বলেছো, এবং ঘটনাচক্রে তোমরা দুজন দুই ধরনের লম্ববৃত্তাকার চোঙের উদাহরণ দিয়েছো। লম্ববৃত্তাকার চোঙ আমরা দুই ধরনের পেয়ে থাকি, একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ আর একটি ফাঁপা লম্ববৃত্তাকার চোঙ। অর্ণব যেটা উদাহরণ দিয়েছো সেটা নিরেট লম্ববৃত্তাকার চোঙের উদাহরণ, কারণ সেটা পুরো সলিড, এবং সূর্য যে উদাহরণটা দিয়েছো জলের পাইপ সেটা ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের উদাহরণ। তো এইখান থেকেই আমি যে আগে বলছিলাম লম্ববৃত্তাকার চোঙের সংজ্ঞা, যে লম্ববৃত্তাকার চোঙের তল সংখ্যা এদিক ওদিক হতে পারে, বৈচিত্র্যময় হতে পারে, সেটা ফাঁপা চোঙের ক্ষেত্রে প্রযোজ্য। নিরেট লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে অবশ্যই আমরা তিনটে তল পাবো, দুটো সমতল এবং একটি বক্রতল। দুটো সমতল হবে বৃত্তাকার আকৃতির, ওপরে এবং নিচে থাকবে, আর লম্ববৃত্তাকার চোঙের যে গাটা অর্থাৎ লোহার রডের যে গাটা সেটা হবে বক্রতল। কিন্তু ফাঁপা তলের ক্ষেত্রে, ফাঁপা চোঙের ক্ষেত্রে আমরা যে তলগুলো পাবো বক্রতলটা অবশ্যই থাকবে ফাঁপা চোঙের ক্ষেত্রে, কিন্তু ভূমিতলগুলোর ক্ষেত্রে যদি সেই চোঙটা দুমুখ খোলা হয় তাহলে কোনো সমতল থাকবে না, আর যদি একমুখ খোলা হয় তাহলে একটা সমতল থাকবে, আর যদি দুটোই খোলা হয় তাহলে কিন্তু কোনো সমতল আমরা পাবো না, আর যদি দুমুখ বন্ধ হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা দুটো সমতল এবং একটা বক্রতল পাবো, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে তোমাদের কাছে মোটামুটি এটা পরিষ্কার হলো যে লম্ববৃত্তাকার চোঙ দু ধরনের, একটা নিরেট একটা ফাঁপা চোঙ। সেই নিরেট চোঙ এবং ফাঁপা চোঙের ক্ষেত্রে তার তলগুলোর পার্থক্য কেমন কেমন হয় সেটাও তোমরা মোটামুটি জানতে পারলে। এইবার আমরা জানবো যে লম্ববৃত্তাকার চোঙটা উৎপাদিত হচ্ছে কিভাবে, তৈরি হচ্ছে কিভাবে। তো আমরা একটা যদি আয়তক্ষেত্রকে কল্পনা করি, আমরা যেমন খাতার পাতাকে যদি ভাবি চোখের সামনে, তো সেই খাতার পাতাকে আয়তকার জিনিস, আয়তকার যে কোনো বস্তুর বিপরীত বাহুগুলো সমান হয়, সেই বিপরীত বাহুগুলো যে কোনো একটিকে যদি আমরা স্থির রাখি, তো যে কোনো একটিকে স্থির রেখে আমরা যদি ঠিক তার উল্টো দিকের বাহুটাকে 360 ডিগ্রি আবর্তন করি বা ঘোরাই, তাহলে লম্ববৃত্তাকার চোঙটা তৈরি হয়। দেখো এখানে একটা কাগজ রয়েছে, সেই কাগজটাকে যদি আমি এই একটা দিককে স্থির রেখে উল্টো দিকটাকে 360 ডিগ্রি ঘোরাই, তাহলে আমরা লম্ববৃত্তাকার চোঙ পাচ্ছি, এবং সেই লম্ববৃত্তাকার চোঙ যেটা পাচ্ছি সেটা ফাঁপা লম্ববৃত্তাকার চোঙ, তার কোনো সলিড লম্ববৃত্তাকার চোঙ হচ্ছে, কারণ ভেতরটা ফাঁপা থাকছে। তো এইরকম ভাবেই লম্ববৃত্তাকার চোঙটা উৎপাদিত হচ্ছে আয়তক্ষেত্র থেকে, এবং এই আয়তক্ষেত্রের যে বাহু বাহুটাকে স্থির রেখে আমরা লম্ববৃত্তাকার চোঙটা জেনারেট করছি, সেই স্থির বাহুটাকে বলা হয় লম্ববৃত্তাকার চোঙের অক্ষ, আর যে বাহুটাকে আমরা 360 ডিগ্রি ঘুরিয়ে লম্ববৃত্তাকার চোঙটা তৈরি করছি সেটাকে বলা হয় লম্ববৃত্তাকার চোঙের উৎপাদক রেখা। এরপরে আমরা লম্ববৃত্তাকার চোঙের যে বিভিন্ন অংশগুলো আছে সেগুলো একটু জেনে নেওয়ার চেষ্টা করব। যে লম্ববৃত্তাকার চোঙের দুটো সমতল একটি বক্রতল আমাদের আলোচনাতে উঠে এলো, সেই দুটো সমতলের যে সমতলগুলো সেই সমতলগুলোকে আমরা সাধারণত ভূমিতল বলে থাকি, এবং দুটোই সর্বসমতল, যদিও ভূমিতলের মধ্যে যে সমতলটা আমরা নিচের দিকে রাখবো অর্থাৎ যেটার ওপর লম্ববৃত্তাকার চোঙটা দাঁড়িয়ে থাকবে সেটাকেই আমরা ভূমিতল হিসেবে

0: দ্রব্য, আর উল্টো দিকের যে বৃত্তাকার তলটি রয়েছে সেই বৃত্তাকার তলটি তখন ভূমি বলবো না, কিন্তু সমতল হিসেবেই থাকবে। আবার যখন ওটা ঘুরিয়ে যদি উল্টো করে বসাই, অর্থাৎ পরের দিকটা যদি নিচের দিকে চলে আসে, তাহলে নিচের দিকে যে বৃত্তাকার তলটি থাকবে সেটি হয়ে যাবে ভূমিতল। তাহলে এটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের ভূমি। এরপরে আসছে লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ। লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ কি আসবে? লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ এটাই হবে, লম্ববৃত্তাকার চোঙের ওপরে এবং নিচে যে সমতল দুটি রয়েছে যারা বৃত্তাকার, সেই বৃত্তাকার তলের যে কেন্দ্র, একটা বৃত্তের একটা কেন্দ্র থাকে, সেই কেন্দ্র এবং তার পরিধির মধ্যে যে দূরত্ব, যেটাকে আমরা ব্যাসার্ধ বলে জানি, অর্থাৎ ওই বৃত্তের ব্যাসার্ধটাই হবে লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ। এবার লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতল কাকে বলা হবে? ভূমিতল আমরা প্রথমে জানলাম, পার্শ্বতল কাকে বলা হবে? লম্ববৃত্তাকার চোঙের যে বক্রতলটা থাকে, অর্থাৎ যেটা সমতল নয়, অর্থাৎ একটা চোঙের গাটা যেটা, যেটা গা হিসেবে থাকে, সেই বক্রতলটা হলো লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতল। অক্ষরেখা এবং উৎপাদক রেখা আগেই তোমাদের বললাম, এই প্রসঙ্গে বলি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা কোনটাকে বলা হবে? লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা হলো লম্ববৃত্তাকার চোঙের ওপরে এবং নিচে যে দুটো বৃত্ত রয়েছে সেই বৃত্তের কেন্দ্র দুটিকে যদি আমি সংযোজন করি, যোগ করি, তাহলে যে রেখাটা পাবো সেই রেখার যে দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটাই হবে একটা লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা। তাহলে লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আমরা জানলাম, লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা আমরা জানলাম, লম্ববৃত্তাকার চোঙের ভূমিতল এবং পার্শ্বতল জানলাম, উৎপাদক রেখা আগেই তোমরা জেনেছো, বলেছি, আমরা আলোচনা করেছি। আচ্ছা, এবার আমরা এতক্ষণ ধরে লম্ববৃত্তাকার চোঙের বিভিন্ন যে চিহ্নিত অংশগুলো সেগুলো জানলাম। এবার লম্ববৃত্তাকার চোঙ সংক্রান্ত যদি বিভিন্ন সমস্যা আমরা সমাধান করতে চাই, তাহলে এর যে গাণিতিক সূত্রগুলো লাগে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব, তারপরে আমরা সমস্যার মধ্যে যাব। প্রথমে আমরা আসছি লম্ববৃত্তাকার চোঙের ভূমিতল নিয়ে আলোচনা করছি। ভূমিতল বলতে লম্ববৃত্তাকার চোঙের দুটো সমতল আমরা পেয়েছি, সেই দুটো সমতলের মধ্যে যেটা নিচের দিকে থাকবে, যার উপরে চোঙটা দাঁড়িয়ে থাকবে, তাকে আমরা ভূমিতল বলবো বলেছি। তাহলে সেই সমতলগুলো বা ভূমিতলগুলো কি আকৃতির?
1: বৃত্তাকার আকৃতির,
0: বৃত্তাকার হবে, এবং প্রত্যেকটা বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল কি হয়? পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার বা পাই ইন্টু আর স্কোয়ার। তাহলে ভূমিতলের ক্ষেত্রফলটা দাঁড়াচ্ছে পাই আর স্কোয়ার বর্গ একক, অবশ্যই বর্গ এককটা আমরা বলবো। তাহলে এরকম ভূমিতল বা সমতল কটা রয়েছে? দুটো রয়েছে, একটা নিচে একটা ওপরে। নিচেরটাকে আমি ভূমিতল বলছি, ওপরটাকে বলছি না, কিন্তু দুটো মিলিয়ে ক্ষেত্রফলটা কি আসছে? টু পাই আর স্কোয়ার। যেহেতু প্রত্যেকটাই পাই আর স্কোয়ার, তাহলে দুটো মিলিয়ে হচ্ছে টু পাই আর স্কোয়ার। এটা গেল ভূমিতলের ক্ষেত্রফল।
2: হ্যাঁ,
0: এরপরে আমরা আসছি চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ চোঙের যে বক্রতলটা যেটা সমতল নয় সেই অংশের ক্ষেত্রফলটা আমরা কি করে বার করব। তো সেই অংশের ক্ষেত্রফল বার করতে গেলে আগে ঠিক যেভাবে আমরা চোঙের উৎপাদন কিভাবে হয় জেনেছিলাম, যে একটা আয়তক্ষেত্রের একটা সাইডকে স্থির রেখে দুটো বিপরীত বাহু সমান, সেই দুটো সমান বিপরীত বাহুর যে কোনো একটা প্রান্তকে স্থির রেখে অপর বাহুটাকে যদি আমি 360 ডিগ্রি ঘোরাই বা আবর্তন করি, তাহলে আমি চোঙটা দেখতে পেয়েছিলাম। এবার যদি তার বিপরীত প্রক্রিয়াতে আসি, অর্থাৎ ওই চোঙটাকে যেটা ঘুরিয়ে পেয়েছিলাম আয়তক্ষেত্রটা, সেই চোঙটাকে যদি ওখান থেকে খুলে ফেলি আবার, তাহলে সেটা কি হয়ে যাবে? ফ্ল্যাট একটা আয়তক্ষেত্রে পরিণত হবে। এবং সেই ফ্ল্যাট আয়তক্ষেত্রে পরিণত হলে আমি দেখতে পাচ্ছি এই আমার হাতের কাগজটাকে যদি আমি মুড়িয়ে চোঙে পরিণত করি, আয়তক্ষেত্রকার কাগজটাকে, এবং সেটাকে যদি আবার আস্তে আস্তে খুলি, তাহলে আমি দেখব যে ওই চোঙের যে বৃত্তাকার তলগুলো ছিল পরে নিচে, সেইটাই তলটা খুলে গিয়ে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যতে পরিণত হচ্ছে, অর্থাৎ বৃত্তের পরিধিটাই আয়তক্ষেত্রের দৈর্ঘ্যতে পরিণত হচ্ছে। আর চোঙের যে উচ্চতাটা ছিল সেই উচ্চতাটা আয়তক্ষেত্রের প্রস্থতে পরিণত হচ্ছে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে আমি ওই লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রফলটা পাবো, মানে পার্শ্বতলের ক্ষেত্রফলটা পাবো। তাহলে কি পাবো? পরিধি হচ্ছে 2πr, আর উচ্চতা হচ্ছে h, তাহলে সব মিলিয়ে হচ্ছে 2πrh বর্গ একক।
2: হ্যাঁ,
0: এটা হলো চোঙটার পার্শ্বতল।

0: যদি আমরা বার করতে চাই, তাহলে সেটা যে ভূমিতলের উপর দাঁড়িয়ে আছে এবং যতটা দাঁড়িয়ে আছে, যত উচ্চতা নিয়ে দাঁড়িয়ে আছে, সেই দুটোর গুণফলটা হয় তাদের আয়তন। অর্থাৎ ভূমিতল হচ্ছে পাই আর স্কোয়ার আর উচ্চতা হচ্ছে এইচ, একটা চোঙ এইচ উচ্চতা বিশিষ্ট।
1: হ্যাঁ,
0: তাহলে দুটো মিলিয়ে চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু এইচ ঘন একক। একদম ঠিক, ঘন একক। আগে ক্ষেত্রফলের বেলায় বর্গ একক, আর ঘনফলের বেলায় বা আয়তনের বেলায় হচ্ছে ঘন একক কথাটা আমরা ব্যবহার করবো, এককটা ব্যবহার করবো। তাহলে আমরা চোঙের দুটো তিনটে সূত্র পেলাম, ভূমিতলের ক্ষেত্রফল পেলাম, পার্শ্বতলের ক্ষেত্রফল পেলাম, আয়তন পেলাম। এর পাশাপাশি আরেকটা সূত্র আছে, যেটা হচ্ছে ভূমিতলের ক্ষেত্রফল এবং পার্শ্বতলের ক্ষেত্রফল দুটো যদি একত্রীকরণ করা যায়, তাহলে আমরা পাবো হচ্ছে চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল। অর্থাৎ ভূমিতলের ক্ষেত্রফল এবং পার্শ্বতলের ক্ষেত্রফল যদি যোগ করে দেওয়া হয়, তাহলে ভূমিতলের ক্ষেত্রফল দুটো ছিল 2πr² আর পার্শ্বতলের ক্ষেত্রফলটা হচ্ছে 2πrh। তাহলে এই দুটো যদি আমরা যোগ করে দিই, তাহলে কি পাবো?
2: 2πr
1: ব্র্যাকেটে r প্লাস এইচ ব্র্যাকেট ক্লোজ বর্গ একক।
0: একদম ঠিক, 2πr ইন্টু r প্লাস এইচ বর্গ একক, এটা হচ্ছে চোঙটার পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে এই তিন চারটে সূত্র আমরা পেলাম।
1: তাহলে স্যার আমার একটা প্রশ্ন আছে।
0: বলো।
1: আমরা তো এতক্ষণ ধরে এসব চোঙের সূত্র নিয়ে আলোচনা করলাম, তাহলে কি স্যার যেসব সূত্র নিয়ে আমরা আলোচনা করি সেটা কি সমস্ত চোঙের ক্ষেত্রে প্রযোজ্য?
0: বা খুব ভালো প্রশ্ন করেছো অর্ণব তুমি। আমরা প্রথমেই দুটো সূত্র, দুটো দু ধরনের চোং নিয়ে আলোচনা করেছিলাম বা দু ধরনের চোঙের কথা বলেছিলাম, একটা ছিল নিরেট চোং আর একটা ছিল ফাঁপা চোং। তা যে সূত্রগুলো নিয়ে আমি এতক্ষণ আলোচনা করলাম সেগুলো সবগুলো কিন্তু নিরেট চোঙের ক্ষেত্রে প্রযোজ্য, ফাঁপা চোঙের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হবে না। তার কারণ ফাঁপা চোঙের ক্ষেত্রে কিন্তু যে ওপরের ভূমিতলটা, ভূমিতলের যে ধরনটা, সেটা কিন্তু পাল্টে যাবে। কিরকম? ফাঁপা চোঙ যখন থাকবে তখন তার ভেতরের দিকের একটা পরিধি থাকবে বা ব্যাসার্ধ থাকবে আলাদা, আর যখন বাইরের দিকেও তার একটা পরিধি থাকবে এবং ব্যাসার্ধ থাকবে। বাইরের দিকের ব্যাসার্ধটাকে আমি বলবো বহির্ব্যাসার্ধ, যেটা কেন্দ্র থেকে বাইরে পর্যন্ত আসবে, আর ভেতরের দিকের ব্যাসার্ধটাকে আমি বলবো অন্তর্ব্যাসার্ধ, যেটা কেন্দ্র থেকে ভেতর পর্যন্তই থাকবে। এবং এই ভেতরের ব্যাসার্ধ নিয়ে যে ক্ষেত্রফলটা হবে ভূমিতলের ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফল, এবং বাইরের ব্যাসার্ধ নিয়ে যে ক্ষেত্রফলটা হবে ভূমিতলের, সেই ভূমিতলের বাইরের ক্ষেত্রফল থেকে যদি ভেতরের ক্ষেত্রফল বাদ দেওয়া যায়, তবেই কিন্তু আমি ওই চোঙটা যে পদার্থ দিয়ে তৈরি রয়েছে সেই পদার্থের ক্ষেত্রফলটুকুনি পাবো। অর্থাৎ যে জায়গাটা চোঙটা পুরু, চোঙের একটা বেদ থাকে, যে কোনো ফাঁপা চোঙের একটা বেদ থাকে, তো সেই বেদ অংশের ক্ষেত্রফলটা আমি পাবো। তাহলে সেক্ষেত্রে কি হবে? পাই ইন্টু বাইরের ব্যাসার্ধ স্কোয়ার মাইনাস ভেতরের ব্যাসার্ধ স্কোয়ার। তো এরকম দুবার আসবে ওপর নিচে, তাহলে সেক্ষেত্রে দুইটা আগে আসবে, 2 ইন্টু পাই ব্র্যাকেটের মধ্যে হবে বাইরের ব্যাসার্ধ স্কোয়ার মাইনাস ভেতরের ব্যাসার্ধ। এবার যদি কি আমরা বাইরের ব্যাসার্ধটাকে বড় হাতের আর বলি, ভেতরের ব্যাসার্ধটাকে ছোট হাতের আর বলি, তাহলে আসবে 2πইন্টু বড় হাতের আর স্কোয়ার মাইনাস ছোট হাতের আর স্কোয়ার। আর এই ফাঁপা চোঙেরই পার্শ্বতলের ক্ষেত্রফল যদি বলি, তাহলে সেক্ষেত্রে আসবে, সেক্ষেত্রে কিন্তু তখন বিয়োগ হবে না, কারণ পার্শ্বতল ভেতরেও একটা পাবো বাইরেও একটা পাবো। ভেতরেও একটা গা আছে, মানে ভেতরে যে বৃত্ত বরাবর যে গাটা, সেই গাটা একটা আছে, আবার বাইরেও একটা গা আছে, দুটোই পার্শ্বতল এবং বক্রতল। তাহলে দুটোর ক্ষেত্রফল আমরা আলাদা করে পাবো। ভেতরের ক্ষেত্রফলটা হবে পার্শ্বতলের 2πভেতরের ব্যাসার্ধ ইন্টু এইচ, আর বাইরের ব্যাসার্ধটা হবে, বাইরের ক্ষেত্রফলটা হবে পার্শ্বতলের 2πইন্টু বাইরের ব্যাসার্ধ ইন্টু এইচ। তাহলে এই দুটো যোগ করলে আমরা কি পাবো? 2πবাইরের ব্যাসার্ধ ইন্টু এইচ প্লাস 2πভেতরের ব্যাসার্ধ ইন্টু এইচ। এখান থেকে 2πh টা কমন থাকছে, দুটোর মধ্যে আছে, দুটো বাইরে বেরিয়ে এলো, ব্র্যাকেটের মধ্যে ভেতরের ব্যাসার্ধ প্লাস বাইরের ব্যাসার্ধ, অর্থাৎ বড় হাতের আর প্লাস ছোট হাতের আর, যেহেতু আগে মেনশন করেছিলাম। তাহলে আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল পেলাম ফাঁপা চোঙের 2πh ইন্টু বড় হাতের আর প্লাস ছোট হাতের আর, আর ভূমিতলের ক্ষেত্রফল পেয়েছি 2πব্র্যাকেটের মধ্যে বড় হাতের আর স্কোয়ার মাইনাস ছোট হাতের আর স্কোয়ার। এই দুটোকে যদি একত্রিত করে দিই, দুটো যোগ করে দিই, তাহলে আমরা পাবো ফাঁপা চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে তোমরা বুঝতে পারলে তোমাদের প্রশ্নের নিরিখে যে নিরেট চোঙের সূত্রগুলো আর ফাঁপা চোঙের সূত্রগুলো কিন্তু কিছুটা পার্থক্য হয়ে গেল। ঠিক আছে, এই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে। এই জায়গাটা মাথায় রেখে আমরা আস্তে আস্তে এবার চোং সংক্রান্ত যে সমস্যাগুলো আছে সেগুলোর মধ্যে চলে যাব। দু একটা বিষয় আমি একটু উল্লেখ করে দিই, যেখান থেকে তোমরা পরীক্ষার প্রশ্নও পেতে পারো। আমরা যে সূত্রগুলো শিখলাম বা যে সম্পর্কগুলো শিখলাম তার উপর ভিত্তি করে, এক নম্বর, দুটো লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ যদি সমান হয় তাহলে চোং দুটোর আয়তনের অনুপাত কিসের সঙ্গে সমান হবে?
1: উচ্চতার সাথে,
0: তাদের উচ্চতার অনুপাতের সঙ্গে সমান হবে, কারণ ব্যাসার্ধটা সমান। তাহলে ব্যাসার্ধ অংশটা এবং পাই অংশটা ক্যান্সেল হয়ে যাবে, শুধু উচ্চতা পড়ে থাকবে। একই রকমভাবে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাতও কি হবে? তাদের উচ্চতার অনুপাতের সঙ্গে সমান হবে, সেক্ষেত্রেও আমার ওই ব্যাসার্ধ অংশটা এবং পায়ে অংশটা চলে যাচ্ছে আর উচ্চতা দুটো পড়ে থাকছে। তাহলে আমরা মনে রাখবো যে লম্ববৃত্তাকার সঙ্গে ব্যাসার্ধ যদি সমান হয় তাহলে চোঙ দুটোর আয়তনের অনুপাত তাদের উচ্চতার অনুপাতের সঙ্গে সমান হয়।

আবার বক্রতলের ক্ষেত্রফলের অনুপাতটাও তাদের উচ্চতার অনুপাতের সঙ্গে সমান হয়। আর যদি চোঙ দুটোর দুটো চোঙের লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা সমান হয়, সেক্ষেত্রে চোঙ দুটোর আয়তনের অনুপাতটা ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের অনুপাতের সঙ্গে সমান হবে, কারণ আয়তনের বেলায় ব্যাসার্ধটা হচ্ছে আর স্কোয়ার আকারে আসে, পাই আর স্কোয়ার এইচ। এখানে যেহেতু উচ্চতাটা সমান, তাহলে উচ্চতা অংশটা কেটে যাচ্ছে, এইচ অংশটা কেটে যাচ্ছে, আর স্কোয়ার অংশটা পড়ে থাকছে, দুটো আর আলাদা, তাহলে ওপরের ব্যাসার্ধ স্কোয়ার, নিচেও ব্যাসার্ধের স্কোয়ার, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের অনুপাতের সঙ্গে সমান হচ্ছে। আর চোঙ দুটোর বক্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা কি হবে? শুধু ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাতের সঙ্গে সমান হবে, তার কারণ বক্রতলের কোনো স্কোয়ার আসে না, টু পাই আর এইচ হচ্ছে সূত্র, এটাও আমরা মনে রাখার চেষ্টা করব। এরপর আমরা সমস্যায় চলে আসছি। আমরা যদি মাধ্যমিক পরীক্ষার কোয়েশ্চেনের ধরনের দিকে খেয়াল করি, তাহলে মাধ্যমিক পরীক্ষার কোয়েশ্চেনে তিন চার ধরনের প্রশ্ন থাকে। প্রথম প্রশ্ন হচ্ছে এমসিকিউ, অর্থাৎ চারটে অপশান দেওয়া থাকে, তার মধ্যে থেকে আমাকে সঠিক উত্তরটা বেছে নিতে হয়। সত্য মিথ্যা, অর্থাৎ একটা বিবৃতি দেওয়া থাকে, সেটা সত্য না মিথ্যা বলতে হয়। শূন্যস্থান পূরণ থাকে, অর্থাৎ একটা স্টেটমেন্ট দেওয়া থাকে, তার মধ্যে একটা অংশ গ্যাপ থাকে, সেখানে আমাকে পূরণ করতে হয়। এটা গেল শর্ট কোশ্চেনের মধ্যে, এক নম্বরের কোশ্চেনের মধ্যে। দু নম্বরের কোশ্চেন থাকে, যেটা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন বলা হয়, সেখানে দু নম্বরের প্রশ্ন থাকে। আর চার নম্বরের একটা প্রশ্নের সেকশন থাকে।

0: কোয়েশ্চেনে তিন চার ধরনের প্রশ্ন থাকে। প্রথম প্রশ্ন হচ্ছে এমসিকিউ, অর্থাৎ চারটে অপশান দেওয়া থাকে, তার মধ্যে থেকে আমাকে সঠিক উত্তরটা বেছে নিতে হয়। সত্য মিথ্যা, অর্থাৎ একটা বিবৃতি দেওয়া থাকে, সেটা সত্য না মিথ্যা বলতে হয়। শূন্যস্থান পূরণ থাকে, অর্থাৎ একটা স্টেটমেন্ট দেওয়া থাকে, তার মধ্যে একটা অংশ গ্যাপ থাকে, সেখানে আমাকে পূরণ করতে হয়। এটা গেল শর্ট কোশ্চেনের মধ্যে, এক নম্বরের কোশ্চেনের মধ্যে। দু নম্বরের কোশ্চেন থাকে যেটা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন বলা হয়, সেখানে দু নম্বরের প্রশ্ন থাকে। আর চার নম্বরের একটা প্রশ্নের সেকশন থেকে আমি আলোচনা করছি, একটি লম্ববৃত্তাকার সঙ্গে ব্যাসার্ধের দৈর্ঘ্যটাকে আমি দ্বিগুণ করলাম এবং উচ্চতাটাকে অর্ধেক করলাম, তাহলে বক্রতলের ক্ষেত্রফলটা আগের তুলনায় কতটা পরিবর্তিত হবে নাকি একই থাকবে। চারটে অপশান দিয়েছে, সমান হবে, বি অপশানে দ্বিগুণ হবে, সি অপশানে অর্ধেক হবে, ডি অপশানে চার গুণ হবে। তাহলে এটা যদি আমরা করে দেখি তাহলে কি পাচ্ছি, প্রথম চোঙের ব্যাসার্ধটা আর একক, প্রথম চোঙের উচ্চতাটা এইচ একক, এটা আমি ধরে নিলাম। এবার বলেছে যে দ্বিতীয় চোঙ মানে পরিবর্তিত চোঙ যেটা হচ্ছে সেখানে ব্যাসার্ধটা দ্বিগুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ কত হবে,
1: টু আর
0: একক, আর উচ্চতাটা অর্ধেক হবে, তার মানে
2: টু
0: একক। ভেরি গুড। তাহলে প্রথম চোঙের বক্রতলের ক্ষেত্রফল কি ছিল, টু পাই আর এইচ বর্গ একক। পরিবর্তিত চোঙের বক্রতলের ক্ষেত্রফল কি হবে,
1: সমান।
0: এরপরে আমরা একটা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন বা শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছি। এই সমস্যাটা এরকম আছে, একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যকে 50% কমিয়ে দেওয়া হলো, উচ্চতাটাকে 50% বাড়িয়ে দেওয়া হলো, চোঙটির আয়তনের শতকরা কতটা পরিবর্তন হবে সেটাকে নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথমে আমরা ধরে নিলাম যে চোঙের ব্যাসার্ধ হচ্ছে ছোট হাতের আর একক এবং উচ্চতা হচ্ছে এইচ একক। তাহলে আয়তন কি ছিল, পাই আর স্কোয়ার এইচ। যদি আর আর এইচ হয় তাহলে পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এবার পরিবর্তিত চোঙের ব্যাসার্ধ কি হবে, আর মাইনাস আর 50%, আর মাইনাস আর বাই টু। তার মানে সেটা সরল করলে দাঁড়াবে আর বাই টু একক। আর পরিবর্তিত চোঙের উচ্চতাটা কি হবে, এইচ প্লাস এইচ এর 50%, অর্থাৎ এইচ প্লাস এইচ বাই টু
1: একক,
0: তার মানে 3H/2 একক। ঠিক আছে, তাহলে আমরা পরিবর্তিত চোঙের ব্যাসার্ধ এবং উচ্চতা পেয়ে গেলাম। তাহলে পরিবর্তিত চোঙের আয়তন কি হবে, পাই ইন্টু আর বাই টু হোল স্কোয়ার ইন্টু 3H/2
1: ঘন একক।
0: ঘন একক, এটাকে সরল করলে আমরা পাচ্ছি দেখো 3/8 পাই আর স্কোয়ার এইচ।
1: হ্যাঁ,
0: তাহলে পরিবর্তিত চোঙের আয়তন 3/8 পাই আর স্কোয়ার এইচ। তাহলে আয়তনের পরিবর্তন কতটা হলো, আয়তন ছিল আগে পাই আর স্কোয়ার এইচ, এখন হলো 3/8 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এই দুটোকে বিয়োগ করলে আমি পরিবর্তনটা পাবো। তাহলে পাই আর স্কোয়ার এইচ থেকে 3/8 পাই আর স্কোয়ার এইচ বিয়োগ করলে আমি পাচ্ছি 5/8 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এটা হচ্ছে আয়তনের পরিবর্তন। তাহলে আমি যদি এর শতকরা হার বের করতে চাই তাহলে এই পরিবর্তনটা উপরে রেখে নিচে মূল আয়তনটা আমি দেব, দিয়ে তাকে 100 দিয়ে গুণ করব।
1: হ্যাঁ,
0: অঙ্কর শতকরা নিয়ম যা বলে। তাহলে সেই অনুযায়ী আমরা কি পাচ্ছি, চোঙটির আয়তনের শতকরা পরিবর্তন হচ্ছে 5/8 পাই আর স্কোয়ার এইচ ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার এইচ ইন্টু 100%। এটাকে সরল করলে আমি পাচ্ছি পাই আর স্কোয়ার এইচ অংশটা কেটে যাচ্ছে, 5/8 ইন্টু 100% সমান হচ্ছে 125/2 বা 62.1/2। এটার পাশে যদি পার্সেন্ট দিই তাহলে আমি লিখবো যে আয়তন 65% হ্রাস পাবে, আর যদি পার্সেন্টেজটা না ব্যবহার করি তাহলে লিখবো যে আয়তন শতকরা 62.1/2 ঘন একক
1: হ্রাস পাবে।
0: কারণ ওই পার্সেন্টেজ চিহ্নটা শতকরা কতটা দুটো একসঙ্গে আমরা ব্যবহার করি না, এটা তোমরা জানো, শতকরা চ্যাপ্টারে আমরা আলোচনা করেছি। তাহলে আমরা লিখবো আয়তন শতকরা 62.1/2 ঘন একক হ্রাস পাবে। এইবার আমরা একটা চার নম্বরের প্রশ্নের আলোচনায় চলে আসছি, যেটা মূল ব্রড কোশ্চেন থাকে। প্রশ্নটা এরকম আছে, সমান ঘনত্বের একটি লম্ববৃত্তাকার কাঠের গুড়ির বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 440 বর্গ ডেসিমিটার, 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন 3 কেজি বলে দেওয়া আছে এবং গুড়িটির মানে সম্পূর্ণ গুড়িটির ওজন বলে দেওয়া আছে 18.48 কুইন্টাল। তাহলে গুড়ির ব্যাসের দৈর্ঘ্য আমাকে বার করতে হবে। তাহলে প্রথমে আমি কি করবো, ব্যাসার্ধটা ধরে নেব। ব্যাসার্ধটাকে আমি 8 ডেসিমিটার ধরে নিলাম, ব্যাস বার করতে বলেছে তার জন্য ব্যাসার্ধ ধরলাম 8 ডেসিমিটার। উচ্চতাটাকেও এইচ ডেসিমিটার ধরে নিলাম, কারণ উচ্চতা এখানে বলে দেওয়া নেই। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি হবে, 2πRh বর্গ একক। আয়তন কি হবে, πr² ঘন ডেসিমিটার, সূত্র তাই বলে। এইবার আমি কাঠের যে আয়তনটা গুড়িটা আছে তার আয়তনটা বের করে নেওয়ার চেষ্টা করছি, সেখান থেকে ওজন দেওয়া আছে। কী দেওয়া আছে, বলে দেওয়া আছে 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন হচ্ছে 3 কেজি। তাহলে আমি যদি ঘুরিয়ে ভাবি, 3 কেজি কাঠের আয়তন হচ্ছে 1 ঘনসেমি।

0: ঘন। তাহলে 3 কেজি কাঠের আয়তন যদি 1 ঘন ডেসিমিটার হয়, তাহলে 1 কেজি কাঠের আয়তন কত হবে? 1/3 ঘন ডেসিমিটার।
1: হ্যাঁ,
0: আর 1848 কেজি বলা আছে এখানে, মানে কুইন্টালে বলা আছে 18.48, তাহলে কেজিতে করলে 100 দিয়ে গুণ করলে 1848 কেজি। তাহলে সেই 1848 কেজি কাঠের আয়তনটা কী হবে? ওই 1/3 কে 1848 দিয়ে গুণ হবে, তাহলে এটা সরল করে দাঁড়াচ্ছে 616 ঘন ডেসিমিটার। অর্থাৎ এই 616 ঘন ডেসিমিটারটাই হয়ে গেল কাঠের গুড়িটার আয়তন। তাহলে আয়তন আমি কি করেছিলাম? পায়ার স্কোয়ার এইচ। তাহলে শর্তানুসারে এই পায়ার স্কোয়ার এইচ এর সঙ্গে 616টা সমান, এটা একটা সম্পর্ক পেয়ে গেলাম আমরা, এটাকে আমি 1 নম্বর সমীকরণ করে রাখলাম। আর এখানে বলেছিল সরাসরি যে কাঠের গুড়িটার বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 440 বর্গ ডেসিমিটার, প্রশ্নের মধ্যেই বলা আছে। তাহলে সেই অনুযায়ী 2πRh ইকুয়াল টু কি হবে? 440 হবে। তাহলে আমরা এই দুটো যে সমীকরণ পেলাম, 2πRh ইকুয়াল টু 440, এটাকে 1 নম্বর করলাম, আর পাইআর স্কোয়ার ইজ ইকুয়াল টু 616, এটাকে 2 নম্বর করলাম। এই দুটো যে সম্পর্ক, এই দুটো সম্পর্ককে আমরা 2 নম্বর সম্পর্কটাকে 1 নম্বর সম্পর্ক দিয়ে ভাগ করলাম। তাহলে আমি কি পাচ্ছি? 2 নম্বর সম্পর্কের বাঁদিকে আছে পাইআর স্কোয়ার এইচ, সেটা আমি বাঁদিকের ওপরে রাখলাম। 1 নম্বর সম্পর্কের বাঁদিকে আছে 2πRh, সেটা আমি বাঁদিকের নিচে রাখলাম, মাঝখানে সমান চিহ্ন। 2 নম্বর সম্পর্কের ডান দিকে ছিল 616, সেটা আমি ডান দিকের ওপরে রাখলাম, আর 1 নম্বর সম্পর্কের ডান দিকে ছিল 440, সেটা আমি ডান দিকের নিচে রাখলাম। তাহলে এবার এই অবস্থায় যদি আমি সরল করি, তাহলে আমি দেখতে পাচ্ছি বাঁদিকে পাই এইচ এই অংশগুলো কেটে যাচ্ছে, শুধু একটা আর পড়ে থাকছে, আর একটা 2 পড়ে থাকছে নিচে, ওপরে একটা আর পড়ে থাকছে, নিচে একটা 2, r/2। আর ডান দিকে 616 আর 440 এগুলোকে সরল করে যদি করা যায়, আর নিচের 2টাকে যদি ডান দিকে ওপরে করে দেওয়া যায়, সরল করে আমি পাচ্ছি 14/5। তাহলে এই 14/5টা কি হচ্ছে? ওর ব্যাসার্ধটা, গুড়িটার ব্যাসার্ধ আসছে 8 ধরেছিলাম আমি, তাহলে আর এর মানটা দাঁড়াচ্ছে 14/5। তাহলে আর এর মান যদি 14/5 হয়, তাহলে ব্যাস কত হবে? তাকে 2 দিয়ে গুণ হবে, অর্থাৎ 14/5 × 2, তাহলে মানে হচ্ছে 28/5। দশমিকে যদি করি তাহলে 5.6 ডেসিমিটার।
1: একদম
0: ঠিক আছে। তো এই রকম ধরনের আরও বেশ কিছু সমস্যা তোমরা তোমাদের টেক্সট বইয়ে পাবে, তোমরা তোমাদের টেস্ট পেপার, পুরনো টেস্ট পেপার, নতুন টেস্ট পেপার এখনও তোমরা পাওনি, পুরনো টেস্ট পেপার, কোয়েশ্চেন ব্যাঙ্ক ইত্যাদিগুলোতে পাবে, সেইগুলো থেকে তোমরা তোমাদের মতো করে আরও প্র্যাকটিস করবে। ফাঁপা চোঙ সংক্রান্ত সমস্যাও পাবে, সেগুলো নিয়ে আলোচনা করেছি, তার সূত্রগুলো মাথায় রাখবে। একটা জিনিস মাথায় রাখবে যে যে কোনো একটা চ্যাপ্টার যখন আমরা পড়ি, যে কোনো একটা অধ্যায় যখন আমরা পড়ি, তার যে থিওরেম পোর্শনটা, অর্থাৎ প্রথম যে পর্যায়টা আমি আলোচনা করলাম, যেখানে সূত্রগুলো কীভাবে তৈরি হলো, সেই সূত্রগুলোকে আমরা কখন কোথায় কাজে লাগাবো, নিরেট চোং ফাঁপা চোঙের সঙ্গে কী তফাত, কখন নিরেট চোং হবে, কখন ফাঁপা চোং হবে, নিরেট চোং হলে তার সূত্রগুলো কেমন হবে, ফাঁপা চোং হলে তার সূত্রগুলো কেমন হবে, এইগুলোকে মাথায় রেখে আমরা আমাদের সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করব। এই পার্টটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। একজন ছাত্র বা একজন ছাত্রী যদি এই পার্টটা তার পরিষ্কার করে বোঝা থাকে, তার মাথায় নেওয়া থাকে, তাহলে কিন্তু কোনো সমস্যারই সমাধান করতে তার আটকাবে না, কারণ প্রত্যেকটা সমস্যাই কিন্তু দাঁড়িয়ে রয়েছে এই সূত্রগুলোর উপরে। আমি যদি সূত্রগুলো ঠিকঠাক বুঝে নিই, সূত্রগুলো কোথায় কীভাবে প্রয়োগ করতে হবে এটা আমার কাছে পরিষ্কার হয়ে যায়, তাহলে কোনো সমস্যাই সমাধান করতে আমাদের কোনো অসুবিধা হবে না। সুতরাং এটাকে মাথায় রেখে তোমরা আগামীতে এই অধ্যায়ের যে অন্যান্য সমস্যাগুলো আছে সেগুলোকে সমাধান করবে, মন দিয়ে প্র্যাকটিস করবে এবং অঙ্কটাকে খুব ভালোভাবে প্র্যাকটিস করো। ঠিক এইভাবেই বুঝে বুঝে করার চেষ্টা করো, এটাই তোমাদের প্রতি আমার আবেদন থাকলো। তোমরা সকলে ভালো থেকো।
1: হ্যাঁ স্যার, আপনার কথা আমরা মাথায় রাখবো, আপনার কথা অনুযায়ী আমরা বাড়িতে গেছি লোমবিদ্যার জন্য প্র্যাকটিস করবো, আপনি যে বোঝালেন আমাদের সারা জীবনের মনে থাকবে। ধন্যবাদ।
2: এতক্ষণ শুনছিলেন দশম শ্রেণীর গণিত বিষয়ে আলোচনা। আলোচনা করলেন বাথানগাছি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মানুষ কুমার প্রামাণিক, সঙ্গে দুজন শিক্ষার্থী।
3: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
4: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পুজোর গান। শারদীয়া পুজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
5: মা আসছে, যদিও দেখেছি অশনির ছায়া দুলছে।
4: শ্যামলী ভট্টাচার্য।

0: শারদীয়া পূজোর গান। 16ই অক্টোবর থেকে 21শে অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9টায়, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10। শারদীয়া পূজোর গান।
1: অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সেবাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে, সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসা মশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর 70 দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত 10টা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, MAITREEKATHA maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প।
2: বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় 2 দিনে, কণাগুলি পূরণ হয় 21 দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের 3 মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে 4 মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না। একজন দাতার দান করা রক্তকে 1 ইউনিট রক্ত বলা হয়। বর্তমানে 1 ইউনিট হল 350 মিলিলিটার। রক্তদান মহদান, মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে দান করা রক্ত অমূল্য।
3: অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে। একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়।
4: একটা না অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন। কোনো অ্যাপ ইনস্টল করবার আগে সেই অ্যাপ কি কি অনুমতি চাইছে আপনার মোবাইল বা কম্পিউটারে তা পড়ে বুঝে নিন। এই অনুমতির পরিণতি অনিশ্চিত মনে হলে আরও একবার ভেবে নিন। সুরক্ষিত থাকুন ডিজিটালি। সোশ্যাল মিডিয়ার অচেনা ব্যবহারকারীর কাছ থেকে পাওয়া লিঙ্কে না ভেবেচিন্তে ক্লিক করবেন না, এটা করলে বিপদে পড়তে পারেন আপনি। সুরক্ষিত থাকুন ডিজিটালি। নিজের পাসওয়ার্ড যেখানে সেখানে লিখে রাখবেন না, পাসওয়ার্ডের সুরক্ষা আপনার সুরক্ষা নিশ্চিত করবে। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
0: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, কলকাতা এবং তার আশপাশের এলাকার আকাশ কোথাও কোথাও মেঘলা থাকবে,

সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 33 এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 0.2 ডিগ্রি বেশি। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 0.2 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন পরিমাণ ছিল যথাক্রমে 97% এবং 59%। বৃষ্টি হয়নি, জানিয়ে দিলাম আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি আকাশবাণী কলকাতা।

আকাশবাণী কলকাতা জানিয়ে দেব আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে একটু পরেই সাঁওতালি অনুষ্ঠান শুনবেন লোকগীতি লক্ষণ টুডু এবং সহশিল্পীদের কণ্ঠে। 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশে জল জীবন মিশন এ বিষয়ে বলবেন দেবিকা সোরেন। শুনবেন লোকগীতি পরিবেশনায় ঠাকুরদাস হাঁসদা এবং ডেভিড বাসকে এবং সহশিল্পীরা। 6:38 কৃষি কথার আসর পিএম কিষাণ এ বিষয়ে আজ কৌশিক ঘোষের সাক্ষাৎকার নেবেন সুব্রত চক্রবর্তী। এরপর ভারত সরকারের প্রাণী কল্যাণ প্রকল্প সাক্ষাৎকার নেবেন ডক্টর নীলেন্দু জ্যোতি মৈত্রের স্বাগতা মণ্ডল মল্লিক। 7:30 সমীক্ষা, 8:00 স্বাস্থ্য জিজ্ঞাসা বিষয় ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, প্রসেস ফুড এবং আমাদের স্বাস্থ্য। অতিথি ডাক্তার অভিক বসু, সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা সরকার। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী মারুতি মোহাতা। 9:30 দৃষ্টিপাত, ডিসএবিলিটি কার্ড এ বিষয়ে স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অনুষ্ঠান সৌরভ গুপ্ত। 10:00 সেবা সংকল্প অভিযান, 10:15 বাংলা ছায়া ছবির গান, 10:30 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান শিল্পী সুরেলা গঙ্গোপাধ্যায়, 10:45 আধুনিক সঙ্গীতের অনুষ্ঠান শিল্পী রাজশ্রী বন্দ্যোপাধ্যায়, 11:00 লোকগীতি শিল্পী প্রীতি বাগ, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী করুণাময় দাস। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে সন্ধ্যা 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা উপস্থাপনায় পপিনাগ, 6:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সরোদ শিল্পী সোহম চট্টোপাধ্যায়, 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর 25 বছরের জনসেবা সম্পূর্ণ করার উপর বিশেষ ধারাবাহিক অনুষ্ঠান, এই সময়কালে গৃহীত প্রধান উদ্যোগ কর্মসূচি সংস্কার এবং উল্লেখযোগ্য কাজগুলির উপর এই অনুষ্ঠানে আলোকপাত করা হয়েছে। ৭:45 শুনবেন দর্পণ উপস্থাপনায় পপিনাগ, 8:00 ছায়া ছবির গান, 8:15 নানা রঙের গান, 9:16 স্পটলাইট, 9:30 পাবলিক স্পিচ, 10:10 বিশ্ব দর্পণ, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় উজমা জাহাঙ্গীর, 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে সাঁওতালি গানের অনুষ্ঠান। আকাশবাণী কলকাতায় সাঁওতালি অনুষ্ঠান।

0: লক্ষণ টুডু আর সাউন্টেন কোয়া দাসাই সেরিং পে আজম কেডা নিত দো খবর
1: আকাশবাণী কলকাতা খবর পাড়াবে জিতেন্দ্রনাথ টুডু পুরো ধরতিগে নাওয়া নাওয়া আনার সহলে হর ডাহারে তলাসেন আমেনতে মারা মন্ত্রী মাতা নরেন্দ্র মোদি মেনাকাটা ভারত রেন জুয়েন কো মুদরে নাওয়া আনাট কো সহলে দিছে বুদ্ধি আর দাড়ে হেনা তাকো আমেনতে হুঁ উনি আছে সদর আকাটা মারাংমন্ত্রী তো চেন্নাই রিয়া জয়গোপাল গারোডিয়া হিন্দু বিদ্যালয় রেনা সনেগড় হাসেলাং মানাও লাসার হেঁ তেসাপাড়া আখড়ারে লেকচার অক্তে নাওয়ায় মেনাকাটা ভারত রেন সিরে বিচারিয়া সূর্যকান্তই মেনাকাটা

তালাতার দাঁড়িনা মচতে ব্যবহার, সোধন তালাতে দা সংরক্ষণ, আর সেরমা দা বাঁধ পুকুরি বেনাওকাতে যতন্তে দহরেনা পান্থা। জল জীবন মিশন মিটাং পদ্ধতি তালাতে বেনাও রাখা হইয়া আর ওনারেনা তথ্য সিকনাথ আর যোগাযোগ করেনা পরিকাঠামো মচতে বেনাওকাতে কমি হোড়া এহব হইয়া আর মনমি মুদ্রে চেনগাঁও আর আন্দর বেনাও রাখা হইয়া। জল জীবন মিশন রেনা মূল জস্ত তাহেলেনা প্রতিটি গ্রামীণ পরিবার লাগি নিউদা ব্যবস্থা ম্যান্দ আত্মহড়ারে প্রতিটি গ্রামীণ পরিবার লাগি বিআইএস মানদণ্ডতে সাব মানলিকাতে বিশুদ্ধ আর পর্যাপ্ত নিউদা নিয়মিত ওড়া ওড়া সার্ভারেনা ব্যবস্থা। নয়া প্রকল্প আওতারে প্রতিটি গ্রামীণ পরিবার কো দিনাম পরিবার পিছু 55 লিটার নিউদারেনা ব্যবস্থা মেনা আর ওনা খাতির প্রতিটি গ্রামীণ পরিবারে ফাংশনাল হাউস হোল্ড ট্যাপ কানেকশন বাইসরেনা নিশ্চিত হইয়া। শুধু ওড়া মতো তো বাং, ওনা তায়ম আত্ম ওড়ারেনা স্কুল আঙ্গনওয়াড়ি কেন্দ্র স্বাস্থ্যকেন্দ্র রেহ বিশুদ্ধ নুদারেনা সংযোগ ব্যবস্থা নিশ্চিত হইয়া। দা উৎস রুখিয়া লাগি কেবল দা পাইপ বৈশ বাং, ওনা সাথে দা সংরক্ষণ লাগি অতলাতার দা মজতে ব্যবহার, সেরমাজারি দা রেনা সংরক্ষণ আর তরয় দা রেনা সঠিক ব্যবহার জোর পান্থাতে হাতাও। দা সার্ভার যাতে বেশি দিন টেকসয় মা ওনা লাগি দা রেনা উৎস উন্নয়ন আর যাহা করে দা উৎস তেয়ার গানোয়া ওনা করে কমি লাহান্তি। ওনা বেগর গ্রামীণ পরিবার কো লাগি ট্রিটমেন্ট প্ল্যান্ট বাল্ক ওয়াটার ট্রান্সফার আর বিতরণ নেটওয়ার্ক তেয়ার হইয়া। যাহা এলাকারে দো দা রেয়া গুণমান বাড়িয়া সে দা ইদিকাতে এটকেটরে অন্ডে দো দূষণ সাহায় লাগি প্রযুক্তি ব্যবহার হইয়া। আর চালাকান যাহা কো প্রকল্প ওনা কো দোহরাতে বেনাও রাখা লাগা। দূষর দা ব্যবস্থা সহায়তা কমি হোড়া যেলেকা আইএসি এইচআরডি প্রশিক্ষণ ইউটিলিটি উন্নয়ন দা রেনা মান পরীক্ষা নানা হুনার পান্তা হাতাও হইয়া। জল জীবন মিশন কেবল দা সার্পার পরিকাঠামো বেনাও রাখা তো বাং, নোয়া দো আত্ম ওড়ারে পরিবার কো জীবিত মান হর্মসাওয়ার সুরক্ষা আর মন তেহ মর্যাদাটি বাড়তি কাদে। বিশুদ্ধ দা নিউকাতে টাইফয়েড কলেরা লেখান আজার আডি কম কানা, ইনাতে আত্ম ওড়ারে পরিবার কো চিকিৎসা খরচ কম কানা আর বিশেষ কায়তে গিদ্র কো গুজু হার আডি কম কানা। প্রায় 1,36,000 গিদ্র গুড়খন কো বাঁচাও দাঁড়া আর প্রায় 8,00,000 হর ডায়রিয়া লেখান আজার খন রুখিয়া কো নামকাদা। নয়া প্রকল্প মজতে কমি লাহাই লাগি নুদা কুমুট সে নুদা আর স্যানিটেশন কুমুট বানা হই কানা। নয়া কমিটি তালাতে আত গিরবেসি হর আকতে এলাকা রেনা দা সার্ভার রেনা বন্ডেজ পরিকল্পনা কো হাতাও দাঁড়া, চাচলা আর রক্ষণাবেক্ষণ সে রুখিয়া রেনা দায়িত্ব কো হাতাও। ওনা বেগর নয়া মিশনারিরে ওনা বেগর নয়া মিশনরে তিরলো কো ক্ষমতা বাড়তি লাগি আডি গুরুত্ব এম হই কানা আর উনকু তিরলো কো ফিল্ড টেস্ট কিট ব্যবহার কাতে দা রেনা গুণমান কো পরীক্ষা দাঁড়া। জল জীবন মিশন চালু কাতে গ্রামীণ কাউডি সামাজি আরিরে আরু ফেরাও রেনা ঝালক নেল কানা। পাহিল নেল কানা তিরলো কো সে লয়া উমের রেন কুড়ি গিদ্র কো আডি সাঙ্গিন খন সুই দা ডাডি দা কো উগিয়ে তাহেন, যাহাতে উনকো অলপ পাড়াও আর সময় রেয়া অপচয় হইয়া কান তাহেন। নিত ওড়াতে ট্যাপকল দা হেক কাতে আডি আইমা তিরলো কোয়া উনা পরিশ্রম খন আওসান আকানা কো। জল জীবন মিশন কমি হোড়া সাব অক্তরে লাই হইলেনা যে 2024 সাল মধ্যে ভারত দেশম রেনা যত ঘরঞ্জরে ওড়া ওড়া ট্যাপকল দা কানেকশন পুরমা তথ্য খন বাড়াই নামা উন যখন ম্যান দো 2019 সালে 8,93,00,000 পরিবার মুদ্রে 3,23,00,000 ঘরঞ্জরে দা সার্ভার রেনা বন্ডেজ তাহেকানা। নিত তথ্য লেখাতে বাড়াই নামা 19,35,00,000 পরিবার মধ্যে 15,83,00,000 ঘরঞ্জরে দা সার্ভার রেনা ব্যবস্থা হইকানা। আর্থিক বছরের হিসাবতে কমি লাহান্তি রেনা নেলগুয়া 2020-21 সালে 63.95% কমি হইলেনা। 2021-22 সালে শতকরা মাত্রা তো তাহেকানা 70.87%। 2022-23 সালে কমি পুরো রেনা শতকরা মাত্রা তো তাহেকানা 74.87%। উনকাগে 2023-24 সালে দো 85.27%। 2024-25 সালে 89.38% পরিবার কো নয়া প্রকল্প রেনা সুবিধা কো নামকাদা। 2025 সালে নিত দাবি 90% ম্যান দ 15,83,00,000 ঘরঞ্চরে নুদা রেনা সুবিধা কো নামেদা। পনত অনুযায়ী তথ্য নেল লিখান গোয়া পনত রেদ 6% নুদা সার্ভার রেনা ব্যবস্থা হই কানা 2020 সালে। অনকাগে 6% ট্যাপ কল কানেকশন বৈশ রেনা লক্ষ্যমাত্রা দহ কাতে 2021 সাল মুদ্রে দহ লেনা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বিহার পন্ডিচেরি তেলেঙ্গানা এমন পনত লাগি। 2022 সালে 6% লক্ষ্যমাত্রা পুরমা ওনা লাগি পনত কত তাহেকানা হরিয়ানা জম্মু কাশ্মীর লাদাখ গুজরাট হিমাচল প্রদেশ মেঘালয় পাঞ্জাব সিকিম উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ এমান ক। 2023 সালে সৎপুরমা পনত কদ
অরুণাচল প্রদেশ, ছত্রিশগড়, কর্ণাটক, কেরালা, মধ্যপ্রদেশ, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, তামিলনাড়ু, ত্রিপুরা, এমান পনৎক।

0: 2024 সালে নয়া লক্ষ্যমাত্রা সৎপুরমা ওনাকো পনদ্দ আসাম, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, ওড়িশা, রাজস্থান আর পশ্চিমবঙ্গ নডে সরকার পাহাটা খন লেই মেনা ওরা ওরা ট্যাপ কল দ পৌঁছাও লাগি যত হর জাপড়াও কাতের লগন কমি লাহা ইদি হইয়া। 2026 সালে জেগেত জাগাত জল দিবস মহোৎসব অনুষ্ঠানরে জলশক্তি মন্ত্রী ডিজিটাল মাধ্যম তালাতে জল জীবন মিশন 2026 সালে জেগেত জাগাত জল দিবস মহোৎসব অনুষ্ঠানরে জলশক্তি মন্ত্রী ডিজিটাল মাধ্যম তালাতে জল জীবন মিশন 2.0 নির্দেশিকায় উছান লিদা। নোয়া হতেতে মরে গোটাং পনত রেয়া মরে গোটাং আতরেন গিরেবাসী ক মরেতম সুজল গ্রাম সংসদ অনুষ্ঠান ক পালন লিদা। অডে উনকু আকুয়া আতোড়া দিন অভিজ্ঞতা হাটিং তালাতে জল সঞ্চয় সে জনভাগদারি প্রকল্প আরো লাহামা ওনার ক্রিয়া কো হাতাও লেদা। লাই দ জরুরা 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস খন 22শে মার্চ জ্যাকেট জাকাত দা মহাদেবী 15 দিন গোটা ভারত দিশমরে দা মহোৎসব পালন হইলেনা। নোয়া অক্তরে গোটা ভারত দিশমরেন আডি আইমা হরগে কো সেলে লেনা আর গ্রাম পঞ্চায়েত কো নুদা পরিকাঠামো এম চাল হইলেনা। মান প্রধানমন্ত্রী সভাপতিত্ব তালাতে কেন্দ্রীয় মন্ত্রিসভারে গত 10ই মার্চ 2026 সালে জল জীবন মিশন 2.0 অনুমোদন হয়ে কানা। আত ওড়ারে প্রতিটি পরিবার যাতে নির্ভরযোগ্য পর্যাপ্ত আর নিরাপদ দা পরিষেবা নাম নিশ্চিতরে জোর এম কাতের জল জীবন মিশন 2028 সাল রেয়া ডিসেম্বর ধাবি বাড়তি হয়ে কানা। জল জীবন মিশন 2.0 রে হইকান মূল সংস্কার কদ দা সরবরাহ ব্যবস্থারে গ্রাম পঞ্চায়েত তালাতে অপারেশন অ্যান্ড মেন্টেন্যান্স উৎসরিয়া রুখিয়ার স্থায়িত্ব ডিজিটাল গভর্নেন্স লেখাতে পরিকাঠামো তেয়ার কাতে নিশ্চিত পরিষেবা এম আর মালিকানা তেয়ার তালাতে দীর্ঘমেয়াদি স্থায়িত্ব স্থাপন। জল জীবন মিশন 1.0 চাবা সময়ক্ষণ জল জীবন মিশন 2.0 অনুমোদন ধাবি নোয়া মিশন বেশ কায়তে চালাও দহ লাগি বেশ কয়েকটি পনত আকুয়া কৌডি অরিক ব্যবহার লেতে উনা কমি হুড়া স্বীকৃতি এম কাতে ভারত সরকার 2026-27 আর্থিক বছররে 10টি পনত ক কেন্দ্রীয় অংশীদারিত্ব হিসাবতে 5,289.09 কোটি টাকায় এম কাত কুয়া আর 13টি পনত SNS স্পর্শ তালাতে 865.87 কোটি টাকা এম কাটকোয়ে। SNS স্পর্শ প্ল্যাটফর্ম তালাতে স্কিম ভিত্তিক কৌডি এম সে ব্যয় ট্র্যাকিং আর কৌডিয়ারি লাহান্তি রিয়েল টাইম মনিটরিং তালাতে সক্ষম কানা ফলে পাবলিক তালারে স্বচ্ছতা আর তেলা এম সম্ভব কানা। মুচারে নোয়াগে লেইগা নোয়া জল জীবন মিশন 2.0 ওরিয়া লক্ষ্য দ কেবলমাত্র নলতালাতে দা সংযোগে বাং প্রতিটি আত্ম গিরেবসিক হিজুক কান পিড়িত যাতে আরও নিরাপদ সে পর্যাপ্ত দা পরিষেবা কো নাম ওনা নিশ্চিত। আর নোয়া জল জীবন মিশন সাধারণ হর মুদ্রে চেনগাঁওয়াতে কমি হরারে জোর এম কাতে মনমিঠান আদরে তেয়ার কাদা। নোয়া দো শুধুমাত্র সরকারি প্রকল্প দো বাং কানা নোয়া দো জন আদর হ কানা।
1: জল জীবন মিশন নে বাবদে থুতি পেঁয়াজ কেদা থুতি কেদাই দেবিকা সরেন।

আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি সুপ্রজ্যোতি ঘোষ। রাজ্য সরকার চলতি বছর নভেম্বরেই আরও 9,000 নতুন পুলিশকর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানে 11,593 জন নবনিযুক্ত পুলিশ কনস্টেবলের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার পর একথা জানান। এদের মধ্যে 3,379 জন মহিলা কনস্টেবল। তিনি জানান, পূর্বতন সরকারের আমলে এদের নিয়োগ আটকে ছিল, কিন্তু বর্তমান সরকার মন্ত্রিসভার বৈঠকে ইতিমধ্যেই প্রস্তাব অনুমোদন করেছে। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করবে। মুখ্যমন্ত্রী জানান, ডিসেম্বর মাসের মধ্যে কলকাতা পুলিশে 4,000 কনস্টেবল নিয়োগ করা হবে। এছাড়াও পাবলিক সার্ভিস কমিশন PSC-র মাধ্যমে নিয়োগ করা হবে 650 জন পুলিশ ক্লার্ক। কলকাতা ও রাজ্য পুলিশে 1,100

0: ইলেকট্রিশিয়ান সাব ইন্সপেক্টর নিয়োগের জন্য নির্বাচন পর্ব ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে বলে শুভেন্দু অধিকারী জানিয়েছেন। পূর্বতন সরকারের আমলে কোনো শারীরিক পরীক্ষা ছাড়াই সরাসরি সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হতো, এই অভিযোগ করে মুখ্যমন্ত্রী তার সমালোচনা করেন। তিনি বলেন, নবনিযুক্ত কনস্টেবলদের পুজোর ডিউটিতে কাজে লাগানোর পর আরও দক্ষ করে তোলার লক্ষ্যে অসম গুজরাটে প্রশিক্ষণ কেন্দ্রে পাঠানো হবে। অনুষ্ঠান মঞ্চ থেকে মহিলা পরিচালিত থানাগুলির জন্য 12টি পিঙ্ক মোবাইল ভ্যানের চাবি এবং কর্তব্যরত পুলিশকর্মীদের জন্য 3,500 বডি ক্যামেরা পুলিশ আধিকারিকদের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী। পুলিশের আধুনিকীকরণের জন্য 350 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে তিনি জানান। দুর্গাপুজো কমিটিগুলির হাতে আজ রাজ্য সরকারের আর্থিক অনুদানের চেক তুলে দেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। শিলিগুড়ির বেশ কিছু পুজো কমিটির হাতে আজ বিকেলে 1,00,000 টাকা করে অনুদানে এই চেক তুলে দেওয়া হয়। এদিন চেক প্রদানের পর মন্ত্রী বলেন, রাজ্য সরকারের তরফে পুজো কমিটিগুলিকে অনুদান দেওয়া হচ্ছে, তবে মুখ্যমন্ত্রীর আহ্বানে অনেকে এবছর অনুদান নিচ্ছে না। এছাড়া যারা আবেদন করেছিলেন সকলের হাতে আর্থিক অনুদানের এই চেক তুলে দেওয়া হবে বলে তিনি জানান। ইতিমধ্যেই দার্জিলিং জেলার বিভিন্ন ব্লকের পুলিশের তরফে এই চেকগুলি পুজো কমিটিগুলির হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। উৎসবের মরশুম ও তার আগে হাওড়া জুড়ে সকলের জন্য একটি নিরাপদ, নির্বিঘ্ন এবং শান্তিপূর্ণভাবে উদযাপন করার লক্ষ্যে হাওড়া পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে আনুষ্ঠানিক দুর্গাপূজা সমন্বয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দর্শনার্থীদের ট্রাফিক রুট, নো এন্ট্রি জোন, পার্কিং স্লট এবং জরুরি করিডোরের মধ্যে দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে সাহায্য করার জন্য দুর্গাপূজা গাইড ম্যাপ এবং একটি অ্যাপ চালু করা হয়েছে। দর্শনার্থীদের গুগল প্লে স্টোর থেকে পূজা গাইড হাওড়া সিটি পুলিশ অ্যাপটি ডাউনলোড করার কথাও বলা হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি রেঞ্জের বনি ক্যাম্পে আজ রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পান বনমন্ত্রী মনোজ কুমার ওরাও। নিজের মোবাইলে ফোনে ছবিও তোলেন তিনি। বনমন্ত্রী আজ ওই ক্যাম্প পরিদর্শন করেন, তার সঙ্গে ছিলেন বন দফতরের একাধিক আধিকারিক। ক্যাম্পের প্ল্যান্টেশন সাইট ঘুরে দেখার পাশাপাশি বাঘের পায়ের ছাপও দেখেন তিনি। উল্লেখ্য, সুন্দরবনের বাঘ দেখার জন্য পর্যটকদের অন্যতম আকর্ষণ এই বনি ক্যাম্প। এখানে রয়েছে প্রায় 50 ফুট উঁচু ওয়াচ টাওয়ার, ম্যানগ্রোভ নার্সারি এবং সুন্দরবনের জীববৈচিত্র্য তুলে ধরার নানা ব্যবস্থা। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে কেন্দ্রীয় প্রকল্প বনবন্ধু কল্যাণ যোজনা, এই বিষয়ে শুনবেন একটি আলোচনা। অধ্যাপক সুপর্ণা সান্যাল মুখার্জির সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 10টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবা ও আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। গ্রামীণ সংবাদ শেষ হলো, এর পরবর্তী সংবাদ শুনবেন সন্ধ্যা 7:35।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আবহাওয়া থাকবে মূলত শুকনো, তবে আগামী 48 এবং 72 ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা। এছাড়া বাকি জেলাগুলিতে যদিও আবহাওয়া থাকবে মূলত শুকনো, আবহাওয়ার কোনো সতর্কবার্তা নেই। জানিয়ে দিলাম কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর, আকাশবাণী কলকাতা।
2: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
3: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
2: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
3: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
2: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
3: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
4: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা, দুর্গা মায়ের ঘরে ফেরা।
5: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
4: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
5: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
4: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে কৃষি কথার আসর।
6: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আজকের আমরা এমন কিছু প্রকল্প যার মধ্যে অন্যতম প্রকল্প প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা কি এবং তার রূপায়নে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমরা আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি ডক্টর কৌশিক ঘোষ, সহকারী রাজ্য নোডাল অফিসার, পিএম কিষাণ ও যুগ্ম কৃষি অধিকর্তা ব্যক্তিগত হেডকোয়ার্টার্স কৃষি দপ্তর। ডক্টর ঘোষ, আপনাকে আকাশবাণীতে স্বাগত, নমস্কার।
7: নমস্কার।
6: আর সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। আমি শুরুতে একটু যদি জানতে চাই, হয়তো আমাদের শ্রোতা বন্ধুরা বহুবার শুনেছেন বা কৃষক বন্ধুরা জেনেছেন এই বিষয়টি নিয়ে বা এই প্রকল্প নিয়ে, তবুও আপনার মতো একজন বিশেষজ্ঞের কাছ থেকে একটু জানতে চাইছি যে এই পিএম কিষাণ প্রকল্পের যে উদ্দেশ্যটা সে ব্যাপারে যদি একটু বলেন আমাদেরকে।
7: প্রধানমন্ত্রী কৃষকদের ক্ষমতায়নের লক্ষ্যে, তাদের আর্থিক কিছু আরও সক্ষমতা বাড়ানোর জন্য এই প্রকল্প 2019 সালে শুরু করেছিলেন। যদিও আমাদের পশ্চিমবঙ্গে এই প্রকল্প 2021 সালে শুরু হয়েছে। এই প্রকল্পে মূলত বছরে তিনবার, এপ্রিল থেকে জুলাই অবধি একটা, আগস্ট থেকে নভেম্বর একটা এবং ডিসেম্বর থেকে মার্চ, এই তিন ভাগে ভাগ করে যদি আপনারা নেন, চার মাস করে বছরে তিনটে ভাগ, প্রত্যেক ভাগে 2000 টাকা করে করে 6000 টাকা প্রত্যেক কৃষককে দেয়া হয় তাদের কৃষি উপকরণ এবং অন্যান্য পারিবারিক কাজে লাগানোর জন্য। এই উদ্দেশ্যে প্রকল্প শুরু হয়েছিল এবং এখন বর্তমানে এই প্রকল্প চলছে। পশ্চিমবঙ্গে প্রায় 50 লক্ষ কৃষক এসে এতে যদিও নথিভুক্ত করেছেন, কিন্তু লাস্ট যে আমাদের ভাগটা গেল, মানে এপ্রিল থেকে জুলাই, 31 জুলাই যেটা শেষ হলো, এখানে প্রায় 46,13,000 কৃষক এই অর্থনৈতিক সুবিধাটা পেয়েছেন, আর বাকিরা বিভিন্ন কারণে প্রকল্পের নিয়মের যা যা নিয়ম আছে সমস্ত নিয়ম সঠিকভাবে পালন না করার জন্য পাননি। পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য আরো সুখবর, যেহেতু সংকল্পপত্রে যা প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি অনুযায়ী, আপনারা নিশ্চয়ই শুনেছেন কৃষক সমাজ, যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও ঘোষণা করেছেন যে যারা যারা পিএম কিষাণ প্রকল্পের কেন্দ্রীয় সরকার থেকে এই 6000 টাকার আর্থিক সহায়তা পাচ্ছেন, তারা এই বছর থেকেই রাজ্য সরকারের কাছেও 3000 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। ঠিক যখন কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের টাকা আপনাদের কাছে পৌঁছে দেবে, তার ঠিক পরে পরেই রাজ্য সরকারও এই সমস্ত কৃষকদের যারা পিএম কিষাণের টাকা পাবেন তাদের 1000 টাকা করে তিনবারে 3000 টাকা, মানে সর্বোপরি পশ্চিমবঙ্গের কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা এবং মুখ্যমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা এই দুটো মিলিয়ে 9000 টাকা করে পাবেন।
6: এছাড়া রাজ্যে যেটা চালু রয়েছে কৃষক বন্ধু প্রকল্প, সেটা কি চালু আছে?
7: সেটা আলাদা প্রকল্প, তার সঙ্গে এই প্রকল্পের কোনো সম্পর্ক নেই। অতিরিক্ত সুবিধা দেয়া হচ্ছে যারা পিএম কিষাণ বেনিফিশিয়ারি আছে তাদের জন্য। আর কৃষক বন্ধু নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনেকবারই বলেছেন যে কোনো সামাজিক প্রকল্প তো বন্ধ হচ্ছে না, অতএব কৃষক বন্ধুর সঙ্গে এটাকে গুলিয়ে ফেললে চলবে না। কৃষক বন্ধু আলাদা প্রকল্প আর পিএম কিষাণ বা সিএম কিষাণ যেটা বলছি আমরা, যেটা আমাদের রাজ্য সরকার থেকে দেয়া, তো দুটো আলাদা জিনিস, তার সঙ্গে এর কোনো সম্পর্ক।
6: তার মানে এটা তো খুব সোনায় সোহাগা হয়ে গেল আমাদের কৃষক বন্ধুদের জন্য।
7: হ্যাঁ, নিশ্চয়ই।
6: যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি থেকে তো আপনারা বছরে 6000 টাকা পাচ্ছেন, সেই সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী থেকে যে সিএম কিষাণ যোজনা, সেখান থেকেও আপনারা 3000 টাকা পাচ্ছেন। এই প্রকল্পের সুবিধা ঠিক কারা কারা পাবেন?
7: এই প্রকল্পের সুবিধা প্রত্যেক কৃষক ফ্যামিলি,
6: আচ্ছা,
7: তাতে একজন করে। এখানে ফ্যামিলি কিরকম, স্বামী স্ত্রী এবং তাদের যদি কোনো মাইনর সন্তান থাকেন, মানে 18 বছরের কম বয়সী যদি সন্তান থাকেন, সব মিলিয়ে একটা ফ্যামিলি ধরা হবে। এই ফ্যামিলি থেকে একজন পাবেন। আর জমিটা আপনাদের কাছে আছে কৃষি জমি, সেই কৃষি জমি হতে হবে 1/2/2019 আগে, মানে তার আগে যদি আপনার মিউটেশন হয়ে থাকে তাহলে আপনি পাবেন। বর্তমানে যদি এখন কেউ জমি নতুন করে কেনেন বা আপনাকে কেউ গিফট করলো, মানে উপহার দিল, এখন আপনার নামে মিউটেশন হলো, তাহলে কিন্তু এই প্রকল্পের সুবিধার মধ্যে আপনারা আসতে পারবেন না।
6: আচ্ছা,
7: ঠিক আছে। এই হচ্ছে এলিজিবিলিটি, মানে আপনি যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন বা আপনি যদি সরকারি চাকরি করেন তাহলে আপনি পাবেন না। আপনি গ্রুপ ডি ব্যতীত যদি আপনার যে কোনো পেনশনারই হোক বা সরকারি চাকুরিই হোক, 10,000 টাকার বেশি যদি আপনার মাসিক আয় থাকে তাহলে আপনি পাবেন না। যারা বিভিন্ন আমাদের কনস্টিটিউশনাল পোস্ট হোল্ডার,
6: সাংবিধানিক
7: পদ অলঙ্কৃত করে আছেন, তারা পাবেন না। যদি একসঙ্গে মিলে অনেকে জমি, ইনস্টিটিউশনাল ল্যান্ড হোল্ডার বলে, সবাই মিলে যদি একসঙ্গে করে থাকেন তাহলে এখানে পাবেন না। তো এইরকম কিছু কিছু জিনিস আছে যে যেগুলো আপনার এই বাইরে যাবে, বাকিরা যারা আর কৃষক পরিবার থেকে একজনই পাবেন।
8: তার মানে কৃষি জমি থাকলেই যে আমাদের কৃষক বন্ধুরা পাবেন এমনটাও নয়।
7: না,
8: আচ্ছা ডক্টর ঘোষ, এই যে 1-2-2019 থেকে বলছেন, তার কত আগে থেকে জমির

0: খরচা হোক বা দলিল হোক যেগুলো থাকলে তারা আবেদন করতে পারবে।
1: আগে আগের কোনো ক্রাইটেরিয়া নেই, সীমা নেই।
0: আচ্ছা,
1: আপনার যখন খুশি হতে পারে, কিন্তু 1-2-2019 এটা হচ্ছে কাট অফ ডেট। তারপরে যদি আপনি একমাত্র পৈতৃক সূত্রে জমি পান, মানে আপনার বাবা মা মারা গেছেন বা পরিবারের যেখান থেকে আপনি একমাত্র ওয়ারিশ, যেটা বলা হয় উত্তরাধিকার সূত্রে আপনি কৃষি জমি পাচ্ছেন, তার মিউটেশন এখন হচ্ছে, তাহলে আপনি এই প্রকল্পের আওতাভুক্ত হতে পারবেন। কিন্তু এখন আপনি জমি কিনে বা আপনার ধরুন কেউ আপনাকে গিফট করলো, বা আপনার হয়তো জমি কেনা ছিল আগে কিন্তু আপনি মিউটেশনটা করেননি, এখন মিউটেশন করছেন, তাহলে আপনি এই প্রকল্পের সুবিধাভুক্ত হতে পারবেন না। একটা জিনিস, 1-2-2019 পরে যেটা বললাম ইনহেরিটেন্স, মানে যদি আপনি উত্তরাধিকার সূত্রে জমি পান তাহলেও আপনাকে যার থেকে আপনি জমিটা পাচ্ছেন আপনাকে এস্টাবলিশ করতে হবে যে আপনি উত্তরাধিকার সূত্রে সে জমিটা পেয়েছেন, এবং যার থেকে পাচ্ছেন তার আধার নাম্বার অথবা ডেথ সার্টিফিকেট,
0: সেটা
1: সেটা দিতে হবে।
0: আচ্ছা,
1: যখন আপনারা আবেদন করবেন তখন এইগুলোকে আপনাকে, এই ডকুমেন্টগুলো আপনাকে দিতে হবে, দিয়ে এস্টাবলিশ করতে হবে আপনি যার থেকে জমিটা পেয়েছেন, তিনি পিএম কিষাণ পেতেন না। যদি আগে কেউ মারা গিয়ে থাকেন তাহলে তখন হয়তো এই প্রশ্ন আসছে অনেক আমাদের কাছে, এরকম অনেকে জানাচ্ছেন যে আমার 2009 সালে আমার বাবা বা দাদু মারা গেছিলেন, সেই জমিটা আমার দুদিনে মিউটেশন হয়েছে, তাহলে তো তখন তো আধার ছিল না, আধার নাম্বার তো আমার নেই, তো সেই কারণে এটা কিছুদিন আগে অবধি তাই ছিল, কিন্তু 1 জুলাই থেকে এটা চেঞ্জ করে দেওয়া হয়েছে পোর্টালে, ভারত সরকারই করেছে, বিভিন্ন জায়গার থেকে সাজেশন পেয়ে আমরাও সাজেশন দিয়েছিলাম যে আধার নাম্বার, এত পুরনো কেউ যদি মারা গিয়ে থাকেন তাহলে আধার নাম্বার তো তখন ছিল না, তাহলে এটা ম্যান্ডেটারি থাকলে কি করে হবে, তো এটাকে রিল্যাক্স করে দেওয়া হয়েছে যে হয় আধার নাম্বার থাকতে হবে অথবা আপনাকে ডেথ সার্টিফিকেট দিতে হবে। ডেথ সার্টিফিকেট কম্পিটেন্ট অথরিটি, মানে যিনি ডেথ সার্টিফিকেট দিতে পারেন সেরকম সার্টিফিকেট হলেই হবে, মানে আপনাকে কেউ লিখে দিল মারা গেছেন তাহলে কিন্তু হবে না। যারা যারা এই ডেথ সার্টিফিকেট দিতে পারেন তাদের কাছ থেকে ডেথ সার্টিফিকেট নিয়ে এটা পোর্টালে আপলোড করতে হবে, তবে আপনি এই প্রকল্পের সুবিধা পেতে পারেন।
0: বেশ, খুব বিস্তারিতভাবে বললেন ডক্টর ঘোষ যে কারা কারা এই প্রকল্পের উপভোক্তা হতে পারেন কিংবা কারা কারা পারবেন না। এবার আসি যে আপনি বলছেন আবেদন করবেন, এই আবেদন করার ব্যাপারটা যদি আরেকটু এরকম সুন্দরভাবে বলেন যে কিভাবে আবেদন করবেন,
1: যাতে স্বচ্ছতা থাকে এই প্রকল্প, তো সেই কারণে পুরো আবেদন থেকে একদম আপনাকে আর্থিক সহায়তা পৌঁছে দেয়া টোটাল প্রসিডিওরটাই আপনার অনলাইনে হয়।
0: আচ্ছা,
1: এখানে ম্যানুয়াল কোনো ইন্টারভেনশনের জায়গা নেই, আপনাকে পোর্টালে গিয়ে, পিএম কিষাণ পোর্টাল আছে, পিএম কিষাণ পোর্টালে গিয়ে নিউ রেজিস্ট্রেশন যে অপশন আছে সেখানে ক্লিক করলেই আপনার একটা পেজ খুলবে, সেখানে গিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন শুরু করতে হবে।
0: বেশ,
1: অ্যাপ্লিকেশন শুরু করার জন্য ফার্স্ট আপনার কি লাগবে, আপনার আধার নাম্বার।
0: আচ্ছা,
1: এবং আধার লিঙ্কড মোবাইল নাম্বার থাকতে হবে। আপনি আধার নাম্বার ওখানে বসানোর জায়গা আছে, বসানোর সঙ্গে সঙ্গে আপনি যখনই সাবমিট করবেন আপনার কাছে আধার লিঙ্কড মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, আপনি ওটিপি দিলেন, ওটিপি দেওয়ার পরে আপনার নেক্সট যে ধাপটা আসবে সেখানে আপনার একটা পেজ খুলে যাবে, এবং আধারে আপনার যা ডেমোগ্রাফিক, মানে আপনার বাড়ি কোথায়, যে তথ্যগুলো দেওয়া আছে অটোমেটিক, বেশ কিছু ফিল্ড আছে অটোমেটিক সেগুলো ফিল্ড হয়ে যাবে। এরপর আপনাকে বিস্তারিত বিভিন্ন তথ্য দিতে হবে, আপনি জমি কার কাছ থেকে পেয়েছেন এবং আপনার পরিবারের টোটাল বাকি যারা আছে তাদের বিস্তারিত তথ্য দিতে হবে, মানে আপনার স্পাউস যিনি, স্বামী বা স্ত্রী যিনি হন, তার আধার নাম্বার দিতে হবে, আপনার যদি মেজর চাইল্ড থাকে তার আধার নাম্বার দিতে হবে, সব মিলিয়ে আধার নাম্বার দেওয়ার পরে ভেরিফিকেশন করবে সিস্টেম যে এরা পিএম কিষাণ বেনিফিশিয়ারি কিনা। যদি আপনার স্ত্রী বা স্বামী যিনি পিএম কিষাণ বেনিফিশিয়ারি অলরেডি পাচ্ছেন, তাহলে আপনাকে আর প্রসিড করতেই দেবে না, আপনাকে আটকে দেবে।
0: আচ্ছা, একজন পাচ্ছেন যেখানে,
1: সেখানে আর পরিবার আর পাবেন না। এইসব দেওয়ার পরে আপনাকে আপনার জমির বিস্তারিত তথ্য দিতে হবে, আপনার কি ধরনের জমি আছে, কতটা জমি আছে, করার পরে আপনার এই পর্চা যেটা বলছি আমরা, এই পর্চাকে আপলোড করতে হবে, পিডিএফ করে আপলোড করতে হবে, তার সঙ্গে সঙ্গে এটা আপনি কোথা থেকে পেয়েছেন তার ডিটেলস দিতে হবে, তার আধার নাম্বার দিতে হবে অথবা ডেথ সার্টিফিকেট দিতে হবে। দেওয়ার পরে আপনি সাবমিট করবেন, সাবমিট করার পরে আপনার কাজ হবে আপনাকে ইকোয়াইসি করা, বায়োমেট্রিক ইকোয়াইসি করা। বায়োমেট্রিক ইকোয়াইসি করা কেন, মানে আপনি যে করেছেন, ওটিপি তো অনেকেও এদিক ওদিক করে নিয়ে নিতে পারে, আপনাকে আঙুলের ছাপ দিয়ে অথবা আপনার ফেসিয়াল অথেন্টিকেশন, এই দুটো ভাবে আপনাকে ইকোয়াইসি করতে হবে। ইকেওয়াইসি কিভাবে করবেন, আপনার নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার মানে তথ্যমিত্র

0: কেন্দ্র, এরা আপনাকে ইকিওআইসি করে দিতে পারে। অথবা যেমন আপনারা পোর্টাল থেকে অ্যাপ্লিকেশন করলেন, পিএম কিষাণ মোবাইল অ্যাপ বলে একটা অ্যাপ আছে,
1: আচ্ছা,
0: সেই মোবাইল অ্যাপ আপনি আপনার মোবাইলে ডাউনলোড করবেন। করার পরে আপনার আধার নাম্বার দিলেন, আধার নাম্বার দেওয়ার পরে ওটিপি আসবে, আসার পরে ওটিপি দেওয়ার পরে ওই পিএম কিষাণ মোবাইল অ্যাপটাতে আপনি লগ ইন হয়ে গেলেন। এবার আপনি যদি নতুন বেনিফিশিয়ারি হিসাবে অ্যাপ্লিকেশন করে থাকেন, তাহলে আপনাকে ওটা দেখাবে যে আপনার ইকিওআইসি পেন্ডিং। আপনাকে ওই বায়োমেট্রিক ইকিওআইসি করবেন, আপনি ওখানে ইকিওআইসি অপশন আছে, ওখানে ক্লিক করবেন, করার পরে আপনার সামনে মোবাইলের স্ক্রিনটা খুলে যাবে। আর অটোমেটিক ফেস আরডি অ্যাপ বলে একটা অ্যাপ আছে, যেটা ইউআইডিআই থেকে ওই অ্যাপটা কন্ট্রোলড হয়, তাদের কন্ট্রোলডে আছে, সেটা আপনার অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে মোবাইলে। অথবা আপনি আগেও করে নিতে পারেন, করার পরে আপনার ফেসিয়াল অথেন্টিকেশন হয়ে যাবে, হওয়ার পরে সাবমিট করবেন, সাবমিট করলে আপনার ইকুয়াইসি হয়ে যাবে। ইকুয়াইসি হওয়ার পরে আপনার কাজ হবে, আপনার যে ব্লকের আন্ডারে আপনি পড়েন, মানে কৃষি জমি আপনার যে ব্লকে আছে, সেই ব্লকে আপনি গিয়ে যে আপনার ইকুয়াইসি হয়েছে আমার, এবং একটা রাজ্য সরকারের সেলফ ডিক্লারেশন ফর্ম আছে, মানে আপনাকে ডিক্লারেশন দিতে হবে যে আমি চাকরি করি না, আমার পরিবারের আর কেউ পাই না, আমি পেনশন পাই না, তা বিভিন্ন অনেকগুলো দেখবেন আমাদের রাজ্য সরকারকে, রাজ্য সরকারের নোটিফাইড একটা ফর্ম আছে, সেই ফর্মটা ফিল আপ করে আপনি আমাদের কৃষি দপ্তরের যে ব্লক অফিস আছে সেখানে গিয়ে জমা করবেন আর ইকিওআইসি করবেন। করার হলে ইকিওআইসি যতক্ষণ না আপনি কমপ্লিট করছেন ততক্ষণ আপনার এই যে অ্যাপ্লিকেশনটা আপনি অনলাইনে সাবমিট করলেন সেটা পোর্টাল থেকে, সেটা ব্লকের যিনি আধিকারিক আছে তার যে লগ ইন আছে সেই লগ ইনে আসবে না।
1: আচ্ছা,
0: আপনি আপনি হয়তো অ্যাপ্লিকেশন করে দিয়েছেন, সাবমিট করেছেন, কিন্তু ইকিওআইসিটা করেননি, এদিকে ব্লক অফিসে গেলেন, গিয়ে বললেন আমি তো অ্যাপ্লিকেশন করেছি, আমারটা অ্যাপ্রুভাল দিচ্ছেন না কেন, তারা কিন্তু তাদের লগ ইনে দেখতে পাবে না যতক্ষণ না আপনি ইকিওআইসি করেন। ইকিওআইসি করার পরে এটা তবে ব্লকের লগ ইনে যাবে। এটা অ্যাকচুয়ালি গত বছর থেকে এই প্রসিডিওরটা মডিফিকেশন করা হয়েছে, তার আগে ইকিওআইসি পরে করতে হতো।
1: আচ্ছা,
0: পরে করতে হতো, মানে এখন
1: সঙ্গে সঙ্গে
0: এখন আগে করে নিয়ে আপনাকে পৌঁছাতে হবে, কারণ পরবর্তীকালে ইকিওআইসি করাতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে, সেই কারণে এই মডিফিকেশন একটু আনা হয়েছে। ইকিওআইসি করার পর এবার আপনার যা ডকুমেন্ট আপলোড করেছেন সেই অনুযায়ী ব্লকের যিনি আমাদের এডিএ সাহেব বা ম্যাডাম আছেন তিনি ভেরিফিকেশন করে অ্যাপ্রুভাল দেবেন। অ্যাপ্রুভাল দেওয়ার পরে যিনি জেলাতে আছেন ডিডি অ্যাডমিন বা তার কোনো প্রতিনিধি, তারা তাদের পোর্টালে আবার দেখতে পাবেন, লগ ইনে করে অ্যাপ্রুভাল দেবেন, তারপরে রাজ্যে আসলে আমরা এখান থেকে ভেরিফিকেশন করে আমরা যদি অ্যাপ্রুভাল দিই, এরপর ভারত সরকারের কাছে আপনার ডকুমেন্ট গেল, তারপরে কিন্তু আপনি যে ইনকাম ট্যাক্স দেন কি দেন না তার ভেরিফিকেশন হবে, মানে এটা আইটি ডিপার্টমেন্টে আপনার তথ্যটা চলে যাবে।
1: আচ্ছা,
0: তো অনেকগুলো ধাপ পেরোনোর পরেই কিন্তু আপনার রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হবে। ঠিক আছে, আপনারা এখন আমরা বেশ কিছুদিন ধরে দেখছি, লাস্ট এক মাসেই অনেকগুলো এরকম আমি দেখলাম যে আপনারা অ্যাপ্লিকেশন করেছেন, স্টেট থেকে অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হয়েছে। আপনারা যদি পিএম কিষাণ পোর্টালে গিয়ে স্ট্যাটাস ফর সেলফ রেজিস্টার্ড অর সিএসসি ফার্মার এই অপশনে গিয়ে আধার নাম্বার দিয়ে যদি আপনারা প্রসিড করেন, যদি দেখবেন নিচে লেখা থাকছে যে অ্যাপ্রুভড বাই স্টেট অ্যান্ড প্রসিড ফর ফার্দার অ্যাকশন, তার মানে কি রাজ্য সরকারের কাজ শেষ হয়ে গেছে, এবার বাকি সেন্ট্রালে যে যে দপ্তরে এই আপনার তথ্য যাওয়ার কথা সেগুলো যাবে, সেখান থেকে ভেরিফিকেশন হবে, একটু টাইম লাগবে, তারপরে আপনার রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হবে। রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হওয়া মানে আপনি পিএম কিষাণ বেনিফিশিয়ারি হিসেবে আপনার নথিভুক্তকরণ সম্পূর্ণ হলো। ঠিক আছে, এই হচ্ছে প্রসিডিওর টোটাল। একটু হয়তো ব্যাপারটা একদমই সহজ, আমার হয়তো বলতে গিয়ে আপনাদের কেউ যদি শোনেন শুনলে একটু জটিল মনে হবে, মোটেও তা নয়। আপনি ওই পোর্টালে গিয়ে খুললে আপনি পরপর ধাপ দেখতে পাবেন, বাংলা ইংরাজি সমস্ত ভাষাতেই আছে, আপনি সহজেই করতে পারবেন, কোনো কোথাও জটিলতা কোথাও নেই।
1: বেশ বেশ, আমাদের শ্রোতা বন্ধুরা বা কৃষক বন্ধুরা হয়তো আমাদের আজকের ডক্টর ঘোষের আলোচনা শুনে মনে হচ্ছে যে একটা তো দীর্ঘমেয়াদী প্রসেস, কিন্তু উনিও সেটা সহজভাবে বলে দিলেন যে হয়তো শুনতে মনে হচ্ছে দীর্ঘমেয়াদী কিন্তু খুব সহজেই হয়ে যেতে পারে। আর তাছাড়া আপনাদেরও একটু ধৈর্য রাখতে হবে এবং সঠিকভাবে মাথা ঠান্ডা রেখে ঠিকঠাক করে যেগুলো দেওয়া দরকার ডকুমেন্ট সেগুলো আপনারা সাবমিট করবেন। আশা করা যায় আপনারা এই বেনিফিশিয়ারি এখানে নাম তুলতে পারবেন বা নথিভুক্ত করতে পারেন। এবারে আপনার আলোচনা প্রসঙ্গে একটা কথা মাথায় এলো যে জমির কথা বলছেন, এখানে ঠিক কি ধরনের জমি থাকা প্রয়োজন?
0: যে কোনো কৃষি জমি,
1: সেটা
0: অসুবিধা নেই,
1: নিচু বা জলা বা শালি এইরকম যে
0: কৃষি জমি, এগ্রিকালচার ল্যান্ড হলেই হবে। এবং আরো একটা মজার জিনিস, এখানে জমির কোনো সিলিং নেই, মানে আপনার মানে 100 শতক জমি থাকলেও হবে, আবার আপনার 100 শতক

0: জমি থাকলেও আপনি পাবেন,
1: মানে জমিটা শুধু নিজের নামে থাকতে
0: নিজের নামে
1: হবে
0: থাকতে
1: 2019-এর
0: হ্যাঁ
1: আগে।
0: মানে আমরা অনেক সময় বলি যে আপনার যদি রুমালের সাইজেও একটা আপনার কৃষি জমি থাকে, আপনার নামে যদি নথিভুক্ত থাকে, তাহলেও আপনি পিএম কিষানের বেনিফিট পেতে পারেন।
1: বাহ,
0: হ্যাঁ, তো সেটা তো সম্ভব নয়, মানে আমরা কথা চলে বলি, কিন্তু তার মানে যে আপনার কম বেশি কোনো ব্যাপার নেই। আরো একটা জিনিস, এই প্রকল্পে জমির আর্থিক সহায়তা সবার জন্য সমান, সবাই একই পরিমাণ সহায়তা পাবেন।
1: মানে কারো সামান্য জমি আছে, কারো প্রচুর জমি আছে,
0: সবার জন্য
1: কোন রকম,
0: না না সবার জন্য সমান।
1: বেশ, আরেকটা দেখা যায় যে আবেদনের সময় যে ব্যাংক অ্যাকাউন্ট, এখানে তো অনেকে কৃষক বন্ধুরা বলছেন যে ব্যাংক অ্যাকাউন্ট লেখার, যেহেতু টাকাটা তাদের অ্যাকাউন্টে ঢুকবে, সেই জন্য তারা একটা কনফিউশনে রয়েছেন যে ব্যাংক অ্যাকাউন্ট লেখার কোনো অপশন পাচ্ছেন না, সেক্ষেত্রে তাহলে কি কিভাবে কি হবে?
0: এই প্রকল্প যখন 2019-এ চালু হয়েছিল, তখন কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট লেখার জায়গা ছিল।
1: আচ্ছা,
0: এবং আমাদের পশ্চিমবঙ্গে 2021-এ যখন আমরা এই প্রকল্পের মধ্যে ঢুকি, তখনও ব্যাংক অ্যাকাউন্ট দেওয়ার জায়গা ছিল, এবং প্রথম তিনটে কিস্তির টাকা পশ্চিমবঙ্গের যারা বেনিফিশিয়ারি তারা ব্যাংক অ্যাকাউন্ট হিসেবেই পেয়েছেন, মানে যে ব্যাংক অ্যাকাউন্ট আপনারা দিয়েছিলেন সেই ব্যাংক অ্যাকাউন্টেই টাকা পেয়েছেন। কিন্তু ভবিষ্যতে দেখা গেল যে এতে অনেক রকম ম্যানিপুলেশন হওয়ার সম্ভাবনা আছে।
1: আচ্ছা,
0: মানে ধরুন এই পোর্টালের মধ্যে আমার, আমি কৃষক, আমার ব্যাংক অ্যাকাউন্টের জায়গায় আমি আপনার অ্যাকাউন্ট নাম্বার যদি লিখে দিই, সেটা ভেরিফিকেশন করার জায়গা নেই, বা অ্যাকাউন্ট নাম্বারে একটা ডিজিট ভুল হয়ে গেল, ভুল করে হয়ে গেল, তাহলে সেটা তো অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট হতে পারে। এই কারণেই টোটাল সিস্টেমটাকে ডিসেবল করে দিয়ে আধার ব্রিজ পেমেন্ট সিস্টেম, মানে আধারে আপনার কিছু করার নেই, আপনি যে আপনার ব্যক্তি, আপনার আধার হচ্ছে আপনার আইরিস দিয়ে, চোখের মনির ছাপ নেওয়া হচ্ছে, আপনার হাতের ছাপ নেওয়া হচ্ছে, তার মানে আপনি যে ব্যক্তি তাই ব্যক্তির আধার। আধার ব্রিজ পেমেন্ট সিস্টেম মানে আপনি, আমি আগেও বলেছি যে আপনি যে ব্যাংক অ্যাকাউন্টে আপনার আধার নাম্বার সর্বশেষ সংযুক্তি করছেন সেই অ্যাকাউন্টটাকে ডিবিটি, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, এখানে মাঝের কোনো জায়গা নেই, কারো কোনো জায়গা নেই যে আপনার সঙ্গে কেউ আপনাকে কোনো কথা বলবে, তার কোনো জায়গা নেই। ওই জন্যই বলেছি যে আপনার একদম রেজিস্ট্রেশন থেকে টাকা পাওয়া টোটালটাই অনলাইন সিস্টেম, কোথাও মানুষের এখানে ইন্টারফেয়ারেন্স থাকবে না। আধার বিজ পেমেন্ট সিস্টেমে আপনি টাকা পাবেন, অথবা আমরা অ্যাকাউন্ট ডিটেলস আমাদের কাছে নেই, আপনার কোথায় অ্যাকাউন্ট, কোন ব্যাংকে আপনি পান আমরা কিছুই জানবো না। আপনার আধারের সঙ্গে যে ব্যাংকে আপনি করবেন সেই ব্যাংকে অটোমেটিক,
1: আধারের সঙ্গে বোধহয় মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকা বাধ্যতা,
0: না আপনি তাহলে খবর পাবেন না। না, মোবাইল নাম্বার যেটা হয়েছে অনেক জায়গাতেই, যখন 2021 সালে আমাদের রাজ্যে শুরু হয়েছে, তো তখন দেখা গেছে যে তখন হয়তো বা কিছুটা মোবাইলের এত, এখন যেরকম ব্যবহার হয়েছে সেরকম নেই। হ্যাঁ, তো একটা মোবাইল নাম্বার দিয়ে, মানে একটা বাড়ির হয়তো 5 জন 7 জন, একই পাড়ার 7 জন 8 জন, কেউ হয়তো একজনের নাম্বার দিয়েছেন করে করেছেন, কিন্তু যেহেতু এখন আধার সংযুক্তিকরণ হয়েছে এবং ইকোআইসি করতে হচ্ছে, এবং ইকোআইসি করলে আপনাকে মোবাইল অ্যাপে যদি লগ ইন করতে হয় তাহলে একটাই ইউনিক মোবাইল নাম্বার লাগবে। অতএব গত বছর থেকে 2025 সাল থেকে, 25-এর এপ্রিল থেকে ইউনিক মোবাইল নাম্বার এটা ম্যান্ডেটারি হয়ে গেছে, মানে একজন বেনিফিশিয়ারির একটাই মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বার দ্বিতীয় কারো থাকবে না। তো এরকম যদি দেখা গেছে যে একটা মোবাইল নাম্বার নিয়ে 3 জন বেনিফিশিয়ারি আছে, তাহলে প্রথমে যিনি ইকোআইসি করবেন তারটা হয়ে যাবে, বাকি 2 জনের আর হবে না। ততই মোবাইল নাম্বার আবশ্যক। এবং এরকম বেশ কিছু আমাদের উপভোক্তা আছেন যারা মোবাইল নাম্বার ইউনিক নয়, তো আপনাদের একটাই অনুরোধ করব কৃষক ভাইদের মাদের, আপনাদের পিএম কিষাণ মোবাইল অ্যাপে গিয়ে পিএ বা আমরা পোর্টালে গিয়ে আপডেট মোবাইল নাম্বার বলে একটা অপশন আছে, মানে আমরা রাজ্য সরকারের আধিকারিকরা, মানে আপনার ব্লকের আধিকারিক, তিনি আপনার মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন না, সুযোগ নেই। আপনার মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে, আপডেট করতে হলে আপনাকেই করতে হবে, এবং সেটা পোর্টালে আপনাকেই এম্পাওয়ার করেছে, আপনার হয়ে আমি করতে পারবো না, কারণ তাতেও কিন্তু কোনো জায়গায় কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। অতএব আপনাদের অনুরোধ করব, যাদের যাদের এখন ইউনিক মোবাইল নাম্বার নেই, মানে আপনার নিজস্ব মোবাইল নাম্বার দিয়ে একজন বেনিফিশিয়ারির সঙ্গে সংযুক্তিকরণ যদি না থাকে, তাহলে আপনাদের ওই পিএম কিষাণ পোর্টালে গিয়ে ফার্মার্স কর্নারে যেখানে আপডেট মোবাইল নাম্বার আছে অপশন, সেখানে গিয়ে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা আপডেট করে নিন। 2-3 দিনের মধ্যে অটোমেটিক এই মোবাইল নাম্বার আপনার যে রেজিস্ট্রেশন আছে তার সঙ্গে লিঙ্কড হয়ে যাবে।
1: আচ্ছা ডক্টর ঘোষ, আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে, সব শেষের দিকে

0: একটু জানতে চাইবো যে খুব সাম্প্রতিক আমাদের কৃষক বন্ধুদের, আমি যখন একটু গ্রামের দিকে কয়েকজন কৃষক বন্ধুর সঙ্গে কথা হয়েছে, তারা বলছেন যে আমায় গত কিস্তিতেও পর্যন্ত টাকা পেয়েছেন কিন্তু এখনো পাননি কোনো একটা অজানা কারণে। এমন হচ্ছে কেন? আর যদি কোনো কৃষক বন্ধু তার এই যে টাকা পাওয়ার বা সুবিধা পাওয়ার ব্যাপারটা নিরবচ্ছিন্নভাবে পেতে চান, তার জন্য কী করতে হবে?
1: দেখুন, অনেকগুলো জিনিসের সাথে এর টাকা আপনি যদি না পান তার সংযুক্তিকরণ থাকতে পারে, এবং অনেকগুলো দপ্তরের পোর্টালের সাথে পিএম কিষাণ পোর্টাল সংযুক্ত হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গেই প্রায় 1,60,000 মতো এরকম আমাদের উপভোক্তাকে আমরা দেখতে পেয়েছি, যাদের ফ্যামিলিতে এক বা একাধিক লোক এই পিএম কিষাণের উপভোক্তা পাচ্ছেন। এই লিস্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের দিয়েছিল পোর্টালে। তো এর সবাই যে তার মধ্যে যে স্বামী স্ত্রী বা একই পরিবারের পাচ্ছেন তার নয়। হ্যাঁ, কারণ রেশন কার্ডে আমাদের পশ্চিমবঙ্গে একটা মজার ব্যাপার কি, যে আমি পরিবারে হয়তো একজন কর্তা আছেন, তার 3 ছেলে আছেন যারা হয়তো 50 বছরের বেশি বয়স, তাহলে কর্তাও পাবেন, 3 ছেলেও পাবেন সবার নামে যদি জমি থাকে। পিএম কিষাণের যে ফ্যামিলি কনসেপ্ট, হ্যাঁ, তার থেকে যদি আমরা দেখি তাহলে ওই 4 জনই পাবেন। কিন্তু আমাদের পশ্চিমে তারা হয়তো একই বাড়িতে থাকেন এবং একটাই রেশন কার্ড নাম্বার। তো যখন সিস্টেম আপনাকে ধরছে, দেখা যাচ্ছে একটা রেশন কার্ডের এগেনস্টে 4টে বেনিফিশিয়ারি আছে, তো 4 জনকেই এখানে সাসপেক্টেড ক্যাটাগরি হিসাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আপনাদের কি পরিবারের রিলেশন, কার সঙ্গে কার, এটা দেওয়ার জায়গা দিয়েছিল। আমরা এই 1,60,000 মধ্যে প্রায় 1,57,000 রাজ্য সরকার সমস্ত এই যা কার সঙ্গে কি কার সম্পর্ক সেটা আমরা করে দিয়েছি। তো এইটা একটা কারণ ছিল। আরও একটা সাসপেক্টেড ক্যাটাগরি আরও বেশ কিছু আছে এই ক্ষেত্রে, যাদের দেখা যাচ্ছে 1-2-2019 পরে জমি দেখাচ্ছে। তো এইসব কারণে আপনাদের অনুরোধ করব, আপনারা কৃষি দপ্তর, ব্লকের যে কৃষি দপ্তর আছে সেখানে যান, সেখানে জেনে নিন কী জন্য পাচ্ছেন না, এবং যা করতে বলবে কিছু কিছু জিনিস বেনিফিশিয়ারিকে নিজেকেই করতে হবে, সেটা আপনারা করবেন। আর একটা জিনিস, ইউপিআই অ্যাকাউন্ট যদি খোলেন, সেটা টাকা পাওয়া যখন ইনস্টলমেন্ট রিলিজ হলো তার পরে পরেই করবেন, মানে নতুন টাকা দেওয়ার যখন সম্ভাবনা শুরু হয়েছে সেই সময় করবেন না, তাহলে আপনার টাকা বন্ধ হবে। তো এই কথাগুলো মেনে চলুন, তাহলেই হবে।
0: বেশ, আমাদের সময় একেবারেই শেষ। আজকের আমরা আলোচনা করছিলাম প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পের রূপায়ণ, আর এ বিষয়ে বিস্তারিত জানালেন ডক্টর কৌশিক ঘোষ, সহকারী রাজ্য নোডাল অফিসার, পিএম কিষাণ ও যুগ্ম কৃষি অধিকর্তা ব্যক্তিগত হেডকোয়ার্টার্স কৃষি দপ্তর। ডক্টর ঘোষ, আপনাকে অশেষ ধন্যবাদ আজকের এত সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য। আজকের মতো আপনাকে নমস্কার জানাই।
1: নমস্কার।
0: আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন, নমস্কার।
2: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আপনাদের ভগিনী স্বাগতা মণ্ডল মল্লিক উপস্থিত হয়ে গেছি আজও একটি নতুন বিষয় নিয়ে কথা বলবো বলে। এবং আজকের বিষয়টি বোধহয় একেবারেই নতুন এবং এই ধরনের আলোচনা খুব একটা হয়েছে বলে আমার মনে হয় না। আসলে আমাদের এই যে দেশ ভারতবর্ষ সুবিশাল দেশ, এবং তার পাশাপাশি কিন্তু বন্য প্রাণী যেমন আমাদের দেশে রয়েছে, বনাঞ্চল যেমন রয়েছে, সঙ্গে সঙ্গে রয়েছে আমাদের সমৃদ্ধ গৃহপালিত পশু, এবং এই যে প্রাণী সম্পদ, এই প্রাণী সম্পদের সঙ্গে কিন্তু মানব জীবন, মানব সম্পদও কিন্তু ওতপ্রোতভাবে যুক্ত রয়েছে। সেই ক্ষেত্রে কথা আসেই যে প্রাণী কল্যাণ এবং মানব কল্যাণ কি একে অপরের পরিপূরক? কথা বলবো আজকে এই বিষয় নিয়েই, কথা বলবো ভারত সরকারের প্রাণী কল্যাণ প্রকল্প। আমার সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপ অধিকর্তা গবেষণা ডক্টর নীলেন্দু জ্যোতি মৈত্র। ডক্টর মৈত্র, আপনাকে আমাদের আকাশবাণী স্টুডিওতে স্বাগত জানাই।
3: ধন্যবাদ
2: ডক্টর মৈত্র। আমি যেমন বলছিলাম যে সত্যি তো আমাদের এই দেশ বিশাল বড় দেশ এবং এখানে অপ্রতুল প্রাণী সম্পদ রয়েছে। তো ভারত সরকারের যে প্রাণী কল্যাণ প্রকল্পটি রয়েছে, সেই প্রকল্পটি আসলে কি, আমরা কি বুঝি?
3: খুব ভালো একটা প্রশ্ন, এবং আমিও বিগত কয়েক বছর ধরেই বিভিন্ন প্রোগ্রাম আপনাদের এই স্টুডিওতে করছি। আমার ক্ষেত্রেও মনে হয়েছে এটা একটা নতুন প্রোগ্রাম, নতুন একটা আঙ্গিকে চিন্তা ভাবনা করা হয়েছে। এবং সেক্ষেত্রে উপস্থিত যারা শ্রোতা বন্ধু আছেন তাদের সকলকে শ্রদ্ধা নমস্কার এবং আন্তরিক অভিনন্দন জানাই। প্রশ্ন যেটা হলো যে ভারত সরকারের যে প্রাণী কল্যাণ প্রকল্প নিয়ে আপনি আলোচনা করার জন্য আজকে বলেছেন, প্রাণী

0: আসলে ভারত সরকারের তথা বিভিন্ন রাজ্য সরকারেরও একটা গুরুত্বপূর্ণ সামাজিক এবং নৈতিক দায়িত্ব। এবং বলা ভালো, আমরা সকলেই জানি যে একদম প্রাগ ঐতিহাসিক যুগ থেকে প্রাণীর সঙ্গে মানুষের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। আপনি শুরুতেই যেটা বলেছেন যে মানব কল্যাণ এবং প্রাণী কল্যাণ একে অপরের পরিপূরক, এবং আমরা দেখে এসেছি বিভিন্ন জায়গা থেকেই পড়ে পড়াশোনা করে জেনেছি যে ভারত আদিম যুগে মানুষরা পশুর বন্য প্রাণীর মাংস খেত, পরবর্তী ক্ষেত্রে সেখান থেকে তাদের ছাল চামড়া নিয়ে তাদের পরিধান অর্থাৎ বিভিন্ন ধরনের যে পোশাক তৈরি করত, পরবর্তী ক্ষেত্রে সেখানে বিভিন্ন প্রাণীদের নিয়ে গাড়ি থেকে শুরু করে মাল বহানোর জন্য ব্যবহার করেছে। অর্থাৎ মানুষ এবং প্রাণীর মধ্যে একটা সম্পর্ক কিন্তু সেই আদিম যুগ থেকে হাজার হাজার বছর থেকে রয়েছে। তো আজকে আমরা এই প্রাণী কল্যাণ নিয়ে আলোচনাটা শুরু করলাম কেন, এটা দেখা গিয়েছে যে সংবিধানের যে বিভিন্ন অনুচ্ছেদ আছে তার মধ্যে 48 এবং 51 গ যে অনুচ্ছেদ, সেখানে কিন্তু খুব স্পষ্টভাবে এটা উল্লেখ করা আছে যে প্রাণীদের যত্ন, তাদের কল্যাণ, সংরক্ষণ এবং নিষ্ঠুরতা বিহীন আচরণের জন্য কিন্তু আমাদের প্রত্যেক মানব জাতিকে পদক্ষেপ নেওয়া উচিত। এবং এই অনুসারে ভারত সরকার বিভিন্ন রাজ্য সরকারের যারা আধিকারিক আছেন, বিভিন্ন রাজ্যে যারা সরকার পরিচালনা করেন, তাদের সঙ্গে আলোচনা করে প্রাণী কল্যাণের উপর বিভিন্ন প্রকল্প তারা নিয়ে এসেছেন। এবং শুধু তাই না, অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়া, যেটাকে সংক্ষেপে বলা হয় AWBI, যেটা প্রাণীদের কল্যাণ সাধনের জন্য তৈরি হয়েছে, সেটা 1962 সালে চেন্নাইয়ে প্রতিষ্ঠিত হয়। তো এই সমস্ত বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ভারত সরকার কিন্তু চেষ্টা করে যাচ্ছেন যে তাদের সামাজিক এবং নৈতিক দায়িত্ব পালন করার জন্য প্রাণী কল্যাণের উপর।
1: তো এখান থেকে পরের প্রশ্ন যেটি আমার, সেটি হলো যে এই যে প্রকল্পের আওতায় কি কি আইনগত কাঠামো আছে, সেটাও যদি একটু জানান আমাদের।
0: ঠিক, দেখুন এই প্রকল্প, প্রাণী কল্যাণ প্রকল্পের মূল উদ্দেশ্যটা কি সেটা আমাদের একটু বুঝে নেওয়া দরকার। যে প্রাণীদের প্রতি যদি আমরা চেষ্টা করব যে মানবিক আচরণ এবং তাদেরকে একটু করুণাবোধ দৃষ্টি দিয়ে দেখতে,
1: ঠিক,
0: এটা কিন্তু একটা সহমর্মিতার দিকে দেখা, প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা রোধ করা, আহত এবং অসুস্থ বা যেগুলো অবলা প্রাণী তাদের চিকিৎসা এবং পুনর্বাসন করা, পশু আশ্রয় কেন্দ্র বা গৌরক্ষা কেন্দ্র যেগুলো আছে, পশু উদ্ধার কেন্দ্রের সেগুলোকে উন্নয়ন করা, এবং সর্বোপরি প্রাণী সম্পদ ও কৃষির সঙ্গে যুক্ত গ্রামীণ জীবিকার একটা উন্নতি সাধন করা, এগুলো কিন্তু মূল উদ্দেশ্য প্রাণী কল্যাণের প্রকল্পের। এবং এই প্রকল্পটাকে রূপায়ণ করার জন্য বিভিন্ন লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্থাৎ আইনগত কাঠামো সরকার তৈরি করেছেন, যেমন দ্য প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমেলস অ্যাক্ট 1960 সালে তৈরি হয়েছিল, যে প্রাণীর প্রতি নিষ্ঠুরতার রোধের একটা মূল আইন। আরও হয়েছে যে দ্য পারফর্মিং অ্যানিমেলস রেজিস্ট্রেশন রুলস 2001, অর্থাৎ প্রদর্শন বা সার্কাসে যে সমস্ত প্রাণী ব্যবহৃত হয় তাদের ক্ষেত্রেও একটা নিয়ন্ত্রণ বিধি সরকার তৈরি করেছেন। ট্রান্সপোর্ট অফ অ্যানিমেলস রুলস, যেটা অ্যামেন্ডেড হয়েছে 2020 সালে, যে প্রাণী পরিবহনের সময় নির্দিষ্ট কিছু শর্ত এবং মানদণ্ড আছে, কারণ প্রাণীদের মাধ্যমেই তো বিভিন্ন জিনিসপত্র পরিবহনের করানো হয়, তো তার একটা নির্দিষ্ট মানদণ্ড রূপায়ণ করা, এবং অ্যানিমেল বার্থ কন্ট্রোল বিশেষ করে কুকুরের ক্ষেত্রে সেই অ্যাক্টও তৈরি হয়েছে, এবং যেটা অ্যামেন্ডেড হয়েছে 2023 সালে, বিশেষ করে যেগুলো পথ কুকুর আছে তার সংখ্যা নিয়ন্ত্রণ করা এবং রেবিস প্রতিরোধ করা। এই যে বিভিন্ন ধরনের যে লিগ্যাল ফ্রেমওয়ার্ক যেটা তৈরি করা হয়েছে সেটা কিন্তু এই প্রাণী কল্যাণ প্রকল্পের আওতায় আসে।
1: বেশ, তো এই যে আওতাধীন প্রধান প্রকল্পগুলো রয়েছে, সেই প্রকল্পগুলো যদি একটু বিস্তারিত আমাদের বলেন।
0: হ্যাঁ, এখন আলোচনার বিষয় হচ্ছে যে এই যে প্রাণী কল্যাণ নিয়ে আমরা আলোচনা করছি, কিন্তু এর এগেনস্টে ভারত সরকার এবং বিভিন্ন রাজ্য সরকারের কি কি প্রকল্প, প্রধান প্রকল্প আছে, এগুলো আমাদের একটু জেনে নেওয়া দরকার।
1: ঠিক,
0: আমি প্রথমেই বলেছি যে অ্যানিমেল বার্থ কন্ট্রোল প্রোগ্রাম অর্থাৎ ABC প্রোগ্রাম যাকে বলা হয়, এই প্রোগ্রাম একটা অন্যতম প্রধান প্রকল্প, যার মাধ্যমে পথ কুকুর, যেগুলো পথ কুকুর আছে তার সংখ্যা মানবিকভাবে নিয়ন্ত্রণ করা, মানে খুব নিষ্ঠুরতার সঙ্গে না, মানবিকভাবে তার সংখ্যা নিয়ন্ত্রণ করা, সেগুলোকে স্টেরিলাইজেশন অর্থাৎ নির্বীজীকরণ বা রেবিস টিকাদান, এগুলো আমাদের করা দরকার। বিভিন্ন পৌরসভা বা যেগুলো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আছে তাদের মাধ্যমে এই প্রকল্পটাকে।

0: পায়িত করা, তো এটা অন্যতম একটা প্রকল্প, যে অ্যানিমেল বার্থ কন্ট্রোল বা ABC প্রোগ্রাম। দ্বিতীয় প্রকল্প হিসাবে আমরা ধরতে পারি যে গোশালা ডেভেলপমেন্ট স্কিম, অর্থাৎ অনেক গবাদি পশু আছে যারা কিন্তু আশ্রয়হীন এবং যেগুলো রাস্তায় ঘুরে বেড়ায়, ঠিকমতো করে খেতে পায় না, তাদের জন্য, আশ্রয়হীন গবাদি পশুদের জন্য গোশালা নির্মাণ করা, এটাও একটা কিন্তু প্রকল্প ভারত সরকার এবং বিভিন্ন রাজ্য সরকারের সঙ্গে একসঙ্গে এই রূপায়িত হচ্ছে। এবং সেই সমস্ত পশুদের খাদ্য, পানীয় জল, চিকিৎসা, কিছুটা হলো বিশ্রামের ব্যবস্থা করা, এবং এক্ষেত্রেও পঞ্চায়েত বা NGO যারা আছে তাদের সঙ্গে নিয়ে এই কাজটা করা যেতে পারে। তৃতীয় প্রকল্প হিসাবে আমরা স্কিম ফর অ্যানিমেল অ্যাম্বুলেন্স অ্যান্ড রেস্কিউ, এটাও একটা কিন্তু প্রকল্প আছে, যার মাধ্যমে বিভিন্ন যে মোবাইল ভেটেনারি ইউনিটস MVU বা মোবাইল ভেটেনারি ক্লিনিক্স রাজ্য সরকার তথা ভারত সরকারের বিভিন্ন জায়গাতে যেগুলো এস্টাবলিশড হয়েছে, তাদের মাধ্যমে দুর্ঘটনাগ্রস্ত বা আহত প্রাণীদের উদ্ধার এবং চিকিৎসা করা, এটাও একটা স্কিম রয়েছে।
1: সেক্ষেত্রে আমার একটা প্রশ্ন, যে ধরুন অনেক সময়ই দেখা যাচ্ছে যে রাস্তাঘাটে একটি কুকুর হয়তো কেউ মেরেছে বা কোনো কারণে সে অসুস্থ হয়ে পড়েছে, আমি চোখে দেখছি কিন্তু আমি ঠিক জানি না তাকে কিভাবে আমি সাহায্য করব, সেক্ষেত্রে কোথায় আমরা যেতে পারি?
0: দেখুন, এর জন্য তো আমাদের রাজ্যের বিভিন্ন যে প্রাণী সম্পদ দপ্তরের যে বিভিন্ন চিকিৎসা কেন্দ্র আছে সেখানে যোগাযোগ করা যেতে পারে। আমাদের যে পশ্চিমবঙ্গ প্রাণী এবং মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের যে ভেটেনারি ক্লিনিক্স আছে সেখানেও যোগাযোগ করে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা যেতে পারে। এবং সর্বোপরি যারা স্থানীয় প্রশাসন আছেন তাদের সঙ্গে যোগাযোগ করে, রাজ্যভিত্তিক কিন্তু মোবাইল অ্যাম্বুলেন্স পরিষেবাও আছে, সেই অ্যাম্বুলেন্সে তাদেরকে নিয়ে এসে আইদার বিভিন্ন ক্লিনিক্স, মোবাইল ভেটেনারি ক্লিনিক্স হোক, রাজ্য সরকারের যে পশ্চিমবঙ্গ সরকারের ARD ডিপার্টমেন্টের যে বিভিন্ন ক্লিনিক্স রয়েছে, আমাদের বিশ্ববিদ্যালয়ের যে ক্লিনিক্স রয়েছে সেখানেও কিন্তু তাদের সুচিকিৎসা করানোর একটা ব্যবস্থা করা যেতে পারে।
1: গ্রামের দিকে যদি হয় তাহলে
0: গ্রামের দিকেও যে বিভিন্ন ব্লকে সেখানে পশু চিকিৎসা কেন্দ্র রয়েছে, ওখানকার কাছাকাছি যারা ভেটেনারি সার্জন, অর্থাৎ ব্লক ভেটেনারি সার্জন যারা থাকেন, BLDO যারা আছেন, ব্লক লাইভস্টক ডেভেলপমেন্ট অফিসার, তাদের মাধ্যমেও কিন্তু সুচিকিৎসার ব্যবস্থা করা যেতে পারে। প্রসঙ্গে ফিরে আসি, যে স্কিমের কথা আলোচনা করছিলাম, আরও একটা প্রকল্প আমরা দেখতে পাই যে ভারত সরকারের রয়েছে, যে অ্যাওয়ারনেস অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম, অর্থাৎ এটা আমাদের কিন্তু একটা খুব উল্লেখযোগ্য দিক, যে স্কুল কলেজ এবং সমাজে প্রাণীদের নিয়ে আলোচনা করা, প্রাণীদের নিয়ে কিছুটা হলেও পড়ানো, সেখানে কিছুটা একটা হিউম্যানি টাচ, অর্থাৎ মানবিক একটা দৃষ্টিভঙ্গি রেখে তাদের উপর ব্যবহার করা, এগুলো নিয়েও কিন্তু একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করানো যেতে পারে বা করানো হয়। ন্যাশনাল প্রোগ্রাম ফর ডেয়ারি অ্যান্ড লাইফ স্টক ওয়েলফেয়ার, এটাও কিন্তু বিভিন্ন প্রকল্পের মাধ্যমে রূপায়িত হচ্ছে, যাতে করে প্রাণীদের ক্ষেত্রে আমরা কিছুটা মানবিক দিক দেখে তাদেরকে উন্নতি সাধন করতে পারি, দুর্ঘটনাগ্রস্ত কোনো প্রাণীকে চিকিৎসা করাতে পারি, বা আশ্রয়হীন কোনো প্রাণীকে আমরা আশ্রয় দিতে পারি, বা যারা ঠিকমতো করে খেতে পায় না, জল পায় না, তাদের ক্ষেত্রেও কিছু একটা ব্যবস্থা করা, এগুলো কিন্তু বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা দেখতে পাই, করি। এবং এর জন্য ভারত সরকারের যে, ভারত সরকারের অধীনে মিনিস্ট্রি অফ ফিশারিজ, অ্যানিমেল হাজবেন্ড্রি এবং ডেয়ারিং এর অধীনে বিভিন্ন যে প্রকল্প সেগুলো কিন্তু রূপায়িত হচ্ছে, তার জন্য স্টেট অ্যানিমেল ওয়েলফেয়ার বোর্ড, রেজিস্টার্ড NGO যেগুলো আছে, অ্যানিমেল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়া, এরা কিন্তু যৌথভাবে কাজ করছে, বিভিন্ন NGO আছেন, তারাও কিন্তু এই প্রাণীদের সুচিকিৎসা করা, তাদের খাদ্যের ব্যবস্থা করা, এগুলো নিয়ে কিন্তু কাজ করছেন।
1: তো এবারে আসি যে সরকারের যে বিশেষ প্রাণী কল্যাণ উদ্যোগগুলো রয়েছে সেই সম্পর্কে যদি কিছু তথ্য আমাদেরকে দেন।
0: হ্যাঁ, এতক্ষণ আমরা যেগুলো আলোচনা করলাম এই উদ্যোগগুলো তো আমাদের ভারত সরকারের তথা রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পাধীন রয়েছে, তাছাড়াও আমরা দেখি যে প্রাণী পালনের ক্ষেত্রে বা প্রাণী কল্যাণের ক্ষেত্রে ভারত সরকার আরও কিছু কিছু তারা মিশন মোড অ্যাপ্রোচ তারা নিয়েছেন। যেমন আমরা ধরে রাখতে পারি বা দেখতে পাই যে রাষ্ট্রীয় গোকুল মিশন যোজনা, এটা কিন্তু চালু হয়েছে, এবং রাষ্ট্রীয় গোকুল মিশন যোজনা, যেটাকে সংক্ষেপে RGM বলা হয়, এখানে কিন্তু আমাদের যেগুলো দেশীয় গাভী বা আমাদের যেগুলো দেশীয় প্রজাতির তাদের প্রজনন শক্তি কিভাবে বৃদ্ধি করানো যায়, সেগুলোকে সংরক্ষণ কিভাবে করানো হয়,
1: এটা গবাদি পশুর
0: ক্ষেত্রে, গৃহপালিত পশুর ক্ষেত্রে, তো এবং সেক্ষেত্রে

তাদের উৎপাদনশীলতা কিভাবে বৃদ্ধি করানো যায় এগুলো নিয়ে কিন্তু বিশেষ স্কিম তৈরি করা হয়, যেগুলো রাজ্য সরকারের যে অ্যানিমেল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট রয়েছে তাদের মাধ্যমে এগুলো কিন্তু রূপায়িত হচ্ছে। তো এগুলো নিয়ে কিন্তু আমাদের যারা চাষি ভাই যারা আছেন, তা রাষ্ট্রীয় গোকুল মিশন যোজনার বিভিন্ন যে প্রকল্পের সুযোগ সুবিধা আছে সেগুলো কিন্তু তারা কাজে লাগাতে পারেন। আরও যেমন

0: নিয়ে করেছেন, যে আমাদের পোলট্রি বলুন, ছাগল বলুন, ভেড়া বলুন, শুকর বলুন, এই যে ছোট যে প্রাণী যেগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে বিভিন্ন এন্টারপ্রেনিওরশিপ ডেভেলপমেন্ট করা, অর্থাৎ উদ্যোগপতি তৈরি করা। যারা এখনো পর্যন্ত বেকার যুবক যুবতী আছেন তারা কিন্তু এই ন্যাশনাল লাইভস্টক মিশনের প্রোগ্রামের মাধ্যমে তারা নিজেরা কিন্তু উদ্যোগপতি হিসাবে চিহ্নিত হতে পারেন।
1: মানে সেখানে কি তাহলে ট্রেনিং দিয়ে তাদেরকে,
0: সেখানে একটা নির্দিষ্ট স্কিম আছে এবং সেই স্কিমে সরকারের 50% মতো সাবসিডি আছে, তো এই সাবসিডিকে কাজে লাগিয়ে তাদের নিজস্ব কিছু যে সম্পদ রয়েছে সেটাকে কাজে লাগিয়ে তারা বড় আকারের কিন্তু এন্টারপ্রেনিওরশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম নিতে পারেন। তার জন্য আমাদের রাজ্য সরকারের যে এআরডি ডিপার্টমেন্টের মাধ্যমে এই প্রজেক্টগুলো সাবমিট হয়, তার নির্দিষ্ট কিছু রূপরেখা আছে, সেগুলোকে পালন করলে এই স্কিমের আন্ডারে, এই স্কিমের মধ্যে কিন্তু অনেক বেকার যুবক যুবতী তারা উদ্যোগপতি হিসেবে চিহ্নিত হতে পারেন। এবং আমাদের পশ্চিমবঙ্গেও দেখা গিয়েছে যে অনেক বেকার যুবক যুবতী আছেন যারা বিভিন্ন জেলাতে, পুরুলিয়া থেকে শুরু করে মালদা এবং বিভিন্ন জেলাতে, তারা কিন্তু এই স্কিমের আন্ডারে কাজ করছেন এবং এক একজন কিন্তু বড় এক এক উদ্যোগপতি হিসেবে চিহ্নিত হয়েছেন। এটা একটা ভালো দিক, যেখানে প্রশিক্ষণ থেকে শুরু করে, সেখানে ভ্যালু অ্যাডিশন থেকে শুরু করে, বিজ্ঞান ভিত্তিক প্রতিপালন থেকে শুরু করে সমস্ত দিকটাই কিন্তু দেখা হয়। এই লাইফস্টক মিশনের আন্ডারে তারা কাজ করতে পারেন। আরও কিছু কিছু বিশেষ প্রোগ্রাম আছে, যেমন জাতীয় পশু রোগ নিয়ন্ত্রণ প্রোগ্রাম, সেটা কি হতে পারে, যেটাকে ইংরেজিতে বলা হয় ন্যাশনাল অ্যানিমেল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম বা NADPCP। তো এই যে জাতীয় রোগ হিসাবে আমরা দেখি যে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, যেটাকে বলা হয় এসো বা খুড়াই, গবাদি পশুর ক্ষেত্রে বা যেগুলো খুর চেরা যে প্রাণী যেগুলো আছে সেই সমস্ত প্রাণীর ক্ষেত্রে এই ফুট অ্যান্ড মাউথ ডিজিজ প্রচন্ডভাবে ক্ষতি করে।
1: এটা একটা ভাইরাস,
0: প্রায়শই দেখা যায়, এটা একটা ভাইরাল ঘটিত রোগ এবং এই রোগ যদি একবার ছড়িয়ে পড়ে তাহলে গবাদি পশুর কিন্তু উৎপাদনশীলতা, সেটা হতে পারে দুধ, হতে পারে মাংস বা হতে পারে পশম, যাই হোক না কেন, সব দিক থেকেই কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়। এই ধরনের রোগকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি তার একটা প্রোগ্রাম ভারত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। ব্রুসেলোসিস বলে একটা রোগ আছে যেটা জুনোটিক ডিজিজ, অর্থাৎ প্রাণী থেকে মানুষে ছড়িয়ে পড়তে পারে, তো এই ব্রুসেলোসিস কন্ট্রোল তারও কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে, বিভিন্ন টিকা প্রদান, তার নজরদারি অর্থাৎ তার সার্ভাইল্যান্স, বা যে সমস্ত ল্যাবগুলোতে ব্রুসেলোসিস বা FMD-র কাজ হয় সেই ল্যাবগুলোকে আরও ক্ষমতা সম্পন্ন করা, আরও সেগুলোকে কি বলবো, আরও সাইন্টিফিক ওয়েতে তারা কাজ করতে পারেন সেই দিকে দেখা, অর্থাৎ এই ধরনের যে প্রকল্প রয়েছে ন্যাশনাল অ্যানিমেল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, এগুলো কিন্তু ভারত সরকার বিভিন্ন রাজ্য সরকারের সঙ্গে একসঙ্গে কিন্তু কাজ করে চলছেন। আরও যে বিশেষ প্রোগ্রাম বলতে আমরা বুঝি যে জাতীয় দুগ্ধ উন্নয়ন কর্মসূচি বা ন্যাশনাল ডেয়ারি প্ল্যান, ন্যাশনাল প্রোগ্রাম ফর ডেয়ারি ডেভেলপমেন্ট, তো এই ধরনের যে প্রোগ্রামগুলো ভারত সরকার থেকে নেওয়া হয়েছে সেখানে গবাদি পশুর শুধু দুগ্ধ উৎপাদনশীলতা বৃদ্ধি না, তার সঙ্গে কিন্তু ভ্যালু অ্যাডিশন, অর্থাৎ শুধু দুধ না, দুধের সঙ্গে আমরা কিভাবে তাকে ভ্যালু অ্যাডেড করে ঘি তৈরি করতে পারি, মাখন তৈরি করতে পারি, বিভিন্ন পণ্য তৈরি করতে পারি, এবং ভ্যালু অ্যাডিশন শুধু করা না, তার সংরক্ষণ করা, সংরক্ষণ করার পরে সেগুলোকে বাজারজাত করা, এই যে বিভিন্ন প্রোগ্রাম যেগুলো রয়েছে এই প্রোগ্রামগুলোর মাধ্যমে কিন্তু আমাদের যারা বেকার যুবক যুবতীরা আছেন, একদিকে যারা প্রাণী কল্যাণের দিকে নজর দিতে পারবেন, অন্যদিকে তাদের যে জীবন জীবিকা নির্বাহের জন্য যে ন্যূনতম চাহিদা যেগুলো দরকার, অর্থাৎ আর্থিক উন্নতি ঘটানোর যেগুলো দরকার, তারাও কিন্তু এই ধরনের মিশন মোড প্রোগ্রাম যেগুলো ভারত সরকারে রয়েছে সেগুলোতে আসতে পারেন এবং তার মাধ্যমে তারা কিন্তু জীবন জীবিকাও নির্বাহ করতে পারেন। আবার একটা প্রোগ্রাম আমরা দেখতে পাই যে অ্যানিমেল হাজবেন্ডারি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড বা ডেয়ারি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড। আমরা বিভিন্ন প্রকল্পের কথা বলি, গবাদি পশু প্রতিপালনের কথা বলি, বিজ্ঞান ভিত্তিক তাদেরকে প্রতিপালন করা, তাদেরকে যে দুধ হোক বা মাংস হোক বা ডিম হোক যাই হোক না কেন সেগুলোকে বাজারজাতকরণের কথা বলি, কিন্তু এই সমস্ত প্রোগ্রামগুলো করতে গেলে আমাদের যেটা দরকার একটা ভালো ইনফ্রাস্ট্রাকচার দরকার, এবং এই ইনফ্রাস্ট্রাকচার ছাড়া আমরা কিন্তু এই জিনিসগুলোকে করতে পারবো না। সেই ইনফ্রাস্ট্রাকচার কিভাবে হতে পারে? ইনফ্রাস্ট্রাকচার বাসস্থানের উন্নতি সাধনের মাধ্যমে হতে পারে, ইনফ্রাস্ট্রাকচার ভালো জলের ব্যবস্থার মাধ্যমে।

0: হতে পারে,
1: ঠিক
0: ইনফ্রাস্ট্রাকচার আমরা ভালো মার্কেটিং কমপ্লেক্স করার মাধ্যমে হতে পারে, বা ইনফ্রাস্ট্রাকচার আমাদের যে বিভিন্ন প্রসেসিং ইউনিট রয়েছে সেই প্রসেসিং ইউনিটের যে বিভিন্ন উপকরণ যেগুলো দরকার সেগুলোকে আরো বিজ্ঞান ভিত্তিক ভাবে নিয়ে আসা, সেগুলোকে দেখা, অর্থাৎ সামগ্রিকভাবে একটা ইনফ্রাস্ট্রাকচারকে যদি আমরা ডেভেলপ করতে পারি তাহলে কিন্তু তার প্রাণী পালনের মাধ্যমে আমরা যেমন প্রাণী সংরক্ষণ করতে পারবো, তাদের স্বাস্থ্যের দিকে নজর রাখতে পারবো, তাদের উপজাত যে দ্রব্য যেগুলো থাকবে সেগুলোকে ব্যবহার করে কিন্তু আমাদের যারা কৃষক পরিবার আছেন বা যারা বেকার যুবক যুবতীরা আছেন তারা কিন্তু আয়ের একটা মুখ দেখতে পারবেন। এই নিয়ে কিন্তু ভারত সরকার ডেয়ারি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড বা অ্যানিমেল হাজবেন্ডারি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড তারা তৈরি করেছেন এবং এই ফান্ডগুলো আমাদের যারা কৃষক পরিবার বা বেকার যুবক যুবতীরা আছেন তারা তাদের কাছাকাছি যে প্রাণী স্বাস্থ্য কেন্দ্র যেখানে আছে, আমি একটু আগেই বললাম যে ব্লক ভেটেনারি সার্জন বলুন বা ব্লক লাইফ ভেটেনারি লাইফ ডেভেলপ বিএলডিও ব্লক লাইফ স্টক ডেভেলপমেন্ট অফিসার এনাদের সঙ্গে যোগাযোগ করে এই যে উন্নতি সাধন উদ্দেশ্যে যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে এই প্রকল্পের আওতায় তারা আসতে পারেন, এখানে অ্যাপ্লাই করতে পারেন এবং তার সুযোগ সুবিধা নিতে পারেন। আরও কী কী বিশেষ প্রকল্প বলা যেতে পারে, যেমন লাইফ স্টক ইন্স্যুরেন্স, এটাও একটা কিন্তু ভারত সরকারের প্রকল্প। দেখা যায় যে বর্তমান দিনে প্রাকৃতিক দুর্যোগের কারণে হোক বা যে কোনো কারণের জন্যই হোক
1: সবসময় দেখছি
0: হতেই পারে, কখনো অনাবৃষ্টি কখনো অতিবৃষ্টি কখনো অতি ঝড়, এর মাধ্যমে অনেক গবাদি পশুর কিন্তু মৃত্যু সাধন ঘটে।
1: হ্যাঁ,
0: বিশেষ করে যেগুলো গ্রামাঞ্চলে দেখা যায় সেখানে কাঁচা বাড়ি কাঁচা গোয়াল ঘর সেগুলো পড়ে দেওয়াল ভেঙে সেগুলো অনেক গবাদি পশু মারা যায়, সেক্ষেত্রে কিন্তু সরকারের লাইফ স্টক ইন্স্যুরেন্স অর্থাৎ পশু বিমার একটা প্রকল্প কিন্তু আছে। এই পশু বিমা প্রকল্পের আওতায় যদি কৃষকরা তাদের যে গৃহপালিত পশুকে হোক সেটা বড় ফার্ম হতে পারে, হ্যাঁ বড় ফার্মের মধ্যে সেই ফার্মকে যদি সেই বিমার আওতায় আসে তাহলে দেখা যায় যে আপদকালীন যদি কোনো বিপদ ঘটে তাহলে সেখান থেকে কিন্তু ফার্মাররা বা কৃষক চাষিরা তাদের একটা ন্যূনতম প্রিমিয়ামের মাধ্যমে সেখান থেকে আপনার এই রিএম্বার্সমেন্টটা পেতে পারে। তো এটাও কিন্তু একটা বড় প্রকল্প বা বড় দিক যেগুলো নিয়ে কিন্তু আমাদের গ্রামাঞ্চলে যে কৃষক পরিবার যারা আছেন যারা এগুলো নিয়ে এখনো পর্যন্ত ভাবেননি তারা কাছাকাছি লাইফ স্টক ডেভেলপমেন্ট অফিসারের সঙ্গে যোগাযোগ করে তারা এগুলো করতে পারেন এবং এই সমস্ত আওতার সুযোগ সুবিধা নিতে পারেন। আর একটা নতুন যেটা শুরু হচ্ছে, নতুন বলা ভুল, এটা অনেকদিন ধরেই চলছে, যে আমাদের লাইফ স্টক সেন্সাস এবং তার স্ট্যাটিস্টিক কালেকশন, এটাও কিন্তু আমাদের একটা ভারত সরকারের অন্যতম দিক, যে আমাদের ভারতবর্ষ দেখা যায় যে দুগ্ধ উৎপাদনে আমরা প্রথম, আমাদের দেখা যায় যে আমরা ছাগলের যে মাংস উৎপাদনে আমরা পৃথিবীর মধ্যে হয়তো দ্বিতীয় বা তৃতীয়। তাহলে আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ সেন্সাস, আমাদের সেন্সাস থাকা দরকার যে কতগুলো গবাদি পশু আমাদের ভারতবর্ষে রয়েছে, তাদের সংখ্যা কত এবং সেই সংখ্যার ভিত্তিতে তারা উৎপাদনশীলতা কত। যদি এই স্ট্যাটিস্টিক্সটাকে মেনটেন না করা যায় দেখা যায় আমাদের ভারতবর্ষে বিশেষ করে গ্রামাঞ্চলে কিছু কিছু গবাদি পশু আছে যাদের উৎপাদনশীলতা অনেকটাই কম। আমরা চেষ্টা করব বিজ্ঞান ভিত্তিক কিছু উপায় ব্যবহার করে, সেটা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে হতে পারে, রাষ্ট্রীয় গোকুল মিশন বা লাইফ স্টক মিশনের মাধ্যমে, আমাদের যেগুলো গ্রামীণ অঞ্চলে যেগুলো গবাদি পশু আছে তাদের প্রজনন শক্তিকে বাড়িয়ে আমরা উন্নত প্রজাতির কোনো গবাদি পশু তৈরি করতে পারছি কিনা, দেশীয় গবাদি পশু, এবং যার মাধ্যমে তাদের উৎপাদনশীলতা বাড়বে এবং উৎপাদনশীলতা বাড়ার মাধ্যমে কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে অল্প সংখ্যক গবাদি পশু যদি পালন করে আমরা বেশি মাত্রায় যদি দুধ পাই, বেশি মাত্রায় যদি আমরা মাংস পাই বা আমরা সেক্ষেত্রে হাঁস মুরগির ক্ষেত্রে বেশি মাত্রায় যদি ডিম পাই তাহলে সেটা চাষিদের ক্ষেত্রে অনেকটা লাভজনক হবে। শুধু তাই না, এখনকার দিনে যেটা দেখা যায় যে পরিবেশের সঙ্গে আমাদের মানানসই একটা কৃষি নিয়ে আমাদের আলোচনা করা দরকার বা সবসময় মানানসই কৃষি, পরিবেশ বান্ধব কৃষি নিয়ে আমাদের ভাবা দরকার,
1: বিভিন্ন সময় সেই আলোচনা
0: আমরা করেছি। তো এই পরিবেশ বান্ধব কৃষিতে এমন ধরনের পশু, এমন ধরনের ভ্যারাইটি বা এমন ধরনের আমাদের বিশেষ জাতি নির্বাচন করতে হবে যেখানে কিন্তু আমরা অল্প কি বলবো, অল্প অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করার মাধ্যমে আমরা বেশি মাত্রায় উৎপাদনশীলতা বাড়াতে পারবো। তো সেগুলো নিয়েও কিন্তু আমাদের বিভিন্ন প্রকল্প রয়েছে। ICAR এর যে বিভিন্ন সংস্থা, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের যে বিভিন্ন সংস্থা রয়েছে, ভারত সরকারের যে বিভিন্ন মন্ত্রণালয়ের যে বিভিন্ন সংস্থা রয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় রয়েছে আমাদের রাজ্যে, পশ্চিমবঙ্গে আমাদের পশ্চিমবঙ্গ প্রাণী এবং মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় রয়েছে, এবং রাজ্য সরকারের যে একদম ব্লক লেভেল থেকে এবং তারও নিচের লেভেল থেকে যে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, তো এই সবাই মিলে যদি আমরা একত্রিতভাবে এই কাজ করি বা এই যে সমস্ত প্রকল্প নিয়ে আমরা আলোচনা করলাম এগুলোকে নিয়ে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে অদূর ভবিষ্যতে দেখা যাবে যে প্রাণী কল্যাণ তার সঙ্গে মানব কল্যাণের দিকটা ফুটে উঠবে, এবং শুধু আমাদের সমাজ না, আমাদের সমাজে যারা বসবাসকারী সমস্ত জীব জন্তু ইনক্লুডিং মানুষ, তাদের একটা সমন্বয় সাধনের মাধ্যমে উন্নতি সাধন কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে বা হবে।
1: বেশ, খুব সুন্দর করে আপনি বললেন ডক্টর মৈত্র, এবং পুরো বিষয়টা অনেকটাই আমাদের কাছে পরিষ্কার হলো, এবং যে শ্রোতাবন্ধু আজকের এই অনুষ্ঠান শুনলেন তারাও বোধহয় অনেকটা তাদের কাছে একটা স্পষ্ট ধারণা তৈরি হলো।
2: কৃষি কথার আসর এখানেই শেষ হলো। প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
3: বুখার আয়া হে ইসে নজরআন্দাজ না করে।
4: ডেঙ্গু ইয়া মালেরিয়া দোনো হি মচ্ছর জনিত বিমারিয়াঁ হো সকতি হ্যায়।
3: ডেঙ্গু আর মালেরিয়া মে কমকম্পি কে সাথ বুখার আনা, পসিনা আনা, সিরদর্দ, তেজ পেট দর্দ, বদন দর্দ আর বহুত জ্যাদা কমজোরি জেসে লক্ষণ দিখাই দে সকতে হ্যায়।
4: এসে লক্ষণ দিখাই দেনে পর খুদ সে দবা না লে, তুরন্ত নজদীকি অস্পতাল ইয়া স্বাস্থ্য কেন্দ্র যায় আর ডক্টর কি সলাহ লে।
3: ঘর কে আসপাস জমা পানি সাফ করে, আপনে আসপাস সাফ সফাই রাখে, মচ্ছরদানি কা ইস্তেমাল করে আর মচ্ছরো কো পনপনে সে রোকে।
4: জাগরুক রহে, মচ্ছর জনিত বিমারিয়ো সে বচাও করে।
3: স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিভাগ, পশ্চিম বঙ্গাল সরকার দ্বারা জনহিত মে প্রচারিত।
5: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
6: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান, এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
5: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
6: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
5: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।

0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী কলকাতা সমীক্ষা, আজকের সমীক্ষার শিরোনাম বেতারের মনোমোহন, বলছেন ভবেশ দাস।
2: হ্যাঁ, বেতারের মনোমোহন বলেই তাকে চেনাতে হচ্ছে। পরিমল গোস্বামী একবার বলেছিলেন, বাংলাদেশে মনোমোহন আছেন 500-এরও বেশি, তাই এর নামের পাশে ব্র্যাকেটে চিত্রগুপ্ত লিখতে হতো। আবার চিত্রগুপ্ত নামধারী দু একজন লেখককেও পাওয়া গেছে, কিন্তু রেডিও খ্যাত চিত্রগুপ্ত মনোমোহন ঘোষ বহুমুখী বিদ্যাধর। তিনি আবৃত্তিতে নিপুণ, অভিনয়ে দক্ষ, বিশ্বে বেতারের অগ্রগতি সহ নানা বিষয়ে কথিকা প্রচারে বড় ভূমিকা নিয়েছিলেন সেই আদিযুগে। পরিমলের ভাষায় রেডিওতে প্রাচ্যকলা বিষয়ে নিয়মিত বলা, নৃত্যকলা, সিনেমার সমালোচনা কাজে তাঁর কৃতিত্ব ছিল। এমন নিরহংকার, এমন অমায়িক দ্বন্দ্ববিরোধী মানুষটির প্রতি আমার শ্রদ্ধা ও প্রীতি দুই ছিল। নলিনীকান্ত সরকার তো বলেছিলেন, মনোমোহনের ছিল নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়ের মতো স্বভাব, সময় পেলেই লাইব্রেরিতে গিয়ে বইপত্র নাড়াচাড়া করা। তা তো করতে হবেই, তার কারণ তখন বেতারের নিজস্ব লাইব্রেরি বা কোথায়, আর আজকের মতো আর্কাইভ তো দূরের কথা। কিছু গুণের পরিচয় না পেলে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রই বা মনোমোহনকে বেতারে নিয়ে আসবেন কেন? বেতারে অভিনয়ের জন্য যে তখনকার দিনে চিত্রা সংসদ গঠিত হয়েছিল, সেখানেও বীরেন্দ্রকৃষ্ণ, বাণীকুমার, পঙ্কজ মল্লিক, বিজন বসুদের সঙ্গে তিনিও ছিলেন। বহু নাটকে তিনি অভিনয় করেছেন। বেতারের আরও অনেক গুরুত্বপূর্ণ কাজে মনোমোহনের ভূমিকা যে উজ্জ্বল, তা অনেকেরই অজানা। রবীন্দ্রনাথের শেষ যাত্রায় বীরেন্দ্রকৃষ্ণ যে নিমতলা শ্মশান থেকে ধারাবিবরণী দিচ্ছিলেন, সেই সময় তার সহযোগী ছিলেন মনোমোহন, আমাদের পরিভাষায় যাকে বলে স্ট্যান্ড বাই। ১৯৩৮ সালে

0: কালিম্পং থেকে স্বকণ্ঠে রবীন্দ্রনাথের সরাসরি কবিতা সম্প্রচারের কথা সবাই জানেন। পরের বছর জন্মদিনে কবি ছিলেন পুরীতে, কয়েকদিন আগেই সেখানে চলে গিয়েছিলেন কবি। সেই সময়ও কলকাতা বেতারের পক্ষ থেকে সেখানে গিয়ে কবিকণ্ঠে কিছু গান ও কবিতা আগাম রেকর্ড করা হয়। সেই কর্মীদলেও ছিলেন মনমোহন। কবির সেই রেকর্ডবদ্ধ কবিতা ও গান সেই বছরেই কবির জন্মদিনে প্রচার করা হয়েছিল, তার সঙ্গে আগের বছরে কালিম্পং থেকে সরাসরি প্রচারিত জন্মদিন কবিতার রেকর্ডিংও আবার শুনতে পেয়েছিলেন শ্রোতারা। কবিকণ্ঠের সরাসরি সম্প্রচারে উৎসাহিত হয়ে কলকাতা বেতার কর্তৃপক্ষ স্থির করলেন পুরী থেকে রথযাত্রার অনুষ্ঠানও রিলে করা হবে। ধারাভাষ্যের দায়িত্বে ছিলেন নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় ও বিজন বসু। পরের বছর এই রথযাত্রার ধারাভাষ্য দিয়েছিলেন মনমোহন। কবিকণ্ঠের বাণী রেকর্ডিংয়ে আরও একবার সক্রিয় ভূমিকা নিতে হয়েছিল মনমোহনকে। ঢাকা বেতার চালু হয় 1939 সালের 16 ডিসেম্বর। তার উদ্বোধনী দিনেও কবিকণ্ঠে বাণী প্রচারের কথা ভাবেন ওই কেন্দ্রের প্রথম অধিকর্তা অমূল্যচন্দ্র সেন আর দেশের কন্ট্রোলার অব ব্রডকাস্টিং লায়নেল ফিল্ডেন। তার রেকর্ডিং হয়েছিল জোড়াসাঁকোয়ে, সেই রেকর্ডিং দলেও ছিলেন মনমোহন। কবি সেবার 3-4টি বাংলা কবিতা ও 3টি ছোট ছোট ইংরেজি কবিতা রেকর্ড করেছিলেন। মনমোহন কবিতাও লিখতেন। অবসর জীবনে ওয়েসিস নামে তার একটি কবিতার বইও বেরিয়েছিল। রবীন্দ্র প্রয়াণে শ্রাবণ সন্ধ্যায় কলকাতা বেতারের শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে পড়েছিলেন তার কবিতা, এ নহে মরণ তব মৃত্যুঞ্জয় ও গো মহারথি, এ তব রথের যাত্রা সেই রথে স্বয়ং সারথি, ভাগ্যলক্ষ্মী আপনারে মানে ভাগ্যবতী, কণ্ঠে তব জয়শ্রীর শ্রীহস্তের বরমাল্যখানি অভিনব। পরের বছর কবির জন্মদিনে বেতারে কবিকে শ্রদ্ধা জানিয়েছিলেন মনমোহন স্বরচিত কবিতা দিয়ে। অগুনিখিলের কবি বন্দনার আয়োজন পরিপূর্ণ সবই, শুধু তুমি নাই, প্রথম প্রণামখানি কাহারে জানাই আজিকার নির্মল প্রভাতে, যত ভাবি ঘনাইয়া আসে বাষ্প তত আঁখি পাতে। জানা যায় মনমোহন বেতারে প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট হিসেবে যুক্ত ছিলেন 6 বছর, কিন্তু তার আগে পরে দীর্ঘদিনই তিনি বেতারের সঙ্গে যুক্ত ছিলেন। কলকাতা থেকে ঢাকা কেন্দ্রে গিয়েও তাকে কাজ করতে হয়েছে কিছুকাল। তখনকার দিনে বেতারের কাজে অর্থপ্রাপ্তি বিশেষ কিছু নয়, তাই বেতারের বাইরেও তিনি জীবনটাকে নানা রকমভাবে বাজিয়ে দেখেছেন। কলকাতায় প্লাজা, উত্তরা ও শ্রী সিনেমা হলেও ম্যানেজারের কাজ করেছেন, গ্রামোফোন রেকর্ডের লাইব্রেরিয়ানের কাজ করতে হয়েছে, এছাড়া পরে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য দপ্তরে দণ্ডকারণ্যে উদ্বাস্তুদের মধ্যেও কাজ করেছেন। সব ছাপিয়ে রেডিওর প্রতি তার ভালোবাসা ছিল অকৃত্রিম। আজ কলকাতা বেতারের শতবর্ষে ভাবি তার লেখার হাত ছিল, তিনি যদি তার সময়কালে বেতারের অভিজ্ঞতার কথা লিখে যেতেন আমাদের জন্য, অথবা আমরা পৌঁছে যেতাম তার কাছে। শেষ জীবনে ছিলেন তো ওই উত্তর কলকাতার বেলগাছিয়া ভিলায়, 1992 সালে প্রয়াত হন। এমন ভাবনা আসলে একরকম করে নিজেদের দিকেও ফিরে তাকানো।
1: সমীক্ষা শেষ হল, বললেন ভবেশ দাস।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন
3: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, দেশের উন্নয়ন যাত্রায় তরুণ প্রজন্মকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেছেন, সুপ্রিম কোর্টের দরজা সবার জন্য খোলা এবং যে কেউ আদালতে আবেদন জানাতে পারেন। দিল্লির যন্তর মন্ত্রের পরিবর্তে অন্য 3টি জায়গায় প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শনের জন্য পুলিশের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সুপ্রিম কোর্ট দিল্লি ও সংলগ্ন জাতীয় রাজধানী অঞ্চলে বাজি পোড়ানোর ফলে সৃষ্ট বায়ু দূষণ মোকাবিলায় নিষেধাজ্ঞামূলক নির্দেশ জারির পরিবর্তে জনসচেতনতা বৃদ্ধির ওপর অধিক গুরুত্ব দিয়েছে। চিকিৎসা প্রতিষ্ঠানগুলির বিভিন্ন ধরনের পরিষেবার হার প্রকাশ্যে ঝুলিয়ে রাখার জন্য বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দিয়েছে সরকার। অর্থনৈতিক সমৃদ্ধি ও মন্দার সময় অর্থনীতিকে স্থিতিশীল রাখতে সহায়ক মডেল তৈরির জন্য এবারের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন 2 মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই হল এবং মাইকেল উডফোর্ড। আসি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, দেশের উন্নয়ন যাত্রায় তরুণ প্রজন্মকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। নীতি নির্ধারণের ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে তাদের এগিয়ে আসার উপর গুরুত্ব আরোপ করেছেন তিনি। নতুন দিল্লিতে আজ দিল্লি ডায়ালগে ভাষণ দিতে গিয়ে শ্রী গোয়েল বিশ্বব্যাপী বিভিন্ন চ্যালেঞ্জ সত্ত্বেও ভারতের স্থিতিশীল অর্থনৈতিক অগ্রগতির কথা তুলে ধরেন।

0: তিনি বলেন, 140 কোটি মানুষের বিশাল বাজার এবং তরুণ জনসংখ্যা ভারতের অন্যতম প্রধান শক্তি। বিশ্বের বহু দেশে যখন প্রবীণ জনসংখ্যার হার বাড়ছে, তখন ভারতে মানুষের গড় বয়স 30 বছরের নিচে রয়েছে। আগামী 3 দশকেও এই প্রবণতা বজায় থাকবে। শ্রী গোয়েল আশা প্রকাশ করেন, 2047 সালের মধ্যে ভারতের অর্থনীতি 30 লক্ষ কোটি মার্কিন ডলারে পৌঁছবে।
1: All we have to do is to demonstrate the strength of 1.4 billion people. So, you are an aging population, I am a young population. My average age is below 30 years. For the next 30 years, I will remain below 30. So, from now until 2047, I will become a $30 trillion economy and the fastest growing large economy.
0: এদিকে প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেছেন, প্রত্যেকের জন্য সুপ্রিম কোর্টের দরজা খোলা এবং যে কোনো সাধারণ নাগরিক বা নির্বাচিত সংস্থার যে কোনো সদস্যের কাছ থেকে আসা আবেদন সাদরে গ্রহণ করা হবে। নতুন দিল্লিতে জাতীয় মানবাধিকার কমিশনের 33তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, প্রতিটি ভারতীয় নাগরিকের অধিকার রয়েছে আদালতে শরণাপন্ন হওয়ার এবং আদালত তাদের উদ্বেগের বিষয়গুলি গুরুত্ব সহকারে বিবেচনা করবে।
2: सुप्रीम कोर्ट के द्वार सबके लिए खुले हैं। कोई भी पिटीशन, किसी भी, कोई भी, चाहे वो आम नागरिक है या कोई माननीय सदस्य है किसी इलेक्टेड बॉडी का, कोई भी है, भारत का हर नागरिक का उसका अधिकार है, वो हमारे पास आए, हम कानून की व्यवस्था और कानून के अनुरूप सुनवाई करेंगे और जो जिसको बनता है उसको जरूर उसका अधिकार वो देंगे।
0: আইএনডিআইএ জোটের সাক্ষাতের দাবি নিয়ে প্রধান বিচারপতি বলেন, গতকাল এ ব্যাপারে তিনি একটি চিঠি পেয়েছেন, গত রাতেই তিনি দেখা করতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন। বিজেপি সাংসদ অনুরাগ সিং ঠাকুর লোকসভায় বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে দুর্বল করা এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ করেছেন। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, নির্বাচনে পরাজিত হলেও কংগ্রেস কখনো ইভিএম আবার কখনো নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে, কেবল অভিযোগ না করে কংগ্রেসের উচিত দেশবাসীর সামনে প্রমাণ পেশ করা। তিনি উল্লেখ করেন, ভোটার তালিকায় নিবিড় সংশোধনের বিষয়ে তারা যে অনিয়মের অভিযোগ করেছেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে বৈঠকেও রাহুল গান্ধী কোনো প্রমাণ দিতে পারেননি। এদিকে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান অভিযোগ করেছেন, বছরের পর বছর সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির ওপর আক্রমণ করে চলেছে কংগ্রেস।
3: वैधानिक संस्थाओं पर हमले कर रही है, लेकिन आज मैं कहना चाहता हूं कांग्रेस के मित्रों से, कांग्रेस की हार का कारण चुनाव आयोग नहीं है, कांग्रेस की हार का कारण स्वयं कांग्रेस का विचार शून्य नेतृत्व है।
0: দিল্লির যন্তর মন্তরের পরিবর্তে অন্য 3টি জায়গায় প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শনের জন্য পুলিশের পক্ষ থেকে এক নির্দেশিকা জারি করা হয়েছে। পুলিশ কমিশনার অনুরাগ কুমার আর যন্তর মন্তরকে প্রতিবাদ ও বিক্ষোভের স্থান হিসেবে আর ব্যবহার করতে দেওয়া হবে না বলে ঘোষণা করেন। এর পরিবর্তে দিল্লির রামলীলা গ্রাউন্ড, বুরারি এবং পূর্ব দিল্লির সিবিডি গ্রাউন্ডে বিক্ষোভ দেখানো যাবে বলে এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এদিকে বিরোধী দলগুলির ডাকা প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে আজ দিল্লিতে যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশিকা জারি করে দিল্লির ট্রাফিক পুলিশ। এর ফলে জাতীয় রাজধানীর বিভিন্ন রাস্তায় যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। দিল্লির মেট্রোর 6টি স্টেশনের প্রবেশ ও প্রস্থান পথ বিকেল 5টা পর্যন্ত বন্ধ রাখা হয়। পরে অবশ্য সবকটি মেট্রো স্টেশনেই পরিষেবা স্বাভাবিক হয়ে গেছে। এদিকে বিরোধীদের প্রতিবাদ মিছিলের আগে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল নতুন দিল্লিতে আজ ভারত ব্রিটেন যৌথ অর্থনৈতিক ও বাণিজ্য কমিটির 16তম বৈঠকে সহসভাপতিত্ব করেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক বাণিজ্য এবং অর্থনৈতিক অগ্রাধিকারগুলিকে এগিয়ে নিয়ে যাবার বিষয়ে আলোচনা হয়। শ্রী গোয়েল তাঁর বক্তৃতায় ধারাবাহিক সমন্বয়, সহযোগিতা এবং শক্তিশালী প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মাধ্যমে ভারত ও ব্রিটেনের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, গত কয়েক বছরে সরকার অস্ত্র ও প্রযুক্তি থেকে শুরু করে পোশাক, সরঞ্জাম এবং প্রশিক্ষণের মতো সমস্ত ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জন ও আধুনিকীকরণের ওপর জোর দিয়েছে। নতুন দিল্লিতে আজ ভারতীয় সেনাবাহিনী এবং ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি বলেন, ভারত তার প্রতিরক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় সামগ্রীর একটি উল্লেখযোগ্য অংশ দেশেই উৎপাদন করছে। এই সমঝোতা স্মারক চুক্তির আওতায় যুদ্ধকালীন বা জরুরি প্রয়োজনে সেনাবাহিনী এফসিআই এর দেশব্যাপী গুদামঘর, পণ্য ওঠানামা বা ব্যবস্থাপনা সরঞ্জাম এবং কর্মীদের কাজে লাগাতে পারবে। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে কেন্দ্রীয় প্রকল্প বনবন্ধু কল্যাণ যোজনা, এ বিষয়ে শুনবেন একটি আলোচনা। অধ্যাপক সুপর্ণা সান্যাল মুখার্জির সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 10টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা ও আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে।

0: আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সুপ্রিম কোর্ট দিল্লি ও সংলগ্ন জাতীয় রাজধানী অঞ্চলে বাজি পোড়ানোর ফলে সৃষ্ট বায়ু দূষণ মোকাবিলায় নিষেধাজ্ঞামূলক নির্দেশ জারির পরিবর্তে জনসচেতনতা বৃদ্ধি এবং বাজির পরিমিত ব্যবহারে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ওপর বেশি গুরুত্ব দিয়েছে। শীর্ষ আদালত জানিয়েছে, যেসব নিষেধাজ্ঞা বাস্তবে রূপায়ণ করা কঠিন, জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে তার আরও কার্যকর ফল পাওয়া সম্ভব। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মোহানার বেঞ্চ জানিয়েছে, ধর্মীয় ভাবাবেগে আঘাত না করেই বাজি পোড়ানোর ক্ষতিকর প্রভাব কমাতে ভারসাম্যপূর্ণ এবং বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। চিকিৎসা প্রতিষ্ঠানগুলি যাতে বিভিন্ন ধরনের পরিষেবার হার প্রকাশ্যে ঝুলিয়ে রাখে তা নিশ্চিত করতে কেন্দ্র, রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দিয়েছে। এর ফলে রোগীরা চিকিৎসা পরিষেবা নেওয়ার আগে সবকিছু জেনে সিদ্ধান্ত নিতে পারবেন। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব পূর্ণশলীলা শ্রীবাস্তব আজ সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্য সচিবদের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে একথা জানান। শ্রীমতী শ্রীবাস্তব চিকিৎসা পরিষেবা মূল্যের হারের ক্ষেত্রে স্বচ্ছতার উপর জোর দিয়েছেন। এছাড়াও মেডিকেল এবং আয়ুষ ভিসাতে বিদেশ থেকে যেসব রোগী চিকিৎসার জন্য ভারতে আসেন তাদের সুবিধার্থে রাজ্য সরকারগুলিকে চিকিৎসা পরিষেবা প্যাকেজের হার প্রকাশ করার কথাও বলেছেন। ভারতে বার্ষিক ভিত্তিতে খুচরো মুদ্রাস্ফীতির হার সেপ্টেম্বরে বেড়ে 5.4% পৌঁছেছে। এর ফলে চলতি বছরে মুদ্রাস্ফীতির হার টানা 4 মাস আরবিআই নির্ধারিত 4% লক্ষ্যমাত্রার থেকে বেশি ছিল। কেন্দ্রীয় সরকার জাতীয় ইস্পাত নীতি ভিশন 2047-এর খসড়া তৈরি করেছে। এই নীতিতে বিশ্বমানের প্রতিযোগিতামূলক, প্রযুক্তিগতভাবে উন্নত, পরিবেশ বান্ধব এবং সম্পদের দক্ষ ব্যবহারের উপযোগী ইস্পাত শিল্প গড়ে তোলার দীর্ঘমেয়াদী রূপরেখা তুলে ধরা হয়েছে। অর্থনৈতিক সমৃদ্ধি ও মন্দার সময় অর্থনীতিকে স্থিতিশীল রাখতে সহায়ক মডেল তৈরির জন্য 2026 অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই হল এবং মাইকেল উডফোর্ড। রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস জানিয়েছে, তাদের গবেষণার ফলে রাজস্ব নীতি ও আর্থিক নীতির তাত্ত্বিক ভিত আরও মজবুত হয়েছে। দুই অর্থনীতিবিদ এমন কিছু মডেল তৈরি করেছেন যেখানে ভবিষ্যতের অর্থনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখে পরিবার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি কীভাবে ব্যয় সঞ্চয় জয় বিনিয়োগ এবং পণ্যের মূল্য নির্ধারণের সিদ্ধান্ত নেয় তা বিশ্লেষণ করা হয়েছে। সরকারের নীতি এবং কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন ঘোষণার ফলে অর্থনৈতিক কর্মকাণ্ডে কি প্রভাব পড়ে তা বুঝতে এই দুই অর্থনীতিবিদের গবেষণা নীতি নির্ধারকদের সাহায্য করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জাপানের সদ্য সমাপ্ত এশিয়ান গেমসে 3 বাহিনীর পদকজয়ী ক্রীড়াবিদদের সংবর্ধনা জানিয়েছেন। ক্রীড়াবিদদের উদ্দেশ্যে ভাষণে প্রতিরক্ষামন্ত্রী তাদের শৃঙ্খলা, কঠোর পরিশ্রম ও দলীয় সংহতির প্রশংসা করেন।
1: एक मेडल के पीछे बहुत सारी कहानियां होती हैं, बहुत सारे संघर्ष भी होते हैं, कितनी कठिनाइयों का आपको सामना करना पड़ता है, फिर भी आपका हौसला, आपका जज्बा बराबर बुलंद रहता है। आपके पूरे संघर्ष के पीछे आपके कोच की भी बहुत महत्वपूर्ण भूमिका है।
0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, দেশের উন্নয়ন যাত্রায় তরুণ প্রজন্মকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেছেন, সুপ্রিম কোর্টের দরজা সবার জন্য খোলা এবং যে কেউ আদালতে আবেদন জানাতে পারেন। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যে 7:50।
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
3: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতে মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, 6 ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘোরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
4: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা, দুর্গা মায়ের ঘরে ফেরা।
5: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
4: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
5: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
4: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
2: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি জানিয়ে দেব আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে রাত 8:00 স্বাস্থ্য জিজ্ঞাসা, ফাস্টফুড, জাঙ্ক ফুড, প্রসেসড ফুড এবং আমাদের স্বাস্থ্য, এ বিষয়ে আজকের অতিথি ডাক্তার অভিক বসু। সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা সরকার। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী মারুতি মোহাতা। 9:30টায় দৃষ্টিপাত, ডিসএবিলিটি কার্ড আজকের বিষয়। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন সৌরভ গুপ্ত। রাত 10টায় সেবার সংকল্প অভিযান, 10:15 বাংলা ছায়াছবির গান, 10:30 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী সুরেলা গঙ্গোপাধ্যায়। 10:45 আধুনিক গানের অনুষ্ঠান, শিল্পী রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। 11:00 লোকগীতি পৃথিবাগের কণ্ঠে, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, শুনবেন তবলা শিল্পী করুণাময় দাস। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে রাত 8টায় ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 9:16 স্পটলাইট, 10:10 বিশ্ব দর্পণ, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, রাত 11:10 শুনবেন হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে।
6: আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বোন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে, সে আনন্দ ধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান শুনতে পাবেন 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9টায়, মৈত্রীতে সকাল 11:30, FM রেনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10। আকাশবাণীর পুজোর গান।
2: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ একটু পরে।
7: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পথ।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: এই গল্পটা একজন নার্স আর তার ভেতরের সত্তার। এসে গেছে মাইনে? এবার নতুন ঝুমকো তো? না, আগে বাঁচাবো, আগে ঝুমকো নেব। শোনো, প্রতি মাসে কিছুটা সঞ্চয় করো, কিছুটা ইনভেস্ট করো, আর কিছুটা এমার্জেন্সির জন্যও বাঁচিয়ে রাখো, তাহলে থাকবে টেনশন ফ্রি।
2: কিন্তু এই ঝুমকোটা
1: এবার যাবে না? দেবো ইনজেকশন।
3: আরবিআই এ কথা বলে,
4: আর্থিক বুদ্ধি জারি সেই সমৃদ্ধ নারী। আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতায় 11,000-এরও বেশি পুলিশ কনস্টেবলের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। রাজ্যবাসী ভেদাভেদের রাজনীতির পরিবর্তে যে উন্নয়নের রাজনীতির পক্ষপাতী, সম্প্রতি দুটি কেন্দ্রে উপনির্বাচনের ফলাফলে তা প্রমাণিত বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন। চিকিৎসা প্রতিষ্ঠানগুলি যাতে বিভিন্ন ধরনের পরিষেবা ও সুবিধার চার্জের হার প্রকাশ্যে ঝুলিয়ে রাখে তা নিশ্চিত করতে রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্র। বীরভূমের পাথর খাদান থেকে একদিনে রেকর্ড 3,44,00,000 টাকার রাজস্ব আদায় করেছে রাজ্য সরকার। রাজ্যের বেশিরভাগ স্থান থেকে আজ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিয়েছে, তবে কলকাতার ওপর এখনও তা সক্রিয়। রঞ্জি ট্রফি ক্রিকেটের দ্বিতীয় দিনে দিল্লির বিরুদ্ধে বাংলা 304 রান করেছে। দিল্লির প্রথম ইনিংস শেষ হয় 240 রানে। আসছি বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানে 11,593 জন নবনিযুক্ত পুলিশ কনস্টেবলের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। রাজ্য সরকার চলতি বছরের নভেম্বরে আরও 9,000 পুলিশ কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করবে বলেও তিনি জানিয়েছেন। আজ যাদের নিয়োগপত্র দেওয়া হয় তাদের মধ্যে 3,379 জন মহিলা কনস্টেবল। মুখ্যমন্ত্রী জানান, পূর্বতন সরকারের আমলে এদের নিয়োগ আটকে ছিল।

0: কিন্তু বর্তমান সরকার মন্ত্রিসভার বৈঠকে ইতিমধ্যেই প্রস্তাব অনুমোদন করেছে। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করবে। শ্রী অধিকারী বলেন, ডিসেম্বর মাসের মধ্যে কলকাতা পুলিশে 4,000 কনস্টেবল নিয়োগ করা হবে। এছাড়া পাবলিক সার্ভিস কমিশন PSC-র মাধ্যমে নিয়োগ করা হবে 650 জন পুলিশ ক্লার্ক। কলকাতা ও রাজ্য পুলিশে 1,131 জন সাব ইন্সপেক্টর নিয়োগের জন্য নির্বাচন পর্ব ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে।
1: কলকাতা পুলিশের আরো 1,131 পেন্ডিং SI, 4,000 কলকাতা পুলিশের কনস্টেবল পরীক্ষা দিয়েছেন রেজাল্টের অপেক্ষায়, 9,000 নতুন নোটিফিকেশন থ্রু পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, আর 650 গ্রুপ সি পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে আমরা নোটিফিকেশন করতে চলেছি।
0: পূর্বতন সরকারের আমলে কোনো শারীরিক পরীক্ষা ছাড়াই সরাসরি সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা হতো, এই অভিযোগ করে মুখ্যমন্ত্রী তার সমালোচনা করেন। তিনি বলেন, নবনিযুক্ত কনস্টেবলদের পুজোর ডিউটিতে কাজে লাগানোর পর আরও দক্ষ করে তোলার লক্ষ্যে অসম ও গুজরাটে প্রশিক্ষণ কেন্দ্রে পাঠানো হবে। সীমান্ত সুরক্ষায় সেনাবাহিনী ও BSF-এর পাশাপাশি পুলিশ কর্মীদেরও কাজে লাগানো হবে বলে মুখ্যমন্ত্রী জানান। পুলিশ কর্মীদের তিনি রেশন ভাতা বাড়ানোরও আশ্বাস দিয়েছেন। পুলিশ বাহিনীর আধুনিকীকরণে 350 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠান মঞ্চ থেকে মহিলা পরিচালিত থানাগুলির জন্য 12টি পিঙ্ক মোবাইল ভ্যানের চাবি এবং কর্তব্যরত পুলিশ কর্মীদের জন্য 3,500 বডি ক্যামেরাও সংশ্লিষ্ট আধিকারিকদের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী। রাজ্যবাসী ভেদাভেদের রাজনীতির পরিবর্তে যে উন্নয়নের রাজনীতির পক্ষপাতি, সম্প্রতি 2টি কেন্দ্রে উপনির্বাচনের ফলাফলে তা প্রমাণিত বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন। তিনি আজ কলকাতায় নন্দীগ্রাম ও রেজিনগরে BJP-র জয়লাভের জন্য সেখানকার ভোটদাতাদের ধন্যবাদ জানিয়ে বিজয় মিছিল শেষে ধর্মতলায় এক জনসভায় ভাষণ দিচ্ছিলেন। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, রাজ্যের পূর্বতন সরকার ভাষা ও জাতের নামে বাংলাকে ভাগ করতে চেয়েছিল, বিভেদ তৈরি করে ক্ষমতায় থাকতে চেয়েছিল তারা। এমনকি BJP শুধুমাত্র হিন্দুদের ভোটে নির্বাচিত হয় এই ধারণাই পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে গড়ে তোলা হয়েছিল, কিন্তু তা যে সঠিক নয় এই উপনির্বাচনের ফলাফলেই তা প্রকাশ পেয়েছে।
1: পশ্চিমবাংলায় একটা পারসেপশন তৈরি করে রাখা হয়েছিল যে ভারতীয় জনতা পার্টি কেবলমাত্র হিন্দুদের ভোটে নির্বাচিত হয়। একটা সম্প্রদায়কে বলা হয়েছিল BJP এলে ধর্ম পালন অধিকার থেকে বঞ্চিত হবে, আপনাদেরকে তুলে তুলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, এবং তারা দেখেছে ভোট না দেওয়া সত্ত্বেও নরেন্দ্র মোদীজির নেতৃত্বে BJP-র বিজয় রথ আটকানো যায়নি।
0: ওই জনসভায় দলের রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য বলেন, পশ্চিমবঙ্গে আজ বিভাজনের রাজনীতির কোনো স্থান নেই। বর্তমানে গণতন্ত্রই ধর্ম এবং উন্নয়নই রাজনীতি, এই জয় সেই বার্তাই পৌঁছে দিয়েছে সকলের কাছে। উল্লেখ্য, 2টি উপনির্বাচনে জয়লাভের জন্য ভোটদাতাদের ধন্যবাদ জানিয়ে BJP আজ বিজয় মিছিল করে। মুরলীধর সেনলেনের দলীয় কার্যালয় থেকে ধর্মতলা পর্যন্ত ওই মিছিলে মুখ্যমন্ত্রী রাও, শ্রমিকবাবু, রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় প্রমুখ নেতৃত্ব দেন। নন্দীগ্রাম কেন্দ্রের বিজয়ী প্রার্থী হাসিরানী রথ এবং রেজিনগরের শাখারব সরকারও মিছিলে অংশ নেন। রাজ্যে BJP সরকারের এক বছর পূর্তি অর্থাৎ আগামী বছর 8ই মের মধ্যেই 1,00,000 চাকরি দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। নিউ টাউনে আজ এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের তিনি বলেন, কেন্দ্রের বিকশিত ভারতের রূপরেখা বাস্তবায়নে রাজ্য সরকার কাজ করছে। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় 5,000 পুকুর বুঝিয়ে ফেলা হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করেন। তিনি আজ কলকাতা পুরসভার উদ্যোগে দক্ষিণ কলকাতার কুঁদঘাটে ইটখোলা 1 ও ইটখোলা 2 জলাশয় পুনরুদ্ধার প্রকল্পের সূচনা করেন। কেন্দ্র রাজ্যের যৌথ উদ্যোগে প্রায় 9.5 কোটি টাকা ব্যয়ে এই জলাশয় পুনরুদ্ধারের কাজ সম্পন্ন হয়েছে। এর একটির নাম দেওয়া হয়েছে শিব এবং অন্যটির শক্তি। বিদ্যুৎ উন্নয়ন নিগমের নতুন ম্যানেজিং ডিরেক্টর হয়েছেন মুক্তা আর্য। তিনি সুন্দরবন বিষয়ক দপ্তরের সচিব ছিলেন। এই দপ্তরের নতুন সচিব হয়েছেন নেতাজি সুভাষ প্রশাসনিক প্রশিক্ষণ কেন্দ্রের অতিরিক্ত আধিকারিক শশাঙ্ক শেঠি। এদিকে মাদ্রাসা শিক্ষা ও মাদ্রাসা বিষয়ক দপ্তরের বিভাগীয় সচিব অরবিন্দ কুমার মিনাকে আদিবাসী উন্নয়ন দপ্তরের সচিব করা হয়েছে। পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের প্রধান সচিব ছোটেন লামা এতদিন এই দপ্তরের দায়িত্ব ছিলেন। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার সরকার দপ্তর থেকে আজ এই সংক্রান্ত

0: নির্দেশিকা জারি করা হয়। সেবার সংকল্প অভিযান কর্মসূচির অধীনে কেন্দ্রীয় প্রকল্প বনবন্ধু কল্যাণ যোজনা এই বিষয়ে শুনবেন একটি আলোচনা। অধ্যাপক সুপর্ণা সান্যাল মুখার্জির সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 10টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা ও আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। জনসেবা থেকে দেশ সেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা সংকল্প অভিযানে আজকের বিষয় ওয়াকফ সংস্কার।
1: দেশের প্রশাসনিক সংস্কার, স্বচ্ছতা এবং জনস্বার্থে বিভিন্ন নীতি ও আইন নিয়ে আলোচনার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে ওয়াকফ সংস্কার। ওয়াকফ সংস্কারের ফলে মুসলিম মহিলাদের ক্ষমতায়ন হয়েছে বলেও মনে করেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ওসমান মল্লিক।
2: কিন্তু বর্তমানে সরকার বলেছে ওয়াকফের আওলাদের ক্ষেত্রে যদি কোনো সম্পত্তি মেয়েরা পায়, মেয়েদের কাছে যায়, তাহলে সেই সম্পত্তি কখনোই ওয়াকফে যাবে না। অর্থাৎ কোনো সম্পত্তি একবার মেয়েরা উত্তরাধিকার সূত্রে পেলে সেই সম্পত্তিকে আর ওয়াকফ করা যাবে না। এটি নিঃসন্দেহে মেয়েদের এম্পাওয়ারমেন্ট করার পক্ষে একটা বড় পদক্ষেপ।
1: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। চিকিৎসা প্রতিষ্ঠানগুলি যাতে বিভিন্ন ধরনের পরিষেবা ও সুবিধার চার্জের হার প্রকাশ্যে ঝুলিয়ে রাখে তা নিশ্চিত করতে রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্র। ফলে রোগীরা চিকিৎসা পরিষেবা নেওয়ার আগেই সবকিছু জেনে সিদ্ধান্ত নিতে পারবেন। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব পূর্ণ সলিলা শ্রীবাস্তব আজ সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবদের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে একথা জানিয়েছেন। শ্রীমতী শ্রীবাস্তব চিকিৎসা পরিষেবার মূল্যের হারের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার ওপরেও জোর দেন। বীরভূমের পাথর খাদান থেকে একদিনে রেকর্ড 3,44,00,000 টাকা রাজস্ব আদায় করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সামাজিক মাধ্যমে এক পোস্টে জানান, গতকাল নবরাত্রির প্রথম দিনেই রাজস্ব আদায় হয়েছে। চলতি মাসের প্রথম 11 দিনে এই খাতে সরকারের রাজস্ব আদায় হয়েছে 32,17,00,000 টাকা। তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির ক্যামাক স্ট্রিটের কার্যালয়ে বিলবোর্ড খোলার ঘটনায় তাকে 48 ঘন্টার মধ্যে আবারও হাজিরা দেওয়ার নোটিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় পুরকর্মী ও পুলিশের কাজে বাধা দান ও হেনস্থার অভিযোগে তাকে আজ শেক্সপিয়ার সরণী থানায় তলব করা হলেও তিনি হাজিরা দেননি, 48 ঘন্টার সময় চেয়ে থানায় ইমেল করেন। এদিকে আর্থিক প্রতারণা মামলায় এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আজ কলকাতার টালিগঞ্জ, শরৎ বোস রোড সহ 8 জায়গায় তল্লাশি চালাচ্ছে। রাজ্যের বেশিরভাগ স্থান থেকেই আজ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিয়েছে, তবে কলকাতার ওপর এখনও তা সক্রিয়। আগামী 2-3 দিনের মধ্যেই রাজ্যের বাকি অংশ থেকে বর্ষা বিদায় নেবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে। কল্যাণীতে আয়োজিত 4 দিনের রঞ্জি ট্রফি ক্রিকেটের দ্বিতীয় দিনে দিল্লির বিরুদ্ধে বাংলা প্রথম ইনিংসে 64 রানে এগিয়ে গেছে। দিল্লির প্রথম ইনিংসের 240 রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে বাংলা 3 উইকেটে 304 রান করে। সুদীপ ঘরামি 122 ও অভিষেক পোরেল 114 রানে অপরাজিত। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতায় 11,000-এর বেশি পুলিশ কনস্টেবলের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। রাজ্যবাসী ভেদাভেদের রাজনীতির পরিবর্তে যে উন্নয়নের রাজনীতির পক্ষপাতী, সম্প্রতি 2টি কেন্দ্রীয় উপনির্বাচনের ফলাফলে তা প্রমাণিত বলে মুখ্যমন্ত্রী দাবি করেছেন। স্থানীয় সংবাদ শেষ হলো, পরের খবর 8:10।
3: তোর কলেজের দিনগুলো মনে পড়ে?
4: আরে কলেজের স্মৃতি ছাড়, কত কথা যে ভুলে গেছি, তখনকার ব্যাংক অ্যাকাউন্টও মনে নেই।
3: ব্যাংক অ্যাকাউন্ট পুরনো হলেও খুঁজে পাওয়া যায়।
4: কোত্থেকে পাওয়া যায়?
3: উদ্গম থেকে। RBI এর উদ্গম পোর্টালে রেজিস্টার করে লগ ইন কর আর নিজের ডিটেলস এন্টার করে 10 বছর বা তার চেয়েও পুরনো নিষ্ক্রিয় অ্যাকাউন্টকে সার্চ কর।
4: ও,
3: ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে অ্যাকাউন্ট সক্রিয় কর।
4: আজই সার্চ করব।
3: তাহলে আজকের চাটা তুই খাওয়াবি।
5: RBI এ কথা বলে,
6: জেনে রাখুন, সতর্ক থাকুন।
7: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। শুরু হচ্ছে লাইফ ফোন ইন অনুষ্ঠান স্বাস্থ্য জিজ্ঞাসা।

0: সেকেন্ড, আর রাত 8টা থেকে 9টা সোমবার আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মানেই কিন্তু সময়টা আমাদের একটু সচেতন হওয়ার, এই কারণেই সচেতন হওয়ার, যাতে করে স্বাস্থ্যই সম্পদ নামক যে কথাটুকু আমরা ছোট্টবেলা থেকে শুনে আসি, শুনে এসেছি, বড় হয়েছি, তারপরেও আমাদের জীবনে কতটুকু তার অ্যাপ্লিকেশন রাখতে পেরেছি সেই সব বিষয়গুলো একটু জেনে নিলে অনেকটা সুস্থ যেমন নিজে থাকা যায়, সুস্থ রাখাও তো যায় আমাদের পারিপার্শ্বকে। আকাশবাণীর তো সেটাই বরাবরের প্রয়াস, সুস্থ রাখা আমাদের সকল শ্রোতাবন্ধু, তাদের পরিজন এবং পারিপার্শ্ব সবটা। স্বাগত জানাই আমাদের সকল শ্রোতাবন্ধুদের আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠান স্বাস্থ্য জিজ্ঞাসায়। সামনেই পুজো আসছে, মহালয়া পার হলো মানেই তো একেবারে ঢাকে পড়লো কাঠি, সুতরাং আমাদের পুজোর সেই যে যাকে বলে ভাইবস, সেটা কিন্তু এই মুহূর্তে কলকাতায় বলুন, শহর, শহরতলি, গ্রাম, সর্বত্র। আর পুজো মানেই কারো বাড়িতে আত্মীয় সমাগম, কারো ঘুরতে যাওয়া, কারো আত্মীয় বাড়ি যাওয়া, আর একসঙ্গে গল্প, মজা আর জমিয়ে খাওয়া দাওয়া। এই জমিয়ে খাওয়া দাওয়ার জায়গাটাতেই কিন্তু এসে যায় বাইরের খাবার, জাঙ্ক ফুড যদি বলি, ফাস্ট ফুড যদি বলি, অথবা প্রসেসড ফুড যদি বলি, অর্থাৎ সেই সব খাবার যেগুলো আমরা ঘরে বানাচ্ছি না, কারই বা ভালো লাগে 12 মাস রান্না করে আবার পুজোর সময়ও করতে, তাই বাইরে খাবার তো হয়েই যায়। এবং শুধু পুজো নয়, 12 মাসই বহু মানুষ বিভিন্ন সময় কখনো আনন্দ করে, কখনো বাধ্য হয়ে বাইরের খাবারের উপর নির্ভরশীল থাকেন। আমাদের ক্ষতি করে কতটা বাইরের খাবার, নাকি ক্ষতি আদৌ করে না, এই সমস্ত একটা ভুল ধারণা, সত্যিটা কি? সত্যিটা জানতে হলে আমাদের শুনতে হবে ডাক্তারবাবুর পরামর্শ। আজকের আমাদের আলোচনার বিষয় জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, প্রসেসড ফুড এবং আমাদের স্বাস্থ্য, এইসব বিষয় নিয়ে সচেতন হতে গেলে নিশ্চয়ই সুপরামর্শ প্রয়োজন। যে কারণে আজ আমাদের আমন্ত্রণে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার, আমাদের সঙ্গে রয়েছেন অভিক বসু, ডাক্তার অভিক বসু, আপনাকে স্বাগত জানাই ডাক্তারবাবু।
1: ধন্যবাদ।
0: প্রসেসড ফুড, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড সব সম্পর্কে কাকে বলে না বলে এগুলো আমি যেমন জানতে চাইবো ডাক্তারবাবুর কাছে, তার ক্ষতির দিকগুলো জানতে চাইবো, আপনারাও কিন্তু আসতে পারেন। সেই ফোন নাম্বার জানেন 0332107325, আবারও বলি 0332107325, এই নম্বরে ফোন করে আসতেই পারেন। বাইরের খাবার বা প্রসেসড খাবার এইসব বিষয় নিয়ে যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে, তার ক্ষতি সেখান থেকে বাঁচার উপায় সব কিছু নিয়ে আপনারা এই নম্বরে ডায়াল করতেই পারেন। ফোন নম্বর খোলা আছে আপনাদেরই জন্য। আরও একবার মনে করে দিই, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড ইত্যাদি নানান বিষয় নিয়ে আমাদের শরীরের ক্ষতি, আমাদের স্বাস্থ্যর সব কথা আমরা আজকে জানব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন জেনারেল মেডিসিন রোগ বিশেষজ্ঞ, বিশিষ্ট চিকিৎসক ডাক্তার অভিক বসু। ডাক্তারবাবু, শুরুতে এই যে এতবার বলছি জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, দুটোই তো ইংরেজি নাম, বাংলা নাম বলতে হয়তো চটজলদি খাবার। এবার চটজলদি খাবার বাড়িতেও মায়েরা আমাদের আলু ভেজে দিতেন, আমরাও এখনো দিই আমাদের সন্তানদের, একটু আলু ভাজা মুড়ি দিয়ে দিলাম, তাহলে জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড আমরা কাকে বলবো?
1: দেখুন, এখন প্রথমে যদি আমি ফাস্ট ফুডটা বলি, তাহলে নামটার মধ্যে বোঝা যাচ্ছে ফাস্ট ফুড মানে এটা রেডিমেড সার্ভ হচ্ছে, তার মানে বানাতে এবং সার্ভ করতে ওয়েটিং পিরিয়ডটা খুব কম, এটাই হচ্ছে আমাদের ফাস্ট ফুড। এখন বলতে পারেন বাড়িতেও ফাস্ট ফুড, যেটা আপনি বললেন যে চট জলদি কিছু খাবার আমরা করে নিলাম, এখন সেইগুলোর যদি আমি পূর্ণদিনের চর্চাগুলো বলে থাকি আর মডার্ন যুগের ফাস্ট ফুড যদি আমি বলে থাকি, তার মধ্যে কিন্তু অনেকটা আকাশ পাতাল তফাত আছে, সেটাতে আমি আসছি। আর একটা আপনি বললেন এক্ষুনি জাঙ্ক ফুড, জাঙ্ক ফুডটা কি? জাঙ্ক ফুড, জাঙ্ক কটার যা অর্থ, জাঙ্ক মানে বেসিক্যালি কাইন্ড অফ জঞ্জাল, এরকম বলতে পারি, তার মানে যে খাবারের মধ্যে তার পুষ্টিগত গুণটা প্রায় নেই বললেই চলে। তার মানে ধরুন এমন কোনো খাবার যেটার মধ্যে আমাদের ম্যাক্রোনিউট্রিয়েন্টস মানে ধরুন এই যে আমরা বলি প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, সেখানে প্রোটিন যেটা সেটা হয়তো পরিমাণটা খুব কম। তারপর ধরুন অনেক সময় আমরা বলি ফাইবার, ফাইবার মানে যেগুলো আমাদের পেটের মুভমেন্টে সাহায্য করে, ঠিক আছে, ফাইবারের পরিমাণ খুব কম। ভিটামিন, মিনারেল যেগুলো আছে সেগুলো খুব কম, এইগুলো হচ্ছে জাঙ্ক ফুড।

0: এর মধ্যে পড়ে। সুতরাং দেখতে গেলে এগুলো খুব মুখরোচক খাওয়ার, মানে দেখলে সেই সামলানো যায় না ব্যাপারটা, কিন্তু স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে এদের কিন্তু গুণগত মান অতটাও নয়, হয়তো খুবই কম তার গুণগত মান। ঠিক আছে, তাহলে এটা গেল জাঙ্ক ফুড, আর একটা হলো ফাস্ট ফুড। এইবারে এই যে ফাস্ট ফুডের কথা বলছি, এখন এই ফাস্ট ফুড ধরুন আজকের দিনে তো আমরা জানি যে জীবনের গতিময় জীবন হয়ে গেছে, তাই তো? কিন্তু এই গতিময় জীবনে কিন্তু দৌড়তে দৌড়তে মাঝে মাঝে একটা ছন্দপতন ঘটে যাচ্ছে, আমরা কিন্তু একটু ডিরেইলড বা রিদমের বাইরে চলে যাচ্ছি। সেই জন্য আমরা কী করি, এখন তো সেই সময় নেই, সবাই কাজে কাজে ব্যস্ত, কাউকে ভোরবেলা বেরিয়ে যেতে হচ্ছে, কি অনেক রাতে ফিরছেন, তাদের পক্ষে কিন্তু আলাদা করে সেই হেসে লেগিয়ে রান্না করে খাওয়া, সেই এনার্জিটাও হয়তো তাদের কাছে থাকে না, সময়টা তাদের কাছে থাকে না, তখন কিছু চটজলদি খাবারের দরকার পড়ে। এখন সেই চটজলদি খাবারগুলোর মধ্যে কিন্তু সত্যি কথা বলতে গুণগত মান খুব কম,
1: অর্থাৎ আমি বাড়িতে অর্ডার করে কোনো খাবার আনিয়ে নিলাম বা রেস্তোরাঁতে গিয়ে বসে খেলাম, সেইগুলোর মধ্যে কিন্তু সে তো খাবারই,
0: সে তো খাবার, কিন্তু মানে
1: তাহলে তাতে পুষ্টিগুণ নেই কেন?
0: পুষ্টিগুণ নেই কারণ এইখানেই সেই খাবারগুলো যখন তৈরি হয়, ঠিক আছে, সেখানেই চলে আসছি আপনার আজকের আরেকটি টপিক, মানে প্রসেসিং, ঠিক আছে। প্রসেসিং মানে সেটা যেভাবে তৈরি হচ্ছে বা সার্ভ হচ্ছে, তার সময় যে পরিবর্তনগুলো তার মধ্যে আসছে সেটা কিন্তু তার মধ্যে সেই নিউট্রিশনাল কোয়ালিটি বা পুষ্টিগত যে মান সেটাই কিন্তু কিছু টালমাটাল ব্যাপার দেখা দিচ্ছে, কমে যাচ্ছে সেটা। সেই জন্য চটজলদি খাবার বা ধরুন রেস্তোরাঁর খাবার, সেটা কি খাবার নয়, সেটা কি অখাদ্য? অখাদ্য বলবো না, খাবার, এডিবল অবশ্যই, কিন্তু আনহেলদি, মানে স্বাস্থ্যকর খুব একটা কিন্তু নয়। সেটা হয়তো সময় বাঁচাচ্ছে, সেটা হয়তো আমার কাছে বেশ মুখরোচক লাগছে, মনে হলো যেন সেই সময় পেটটা ভরে গেল, কিন্তু আদতে কিন্তু পেটটা হয়তো ভরলো না, বা শরীরের যে প্রয়োজনটা ছিল সেই প্রয়োজনটা হয়তো মিটলো না। সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে খাবারগুলির কিন্তু অতটাও স্বাস্থ্যকর নয়। আমি পুরোপুরি একে অস্বাস্থ্যকর হয়তো স্ট্যাম্প এক্ষুনি করবো না, কারণ কিছু কিছু প্রসেসিংয়ের যে খাবার প্রসেসড আমরা পয়েন্ট করি সেগুলোর হয়তো গুণগত মান আছে। যেমন একটা খুব সাধারণ উদাহরণ দিতে পারি, পাস্তুরাইজেশন অফ মিল্ক আমরা বলি, পাস্তুরাইজ মিল্ক, সেটাও কিন্তু এক ধরনের প্রসেসিং, সেটাকে কি আমি খারাপ বলবো? সেটাকে খারাপ বলবো না। বা ধরুন দেখবেন যখন চালের ক্ষেত্রে, রাইসে একটা পারবয়লিং বলে একটা পদ্ধতি হয়, ঠিক আছে, সেটা কি খারাপ? সেটা খারাপ, সেটাও প্রসেসিং। তাহলে কিছু প্রসেসড ফুড বা প্রসেসিং পদ্ধতি কিন্তু আমাদের জন্য ভালো, কিন্তু কিছু প্রসেসড ফুড আমাদের জন্য খারাপ। সেটা কোন প্রসেস ফুড, সেটাকে আমরা একটা টার্মিনোলজি ইউজ করি, মানে আলট্রা প্রসেসড ফুড।
1: আচ্ছা,
0: মানে একটু বেশি মাত্রায় প্রসেসিং করতে গিয়ে খাবারটাকে হয়তো আমি শেলফ লাইফ, মানে তার ডিউরেবিলিটি বাড়াতে গিয়ে, তার প্যালেটেবিলিটি মানে সে কতটা মুখরোচক করতে গিয়ে, তার মধ্যে থেকে সেই পুষ্টিগুলো কিন্তু কমে দিচ্ছে, তার মধ্যে ভিটামিন কমে যাচ্ছে, মিনারেল কমে যাচ্ছে, ফাইবার কমে যাচ্ছে, গুণগত মানটা কমে গেল।
1: আসলে সেলফ লাইফ যদি আমাদের বাড়ানো যায় তাহলে এক্সপায়ারি ডেটটা বেশ অনেকটা দেরি হবে, সুতরাং দোকানের জন্য সুবিধে, যারা কোম্পানি তাদেরও সুবিধে, অনেক দিন রাখা যাবে বাজারে, এবং সেটার জন্য কিন্তু তাহলে আমাদের এটা বুঝতে হবে যে আমরা এক্সপায়ার না করলেও যে খাবারটা খাচ্ছি, যে প্রসেসড ফুড আমরা এনে রেখে দিচ্ছি ফ্রিজে, আমরা ফ্রেঞ্চ ফ্রাই, আলুর কিছু বা স্মাইলি বা চিকেন নাগেটস, নানান কিছু তো আমরা রেখে, এই জিনিসগুলো দেখে মনে হচ্ছে চিকেনই তো,
0: ঠিক,
1: শুধু তো ভেজেই নিলাম,
0: ঠিক,
1: তাহলে খারাপ কেন হয়ে গেল?
0: সেটা হয়তো চিকেনের মধ্যে যে গুণগত মানটা ছিল সেটা হয়তো নষ্ট হয়ে গেছে, সেটা হয়তো আমি চটজলদি খাবার করতে গিয়ে, মুখরোচক বানাতে গিয়ে, বা তার সেলটা বাড়াতে গিয়ে, যদি বলি কনজিউমার লেভেলে, কিন্তু স্বাস্থ্যের দিক থেকে আমি অনেকটা কম্প্রোমাইজড করে ফেললাম, ঠিক আছে। সুতরাং সেই দিক দিয়ে দেখতে গেলে খাবারগুলি সত্যি খাবারের মতো হয়েও খাবারের মতো নয়, মানে খাদ্য হয়েও, খাদ্যবস্তু হয়েও খানিকটা হয়তো অখাদ্য হয়ে যাচ্ছে।
1: ডাক্তারবাবু, এর থেকে এটুকু তো বুঝতে পারছি যে এই খাবারগুলো, জাঙ্ক ফুড বলি বা প্রসেসড ফুড বলি, এরা আমাদের পুষ্টি তেমন দিচ্ছে না, অর্থাৎ উপকার খুব একটা করছে না,
0: ঠিক,
1: কিন্তু অপকার করছে কি?
0: নিশ্চয়ই করছে। তার কারণ হচ্ছে আমি যে দুটি প্রসেসিং এর কথা বললাম, এই পারবয়লিং, পাস্তুরাইজেশন, সেটা বাদ দিয়ে যদি বাকি প্রসেস, মানে আলট্রা প্রসেস ফুডের কথা আমি বলি, সেইগুলোর মধ্যে যে প্রসেসিং করতে গিয়ে নিউট্রিয়েন্ট তো নষ্ট হয়ে যাচ্ছে বললামই, কিন্তু শুধু তাই নয়, এই প্রসেসিং করতে গিয়ে অনেকগুলো জিনিস হয়তো আমাদের অ্যাড করতে হয়, যেমন যেগুলোকে দেখবেন আমরা বলি প্রিজারভেটিভ, যেগুলোকে দেখবেন আমরা বলি আর্টিফিশিয়াল সুইটনেস, যেগুলোকে দেখবেন আমরা বলি এমালসিফায়ার্স, এইগুলোর কিন্তু শরীরে
1: কিছু রঙের ব্যবহার থাকে,
0: রঙের ব্যবহার থাকে।

0: তার কি এগুলোর কিছু এক ধরনের বলতে পারেন কেমিক্যাল চেঞ্জেস আসছে, তাই তো আমি কিছু জিনিস যোগ করছি, যোগ করতে গিয়ে সেগুলোর কিন্তু শরীরের মধ্যে কিন্তু খুব একটা স্বাস্থ্যের দিক থেকে কিন্তু ভালো প্রতিক্রিয়া নয়। কিছু হতে পারে যেগুলো আমরা বলি কার্সিনোজেনিক, মানে পরবর্তীকালে যদি কেউ এটা অনেক দিন ধরে বা অনেক পরিমাণ করে খেতে থাকে, হতে পারে সেগুলো পরবর্তীকালে হয়তো শরীরে কোথাও গিয়ে একটা ম্যালিগনেন্সি তৈরি করছে, ক্যান্সার করছে,
1: কার্সিনোজেনিক ফুড থেকে ক্যান্সারও হয়ে যেতে পারে,
0: কার্সিনোজেনিক ফুড। আবার ধরুন শরীরের কোথাও কোনো মানে আমাদের যে ফিজিওলজিক্যাল সিস্টেম, স্বাভাবিক যে সিস্টেম, সেইখানে চেঞ্জেস আনছে, যেমন ধরুন হৃদরোগ হচ্ছে অনেক। এই যে প্রসেস ফুড, আপনি যে নাগেটস বা এগুলোর কথা বললেন, নুন থাকে, সোডিয়াম থাকে, ঠিক আছে, সেইগুলো কিন্তু যদি আমি যে পরিমাণ সোডিয়াম আমাদের নেওয়া উচিত তার বাইরে যখন আমি প্রত্যেক দিন নিয়ে চলেছি, সেটা কিন্তু শরীরে অ্যাকিমুলেট হতে হতে জল জমাচ্ছে, প্রেশারের চেঞ্জেস আনছে, ঠিক আছে। তার মানে এই প্রিজারভেটিভসগুলোর কিন্তু শরীরে কোনোটাই ভালো এফেক্ট নেই। তাহলে আমি একটা বললাম ক্যান্সারের কথা, একটা বললাম এই প্রেশারের কথা। আবার শুধু তাই নয়, দেখবেন শরীরে খারাপ খারাপ ফ্যাট জমতে থাকে, ঠিক আছে, যেগুলোকে ডাক্তারি ভাষায় বলা হয় ভিসেরাল ফ্যাট, মানে দেহের যে গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ, যেমন ধরুন হার্ট, প্যানক্রিয়াস, কিডনি, লিভার, তার আশেপাশে খারাপ ফ্যাটগুলি জমতে থাকে, সেইগুলো থেকে কিন্তু সে প্রত্যেকটা অর্গ্যান লেভেলে নানা রকম খারাপ এফেক্ট আসতে পারে। যেমন ধরুন হৃদরোগ আসতে পারে, লিভারের সমস্যা আসতে পারে, ডায়াবেটিস আসতে পারে, কিডনির সমস্যা আসতে পারে, এবং ইটসেলফ ওবেসিটি, মানে মোটা হয়ে যাওয়া, এটা কিন্তু শুধুমাত্র কাউকে ব্যঙ্গ করার জন্য নয়, মোটা হয়ে যাওয়া বা ওবেসিটি কিন্তু একটি রোগ। সেই রোগ কিন্তু শুধুমাত্র রোগ হয়ে বসে থাকবে না, তার সঙ্গে সে নিয়ে আসবে হার্টের গোলমাল, নিয়ে আসবে ডায়াবেটিস, নিয়ে আসবে সে প্রেশারের গোলমাল, কিডনির সমস্যা। তার মানে কি মুখরোচক খাবার খেতে গিয়ে আমি কিন্তু অজান্তে শরীরের মধ্যে অনেকগুলো রাসায়নিক পদার্থকে ঢুকিয়ে দিচ্ছি, যেগুলো কিন্তু আমাদের শরীরের যে স্বাভাবিক যে সিস্টেমটা, ফিজিওলজিটা, পুরোপুরিভাবে কিন্তু বদলে যাচ্ছে,
1: মানে একেবারে আনওয়ান্টেড জিনিস যেগুলোর কোনো প্রয়োজনই নেই শরীরের, তাদেরকে আমরা এইসব খাবারের সঙ্গে সঙ্গে তাদেরকেও ডেকে আনছি। জেনে শুনে বিষ করেছি পান বলাই যেতে পারে আমাদের, আমরা বিষ খাচ্ছি পান করার বদলে জেনে শুনে একেবারে। পানীয়তেও আসবো ডাক্তারবাবু, এবারে এই পানের কথা এলোই যখন, ছোটদের খুব পছন্দের হচ্ছে খানিকটা আমের জুস, নাম তো আমরা বলি না কোনো ব্র্যান্ডের, সকলেই বুঝতে পারছেন যে বিভিন্ন কোম্পানির যে জুসগুলো, যাদেরকে ম্যাঙ্গো জুস বা এরকম বলা হয়, একই সঙ্গে নানান ব্র্যান্ডের কোল্ড ড্রিঙ্ক, সাদা হতে পারে, কালো হতে পারে, অনেকের ধারণা আছে কালোটা খারাপ কিন্তু সাদাটা ভালো, সাদাটা গেলে কিছু হয় না, হজম হয়ে যায়, কালোটা খাস না, কালোটার মধ্যে পেস্টিসাইড রয়েছে। একটু আমাদের যদি বুঝিয়ে বলেন এই সাদা, কালো, হলুদ, কমলা, এদের মধ্যে ভালো কে মন্দ কে একটু জানবো।
0: বেশ, আমি একটু আগে বলছিলাম এই প্রিজারভেটিভ বলতে গিয়ে আর্টিফিশিয়াল সুইটনেস বেশবগুলো কথা বলছি, তো এই যে ধরুন আপনি বলেন কোল্ড ড্রিঙ্কস এর কথা, বা ধরুন এই বাজারে যে বিক্রি হয় ফ্রুট জুসগুলোর কথা, এগুলো সবই কিন্তু এই সুইটেন্ড বেভারেজ যেটা আমরা বলি সে ক্যাটাগরির মধ্যে পড়ে। এদের মধ্যেও কিন্তু আবার সেই প্রিজারভেটিভস আছে, আবার সেই আর্টিফিশিয়াল সুইটনেস আছে, যেগুলোর কিন্তু মানে এদের যদি আমরা স্বাস্থ্যের দিক থেকে উপকারিতা অপকারিতা যেটা বলি, এটা ডিবেটেবল, ডিবেটেবল ইন দ্য সেন্স কি, যদি আমি কিছু আর্টিফিশিয়াল সুইটনারের কথা বলি, সেইগুলোর পরিমাণও আছে, যে সারাদিনে হয়তো এতটা পরিমাণ নেওয়া যেতে পারে, কিন্তু যে বাচ্চাটি ধরুন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, আমরা তো অত ক্যালকুলেট করতে কখনোই পারবো না তার শরীরে কতটা সে সুইটনার ঢুকে যাচ্ছে, কারণ সে তো শুধু কোল্ড ড্রিঙ্কস খাবে না, সে হয়তো বাইরের অন্যান্য খাবারও খেতে পারে, চকলেটও খেতে পারে, আবার ঘরের খাবারও খাচ্ছে, সুতরাং তার মধ্যে কিন্তু সেটা বিল্ড আপ হচ্ছে সুইটনেসগুলো। এই সুইটনেসগুলো কিন্তু তো পরবর্তীকালে তো শরীরে খুব একটা ভালো কিন্তু এফেক্ট দিচ্ছে না। আর এই যে বললাম কালো কোল্ড ড্রিঙ্কস আর সাদা কোল্ড ড্রিঙ্কস, ব্যাপারটা সেই একই দাঁড়াচ্ছে। কোল্ড ড্রিঙ্কস মানে আর্টিফিশিয়াল সুইটেন্ড বেভারেজেস, এইগুলো কিন্তু হাই ক্যালোরি রিচ ড্রিঙ্কস, ঠিক আছে, যদিও লেখা থাকে আর্টিফিশিয়াল সুইটনেস বটে, কিন্তু এগুলো হচ্ছে গিয়ে কিন্তু সেই প্রসেস বা আল্ট্রা প্রসেস ফুডের মধ্যেই আলটিমেটলি পড়ে গেল। সুতরাং এইগুলোর সেই একই সাইড ইফেক্ট যেগুলো একটু আমি আগে বলছিলাম। তারপর দেখবেন এই যে আমরা অনেক সময় ফলের রস বাড়িতে খাই, বাড়িতে বানিয়ে অনেকে খায়, সবাই যে বাড়ি থেকে কেনে এমন নয়, আমরা সবসময় বলি বা ডাক্তাররা বলে থাকেন
1: ক্যান্ড ফলের রস বেশ বড় বড় রেখে দেওয়া থাকে ফ্রিজে, যে খানিকটা ঢেলে নিয়ে ব্রেকফাস্টের সঙ্গে।
0: এই যে ফলের রস যেগুলো ধরুন বাড়িতেও যদি কেউ করে বা বাজার থেকেও কিনছে, বাচ্চাদের কিন্তু দাঁত নষ্ট হয়, এটা কিন্তু মানতে হবে, ঠিক আছে? দাঁতের কোয়ালিটি নষ্ট হতে পারে, এগুলোর মধ্যে তো সেই সুইটনেসগুলো থাকে যেগুলো কিন্তু আলটিমেটলি আমাদের মানে ডেন্টাল হেলথ তার জন্য খুব একটা ভালো না।
1: বাড়িতে অনেকেই তো নিজেরাই মুসাম্বি থেকে চিপে জুস বার করে লেবুর রস বাচ্চাকে প্রত্যেকদিন খাওয়াচ্ছেন,
0: ফলের রসের থেকে গোটা ফল খাওয়া অনেক বেশি ভালো।

কারণ যখন আমি ফলের রসটা তৈরি করছি না, সেখানে প্রচুর পরিমাণে তার যে ফ্রুটের মানে ফলের মধ্যে সুগারটা আছে সেখানে রিলিজ হয়ে যাচ্ছে, সেই সুগারটা আলটিমেটলি কিন্তু তার এই ডেন্টাল হাইজিনের জন্য খুব খারাপ, ঠিক আছে? শুধু তাই নয়, সুগারটা তো বেরোচ্ছে, সেই সুগারটা যদি আমি রোজই কনজিউম করতে থাকি তাহলে আলটিমেটলি কিন্তু সুগার আমাদের শরীরের জন্য খুব একটা ভালো নয়, সেটা কিন্তু কি আমাদের শরীরে আবার সেই একই রকম কাজ করে, যেটা আমি প্রিজারভেটিভে কথা বলছিলাম,

0: রসটা বার করে না খেয়ে গোটা ফলটা খেয়ে নেওয়া।
1: এখানে আমি বলি, এখানে অনেকে ধারণা আছে ফলের রস খেলে চামড়া খুব চকচকে হয়ে যায়, গ্ল্যামারটা বাড়ে, এরকম অনেকে বলে।
0: রসটা খাও আর ফলটা মেখে ফেলো।
1: একদম সেটা নয়, ফলটা খেলেই হবে, রসটা আলাদা করে খেতে হবে তা না, কারণ ফলের গুণগত মানটা কিন্তু সেই গোটা ফলটা খেলেই আমরা পাচ্ছি। ঠিক আছে,
0: সুতরাং ওই ফল খেয়ে রসটা খেয়ে ফলটা মাখার কোনো দরকার নেই, ফল এইটুকু জেনে নিই। কারণ সামনে যেহেতু পুজো, অনেকেই রূপচর্চার কথাও ভাবছেন, অনেকেই কলার খোসা আরো নানান কিছুর খোসা টোসা কিছু বাটেন, কিছু মাখেন নানান, এইগুলোর কি কোনো উপকার আলাদা করে আছে স্কিনের উপরে, ত্বকের উপরে মাখা?
1: কি হয়, এই যে ফলের মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্টস থাকে, তো এখন এই আমি জানি না কি পদ্ধতি তিনারা করেন, যেটা আমি বেসিক কনসেপ্টটা হচ্ছে ফলের থেকে অ্যান্টি অক্সিডেন্টগুলো যদি আমাদের ত্বকে অ্যাপ্লাই করা হয় তাহলে এই অক্সিডেটিভ স্ট্রেস, যেটা স্ট্রেসের জন্য হতে পারে, এজিংয়ের জন্য, বয়সের জন্য হতে পারে, সেগুলো কিছুটা কাউন্টার ব্যালেন্স করার মতন। তো সেই ক্ষেত্রে রূপচর্চার দিক থেকে অত বেনিফিশিয়াল হতে পারে। যদি আমি এখনও রূপচর্চা করিনি তবে আমার ত্বক যে খুব একটা গ্লো করে না তা নয়, আমি
0: যেহেতু শুনতে পাচ্ছেন না দেখতে পাচ্ছেন না আমাদের শ্রোতা বন্ধুরা, তাদের জানিয়ে দিই রীতিমতো উজ্জ্বল আমাদের ডাক্তারবাবু, ঘর আলো করে, স্টুডিও আলো করে বসে রয়েছেন। সুতরাং আপনি যখন গোটা ফল খান তাহলে যারা রূপচর্চা করবেন ভাবছেন তারাও সেটি না করে গোটা ফল খেলেই
1: যথেষ্ট, কারণ তার মধ্যে ফলের গুণগত মানটাও থেকে যাচ্ছে, শরীরে তার ভালো এফেক্টটাও পড়ে, সেটা চামড়ার জন্য বলুন, চুলের জন্য বলুন, ওভারঅল হেলথের জন্য বলুন, সব দিক থেকে।
0: বেশ, আমরা এবার একটু ফোনে কথা বলে নিই, তারপর আমরা আবার অন্য অন্য টপিকগুলিতে আসছি। শ্রোতা বন্ধুরা, যারা একটু দেরিতে রেডিও সেট অন করেছেন তাদের বলি, আপনারা শুনছেন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, শুনছেন লাইভ ফোন ইন অনুষ্ঠান স্বাস্থ্য জিজ্ঞাসা। আজকের বিষয় জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, প্রসেসড ফুড এবং আমাদের স্বাস্থ্য, আর এইসব বিষয় নিয়ে আমরা সুচিন্তিত পরামর্শ শুনছি যে ডাক্তারবাবুর, তিনি জেনারেল মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার অভিক বসু, কে রয়েছেন টেলিফোনে 0332107325। নমস্কার।
2: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
2: হ্যাঁ, আমি হরিণঘাটার বড় জায়গাগুলি জেলা নদীয়াতে সমীর দাস।
0: বলুন বলুন সমীরবাবু।
2: হ্যাঁ, আমি জানতে চাইছি যে আমি একজন গ্লুকোমার পেশেন্ট আর কি, হ্যাঁ, সঙ্গে একটু মাথাও ঘোরে। তা আমরা আগে আমিষ নিরামিষ সবই খেতাম, কিন্তু বিগত 20 বছর ধরে আমরা সম্পূর্ণ নিরামিষ আর কি, সম্পূর্ণ নিরামিষ। এবার খাবার তালিকায় সকালবেলায় ধরুন ঘুম থেকে উঠে এক কাপ হয়তো লিকার একটু মুড়ি দিয়ে, তারপরে হয়তো 10:30-11:30 কি 11টার সময় যে টিফিনটা করি সেটা মুড়ি আর চিড়ে। এটা কি শরীরের পক্ষে উপকার নাকি ক্ষতিকারক? ফাস্ট ফুড খাই না, এটাই আমি জানতে চাই।
0: বেশ,
1: আচ্ছা সমীরবাবুর প্রশ্নটা কিন্তু খুব কমন প্রশ্ন একটু, কারণ আজকাল অনেকেই তো ভেগান ডায়েট বা একদম স্ট্রিক্টলি ভেজিটেরিয়ান হয়,
0: নিরামিষ নন, একেবারে ভেগান হয়ে যায়,
1: মানে যেখানে ডিমও পর্যন্ত আসে না, কোনটাই আসে না,
0: দুধও খান না যারা ভেগান, অর্থাৎ প্রাণীদের থেকে যা পাওয়া যাবে তা যারা খান না, প্রাণীদের থেকে পাওয়া কোন রকম কিছু
1: একদম
0: তারাই ভেগান
1: একদম। সুতরাং আমার মনে হলো সমীরবাবুর হয়তো ডায়েটটা সেরকমই দাঁড়াচ্ছে। এখন দোষ নেই, স্ট্রিক্টলি যদি কেউ ভেজিটেরিয়ান হয়ে থাকেন তাকে আমি ডিসকারেজ করবো না বা আমি খারাপ বলবো না, কিন্তু কিছু কিছু নিউট্রিয়েন্ট ডেফিসিটস থেকে যেতে পারে পুষ্টির। যেমন ধরুন খুব স্পেসিফিক্যালি যদি আমরা বলি যে অ্যানিমাল ফুড থেকে যেটা একদম স্পেসিফিক্যালি আসে, যেমন ধরুন ভিটামিন B12, তারপর ধরুন ভিটামিন D, এইগুলো কিন্তু কিছু ডেফিসিটস থেকে যায়, ঠিক আছে, এগুলো কিছু গ্যাপ থেকে যেতে পারে, সেইগুলোর পরিপূরক হিসেবে হয়তো তাকে কিছু সাপ্লিমেন্ট নিতে হতে পারে, ঠিক আছে। আবার ধরুন এখন ওনার বাকি রোগের কথা আমি জানলাম না, উনি যদি গ্লকোমার কথা বলেন শুধু, এখন প্রোটিন আমাদের খাওয়া দাওয়ার মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ একটি অংশ, কার্বোহাইড্রেট ফ্যাট সবার মধ্যে কিন্তু মধ্যমণি হয়ে বসে আছে প্রোটিন। এখন শুধুমাত্র প্ল্যান্ট প্রোটিনস যদি আমরা ভাবি, প্ল্যান্ট প্রোটিনসের একটা আমরা শব্দ আছে ব্যবহার করি, বায়োলজিক্যাল ভ্যালু, ঠিক আছে। বায়োলজিক্যাল ভ্যালু মানে হয়তো তার মধ্যে প্রোটিন অনেকটা আছে কিন্তু শরীরে কতটা সে কাজে আসছে সেটা হচ্ছে তার বায়োলজিক্যাল ভ্যালু।
0: আচ্ছা,
1: অনেক ক্ষেত্রেই দেখা যায় যে যদি আমরা ধরুন পঞ্চব্যঞ্জন নিয়ে বসলাম, সেখানে হয়তো একটি পদের মধ্যে প্রোটিন কম, সেটা আরেকটা পদ সাপ্লিমেন্ট করছে বা কমপ্লিমেন্ট করছে, কিন্তু দেখা যায় পুরোপুরি হয়তো প্ল্যান্ট প্রোটিন দিয়ে আমরা সেই প্রোটিনের যতটা রিকোয়ারমেন্ট সেটা কিন্তু হয়তো আমরা মিট করতে পারি না, যেটা অ্যানিমাল প্রোটিন থেকে আসে। যেমন

0: ফার্স্ট অ্যানিমাল প্রোটিন যেটা বলা হয়, যে আর কেউ কিচ্ছু না খাক, শুধুমাত্র ডিম। কারণ ডিমের মধ্যে যে প্রোটিনের ভ্যালুটা আছে এবং তার যে বায়োলজিক্যাল ভ্যালু, সেটা কিন্তু কোনো প্ল্যান্ট প্রোটিন কিন্তু তার মানে কম্প্যারিজনে দাঁড়ায় না, তুলনায় দাঁড়ায় না, ঠিক আছে? সুতরাং নিরামিষ আহার যারা করছেন তাদেরকে ডিসকারেজ আমি কখনোই করব না, কিন্তু একদম স্ট্রিক্টলি নিরামিষ আহারের জায়গায় যদি তার একটু ডেয়ারি প্রোডাক্টস নেন, ঠিক আছে,
1: অর্থাৎ দুগ্ধজাত যে কোনো
0: নিতে পারে। আর কেউ কেউ আজকাল আমি দেখেছি, যেমন অবাঙালিদের মধ্যে অনেকে আছেন যারা নিরামিষ নেন, কিন্তু তারা অনেকেই বলেন যে না আমরা ডিমটা নিচ্ছি, আমরা হয়তো মাছ মাংসের দিকে যাচ্ছি না। সেটাকে আবার একটা টার্ম আছে, এগিটেরিয়ান বলে আজকাল, ঠিক আছে,
1: এগিটেরিয়ান।
0: তো সেটা অনেকে নিতে পারে, সেটাতে কিন্তু যেটুকুন প্রোটিন, কারণ সে তো জানছে না যে আমি এটা খাচ্ছি না বলে আমার মধ্যে কতটা ডেফিসিট হচ্ছে, সেটা একমাত্র একজন এক্সপার্ট বা স্পেশালিস্ট বলতে পারে যে হ্যাঁ আপনার এই রিকোয়ারমেন্ট, সেটা এতটা এতটা আপনি পাচ্ছেন, বাকিটা আপনি পাচ্ছেনই না। সুতরাং সেটাকে সাপ্লিমেন্ট করার জন্য হয়তো ডিমটা সেটা উনি নিতে পারেন, আমি জানি না, মানে সেটা সম্পূর্ণ ওনার উপর পড়বে, এটা আমি চিকিৎসক হিসেবে অ্যাডভাইস করতে পারি। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে না, তারা একদমই চান না সেই ব্যাপারটা, তারা স্ট্রিক্টলি হয়তো নিরামিষের দিকেই ঝোঁকে রয়েছেন, সেই ক্ষেত্রে হয়তো আমাদের কিছু প্রোটিন সাপ্লিমেন্টেশন করতে হয় বাইরের কিছু প্রোটিন পাউডার এসব পত্র দিয়ে।
1: তো সবার ক্ষেত্রে নিয়ম, আমাদের ঘরোয়া খাবারের মধ্যে যে আমরা জানি ডাল, সয়াবিন, রাজমা, এগুলোর মধ্যে প্রোটিন আছে, নিরামিষাশীরা শুধু ওটুকু খেলেও অ্যানিমাল প্রোটিনের
0: না, অ্যানিমাল প্রোটিনের যে গুণটা বা অ্যানিমাল প্রোটিনের যে পার্সেন্টেজ অফ প্রোটিনটা, সেটা কিন্তু মিট আপ হয় না। এটা কিন্তু ভারতীয়দের মধ্যে খুব দেখাই যায়, এটাকে একটা বলা হয় প্রোটিন ডেফিসিট বলে। এটা কিন্তু খুব মানে প্রোনাউন্সড, খুব চর্চিত একটি বিষয় যে প্রোটিন ডেফিসিট কিন্তু অনেকের মধ্যেই আছে, সেটা নিরামিষাশী যারা তাদের মধ্যে একটু বেশি দেখতে পারি, যারা আমিষ নিচ্ছেন তাদের মধ্যে অতটা সমস্যা হয়তো থাকে না, তারা পরিপূরক হিসেবে পেয়ে যাচ্ছেন অন্য জায়গা থেকে। তো সেই ক্ষেত্রে আমরা তবুও বলতে পারি যে ঠিক আছে, আপনি একটু ডেয়ারি প্রোডাক্টস নিন, সেটা নিতে পারেন, বা যদি সত্যি তাই হয় তাহলে কোনো একজন স্পেশালিস্ট ডায়েটিশিয়ানের কাছে যেতে পারেন যে আমি না, আমি একমাত্র ভেজ ডায়েট নেব, আপনি আমাকে ক্যালকুলেট করে দিন যে কোন ভেজ ডায়েটের কম্পোনেন্টস নিলে আমার এই প্রোটিনের ডেফিসিটটা মিট আপ হতে পারে, সেটাও করা যায়। এটাকে আমরা বলি কাস্টমাইজড ডায়েটারি প্ল্যান, প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়ালাইজড একটা অ্যাপ্রোচ থাকে, সেটাও করা যায়। উপায় কি নেই, উপায় আছে, কাউকে জোর করে খাওয়ানোর দরকার নেই, তার যদি ইচ্ছে না থাকে, কিন্তু তার মতো খাবারটাকে মাথায় রেখেই কিন্তু আমি একটা প্ল্যান করতে পারি। এটাকে আমরা বলি মিল প্ল্যানিং, খুব গুরুত্বপূর্ণ মিল প্ল্যানিং। বিদেশে তো ভীষণই হয়, আজকাল আমাদের দেশে জিনিসটা আস্তে আস্তে উঠছে, মিল প্ল্যানিং। মিল প্ল্যানিং করলে কিন্তু একজন ভেজিটেরিয়ান যে স্ট্রিক্টলি, তারও কিন্তু এই ডেফিসিটগুলো মিট আপ হয়ে যেতে পারে।
1: ডাক্তারবাবু, আমরা আবারও ফাস্টফুডেই আসছি, কিন্তু তার আগে একটু, যেহেতু আপনি ডিমের কথা বেশ কয়েকবার বললেন যে আর কিছু না হলেও অন্তত অ্যানিমেল প্রোটিনের মধ্যে ডিমটুকু, ডিমের ক্ষেত্রে আবার অনেকে ওই সুয়োরানি দুয়োরানি করেন, অর্থাৎ ডিমের কুসুমটুকু দুয়োরানি আর বাকি সাদাটুকু সুয়োরানি, সুয়োরানি ভালো, কুসুমটুকু দুয়োরানি বাদ দিয়ে খায়। ডিমের পুরোটা খাওয়া দরকার নাকি কুসুমটাকে ফেলবো না খাবো, কারা ফেলবেন যদি ফেলতেই হয়?
0: দেখুন, যদি আমি, কারণ এই বিষয়টা একটু নিয়ে একটা তর্ক বিতর্ক হয়েছিল ওই রিসেন্টলি, তো যে দেখা যাচ্ছে যে একসময় বলতো ডিমের কুসুমটা বাদ দিয়ে খাওয়াটাই ভালো, কারণ সেখানে থেকে কিছু বাজে কোলেস্ট্রল বাড়তে পারে শরীরে, কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে না, ব্যাপারটা অতটা ক্লিন কাট নয়, সিম্পল নয়। এখন যদি সাধারণ মানুষের কথা বলি, যার কোনো হয়তো ব্যাকগ্রাউন্ড কোনো রোগ নেই, তাকে কিন্তু গোটা ডিমই দেওয়া যায়, কোনো অসুবিধা নেই, কিন্তু গোটা ডিমই খেতে পারে, ঠিক আছে? কারণ দেখা যায় ডিমের কুসুমের মধ্যে যে কোলেস্ট্রলের যে বাড়ে আমরা বলি, তার মধ্যে কিন্তু গুড কোলেস্ট্রলটা বাড়ে বেশি রাদার দ্যান ব্যাড কোলেস্ট্রল, ঠিক আছে? কিছু কিছু মানুষ আছেন যাদের দেখা যায় ডিমের কুসুম খেলে ব্যাড কোলেস্ট্রল বাড়তে পারে, এটা একটু ডিফার করে, এটা সবার ক্ষেত্রে হয়তো সেম নয়, কারো কারো ক্ষেত্রে আমরা দেখেছি, তাদের ক্ষেত্রে হয়তো আমাদের বাদ দিতে হবে,
1: সেটা ডাক্তারবাবুরা বুঝতে পারবেন। আমার ধরুন কারো
0: হার্টের রোগ আছে, ধরুন কারো স্ট্যান্ড বসেছে, হার্টের রোগ আছে, তাদের ক্ষেত্রে আমরা প্রেফারেবলি বলি আপনি ডিমের সাদাটাই খান। কারো কিডনির রোগ আছে, তাদের প্রেফারেবলি আমরা বলি আপনি ডিমের সাদাটাই খান। যাদের ধরুন প্রচুর ট্রাইগ্লিসারাইডের সমস্যা আছে, তাদের আমরা প্রেফারেবলি বলি আপনি ডিমের সাদাটাই খান, ঠিক আছে? তাই একদম ডিমের কুসুম ছাড়া খাওয়া যাবে না, মানে গোটা ডিম খেতেই হবে এমনও নয়, আবার গোটা ডিম খাওয়া যাবে না এমনও নয়। সুতরাং এটা কিন্তু ব্যক্তি বিশেষে, রোগ বিশেষে আমরা কিন্তু সেহতো অ্যাডভাইস,
1: সুস্থ মানুষ পুরোটাই খাবে
0: নিশ্চয়ই,
1: এবং কোনো অসুস্থতা থাকলে তিনি একটু ডাক্তারবাবুকে জিজ্ঞেস করে নেবেন। বেশ, আমরা আরো একটি টেলিফোনে আসি। নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে?
2: নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, বলুন।
2: হ্যাঁ, আমি দক্ষিণ চব্বিশ পরগনা ভাঁওর থানার বাউসর গ্রাম থেকে বলবেন্দ্রনাথ স্টোর।
1: বলুন বলুন।
2: হ্যাঁ, আমার ডাক্তারবাবু আপনাকেও কি নমস্কার।
0: নমস্কার।
2: হ্যাঁ, তো আজ এই যে জাঙ্ক ফুড বা প্রসেস ফুড বা ফাস্ট ফুড, আমার একটু জানার বিষয় আছে। প্রসেস ফুডটা সঙ্গে যেটা তার ভিতরে কোন কোন খাবার পড়ে, সেটা কি আমি কি বিস্কুট বা এই জাতীয় খাবারকে বলতে পারি?
1: আচ্ছা, বেশ,
0: খুব ভালো প্রশ্ন। এখন প্রসেস ফুড বলতে, সত্যি কথা বলতে গেলে, একজন যে কোনো একজনের বাড়িতে ফ্রিজে বা রান্নাঘরে যে যে খাবারগুলো থাকে বা থাকা উচিত, তার বাইরে কোনো খাবার যদি থাকে সেটাকেই প্রসেস ফুড বলবো। ঠিক আছে,
1: এবার উচিত তো এক একজনের বাড়ির নিয়ম অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়ে যাবে।
0: ঠিক, এখন তাহলে কোনটা উচিত কোনটা অনুচিত সেটাও কিন্তু যদি আমি দেখি, তাহলে একটি কথাই বলবো, যে খাদ্যের গুণগত মান ভালো সেটাই থাকা উচিত, যে খাদ্যের গুণগত মান অত ভালো নয় সেটাই থাকা উচিত নয়।
1: বেশ,
0: সুতরাং ইনভেরিয়াবলি যার গুণগত মান অতটা নয় সেটা কেন নয়, কারণ তার মধ্যে কিছু প্রসেসিং হয়েছে, আলট্রা প্রসেসিং হয়েছে, অথবা আরও যদি আমি স্পেসিফিক্যালি বলি, কিছু রিফাইনমেন্ট হয়েছে। দেখবেন আজকাল অনেক খাবার বলে না, রিফাইন্ড ফুড, রিফাইন্ড অয়েল, এসবগুলো বলে। রিফাইন নামটা শুনতে খুব মানে গ্ল্যামারাস, রিফাইন্ড, কিন্তু ব্যাপারটা অতটা গ্ল্যামারাস নয়। রিফাইন করতে গিয়ে আমরা কিন্তু অনেক পুষ্টিগত মান নষ্ট করে দিই।
1: এবং রিফাইন তেলটা তো একটা বেশ বড় জায়গায় নিয়ে আছে, যে রিফাইন তেলে রান্না করে খেলে হার্টের সমস্যা হবে না, ওটা নাকি লাইট ওই একেবারে আমাদের হলদেতে সর্ষের তেলের চেয়ে।
0: একদম, এখানটা একটা বিষয় আছে। ধরুন এই রিফাইন্ড অয়েলের থেকে যদি আমরা বলি আনরিফাইন্ড অয়েল, মানে যেগুলো আমরা বলি কোল্ড প্রেসড অয়েল, দেখবেন কাচ্চিখানি বলা হয় যেগুলো কোল্ড প্রেসড, তার গুণগত মান কিন্তু অনেক বেশি।
1: আচ্ছা,
0: তার কারণ রিফাইন করতে গিয়ে আমরা তার মধ্যে থেকে কিন্তু নিউট্রিয়েন্ট হারিয়ে ফেলছি, রিফাইন করতে গিয়ে তার মধ্যে কিছু কেমিক্যালস তৈরি হচ্ছে, যেগুলোকে ধরুন বারবার যখনই আমরা গরম করি, হিট করতে যাই, সেখান থেকে কিছু কিন্তু কার্সিনোজেনিক, মানে এমন কিছু পদার্থ যেগুলো ম্যালিগনেন্সি, ক্যান্সার করতে পারে, সেরকম কিছু কেমিক্যাল জন্ম নেয়। ঠিক আছে, সুতরাং রিফাইন্ড অ্যাকচুয়ালি অতটা রিফাইন্ড নয়, বরং আনরিফাইনটাই হচ্ছে অ্যাকচুয়ালি রিফাইন্ড। সুতরাং কোল্ড প্রেসড অয়েল, যে আপনি বলেন সর্ষের তেলের কথা, সর্ষের তেলের থেকে ভালো তেল হয়তো খুব পাওয়া মুশকিল। আমি যদি দুটো তেলকে কম্পেয়ার করি, ধরুন অলিভ অয়েল এবং সর্ষের তেল, দুজন কিন্তু একদম সমান সমান জায়গায় দাঁড়িয়ে থাকে।
1: ওমা, সে কি কথা!
0: অ্যাকচুয়ালি তাই, অনেকেই বলে অলিভ অয়েল খাবেন, নিশ্চয়ই খাবেন, কেউ যদি অলিভ অয়েল না খেতে পারে, সর্ষের তেল তার জন্য এক নম্বর, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, সুতরাং তেল কতটা ভালো কতটা মন্দ সেটা আবার কিছু ক্রাইটেরিয়া আছে। যেমন ধরুন তার মধ্যে আজকাল দেখবেন আমরা বলি মুফা পুফা, টিভিতে খুব দেখায়, সে মুফা পুফার রেশিও কত। আজকাল দেখবেন আমরা বলি ওমেগা ফ্যাটি অ্যাসিডস, যেগুলো সে ওমেগা সিক্স ওমেগা থ্রি, তার রেশিও কত। ঠিক আছে, তার মধ্যে কিছু ফর্টিফিকেশন আছে কিনা, অনেক সময় থাকে তেলের মধ্যে কিছু ভিটামিন ডি এ অ্যাড করা থাকে, ই অ্যাড করা থাকে, সেগুলো খারাপ না। ঠিক আছে, আর সেগুলো যে একটু আমি বললাম যে কোল্ড প্রেসড কিনা, এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ভালো তেল। ঠিক আছে, সুতরাং রিফাইন্ড অয়েল বলতেই সেদিকেই একটা গড্ডলিকা প্রবাহের মতো আমাদের ছুটতে হবে, আমার দরকার নেই, আমরা কিন্তু আমাদের সেই পুরো আনরিফাইন্ড তেলের মধ্যেও থাকতে পারি।
1: একদম, বাংলা কাচ্চিখানি সর্ষের তেল কেনো এবং খাও, পরিমাণে কম
0: খাও। যদি আমরা অনেক সময় যেটা আমরা বলি কম্বাইন করা, ধরুন সাদা তেল সর্ষের তেল কম্বাইন করতে পারি আমরা। ঠিক আছে, সেটা আবার সাপ্লিমেন্ট করে দেয়, যার যেটা নেই অপরটা সেখান থেকে সাপ্লিমেন্ট করে দেয়। সুতরাং এইভাবে আমরা এগোতে পারি, এটাই হচ্ছে আমাদের বেস্ট চয়েস হওয়া উচিত।
1: বেশ, আবার আমরা একটু অরবিন্দ বাবুর কথায় ফিরে আসি, যে প্রসেসড বলতে আমরা তাহলে কোনগুলো, এই যে বিস্কিট, বিস্কিট প্যাকেটের মধ্যে রয়েছে
0: প্রসেসড, নিশ্চয়ই প্রসেসড,
1: তাহলে কি আমরা বিস্কিট খাবো না?
0: পরিমাণে কম, কারণ বিস্কিট যেটা তৈরি হচ্ছে কি থেকে তৈরি হচ্ছে, ফ্লাওয়ার প্রোডাক্ট, তাই তো, উইট প্রোডাক্ট। এখন হোয়াইট ফ্লাওয়ার
1: যেটা,
0: ময়দা থাকে, ময়দার জিনিস কোনোটাই শরীরের পক্ষে ভালো নয়। এখন তাই বলে অরবিন্দ বলতে পারেন তাহলে কি আমি ছেড়েই দেবো, কোনোদিন কি খাবো না? দুঃখের সঙ্গে বলতে পারেন, এই যে পুজো আসছে আমি কি একটু খাবো না? নিশ্চয়ই খাবেন, একদিন খান দুদিন খান, সেটা রোজকার খাবারের জায়গায় পৌঁছতে পারে না, পরিমাণটা কম রাখতে হবে। সুতরাং এখানে আমি কতটা খাচ্ছি, কতবার খাচ্ছি, শুধু সেটাই খাচ্ছি নাকি ভালো খাবারও খাচ্ছি, এইগুলোর অনেক প্রপোর্শন চলে আসে। ঠিক আছে, সুতরাং ন মাসে ছ মাসে খেলেন তাতে কোনো শরীর ক্ষতি হবে না, এটা যদি নিয়মিত খেতে থাকেন তাহলে ক্ষতি তো নিশ্চয়ই হবে।
1: ডাক্তারবাবু, এই যে আমরা জাঙ্ক ফুডের মধ্যে কিন্তু বারে বারেই আমরা আনি চিপসের কথা, ছোটদের ক্ষেত্রেও তাই বড়দের ক্ষেত্রেও একটা আলাদাই আকর্ষণ এই চিপসের, তাকে আমরা খারাপ জানি। কিন্তু যুগ যুগ ধরে বাঙালি রান্নাঘরের কাঁচের শিশির মধ্যে চানাচুর অধিষ্ঠান করে এসেছে,

0: টানাচুরো তো বাইরেরই তেলে ভাজা, অন্য কোম্পানি কেউ বিভিন্ন ট্যাগ লাগিয়ে তারা বিক্রি করছে, তাহলে চানাচুর কি তুলনায় সাধু?
1: সেটাকেও সাধু বলতে পারবো না, কারণ সেটাও আলটিমেটলি কিন্তু সেই প্রসেসিংই হচ্ছে, এক ধরনের প্রসেসিং। চিপসের ক্ষেত্রে আমি বলতে পারি সেটা হয়তো আরও আলট্রা প্রসেসড, মানে আরও অত্যধিক পরিমাণে প্রসেসড, যার মধ্যে গুণগত মান নেই বললেই চলে, শুধুমাত্র মুখরোচকের মানটা আছে, ঠিক আছে,
0: আর অনেকটা নুন আছে,
1: অনেকটাই নুন আছে, ক্যালোরি প্রচুর আছে। সেই জন্য বাচ্চাদের ক্ষেত্রে আপনি বললেন বাচ্চারা খুব তো চিপস খেতে ভালোবাসে, মানে এক প্যাকেট চিপস দিয়ে বসিয়ে দিলে আর কোনো চিন্তার ব্যাপার নেই, কিন্তু সেটা পরবর্তীকালে তার স্বাস্থ্যের ক্ষতি তো করছে। স্বাস্থ্য বলতে শুধুমাত্র ফিজিক্যাল হেলথ নয়, সাইকোলজিক্যাল হেলথও হতে পারে। দেখা যাচ্ছে আজকাল বাচ্চারা এতটাই ফাস্টফুড খাচ্ছে, জাঙ্ক ফুড খাচ্ছে, যে তাদের কিন্তু অনেক সময় এই কগনিটিভ ডিক্লাইন যেগুলো আমরা বলি, মানে ধরুন কনসেন্ট্রেশন ঠিক মতো আসছে না, অ্যাটেন্টিভ নয় অতটা,
0: আচরণগত নানান সমস্যা,
1: অনেক সময় বাচ্চাদের আজকে আমরা খুব পাই অ্যাংজাইটি, বাচ্চা বয়সে চাইল্ডহুড অ্যাংজাইটি খুব বাড়ছে, ডিপ্রেশন খুব বাড়ছে, এইগুলোর পেছনেও কিন্তু এই ধরনের খাদ্যের অনেক অনেক মানে কন্ট্রিবিউশন আছে। একটু আগে বললাম যে প্রত্যেকটা খাবারের মধ্যে কিন্তু কিছু কেমিক্যালস আমি সাপ্লাই করে দিচ্ছি, যেটা কিন্তু আমার অজান্তে শরীরের মধ্যে ঢুকে যাচ্ছে, সেগুলো শরীরের ভেতরকার যে ন্যাচারাল কেমিক্যালস আছে তার সঙ্গে কিন্তু একটা ইন্টারপ্লে করছে, করে কিন্তু সেইখানে একটা টালমাটাল পরিস্থিতি তৈরি হচ্ছে, যেটা আমাদের ফিজিক্যাল হেলথ এবং মেন্টাল হেলথ দুয়ের পক্ষে কিন্তু খারাপ।
0: তাহলে এই যে চিপস খাওয়া এবং কোল্ড ড্রিঙ্ক, ছোটদের ক্ষেত্রে আমরা যেটা দেখছি ওরা তো যথেষ্ট অ্যাডিক্টেড, বাচ্চারা ভালোবাসে ভীষণ খেতে, একটু যদি বলেন আলাদা করে যদি আমরা ছোটদের কথাতেই আসি, 18-র নিচে, তাদের জন্য এই ধরনের যে কোনো ফাস্টফুড বলুন বা প্যাকেটের খাবার, জাঙ্ক ফুড, প্রসেসড খাবার, এই খাবারগুলি তাদের শরীরের কী কী ক্ষতি করে এবং মনের ক্ষেত্রে, শুধুমাত্র যদি ছোটদের কথাটাই আমরা ভাবি, বড়রা অনেকটা বোঝে, ছোটরা তো সেটুকু বোঝে না।
1: ঠিক, এখন দেখুন আজকাল এত ফাস্টফুড বেড়ে গেছে বা প্রসেসড ফুড, আলট্রা প্রসেসড ফুড বাচ্চারা নিচ্ছে, জাঙ্ক ফুড নিচ্ছে, কেন নিচ্ছে সেটাও একটা ব্যাপার। এখানে ইংলিশে একটা কথা আছে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, সেটা হয়তো আমরা করছি না, আমরা যে লাগামটা বাঁধা উচিত সেটা হয়তো আমরা করছি না, আমরা দিয়ে দিচ্ছি ঠিক আছে, কান্নাকাটি করছে, জেদ করছে, আচ্ছা খেয়ে নিক, কিন্তু এই যে খাবারগুলো সেগুলো একটা অদ্ভুত কোয়ালিটি আছে। কীরকম কোয়ালিটি? এগুলোর আমাদের ব্রেনের মধ্যে কিছু জায়গা আছে যেগুলোকে আমরা বলি প্লেজার সেন্টার, ঠিক আছে, মনের আনন্দ দেয়। এই খাবারগুলোর থেকে যে কেমিক্যালসগুলো বেরোয় সেগুলো রীতিমতো সেই মনের আনন্দ দেয়, সেই আমরা বলি রিওয়ার্ড বিহেভিয়ারের মতন, মানে এই যে খাবারটা খেলো তার এতটাই আনন্দ লাগলো, সে কিন্তু অজান্তে তার প্রতি কিন্তু একটা তার প্রবণতা বাড়ছে খাবার, ঠিক আছে, সেই জন্য একবার চিজ খাওয়ার মনে হয় আর দুদিন পর আরেক প্যাকেট কিনে দাও, মা কিনে দিচ্ছে, বাবা কিনে দিচ্ছে, ঠিক আছে,
0: ফিল গুড, ওই ভালো লাগার আমেজটা থেকে যায়,
1: মানে ফিল গুড বাট নট সো গুড, ব্যাপারটা হচ্ছে সেরকম জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন এইগুলোর কি এফেক্ট আছে? এইগুলোর এফেক্টের মধ্যে প্রথমেই বলবো শরীরের মধ্যে খারাপ ফ্যাট, খারাপ কেমিক্যালস ঢুকছে, কম বয়সে আমি বাচ্চাদের খুব ওবেসিটিতে ভুগছে, মোটা হয়ে যাচ্ছে, আমরা ভীষণ দেখতে পাচ্ছি, কম বয়সে বাচ্চাদের ডায়াবেটিস দেখা দিচ্ছে, এবং এইটা যদি কন্টিনিউ হতে থাকে, চলতে থাকে, পরবর্তীকালে তো হার্টের সমস্যা আসবে, লিভারের সমস্যা আসবে, কিডনির সমস্যা আসতে পারে। এটা গেল ফিজিক্যাল হেলথের কথা। মেন্টাল হেলথের যে একটু আগে আমি বলছিলাম যে বাচ্চাদের আজকাল ভীষণ দেখছি আমরা চাইল্ডহুড অ্যাংজাইটি, বাচ্চাদের ভীষণ প্যানিক অ্যাটাক্স হচ্ছে, ডিপ্রেশনের ব্যাপার হচ্ছে, কনসেন্ট্রেশনের অভাব, অ্যাটেন্টিভ নয়, বেশ মেজাজ বিগড়ে যাচ্ছে, জেদ, জেদি বাচ্চা, চেঁচামেচি করছে, এরকম নানারকম কন্ডিশন তো আমরা পাই, সেইগুলো দেখা যাচ্ছে কিন্তু বিগত বেশ কয়েক বছরে একটা খুব মানে বৃদ্ধি পেয়েছে। কেন পেয়েছে? দেখা যাচ্ছে এই বিগত কয়েক বছরে বাচ্চাদের কিন্তু এই জাঙ্ক ফুড খাওয়ার প্রতি প্রবণতাও খুব একটা বেড়ে গেছে, তার মানে বলতে পারি অনেকটা প্যারালেলি এগোচ্ছে, ঠিক আছে, তার মানে আমাদের লাইফস্টাইল, বাচ্চাদের লাইফস্টাইল যত চেঞ্জ হচ্ছে তত কিন্তু এই রোগগুলো বাড়ছে, এই সবই কিন্তু লাইফস্টাইলের সঙ্গে লিঙ্কড। সুতরাং শুধুমাত্র যে ফিজিক্যাল হেলথ তা নয়, কিন্তু মেন্টাল হেলথ বটে। সেই জন্য আজকাল আমরা কম বয়সী যে রোগীর পাই, বাচ্চাদেরও পাই, তাদের প্রত্যেকেরই কিন্তু কোথাও না কোথাও হয়তো একটা মেন্টাল হেলথে গণ্ডগোল হয়ে বসে আছে, সেটা কিন্তু তার জন্য এই খাবারগুলোও দেয়।
0: মানে এটা সত্যি অত্যন্ত মারাত্মক বিষয় যে আমরা জানি যে ফাস্টফুড খাওয়া ভালো না, জাঙ্ক ফুড খাওয়া ভালো না, তাতে শরীর খারাপ হয়, তাতে স্থূলতা বাড়ে, এগুলো আমরা তো জানতাম, কিন্তু এইগুলো থেকে যে মানসিক সমস্যা তৈরি হয়ে যায় ছোটদের ক্ষেত্রে বটেই, সত্যি সেটা রীতিমতো অ্যালার্মিং। আমাদের শ্রোতা বন্ধুদের আরও একবার ডাক্তারবাবুর এই কথাটাই আরও একবার আমি রিপিট করতে চাইব যে এই ফাস্টফুড, জাঙ্ক ফুড, প্রসেসড খাবার, এগুলো থেকে কিন্তু শুধু শরীরের ক্ষতি হয় তা নয়, মনের ক্ষতি হয়ে যাচ্ছে অনেক। ডাক্তারবাবু, এই ক্ষতিটা কি শুধু বাচ্চাদেরই হয়? কারণ অনেক অ্যাডাল্ট অনেকে রয়েছে যারা কলেজ পাশ করে সদ্য চাকরি পেয়ে বাইরে আছে, একলা থাকতে হয়, সত্যি প্রত্যেক দিন নিজের মতো রান্না করার সময় থাকে না, বাইরের খাবার তাকে খেতেই হচ্ছে। তাদের কি শরীরের সঙ্গে সঙ্গে মনেও এই বাইরের খাবারের কোনো এফেক্ট পড়তে থাকে?
1: নিশ্চয়ই পড়ে, যদিও বাচ্চাদের মধ্যে হয়তো প্রভাব বেশি, কারণ ডেভেলপমেন্টাল স্টেজে তারা আছে, ঠিক আছে, কিন্তু মধ্যবয়সী বা পরিপূর্ণ যারা, তাদের কি এফেক্ট নেই? নিশ্চয়ই আছে, কারণ সেই কেমিক্যাল তো শরীরের প্রত্যেকটা মানুষের মধ্যেই রয়েছে। সুতরাং আমি বাইরে থেকে যখন রসায়নটা ইন্ট্রোডিউস করছি কোনো খাবারের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটার ইন্টারপ্রে তো হবেই। সুতরাং হয়তো যতটা ম্যানিফেস্ট করবে বাচ্চারা দেখতে পারবো, ততটা হয়তো আমরা মধ্যবয়সীদের দেখতে পাচ্ছি না, কিন্তু তাদের ফিজিক্যাল হেলথে গোলমালটা পাচ্ছে, তাদের মেন্টাল হেলথও হচ্ছে। অনেকের ক্ষেত্রে আপনারা দেখবেন, যেমন ধরুন কেউ হয়তো খুব অ্যাংজাইটিতে ভুগছে, আমি ইয়াং জেনারেশনের কথা বলছি বা একটু পরিপূর্ণ বয়স্কদের কথাও বলছি, অ্যাংজাইটিতে ভুগছে, ডিপ্রেশনে ভুগে, অনেক সময় দেখা যায় সেই সময় তারা খুব জাঙ্ক ফুড খেতে থাকে, বলে যে সেটা খেলে পরে তার সেই যে অনেকটা রিলিফ হয়, মেন্টাল রিলিফ। এইগুলো কিন্তু এটাকে আমরা ঠিক অ্যাডিকশন বলবো না, এটা এক ধরনের অ্যাপেটাইট আমরা বলি, এটার নাম আছে, এটাকে বলে হেডনিক অ্যাপেটাইট বলি আমরা, ডাক্তারি টার্ম এটা। এটার মানে হচ্ছে মানে এটা কাইন্ড অফ ডিপেন্ডেন্স, যখন খিদে নেই শরীরের কিন্তু সেই সময় খাওয়ার বা ফুয়েলের দরকার নেই, সেই সময় কিন্তু শুধু আমি মনের ও মনের ওই পরিস্থিতিটাকে কিন্তু মিট আপ করার জন্য খাবারটা খাচ্ছি, মানে ইমোশনাল স্টেটটাকে ব্যালেন্স করার জন্য আমি খাবারটা খেয়ে নিচ্ছি, সেটা কিন্তু আসলে শরীরের প্রয়োজন ছিল না, এটা মনের প্রয়োজন ছিল। এইগুলো কিন্তু আমরা অনেক সময়ই দেখতে পাই, এটা বড়দের ক্ষেত্রেও আছে, বাচ্চাদের ক্ষেত্রেও আছে। সুতরাং এটা কিন্তু খুব যে মানে এটা মিথ নয় যে এরকম হয় না, এমনটা নয়, এরকমই তো হয়। এরকম অনেক রোগী দেখা যায় যে বলে যে মনটা যখনই খারাপ থাকে সেই সময় হয়তো সে দেখা যাচ্ছে পাঁচ ছ দিন খুব এরকম জাঙ্ক ফুড খাচ্ছে, তারপর হয়তো আবার সে ঠিক হয়ে গেল, কিন্তু যেই আবার সেই ফেসটা ফিরে আসে তখন কিন্তু তার কনজাম্পশনটা চলতে থাকে, বিঞ্জিনিংয়ের মতন হুটহাট করে খেয়ে নিচ্ছে, তাতে কিন্তু তার শরীরের ফিজিক্যাল হেলথ তো নষ্ট হচ্ছেই, কারণ এগুলো হচ্ছে কাইন্ড অফ আমরা বলতে পারি ওই অ্যাকিমুলেট করে শরীরে জমতে থাকে, ম্যাগনিফাই হতে থাকে, তার এফেক্টগুলোও ম্যাগনিফাই হতে থাকে। সুতরাং এটা মিডল এজ হোক, বয়স্ক মানুষ হোক, বাচ্চা হোক, সবার উপরে কিন্তু এর একটা মানে ইকুয়াল ইফেক্ট রয়েছে।
0: আমরা আসি আবারও টেলিফোনে, কে রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে? নমস্কার, হ্যালো, নমস্কার।
2: হ্যাঁ নমস্কার দিদি।
0: হ্যাঁ হ্যাঁ বলুন, নমস্কার।
2: হ্যাঁ আমি বীরভূমের দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি।
0: বলুন।
2: হ্যাঁ ডাক্তারবাবু আপনাকেও নমস্কার।
1: নমস্কার।
2: হ্যাঁ ডাক্তারবাবুর কাছে আমার একটা প্রশ্ন আছে, এই যে ধরুন জাঙ্ক ফুড ইয়েগুলো, হ্যাঁ যেমন ধরুন এই বিভিন্ন ধরনের যে ফ্রুট জুসের কথা যেগুলো বললেন, হ্যাঁ সেগুলো এবার ধরুন আমরা যখন খাচ্ছি সেটাতে যে ধরুন বিভিন্ন যেমন ধরুন মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, তো আমরা যে কোম্পানিগুলো যখন আমরা কোনো কোম্পানির নাম আমি করছি না, বিভিন্ন কোম্পানি বিভিন্ন মডেল বাজারে আছে, কিন্তু আমরা বুঝবো কি করে যে কোনটা আমরা মানে আমাদের পক্ষে সুইটেবল আর কোনটা সুইটেবল নয়? হ্যাঁ তো সেই বিষয়ে যদি ডাক্তারবাবু একটু পরামর্শ দেন তাহলে ভীষণভাবে উপকৃত হবো।
0: অর্থাৎ এই ফ্রুট জুস এবং ড্রিঙ্ক যা যা পাওয়া যায় সফট ড্রিঙ্ক, সেগুলোর মধ্যে কোনটা আমার জন্য ভালো কোনটা ভালো নয় আমরা বুঝবো কি করে?
1: এখন দেখুন নিয়ম হচ্ছে সেই পানীয় হোক বা খাবার যাই হোক তার গায়ে লেবেলিং করা উচিত যে কতটা পরিমাণ কি কি আছে,
0: থাকেও তো পিছনে
1: অনেক সময় থাকে, কিন্তু হয়তো আমরা সেই ব্যাপারে খুব একটা বুঝতে পারি না যে এক্স্যাক্টলি কি যেটা বোঝাতে চাইছে। কোনো কোথাও যদি রিফাইন্ড জিনিস থাকে, রিফাইন্ড, তাহলে সেটা কিন্তু খারাপ, ঠিক আছে, হতে পারে সেটা হয়তো ওভারঅল একটা স্বাস্থ্যকর মনে হচ্ছে, কিন্তু তার মধ্যে যে রিফাইন্ডের একটা পরিমাণ চলে আসছে না, তখন কিন্তু সেটা খারাপ হয়ে যাচ্ছে। আবার ধরুন আর্টিফিশিয়ালি সুইটেন ড্রিঙ্কস বা যেগুলো ফ্রুট জুস জাতীয় যেগুলো, সেগুলো কিন্তু আমরা কখনোই বলি না কাউকে যে আপনি কিনে খান, আমরা বলবো যে আপনার যদি ফলের রস খেতেই হয়, আপনি বাড়িতেই ফলের রস খান, চেষ্টা করুন গোটা ফলই খেতে, কখনো সখনো আপনি ঘরের ফলের রস খেলেন, কারণ এটাই কিন্তু ওই বাইরের প্রিজারভেটিভসগুলো চলে আসছে, প্রিজারভেটিভস আসছে, মালসিফায়ার্স আসছে, সুইটনার্স আসছে, কারণ এটাকে তো অনেকদিন রাখতে হবে কারো বাড়িতে, সুতরাং সেইটা করতে গিয়ে আবার প্রথমে যেটা আমি শুরু করেছিলাম বক্তব্য

0: গুণগত মানটা কমে যাচ্ছে। সুতরাং আমি বলবো বাজারে এইসব পানীয় যেগুলো বিক্রি হয় সেটা যদি আপনি কোনো অনুষ্ঠান মানে অকেশনালি কখনো খেলেন তাতে খুব একটা ক্ষতি হবে না, কিন্তু ঘন ঘন না খাওয়াটাই ভালো। বরং সেটার যদি ঘরোয়া কোনো পথ্য থাকে আপনি সেটাই খান, যেমন গোটা ফল খান, দরকার হলে ঘরে ফলের রস করে খান তাও নয় চলবে, বাইরেরটাকে না খাওয়াটাই কিন্তু ভালো। কারণ লেভেলটা দেখে সবসময় যে আমরা বুঝতে পারবো সেটাও কিন্তু নয়, ঠিক আছে? কারণ রিফাইন্ড বলতে কি বোঝায়, পার্সেন্টেজ যেটা দিচ্ছে অ্যাকচুয়ালি কতটা পার্সেন্টেজ শরীরের জন্য দরকার, এই ব্যাপারে যদি আমরা ওয়াকিবহাল না হই তাহলে কিন্তু অনেক সময় আমরা বুঝতে নাও পারি।
1: ডাক্তারবাবু, ঠিক এই জায়গাটাতেই আসে এনার্জি ড্রিঙ্ক এবং হেলথ ড্রিঙ্কের কথা। এনার্জি ড্রিঙ্ক অর্থাৎ গ্লুকোজ সমৃদ্ধ বলে নানান কোম্পানি আছে, যারা গুঁড়ো তাতে থাকে, কখনো সাদা হয় কখনো হলুদ হয়, নানান রকম থাকে, সেটাতে নাকি অনেকটা গ্লুকোজ রয়েছে। এরকম হেলথ ড্রিঙ্কও রয়েছে যে শরীরের বাড়ের জন্য বাচ্চাদের জন্য দুধের সঙ্গে বা গরম জলে মিশিয়ে খাওয়ানো হলো সকালে বা সন্ধ্যেতে, বাচ্চার জন্য খুব ভালো এটা। এই যে এনার্জি ড্রিঙ্ক বা এই যে হেলথ ড্রিঙ্ক যেগুলি পাওয়া যাচ্ছে, এইগুলো কি সত্যি এনার্জি দেয়, সত্যি হেলথ ভালো করে নাকি ক্ষতি করে একটু জানান যদি।
0: এখন ব্যাপার হচ্ছে এগুলো সব ইনস্ট্যান্ট এনার্জি দেয় যেটা আমরা বলি, তাই তো? কিন্তু দেখতে হবে এনার্জিটা কোত্থেকে আসছে, সেটা কি ফ্যাট থেকে আসছে, সেটা কি কার্বোহাইড্রেট থেকে আসছে, নাকি প্রোটিন থেকে আসছে, নাকি কোনো রিফাইন্ড প্রোডাক্ট থেকে আসছে জিনিস থেকে। প্রোটিন থেকে আসলে সেটা স্বাস্থ্যের দিক থেকে খুব একটা খারাপ নয়, ঠিক আছে? দেখবেন অনেক সময় প্রোটিন এনার্জি বার পাওয়া যায়, অনেকে খায়, অনেক যারা অ্যাথলিট স্পোর্টস পারসন তারা খায়, কারণ ইনস্ট্যান্ট এনার্জিটা সাপ্লাই করে সেটাতে, সেইটাতে কিন্তু হয়তো খারাপ যে পথ্য খাবারগুলো যে কম্পোনেন্টসগুলো সেটা পরিমাণটা অনেক কম থাকে। কিন্তু সেটা যদি কোনো রিফাইন্ড প্রোডাক্ট থেকে আসে, সেটা যদি অতিরিক্ত কোনো ফ্যাট বা কার্বোহাইড্রেট জাতীয় কোনো ফুড প্রোডাক্ট থেকে আসে সেই এনার্জিটা, তাহলে কিন্তু সেটা হয়তো ইনস্ট্যান্ট এনার্জি দিল, সেটা এক দুবার খেলাম ঠিক আছে, সেটা মাঝে মাঝেই আমি খাচ্ছি শুধুমাত্র তার এনার্জি বাড়ানোর জন্য, সেটা কিন্তু স্বাস্থ্যের দিক থেকে কিন্তু ভালো নয়। স্বাস্থ্যের দিক থেকে কিন্তু সেই এনার্জিটা হয়তো বিশেষ কোনো প্রয়োজনই নেই, সেটা আমি বাইরে থেকে এক্সট্রা দিয়ে দিচ্ছি, এক্সট্রা ক্যালোরি যেটা আমরা অবশ্যই বলি এমটি ক্যালোরিজ দিয়ে দিই, শরীরে কিন্তু সেটা ডাম্পড হচ্ছে, জমছে জমছে, জমাটাকে আমি কিন্তু বাইরে বেরও করতে পারছি না, বার্ন করতেও পারছি না, তাতে কিন্তু আমার শরীরটা আলটিমেটলি সে খারাপের দিকে এগোচ্ছে।
1: সুতরাং কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়, এবং এই বাজার চলতিগুলো নেওয়ার চাইতে বাড়ির খাবার খেলেই সেখান থেকেই প্রয়োজনীয় এনার্জি, প্রয়োজনীয় স্বাস্থ্যের জন্য উপাদেয় সব কিছু এসে যায়, তাই তো?
0: মানে ধরুন ন মাসে ছ মাসে খাওয়া হলো তাতে কোনো অসুবিধা হবে না, সেটাকে যতটা কম খাওয়া যায় সেটাই হলো ব্যাপার।
1: টেলিফোনে কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার।
2: নমস্কার।
3: নমস্কার,
1: হ্যাঁ বলুন।
3: আমি আর একটা আমার একটু জানার খুব ইচ্ছে হচ্ছে, যেটা ওই যেটা ডাক্তারবাবু একটু আগে বললেন, বাড়িতে যেটা ফ্রুট জুস যেটা আমরা যদি মিক্সচার মেশিনে করে খাওয়া যায়, ওটা তবু আরেকবার যদি ডাক্তারবাবু রিপিট করেন।
1: আচ্ছা, আপনাকে একটু বলে দিই, কারণ আমাদের অনেক শ্রোতা বন্ধু রয়েছেন যারা ফোনে আসবেন বলে কিন্তু হাতে ফোন নিয়ে সমানে ট্রাই করে যান। সুতরাং একবার আপনার প্রশ্ন তো যখন রেখেইছেন, দ্বিতীয়বার কিন্তু আমাদের সকল শ্রোতা বন্ধুদের আমরা বারে বারেই বলি, দ্বিতীয়বার আর আসবেন না, প্লিজ আসবেন না ফোনে, কারণ আরও অনেকে রয়েছেন আপনার মনে যেমন ইচ্ছে হচ্ছে জানবার, আরও অনেকে আছেন যারা একবারও সুযোগ পাননি। হ্যাঁ ডাক্তারবাবু, মিক্সি মেশিনে বা মিক্সচারে যদি গ্রাইন্ড করে নেওয়া যায় তাতে কি ফলের জুসটা ভালো হয়ে যায়, সেই জুস?
0: সেই একই কথাই যেটা আমি বলেছি, যে গোটা ফল সবসময় বেশি প্রেফার করব ফলের জুসের থেকে, কিন্তু যদি আমি বাইরের যে বাজারে বিক্রি হচ্ছে যে ফলের রস তার সঙ্গে যদি আমি কম্পেয়ার করি তাহলে বাড়িটা অনেকটাই ভালো, সেই অর্থে করাই যেতে পারে।
1: বেশ, নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন।
4: বলছি যে আমি একটা প্রশ্ন একটু আগে, হ্যালো,
1: হ্যাঁ বলুন।
4: হ্যাঁ, আমি একটু আগে বিস্কুট সম্বন্ধে কথা বলছিলেন, একজন জিজ্ঞেস করলেন, তা এই ব্যাপারে আমার একটুখানি বিস্তারিত আলোচনা জানতে চাই, যে বিভিন্ন ব্র্যান্ডের বিস্কুট, তারা আটার বিস্কুট বলে যেগুলো বিক্রি হচ্ছে, আটা বা আপনার এই হজমকারক যে বিস্কুট গুলো বিক্রি হয়, সেগুলোর মধ্যে কতটা কি উপকার বা সেগুলো নেওয়ার ব্যাপারে আমরা কতটা আগ্রহ দেখাবো?
0: আচ্ছা, এখানে বলি বিস্কিট, তখন আমি বলছিলাম এগুলো সবই তো হুইট প্রোডাক্ট, তার মানে ময়দার

0: প্রোডাক্ট থাকে এগুলো থাকে।
1: হ্যাঁ, অনেক বিস্কিটে সত্যি লেখা থাকে আটা বিস্কিট,
0: আটা বিস্কিট,
1: নো ময়দা, ঠিক।
0: তার মানে কি এটা হচ্ছে কি হোল হুইট বা হোল গ্রেন প্রোডাক্ট যেগুলো বলি। এখন হোল গ্রেন প্রোডাক্ট কিন্তু শরীরের পক্ষে ভালো দেখতে গেলে। এখন এখানে অনেক বিষয় আছে যে শুধুমাত্র আমি ক্যালোরির দিক থেকে কাউন্ট করলে হবে না। কারো কারো দেখবেন আজকাল সমস্যা হয় গ্লুটেন দিয়ে, গ্লুটেন বলে একটি বস্তু আছে, বিস্কিট টিস্কিটে কিন্তু থাকে, তো এই গ্লুটেন অনেকে সহ্য হয় না। তারপরে দেখবেন উনি বলেন ডাইজেস্টিভ বিস্কিট, তারপরে দেখবেন আমরা অনেক সময় বলি ওই থিনার রুট, এই জাতীয় অনেক সময় বিস্কিটের কথা আমরা বলি, এগুলো সবই কিন্তু ওই ক্যালোরিগুলো কাউন্ট করছি আমরা, ঠিক আছে। মানে কার মানে এখানে বলা উচিত, আমি ব্যাপারটা খুব জেনারেলাইজ হয়ে তো বলছি, কিন্তু ধরুন আমার যত শরীরে যতটা ক্যালোরির প্রয়োজন আপনার কিন্তু ততটা নাও হতে পারে, কম হতে পারে, বেশি হতে পারে, সেটা কিন্তু আমরা ডিরেক্টলি ভাবে বসে বুঝতে পারবো না। সুতরাং এই বিস্কিট বলি, সে আটার বিস্কিটই বলি, ময়দার বিস্কিটই বলি, ডাইজেস্টিভ বলি, যাই বলি না কেন, প্রত্যেকটার একটা নিজস্ব ক্যালোরি কাউন্ট আছে, ঠিক আছে। সুতরাং কতটা আমি খাবো, ধরুন কেউ এই যে আমি বললাম আটার বিস্কিটের কথা, সেটাতে ক্যালোরিটা কম, এবং কারণ এটা হচ্ছে হোল প্রোডাক্ট, হোল গ্রেন প্রোডাক্ট। সেটাও যদি দিনে আমি যদি 10 বার 12 বার খেতে থাকি, সেটাও আলটিমেটলি গিয়ে কিন্তু সে এনার্জিটা দিচ্ছে। সুতরাং পরিমাণে কতটা খাবো সেটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এইখানেই আমি একটা কথা বলে দিই, অনেকে হয়তো জানবেন আজকাল যারা স্বাস্থ্য নিয়ে সব সচেতন, গ্লাইসেমিক ইন্ডেক্স বলে একটি কথা আছে, আপনারা শুনেছেন তো, জিআই, মানে যার লো জিআই খাবার সেগুলো আমাদের জন্য ভালো, শরীরের হাই জিআইগুলো খারাপ। এখানেও আমার একটা ব্যাপার আছে, আমি যদি লো জিআই খাবার এত বেশি খেতে থাকি যে হাই জিআই খাবারের কাছাকাছি চলে গেল, তাহলে তো সেই
1: বড় পর্দায় একই হয়ে গেল, তাই তো?
0: সুতরাং সেইখানেও একটা কনসেপ্ট আছে যাকে বলে গ্লাইসেমিক লোড, মানে কতটা জমছে বা ঢুকছে। সুতরাং এইখানে ব্যাপারগুলো কিন্তু অতটা
1: এত অঙ্ক করে খেতে হবে ডাক্তারবাবু, অঙ্ক করব কখন আর খাবো কখন?
0: অঙ্ক করার দায়িত্ব আমাদের, অঙ্ক করার দায়িত্ব আমাদের, সেটা নিয়ে চিন্তা নেই। তবে ব্যাপারগুলো বুঝতে হবে যে আটার বিস্কুট হোক কি ময়দার বিস্কুট হোক বা ডাইজেস্টিভ হোক, প্রত্যেকেরই কিন্তু কিছু ভালো কিছু খারাপ গুণ আছে। ময়দার ভালো গুণ সেরকম নেই বললেই চলে, আটার সেখানে বেটার, কারণ এটা হোল গ্রেন প্রোডাক্ট হয়ে যাচ্ছে, যার ক্যালোরির দিক থেকে বলি, রোগের দিক থেকে বলি, অনেকটাই সেফ, সেটা আমি খেতেই পারি। তার মানে এই নয় সারাদিন ওটাই খেতে থাকবো, তা তো নয়, শুধু সেটার একটা পরিমাণ আছে, সুতরাং মাপ, এটা খুব দরকার, কতটা খেতে পারি সেটা একটা জানার দরকার আছে, কতটা আমার শরীরের প্রয়োজন সেটা খুব বিশেষভাবে জানার দরকার, যেটা আমরা কেউ জানি না আমার শরীরের কতটা প্রয়োজন, সেই প্রয়োজনের অতিরিক্ত হয়ে যাচ্ছে কি, তাহলে আমার সেই বিস্কিট খাওয়ার দরকার নেই, এটা হলো ব্যাপার।
1: ডাক্তারবাবু, আমরা প্রায় শেষের দিকেই এসেছি আলোচনার, ছোটদের কাছে আরও একবার ফেরত যাই বা ওদের বিষয়ে আরও একবার ফেরত যাই, চকলেট এবং লজেন্স ভীষণ ভালোবাসে ছোটরা, আমাদের ছেলেবেলাতে আমরাও ভালোবাসতাম, অপশান বেশি ছিল না, এটা ঠিক, কিন্তু এখন অপশান অনেক বেশি। আরও একটি বিষয়, সেটা হচ্ছে আমাদের ছোটবেলায় খুব বেশি পাইনি ক্যাডবেরি, যেটা এখন অনেকটাই অ্যাভেলেবল, কারণ তুলনায় ছোট প্যাকেটে কম দামেও পাওয়া যায়। ক্যাডবেরিকে অনেকে ভাবেন যে তুলনামূলকভাবে ভালো লজেন্স দেওয়ার চাইতে, একটু যদি চকলেট লজেন্স আর ক্যাডবেরি এর ফারাকগুলো বুঝিয়ে বাচ্চাদেরকে আমরা কোনটা দেব এবং আদৌ দেব কি দেব না একটু যদি জানান।
0: এখন যদি প্রশ্ন হয় যে কোনটা দেব, তাহলে আমি বলবো কোনোটাই দেব না,
1: কোনোটা দেওয়া যাবে না, দেব না।
0: তার কারণটা কি, এই চকলেট ধরুন এটাও তো এক ধরনের আলট্রা প্রসেসড ফুড, এখানেও সেই প্রিজারভেটিভ এমালসিফায়ার সুইটনার্স রয়েছে, এই প্রসেসিংগুলো করতে গিয়ে কী সমস্যাটা হয়, কেন আমরা বারণ করি, এখানে কিছু দেখবেন আমরা বলি স্যাচুরেটেড ফ্যাট বা ট্রান্স ফ্যাট, যেমন চিপসের কথা আমি বলছিলাম, ট্রান্স ফ্যাট যেটার শরীরে কোনো গুণগত মান নেই, খুব খারাপ, হৃদরোগের জন্য খুব খারাপ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জন্য খুব খারাপ, প্রসেসিং করতে গিয়ে ট্রান্স ফ্যাট মারাত্মকভাবে বেড়ে যায়, সে যদি শরীরে জমতে থাকে ওই খারাপ কোলেস্ট্রল বাড়তে থাকবে, হৃদরোগে একটা মানুষ আক্রান্ত হতে পারেন, ঠিক আছে। তো এবারে চকলেটের মধ্যেও দেখবেন আছে মিল্ক চকলেটস বা ডার্ক চকলেট, সেরকম অনেক আছে। ডার্ক চকলেট আর মিল্ক চকলেটসের মধ্যে যদি আমি কম্পেয়ার করি, তুলনা করি, তাহলে কিন্তু ডার্ক চকলেট অনেকটা বেটার, কারণ সেখানে কিন্তু সেই ডার্ক কোকোয়ার পরিমাণটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে, মিল্ক বা ওই ফ্যাট প্রোডাক্টগুলো অনেকটা কম, সুতরাং সেটা খেতে পারে। এখন কারণ কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ডার্ক চকলেটে ম্যাগনেশিয়াম ট্যাগনেশিয়াম থাকে, এরকম কিছু কিছু নিউট্রিয়েন্টস আছে যেগুলো থাকে তার মধ্যে,
1: এবং ডার্ক চকলেটের বেশ একটু সুনাম আছে যে সে নাকি মুড বুস্টার, অর্থাৎ মন খারাপ হলে একটু ডার্ক চকলেট খেলে নাকি মন ভালো হয়,
0: এটাও অনেকটা সেই একই রকম যে আমি তখন প্রথমে যেটা বলছিলাম, সেই আমাদের প্লেজার সেন্টারকে অ্যাক্টিভেট করার ব্যাপার, ঠিক আছে,
1: ডোপামাইন রিলিজ করে।
0: সুতরাং কোনোটাই অতিরিক্ত মাত্রায় ভালো নয়। হ্যাঁ, ধরুন ডার্ক চকলেট আমার খেতে ভালো লাগে, আমি তার একটা ছোট ব্লক

0: খেলাম, তার মানে এই নয় যে রোজ আমি ছোটো এক ব্লক করে আমার খাওয়াটা দরকার নেই। যদি আমার মনে হয় ঠিক আছে, আমার হয়তো কখনো যদি হয় কেউ দিলেও আমি একটা ছোট ব্লক খেলাম, একটা গোটা চকলেট খাওয়ার তো সেরকম বিশেষ প্রয়োজন নেই, কারণ বাচ্চাদের ক্ষেত্রে যখন আমি কথাটা আসছি, দাঁতের কথাটাও আমাকে ভাবতে হবে, যেটাকে বলছিলাম ডেন্টাল হাইজিনের কথা ভাবতে হবে। তারপরে এই প্রসেসিংয়ের জন্য যদি আমি ডার্ক চকলেটও ধরি, তাতেও কিছু পরিমাণ স্যাচুরেটেড ফ্যাট ট্রান্স ফ্যাট থেকে যাচ্ছে, সুতরাং সেটাকে আমি শরীরে নেবই বা কেন, এটা হলো ব্যাপার। মানে বিষ, এক ড্রপেও বিষ আবার এক বালতিও বিষ, ব্যাপারটা বলতে গেলে এরকমই। সুতরাং যদি অ্যাভয়েড করা যায় অ্যাভয়েড করব, যদি একান্ত অ্যাভয়েড করতে না পারি তাহলে তার খুব ছোট পরিমাণ আমি নেব, এই হলো ব্যাপার।
1: দুর্গাপুজো দিয়ে শুরু করেছিলাম, একদম শেষ বেলাতেও আর আবারও ফেরত আসি দুর্গাপুজোর শেষ পর্বে, অর্থাৎ বিজয়া মানেই মিষ্টি মুখের একটা সময়। বাঙালি এই সারা বছরই মিষ্টি খেতে ভালোবাসে বটেই, কিন্তু বিজয়া দশমীতে প্রতি বাড়িতেই মিষ্টি রাখাই হয়, যে কেউ যদি আসে একটু দিতেই হয়, নিজেরাও ভালোবাসি আমরা এই সময় মিষ্টি খেতে। মিষ্টি জিনিসটা দোকান থেকে যখন কেনা হচ্ছে সে তো প্রসেস করেই রাখছে তারা, সুতরাং মিষ্টিকে কি আমরা প্রসেসড ফুড বলবো, না ফাস্ট ফুড বলবো, নাকি জাঙ্ক ফুড বলবো?
0: প্রসেস ফুডের মধ্যে আমি ফেলবো সব মিষ্টিকে, সেভাবে হয়তো আমি জাঙ্ক বা ফাস্ট ফুডের মধ্যে সেভাবে ফেলতে পারবো না, প্রসেস ফুড ঠিকই। কিন্তু ওই যে বললাম, যদি আমি বিজয়া দশমীর কথা বলে চলি, সে হয়তো মানুষটা হয়তো সারা বছরে খুব একটা মিষ্টি খায়ই না, তার কি বিজয়া দশমীর দিনে এক হাঁড়ি মিষ্টি যদি রসগোল্লা কেউ নিয়ে আসে, তিন চার পিস রসগোল্লা খেলে কি তার শরীরে খুব খারাপ হবে? তা তো নয়। তার মানে ব্যাপারটা নির্ভর করছে যে তার কন্ট্রোল কতটা, তার সারা বছরের বা ওভারঅল তার কন্ট্রোল কতটা। সে যদি দেখা যায় যে সে হয়তো প্রসেস ফুডের মধ্যে যায়ই না, মাঝে সাঝে অকেশন বেসিসে অনুষ্ঠান বেসিসে সে খায়, তাহলে তার কিন্তু শরীরে সেরকম একটা খুব একটা অসুবিধা হবে না। কিন্তু হতে পারে এমন কারোর বাড়িতে আমি হয়তো এক হাঁড়ি মিষ্টি নিয়ে গেলাম, যে মানুষটার হয়তো সুগার আছে, ডায়াবেটিস আছে, সে হয়তো ইনসুলিন নেয়, তাকে আমি কেন মিষ্টিটা দিয়ে তার শরীরটা ক্ষতি করব? কারণ এখানে একটা খুব মানে কথা আমি না বললেই পারছি না, সেটা হচ্ছে আমরা জানি এই অনুষ্ঠানের যে সময়, পুজো বলুন বা যে কোনো অনুষ্ঠান, এটা একটা কাইন্ড অফ ফ্যামিলি গেট টুগেদার, তো বছর একটি সময় সবাই একসঙ্গে আসে। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি ছেলেরা বাইরে থাকে, এখানে আসে, কলকাতা বাড়িতে আসে, বাবা মার সঙ্গে দেখা হয়, তখন এসে নানা রকম ভালো মন্দ খাওয়া হয়, কারণ তারা বলে যে এই বছরে হয়তো একটি সময় আসতে পারলাম, মা বাবার সঙ্গে ভালো করে খাওয়া দাওয়া হবে না। কিন্তু সেই মা বাবার শরীরে যদি কোনো রোগ থাকে যেটা সেই খাওয়া দাওয়া করতে গেলে ডিটোরিয়েট করতে পারে, আমার মনে হয় সেই খাওয়া দাওয়া না করাটাই ভালো, কারণ যাতে পরের বছরও আবারও সে সেই মা বাবার সঙ্গে সময় কাটাতে পারে, তার জন্য না হয় আমি একটু কমই তাকে বিষ্টা দিলাম। আমার মতো তো সেটাকেই আমার মনে আদর্শ হয়ে চলা উচিত।
1: নিশ্চয়ই নিশ্চয়ই, ভারী দামি কথা বলেছেন যে বাবা মায়েদের যাতে আমরা আরও দীর্ঘদিন রাখতে পারি আমাদের কাছে, তাই জন্য কখনো কখনো তাদের কার সঙ্গে একটু কঠোর হওয়াটাও দরকার। এই যে মিষ্টির ক্ষেত্রে সুগার ফ্রি মিষ্টি পাওয়া যায় বিভিন্ন দোকানে, যে ডায়াবেটিকদের জন্য, যাদের সুগার আছে তাদের জন্য, এবং যারা একটু স্বাস্থ্য সচেতন সুগারটা নিতেই চান না, সুগার ফ্রি খেয়ে নিলে নাকি কোনো অসুবিধে হয় না, সত্যি কি অসুবিধে হয় না?
0: এখন সুগার ফ্রি বলতে ধরুন সেখানে হয়তো চিনির জায়গায় সেই আর্টিফিশিয়াল সুইটনারটা দিচ্ছে, এই আর্টিফিশিয়াল সুইটনার নিয়ে একটু তর্ক বিতর্ক আছে। এক সময় বলতো যে এগুলো সম্পূর্ণ অ্যাভয়েড করা উচিত, কারণ এখান থেকে একটা নির্দিষ্ট ধরনের ক্যান্সার হয়, যেটা আমরা ব্ল্যাডারে, ইউনারি ব্ল্যাডারে ক্যান্সার হয়। পরবর্তীকালে দেখা গেছে না, সেরকম খুব একটা আমরা এভিডেন্স পাচ্ছি না। কিন্তু যদি আমরা সব থেকে বড় আমাদের যে হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কথা যদি বলি, তাদের যদি আপনি ওয়েবসাইটে যান, তারা কিন্তু কেউই এই আর্টিফিশিয়াল সুইটনারের জন্য কিন্তু মানে গ্রিন সিগন্যাল দেবেন না, তারা বলবেন যে না খাওয়াটাই ভালো। সুতরাং আমি বলবো যদি অ্যাভয়েড করতে পারেন তাহলে সব থেকে ভালো, আর যদি অ্যাভয়েড করতে না পারেন তাহলে পরিমাণে অল্প করে নেবেন, এই হলো ব্যাপার।
1: একেবারে শেষ বেলায় জানতে চাইবো যে এতক্ষণ ধরে কি কি খাওয়া যাবে না যাবে না যাবে না, আমরা সব শুনলাম যাবে না, ভালো থাকার জন্য কি খাবো তাহলে, আর কি করব যাতে করে কখনো কখনো এইসব একটু খেয়ে নিলেও নেহাত উনিশ বিশ কিছু হবে না শরীরে, অর্থাৎ সার্বিক ভালো থাকার জন্য কি করব আমরা?
0: এখানে বলতে হয় সেই আমাদের ট্র্যাডিশনাল বেঙ্গলি ডায়েট যদি আমরা বলি, সেই পঞ্চব্যঞ্জন, মানে তার সঙ্গে অল্প একটু ভাত, আবার রয়েছে একটা মাছের পদ, আমিষের পদ, বা এরকম যদি আমরা বলি, সেই ট্র্যাডিশনাল ডায়েটে যদি আমরা ফিরে যেতে পারি তার থেকে ভালো কিন্তু কিছু নয়। সেটাতে যদি আমরা সেই ঝালে ঝোলে অম্বলে, বাঙালি যাকে বলে ঝালে ঝোলে অম্বলে বাঙালি থেকেও কিন্তু সে বড় বড় মানে কি বলবো রাজকার্য করে গেছেন, তাই তো
1: আমাদের এখান থেকেই তো মনোহর আইচ তৈরি হয়ে গেছেন।
0: সুতরাং সেই ট্র্যাডিশনাল বেঙ্গলি কুইজিনে যদি আমি ফিরে যাই, আর মনে হয় না তার থেকে বেটার কুইজিন কিছু হতে পারে,

0: এটা যদি আমরা বছরের বেশিরভাগ সময়টা মেনটেন করতে পারি, তাহলে পুজোর সময় কেউ যদি একটু আইসক্রিম খেলো, কেউ একটু কোল্ড ড্রিঙ্কস খেলো, চিপস খেলো, কেউ তো রেস্তোরাঁ থেকে ভালো মন্দ খাবার খেলো, খুব একটা শরীরে এফেক্ট পড়বে না। তার কারণ হচ্ছে খাবার সবটাই কেউ খেতে পারে, প্রোভাইডেড সে সচেতন কতটা খেতে হবে সেই বিষয়ে সে জানে।
1: এবং একই সঙ্গে এই যে কতটা খেলাম তার সঙ্গে কতটা ঝরালাম, অর্থাৎ এনার্জি রিলিজ করলাম কতটা, একটু এই বিষয়টাও যদি আমাদেরকে বলে দেন যে আমাদের কি প্রত্যেক দিন ব্যায়াম করার দরকার আছে নাকি সপ্তাহে কয়েকটা দিন একটু।
0: আমরা নর্মালি বলে থাকি যে ধরুন আমাদের যে সাধারণ এক্সারসাইজ হাঁটাই, যদি আমি বলি হাঁটা বলি, সুইমিং বলি, সাইক্লিং বলি, এগুলো বলি যে সপ্তাহে মিনিমাম 150 মিনিট, ঠিক আছে। মানে যদি আমি আধ ঘন্টা ধরে চলি পার ডে, তাহলে 5 দিন সপ্তাহে 2 দিন না হয় আমি ছুটি দিলাম, সে মিনিমাম 150 মিনিট কিন্তু শরীরকে আমাকে কসরাতে ফেলতে হবে। আর যদি 7 দিনই করতে পারি তাহলে তো তার থেকে আনন্দের কিছু নেই। কেউ কেউ 30 মিনিটের জায়গায় 45 মিনিট করতে পারে, 1 ঘন্টাও করতে পারে, সেটা তার ফিটনেসের উপর ডিপেন্ড করে। সুতরাং আমি নিচ্ছি ক্যালোরি, তার সঙ্গে আমাকে বার্নও করতে হচ্ছে, ঠিক আছে। কারণ খেয়াল রাখতে হবে শরীরটাকে যদি আমাকে সুস্থ রাখতে হয় আমাকে কিন্তু ডায়েটটাকে মেনটেন করতে হবে, অ্যাট দ্য সেম টাইম আমাকে সেটাকে কিছুটা ঝরিয়ে বার্নআউটও করতে হবে। সুতরাং দুটোরই কিন্তু একটা কমপ্লিমেন্টারি এফেক্ট আছে।
1: সুতরাং যা যা ডাক্তারবাবু বললেন অনেক ধন্যবাদ ডাক্তারবাবু, পুজোর আগে আগে যা বললেন, শুধু পুজো কেন সারা বছর আমাদের যদি সেটা আমরা মেনে চলতে পারি তাহলে কখনো কখনো পুজোর দশমীতে দুটো মিষ্টি খেলেও খুব একটা ক্ষতি বৃদ্ধি হবে। পুজো খুব ভালো কাটুক, আপনার ডাক্তারবাবু অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা কথা বললাম বিশিষ্ট চিকিৎসক ডাক্তার অভিক বসুর সঙ্গে। সারা বছর ভালো থাকার জন্য জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এবং নানান কিছু সম্বন্ধে যা যা বললেন, আসুন আমরা সেগুলো জানার সঙ্গে সঙ্গে মানি, মনে রাখি, সুস্থ থাকি, সুস্থ রাখি সকলকে। আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম শর্মিষ্ঠা সরকার, ভালো থাকবেন সকলে, নমস্কার।
2: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা,
3: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
2: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
3: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
2: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা,
3: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
2: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
3: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
2: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
4: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, আজ শুনবেন রাগেশ্রী রাগে খেয়াল, শিল্পী মারুতি মোহতা, তাকে তবলায় সহযোগিতা করেছেন রূপক মিত্র এবং হারমোনিয়ামে অমিতাভ ভট্টাচার্য। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনুন রাগেশ্রী রাগে খেয়াল, শিল্পী মারুতি মোহতা।

0: এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন রাগিশ্রী রাগে খেয়াল, শিল্পী মারুতি মোহতা। তাকে তবলায় সহযোগিতা করেছেন রূপক মিত্র এবং হারমোনিয়ামে অমিতাভ ভট্টাচার্য। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।
1: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
2: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
1: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
2: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
1: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
2: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
3: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
4: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজি ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
3: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
4: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
3: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
5: এখন শুনবেন দৃষ্টিপাত। আজকের বিষয় ডিসএবিলিটি কার্ড।

বিশেষভাবে সক্ষম মানুষদের দেখলে একজন স্বাভাবিক মানুষের সবার আগে কি মনে হয়? সহানুভূতি। আর সেখানে সেই মানুষগুলো সত্যি করে কি চান? সবচেয়ে বেশি হয়তো চান অর্জন করতে স্বাবলম্বিতা, চান সম্মানের সঙ্গে বাঁচতে, কিন্তু সমাজ রাষ্ট্র এদের কতখানি সুযোগ করে দেয়? আমাদের দেশে বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ আইন হল দ্য রাইটস অফ পার্সনস উইথ ডিসএবিলিটিজ অ্যাক্ট 2016, যা পার্সনস উইথ ডিসএবিলিটিজ অ্যাক্ট 1995 এর পরিবর্তে আনা হয়েছে। এই আইনের মাধ্যমে ডিসএবিলিটি লিস্টে সাতের পরিবর্তে মোট 21টি ডিসএবিলিটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে, আর তার সঙ্গে ডিসএবিলিটি সার্টিফিকেট এবং ডিসএবিলিটি কার্ডের ক্ষেত্রেও আনা হয়েছে কিছু পরিবর্তন, যার মাধ্যমে একজন বিশেষভাবে সক্ষম মানুষ

0: সরকারের দেওয়া বিভিন্ন সুযোগ সুবিধাগুলো পেতে পারবেন। এবার সেই সুযোগ সুবিধাগুলো কি, বিশেষভাবে সক্ষম মানুষেরাই বা কতটা ওয়াকিবহাল এই সার্টিফিকেশন ও পরিষেবা সম্পর্কে? এই সার্টিফিকেশন থেকে পরিষেবা পাওয়া অবধি গোটা প্রক্রিয়াটাই বা কতটা সহজ, আজ দৃষ্টিপাত হবে এই বিষয়গুলোর ওপরেই। সবার আগে এই ডিসএবিলিটি সার্টিফিকেট ও ডিসএবিলিটি কার্ড যাদের জন্য আনা হয়েছে কথা বলে নেওয়া যাক তাদের কয়েকজনের সঙ্গে, জেনে নেওয়া যাক তাদের অভিজ্ঞতার কথা।
1: আমি নবারুণ মোল্লা, আমি একজন শারীরিক প্রতিবন্ধকতা যুক্ত মানুষ এবং আমার এই প্রতিবন্ধকতার কারণ হল অ্যাভাসকুলার নেক্রোসিস। এক্ষেত্রে আমাদের যে বোন টিস্যু থাকে সেই বোন টিস্যু রক্ত সঞ্চালন না হওয়ার দরুন ধীরে ধীরে মারা যায়, যার দরুন ফিমোরাল হেড বা জয়েন্টে কিছু সমস্যা দেখা যায়। আমার ফিমার জয়েন্ট এবং আরও যে সমস্ত শরীরের মেজর জয়েন্ট আছে সেগুলো কম বেশি এফেক্টেড। আমি প্রথমে এই ডিসএবিলিটি আইডি কার্ডের কথা জানতে পেরেছিলাম হসপিটাল থেকেই। তারপরে আমি আমার নিকটস্থ সিডিপিও অফিসে যাই এবং ওখানে কিছু ডকুমেন্টস দিতে হয়। সেই অর্থে কোনো সমস্যার সম্মুখীন আমাকে হতে হয়নি। ব্লকের যারা অফিসার থাকেন এবং সিডিপিও অফিসে যে সমস্ত স্টাফ থাকেন সবাই খুব কোঅপারেটিভ হন, সেরকম কোনো অসুবিধা হয় না। আমি আমার ক্ষেত্রে যদি বলেন 30 দিনের মধ্যেই আমি কার্ড পেয়েছিলাম বা সার্টিফিকেটও পেয়েছিলাম।
2: আমি পারমিতা বেরা, আমার 2015 সালে অ্যাসিড অ্যাটাক হয় এবং 2016 সালের যে নতুন অ্যাক্ট সেই অ্যাক্ট অনুযায়ী অ্যাসিড আক্রমণ বিষয়টিকেও ডিসএবিলিটির আওতায় আনা হয়েছে। তো আমি অনেকবার চেষ্টা করেছি, আমার বাড়ি যেহেতু মেদিনীপুরে তো সেখানকার যে হসপিটাল সেখানে গিয়ে আমি চেষ্টা করেছিলাম কার্ডের জন্য এবং তারা যেটা দেখলাম যে হসপিটাল কর্তৃপক্ষ এই বিষয়টা জানেই না যে অ্যাসিড অ্যাটাক বিষয়টাও ডিসএবিলিটির আওতাভুক্ত, তো সেক্ষেত্রে তারা আমাকে কার্ড দেয় না। অনেকবার ঘোরানোর পর সেই ব্যাপারটা ওখান থেকে রিজেক্ট হয়ে যায়। তারপরে আমি এখন যেহেতু বর্তমানে কলকাতাতে থাকি, আমি ওমেন এন্ড চাইল্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বিকাশ ভবনে যে অফিস রয়েছে সেখানে আমি চিঠি লিখি যে এই ঘটনা এবং তার প্রেক্ষিতে আমি ডিসএবিলিটি সার্টিফিকেট চাইছি। তো ওনারাই আমাকে নির্দেশ দেন পার্ক সার্কাসে যে ন্যাশনাল মেডিকেল হসপিটাল রয়েছে সেখানে যেতে। সেখানে যাওয়ার পরে ওনারা আমাকে পিজি হসপিটালে বিভিন্ন ডাক্তারের কাছে পাঠান, যেমন আমার যে সমস্ত অসুবিধাগুলো হয়েছে অ্যাসিড অ্যাটাকের কারণে, আমার একটা চোখ পুরোপুরি নষ্ট হয়ে গেছে, একটা কান বাদ গেছে এবং শরীরের বেশ কিছুটা অংশ পুড়ে গিয়েছে। সুতরাং এই বিষয়গুলোর জন্য আলাদা আলাদা যে ডক্টর তাদের সার্টিফিকেট আনতে বলে, সেটা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। তারপরে ওই সমস্ত সার্টিফিকেট গুলো একত্র করে ন্যাশনাল মেডিকেলে আমি জমা করি এবং তারপরে ওনারা আমাকে ডেট দেন যে এই ডেটে তোমার জন্য বোর্ড বসবে। তো সেই বোর্ডের ওনারা আমাকে দেখেন আবার পরীক্ষা নিরীক্ষা করে, তারপরে আমি মানে প্রায় 2 সপ্তাহ পরে আমি সার্টিফিকেট পেয়ে গেছি। কার্ড বা এই সার্টিফিকেট ইউজ করে কোনো সুযোগ সুবিধা পাওয়ার মতন সেরকম অবকাশ সেইভাবে হয়ে ওঠেনি, সেই জন্য কার্ডের জন্য আলাদা করে বিশেষ কিছু করা হয়ে ওঠেনি। অবশ্যই সেটা করার রয়েছে, কোথায় কিভাবে হয় সেটাও আমি খুব স্পষ্টভাবে জানি না। খুব ভালো করে অবগত না হলেও এটুকু মনে হয় যে এই কার্ডটার মাধ্যমে বিভিন্ন ট্রাভেল অ্যালাওয়েন্স যেগুলো সরকারি, যেমন ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে একটা বড় পার্সেন্টেজ ছাড় থাকে, আমি সেরকম ভাবে রাস্তাঘাটে বা আমার ট্রাভেল অ্যালাওয়েন্স এর ক্ষেত্রে আমি এই সুবিধাটা গ্রহণ করি না। আমি নর্মাল ভাবেই যাতায়াত করি সাধারণ মানুষের মতনই, আমি টিকিট কেটে বাস ভাড়া দিয়ে বা ট্রেন ভাড়া দিয়ে আমি যাতায়াত করি। পরবর্তীকালে ইচ্ছা আছে আমার এই কার্ডটা করে নেওয়ার এবং যদি বিশেষ কোনো বেশি দূরত্বের জার্নি হয় সেক্ষেত্রে এটা আমার কাজে লাগলে সত্যি উপকৃত হব।
0: এই যেমন পারমিতা বললেন যে ডিসএবিলিটি কার্ডের জন্য কোথায় অ্যাপ্লাই করতে হবে সেই নিয়ে তার কাছে খুব একটা স্বচ্ছ ধারণা নেই, তো এই যে সঠিক বা পর্যাপ্ত তথ্য না জানতে পারা, এই সমস্যার সম্মুখীন কিন্তু অনেক অ্যাপ্লিক্যান্ট বা অ্যাপ্লিক্যান্টদের অভিভাবককে হতেই হয়। তাই এখন অনেক স্বেচ্ছাসেবী সংস্থাই বিভিন্ন এলাকায় গিয়ে নিজেদের মতন করে প্রচারমূলক কাজ করে চলেছে, যাতে যাদের জন্য এই পরিষেবাগুলো আনা হয়েছে তারা যেন এ ব্যাপারে জানতে পারে। এখন কথা বলে নেব এমনই কিছু বিশেষভাবে সক্ষম শিশুর অভিভাবকের সঙ্গে, যারা এই সার্টিফিকেশন প্রক্রিয়ায় স্বেচ্ছাসেবী সংস্থাদের পাশে পেয়েছিলেন।
3: আমার নাম মানসী।

0: সামন্ত, আমার বাচ্চার নাম মুনীশ সামন্ত। তো আমার বাচ্চা জোকা হসপিটালে হয়েছে, ওখানে হওয়ার পরে এক মাস পর যেতে বলেছিল বাচ্চাকে চেক আপ করার জন্য। তার সঙ্গে বলেছিল যে ওই দিনকে বাচ্চার একটা রক্ত পরীক্ষা হবে, তাতে ধরা পড়বে বাচ্চাটা কতটা সুস্থ, কী অসুবিধা আছে সবই ধরা পড়বে। ও রক্তটা নিয়েছিল কিরিওটাইপিং বলে একটা রক্ত পরীক্ষা করিয়েছিল ওখান থেকে। এক মাস পর রিপোর্টটা পাওয়ার পর ডাক্তারবাবুকে যখন দেখাই তখন বলেছিল তোমার বাচ্চা ডাউন সিনড্রোম, বুদ্ধির সমস্যা হবে এটা বাচ্চার। প্রায় 2022-এর হাফ থেকে সঞ্চারের সঙ্গে আমার যোগাযোগ হয় দাদারা। তার আগে একদিন সার্ভে করতে গিয়েছিল পাড়ায় পাড়ায়, তো ওখানে দাদা বলেছিলেন যে অবশ্যই এর একটা সার্টিফিকেট করতে হবে। দাদার সঙ্গে করে আমাকে বাঙুর হসপিটালে নিয়ে যাই, বাচ্চাকে সঙ্গে করে নিয়ে গেছিলাম। তো ওখানে নিয়ে যাওয়ার পর বাচ্চার ফের চেক আপ করাই। চেক আপ করানোর পর তো এইভাবে করতে করতে প্রায় 2-3 মাস পরে সার্টিফিকেট আমি পেয়ে গেছিলাম।
1: আমার নাম রীতা সর্দার, আমার মেয়ের নাম রিয়া সর্দার। আমার মেয়ে যখন হয় তখন ওর পা দুটো একটু বাঁকা মতো ছিল, কোমর থেকেই প্রবলেম। এবার হওয়ার পরেতে আমি খুব কান্নাকাটি করতাম। ওখানে ডাক্তার বলল কি যে ওই শখের বাজার আছে, ওখানে একটা হসপিটাল আছে, ওখানে নিয়ে যান, নিয়ে গেলে আপনার মেয়েকে দেখে বলে দেবে কী করতে হয় বলে। প্রথম ওখানে আসলাম, নিয়ে আসলাম, নিয়ে আসতে আমার মেয়েকে দেখলো, তখন বললো কি যে তোমার মেয়ের এখানে কোনো অপারেশন হবে না, ওর যা ক্রিটিক্যাল অবস্থা এখানে হবে না, তোমরা অন্য জায়গায় নিয়ে যাও। এবারে ওখান থেকে চলে আসলাম, আসতে ওখান এবারে কোথায় নিয়ে যাবো নিজেরা ভেবে পাচ্ছিলাম না। তারপরে হচ্ছে সঞ্চারের সাথে আমাদের যোগাযোগ হলো। যোগাযোগ হওয়ার পরে তারপর আমরা একটা হসপিটালে নিয়ে গেলাম, সেখানে নিয়ে যাওয়ার পরে পা প্লাস্টার করে দিয়েছিল। তারপরে হচ্ছে ভাঙরে সঞ্চার থেকেই নিয়ে গেছিলো, নিয়ে গিয়ে ওই সার্টিফিকেট করার জন্য 2-3 বার যাওয়ার পরে আমি সার্টিফিকেট পেয়ে গেছিলাম।
2: এবার শুনে নেওয়া যাক এই সার্টিফিকেশনের ক্ষেত্রে কি কি সমস্যার সম্মুখীন অ্যাপ্লিকেন্টদের হতে হয়।
3: আমি সুকুমার চক্রবর্তী, প্রিন্সিপাল ব্লাইন্ড স্কুল ভয়েস অফ ওয়ার্ল্ড। যে সমস্যাগুলো আমি দেখতে পাই, আমার স্কুলের অনেক কিছু মাল্টিপল হ্যান্ডিক্যাপ্ট কিছু বাচ্চা আছে, তাদের ক্ষেত্রে প্রতিবন্ধী সার্টিফিকেট করতে গেলে সেখানে কিন্তু অনেক অসুবিধায় পড়তে হয়। আমরা বারেবারে ঘুরে ফিরি, ঘুরে আসি, কিন্তু তাদের সার্টিফিকেট করানো সম্ভব হচ্ছে না। ডাক্তারদের কারণেও হয় কিছু কিছু ক্ষেত্রে, ডাক্তাররা বলে যে এই কাগজটা লাগবে, কোনো ক্ষেত্রে তাদের মেজারমেন্ট করা সম্ভব হচ্ছে না। ধরুন একজন ব্লাইন্ড প্লাস MR প্লাস সে অস্থি সংক্রান্ত প্রতিবন্ধী, তিনজনকে একসঙ্গে কম্বাইন করে কীভাবে প্রতিবন্ধী সার্টিফিকেট দেবে ডাক্তাররা নিজেরাও বোর্ড করে বুঝতে পারে না, তাই তাদের প্রতিবন্ধী সার্টিফিকেটটা আটকে থাকে। আর এখন UDID কার্ড হিসেবে অনলাইন সিস্টেম হয়েছে, সেখানে ওই অনলাইন সিস্টেম হলেও অনলাইনে জাস্ট অ্যাপ্লিকেশন হয়, কিন্তু বাচ্চাটাকে তো নিয়ে পৌঁছতে হয় সেই ডাক্তারের কাছে হসপিটালে, সেখানে গিয়ে ওই একই সিস্টেম, সেই তার মধ্যেই তাদের ঘুরপাক খেতে হয়। তাই সেই ব্যাপারগুলো যাতে আরেকটু সহজতর হয় সেই ব্যাপারে নজর রাখা, এটাই আমার অনুরোধ রইল। আগে যেমন রেশন কার্ড ছাড়া প্রতিবন্ধী সার্টিফিকেট করা যেত না, এখন ম্যান্ডেটরি হয়েছে আধার কার্ড ছাড়া ডিজেবিলিটি সার্টিফিকেট ইস্যু হবে না। এবার আধার কার্ডের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অসুবিধে হয় প্রতিবন্ধী বাচ্চাদের ক্ষেত্রে, অনেক ব্লাইন্ডের ক্ষেত্রে যাদের চোখের ছবি আসে না তাদের আধার কার্ড তৈরি হচ্ছে না, আবার অনেকের আঙুলের টিপ আসছে না তাদের ক্ষেত্রে আধার কার্ড তৈরি হচ্ছে না, আবার কিছু কিছু আধার কার্ড করতে গিয়ে আমাদের এখানে পুলিশ থেকে কিছু ছেলে মেয়ে আছে যারা CWC অর্ডারে এসছে, তাদেরকে রাখা হয়েছে, তাদের যখন আধার কার্ড করতে যাচ্ছি হয়তো কোথাও বলা হচ্ছে যে এদের আধার কার্ড হয়ে রয়েছে তাই এদের হবে না, এন্ট্রি নিচ্ছে না, সেগুলোর ঠিক সমাধান খুঁজে পাওয়া যায় না বলে এইসব বাচ্চাদের আমরা আধার কার্ড করেও দিতে পারছি না, এবং তার সাথে সাথে তাদের ডিজেবল সার্টিফিকেটেরও কোনো রকম এগোতে পারছি না। ফলে এরা কিন্তু ডিজেবলড হয়েও ডিজেবল সার্টিফিকেট বঞ্চিতই রয়েছে, ফলে এদের সমস্ত ফেসিলিটিগুলো এরা পেতে পারছে না। তো আধিকারিকদের একটুখানি যদি মানবিক হয়ে তারা যদি ব্যবস্থার দিকে এগিয়ে আসে যে এদের কীভাবে আধার কার্ডগুলো অন্তত ঠিক ঠিকঠাক করে দিয়ে তাদের ডিজেবল সার্টিফিকেটগুলো করে দেওয়া যায়, তাহলে তারা অন্তত তাদের জীবনের ছোটোখাটো ফ্যাসিলিটিগুলোতে পেতে পারবে। এই দিকগুলো একটু সরকারিগতভাবে দেখলে আমরা অনেক উপকৃত হব।
2: আবার অনেক সময় শোনা যায় যে মানুষের অসহায়তার সুযোগ নিয়ে ব্রোকার বা মিডলম্যানরা বিভিন্ন রকমের প্রতারণার ফাঁদ পাতে। কিছু কিছু ক্ষেত্রে হাসপাতাল থেকে দেওয়া ডিজেবিলিটি পার্সেন্টেজ নিয়েও অ্যাপ্লিকেন্ট বা তার পরিবারের অসন্তোষ প্রকাশে চলে আসে। তো এই সব সময়ে একজন অ্যাপ্লিকেন্ট কি কি আইনি পদক্ষেপ নিতে পারেন, এখন জেনে নেব সেই বিষয়টাই।
4: নমস্কার, আমি অবরজিৎ

0: রায় চৌধুরী, আমি বর্তমানে কলকাতা উচ্চ আদালতে কর্মরত একজন আইনজীবী। আচ্ছা, রাইটস অফ পার্সনস উইথ ডিসেবিলিটিস অ্যাক্ট 2016, এই আইনটি অনুযায়ী যে কোনো ব্যক্তি যাদের 40% বা তার ওপরে ডিসেবিলিটি আছে, তারা এই ডিসেবিলিটি সার্টিফিকেটটা পাওয়ার জন্য এলিজিবল। যদি মেডিকেল বোর্ড ঠিক করে যে অ্যাপ্লিকেন্ট ডিসেবিলিটি সার্টিফিকেট পাওয়ার জন্য এলিজিবল নয়, সেক্ষেত্রে অ্যাপ্লিকেন্ট আইনিভাবে এগোতে পারে, অ্যাপিলেট অথরিটির কাছে অ্যাপিল করতে পারে, এবং সেটা তাতেও যদি কাজ না হয় সেক্ষেত্রে হাইকোর্টে রিট করতে পারে, রিট পিটিশন করে, যদি তার যথেষ্ট গ্রাউন্ড থাকে। প্রথমেই বলে রেখে, এই মিডিল ম্যানদের থেকে যতটা সম্ভব দূরে থাকবেন, কারণ এরা এরা সোজা বাংলায় যাদেরকে আমরা বলি দালাল। হ্যাঁ, এবং এনাদের কাজটাই হচ্ছে, এনারা কোনো রকম মানে ভদ্রলোকের কাজ এনারা করতে পারেন না, এনাদের কাজটাই হচ্ছে মানুষকে বোকা বানিয়ে, মানুষকে মানুষের দুর্বলতা মানুষের অসহায়তার সুযোগ নিয়ে সেখান থেকে যতটা সম্ভব নিজেদের নিজেদের স্বার্থসিদ্ধি করা, এটাই হচ্ছে এনাদের বক্তব্য। যদি মিডিল ম্যানরা এসে হাসপাতালে কাজটা আগে করিয়ে দেওয়ার দাবি করেন যে ডিসেবিলিটি সার্টিফিকেট পাইয়ে দেব, এরকম ওনারা অনেক প্রতিশ্রুতি দেন, ঠিক আছে, সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে ওনাদেরকে বলতে হবে যে তুমি যদি আমার সামনে থেকে এই মুহূর্তে না যাও, আমি কিন্তু আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবো, আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হবো, কারণ এটা পুরোটাই হচ্ছে জোচ্চুরি। তো সেক্ষেত্রে আমি বলবো যে যদি কেউ এরকম টাকা দিয়েও থাকেন, সেক্ষেত্রে মানুষটিকে আইডেন্টিফাই করুন, এই ব্যক্তিটিকে আইডেন্টিফাই করে কনসার্ন ডিপার্টমেন্টে একটা চিঠি করুন এবং পুলিশে একটা চিঠি করুন, ঠিক আছে, সেই চিঠিগুলি করে আপনারা আইনি পদক্ষেপ নিতে পারেন।
1: ডিপার্টমেন্ট অফ এম্পাওয়ারমেন্ট অফ পার্সনস উইথ ডিসএবিলিটির 2021-22 সালের বার্ষিক রিপোর্ট বলছে, 2011 সালে জনগণনায় যেখানে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের সংখ্যা ছিল 2,68,14,999, সেখানে ডিসএবিলিটি সার্টিফিকেট পেয়েছেন 1,74,25,905 জন। আবার এখানে এটাও মনে রাখতে হবে, 2016 নতুন প্রতিবন্ধী আইনের ফলে যেহেতু এখন মোট ডিসএবিলিটি সংখ্যা 7 থেকে বেড়ে 21 হয়ে গেছে, তাই স্বাভাবিকভাবেই বিশেষভাবে সক্ষম মানুষদের মোট সংখ্যাও অনেকটাই বেড়ে যাবে, যে কারণে প্রযুক্তির সাহায্য নিয়ে এই গোটা সার্টিফিকেশনের প্রক্রিয়ায় আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন। এবার এই পরিবর্তনগুলো কি, কিভাবে একজন বিশেষভাবে সক্ষম ব্যক্তি এই ডিসএবিলিটি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবে, কতদিনের মধ্যে পাওয়া যাবে সেই সার্টিফিকেট, আর এখানে রি অ্যাসেসমেন্টের প্রক্রিয়াটাই বা কি, এগুলো জানতেই এখন কথা বলে নেওয়া যাক এমআর বাঙ্গুর হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডক্টর শিশির নস্করের সঙ্গে।
2: এই যে ডিসএবিলিটি সার্টিফিকেশন পাওয়ার যে প্রসেসটা, সেটা অ্যাজ পার দ্য ইনস্ট্রাকশনস অর রুলস বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেটা কিন্তু বাড়িতে বসে একজন উপভোক্তা তিনি কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারেন থ্রু অনলাইন, এবং এটা হচ্ছে icon.wbhealth.gov.in এই পোর্টালে গিয়ে কোনো একজন মানুষ নিজের বা অন্যের কারোর সুবিধা করে দেওয়ার জন্যে নাম নথিভুক্ত করতে পারে না, কারোর হয়ে জমা দেওয়া না, মানে প্রথম কথা হচ্ছে যেহেতু ইউনিক আইডেন্টিফিকেশান নাম্বার তৈরি হয় প্রত্যেকটা ক্লায়েন্টের, সেক্ষেত্রে একজন ক্লায়েন্ট তার নিজস্ব ইমেল আইডি দিয়ে কিন্তু এই অ্যাপ্লিকেশানটা করতে হবে। সেই জন্যে যেটা দরকার, একটা সাইবার ক্যাফেতে বসে কেউ সাহায্য নিতেই পারে, কিন্তু সেই নির্দিষ্ট ব্যক্তির নির্দিষ্ট ইমেল আইডি এবং নির্দিষ্ট ফোন নাম্বার, এই দুটো থাকাটা বাঞ্ছনীয়, না হলে কিন্তু এই পোর্টালে কোনো রকম কোনো সুবিধা পাওয়া যাবে না, এটা রিজেকশন লিস্টে থেকে যাবে। টাকা পয়সা কাউকে কিছু দিতে হবে না, কারণ পুরোটাই হচ্ছে পোর্টাল বেসড। পোর্টালে অ্যাপ্লিকেশানটা জমা হওয়ার সময় একটা অপশান থাকবে, প্রত্যেকটা হাসপাতালের যারা ডিসএবিলিটি সার্টিফিকেশান দেয় যে যে হাসপাতালগুলো, সেই হাসপাতালের নির্দিষ্ট ক্যাচমেন্ট এরিয়া আছে। এবার সিলেকশন করার পর, হাসপাতাল সিলেকশন করার পরে সেই অ্যাপ্লিকেশানটা চলে আসবে কনসার্ন হসপিটালে, মানে যদি এমআর বাঙ্গুর হাসপাতালে করে তাহলে এমআর বাঙ্গুর হাসপাতালের পোর্টালে দেখা যাবে যে এতগুলো অ্যাপ্লিক্যান্ট আজকের দিনে অ্যাপ্লিকেশান করে ওনারা অপেক্ষা করছেন তারা একটা ডেট পাওয়ার জন্য। তাহলে আমার এখানকার যিনি যে সেকশন অফিসার যিনি আছেন, যিনি কাজগুলোকে দেখাশুনো করছেন, তার কাজ দায়িত্ব হলো যে অ্যাপ্লিকেশানগুলোকে ভেরিফাই করা। এবারে ভেরিফাই করার পরে তিনি একটা ডেট দেবেন। ভেরিফাই করার অত অনেকগুলো নিয়মও আছে, যেমন হচ্ছে যে তারা কী কী ভেরিফাই করবেন, যে ব্যক্তির ডিসএবিলিটি সার্টিফিকেশান দরকার তার নিজের আধার কার্ড এবং তার পাসপোর্ট সাইজের ফটো, এটাকে তাকে আপলোড করতে হবে। তিনি যে ওই অ্যাপ্লিকেশানে সেটাই লিখবেন যেটা আধার কার্ডে যে অ্যাড্রেসটা লেখা আছে সেই অ্যাড্রেসটাকেই কিন্তু হচ্ছে তার টাইপ করে ওখানে দিতে হবে। ভেরিফিকেশান হবে আধার কার্ডের অ্যাড্রেসের সাথে তার যে টাইপ করে যে বয়ান তিনি দিয়েছেন সেটা দেখা হবে। আধার কার্ডে যে ছবিটা দেওয়া আছে সেই ছবির সাথে বর্তমান তিনি

0: যে ছবিটা পাসপোর্ট ফটো যেটা আপলোড করছেন সেই ছবিটার মিল দেখা হবে। হয়তো অনেকে এই জায়গাটা প্রশ্ন করতে পারবেন যে আধার কার্ডের ছবির সঙ্গে অনেক সময় মেলে না, কিন্তু 15 বছর 20 বছর আগের যদি কোনো কারোর আধার কার্ড হয়ে থাকে সেটার ওই ব্যক্তিরই দায়িত্ব নতুন করে আধারের সাইটে গিয়ে সেখানে ফটো আপলোড করার অনেক জায়গা আছে। সুতরাং এটা তার দায়িত্ব, তাকে করে নিতে হবে। এবং যদি দেখা যায় যে কোনো রকমের অমিল রয়েছে তার দেওয়া বয়ান এবং তার জমা করা ডকুমেন্টের সাথে, তাহলে কিন্তু সেটাকে আবার ওই ক্লায়েন্টের কাছে আমরা ফেরত পাঠাবো। ফেরত পাঠিয়ে বলবো যে আপনার এই এই জিনিসগুলো মিলছে না, আপনি এটা কারেক্ট করে আইদার দিন অথবা আপনি ফিজিক্যালি নিয়ে এসে এখানে মিল কর দেখান, বুঝিয়ে দিন, এরকম একটা কিছু থাকবে। দু ধরনের অ্যাপ্লিকেশন হয়। এক, কেউ হয়তো ডাক্তারকে দেখিয়ে অ্যাসেসমেন্ট করিয়ে তারপর তিনি অ্যাপ্লিকেশন করলেন অনলাইনে পোর্টালের মাধ্যমে। আর একটা গ্রুপ আছেন যারা হয়তো প্রথমে UDID নাম্বার জেনারেট করলেন, রেজিস্ট্রেশন করলেন, পরে আমরা ডেট দিলাম, তাহলে তিনি সেখানে সেই ডেটে এসে ডাক্তার দেখালেন। কিন্তু দুটো ক্ষেত্রেই, আগে হোক ডাক্তার দেখানো বা পরে হোক, অরিজিনাল ডাক্তারের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট কিন্তু লাগবেই, সেটা কিন্তু জমা দিতে হবে ফিজিক্যালি। এবং এই জমা করে দেওয়ার পরে মোটামুটি 3 দিনের মধ্যে সার্টিফিকেট তার মোবাইলে চলে যাবে, তিনি নিকটবর্তী যে কোনো সাইবার ক্যাফে বা কম্পিউটার সেন্টারে যে কোনো জায়গা থেকে তার একটা প্রিন্ট আউট নিয়ে নিতে পারেন। যদি কারো ডেট মিস হয়ে যায় তাহলে ওখানে একজন কন্ট্যাক্ট পার্সনের নাম্বার থাকে, সেই পার্সনের সাথে তিনি কথা বলে নেবেন যে আমার এই কারণে একটা এমার্জেন্সি অসুবিধা হয়ে গেছিলো, আমি সেদিন আসতে পারিনি, উনি আবার একটা রিভাইজ ডেট দিয়ে দেবেন। রিনিউয়াল প্রসেস আবার একইভাবে অনলাইনে, শুধু রেফারেন্সটা দিতে হবে যে আগের সার্টিফিকেটের রেফারেন্স নাম্বারটা দিয়ে দিতে হবে যে আমার আগের এই সার্টিফিকেট ছিল। তাহলে কি হবে, তার এটা তো যেহেতু অনলাইন পোর্টালে ডিজিটাল, তো ফলে যে হাসপাতালেই যাবে সেই হাসপাতাল তার নিজের ড্যাশবোর্ড থেকে সেটাকে পেয়ে যাবে যে হ্যাঁ এই পেশেন্টের এটা ছিল আগে। তারা ভেরিফাই করে নিতে পারবে যে যে ডেটাটা আমরা এখানে অ্যাপ্লিক্যান্ট যে অ্যাপ্লাই করেছে তার সঙ্গে আমার কাছে অ্যাভেলেবেল ডেটার মধ্যে কোনো রকমের ডিসক্রিপেন্সি আছে কিনা।
1: এই যে ডিসএবিলিটি সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন দেখতে পাওয়া গেল, সেটা কি ডিসএবিলিটি কার্ডের ক্ষেত্রেও হয়েছে সেটাই এখন জেনে নেওয়া যাক। এমআর বাঙ্গুর হাসপাতালের ডিসএবিলিটি সার্টিফিকেশন অফিসার জয়দীপ ঘোষালের থেকে।
2: এখন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমি কেন বলছি তার কারণ হচ্ছে এই যে কার্ড যেটাকে বলা হয় UDID কার্ড, আগে শুধুমাত্র আমাদের এখান থেকে যেটা পাওয়া যেত সেটা ছিল ডিসএবিলিটি আইডি, যেটা শুধুমাত্র একটা আইডি কার্ডই ছিল। কিন্তু এই UDID কার্ড যেটা, সেটা হচ্ছে ইউনিক ডিসএবিলিটি আইডি কার্ড, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট থেকে দেওয়া হয়। তো এই UDID কার্ডের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেটা দেয় তার সাথে আমাদের স্টেট পোর্টাল যেটা আইকন পোর্টাল, সেই পোর্টালের সংযুক্তিকরণ হয়েছে। এবং এই সংযুক্তিকরণের দরুন আগে ডিসএবিলিটি সার্টিফিকেট পাওয়ার পরে সেই ডিসএবিলিটি পারসন বা তার বাড়ির লোক সেই ডিসএবিলিটি সার্টিফিকেট নিয়ে যখন কমিশনার অফ ডিসএবিলিটির অফিসে গিয়ে অ্যাপ্লিকেশন করতেন তারপরে কিন্তু তারা সেই কার্ডটি পেতেন, যেটা একটা ম্যানুয়াল কার্ড ছিল। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের UDID কার্ড, যেটা আইকন পোর্টালে অ্যাপ্লাই করার পরে তার সমস্ত রকম ডিসএবিলিটি অ্যাসেসমেন্ট হওয়ার পরে এবং তার ডিসএবিলিটি সার্টিফিকেট হয়ে গেলে যে কার্ডটি দেওয়া হচ্ছে সেটা কিন্তু একটা ডিজিটাল কার্ড অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিক্যাল কার্ড, তার একটা কপি যেমন আপনার বাড়িতে বাই পোস্টে দিল্লি থেকে যাবে, মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্টের দপ্তর থেকে আপনার বাড়িতে ডাইরেক্ট যাবে ওটা যবে থেকে আপনি অ্যাপ্লাই করবেন ইস্যুয়েন্স হওয়ার পর থেকে, অর্থাৎ আপনার ডিসএবিলিটি অ্যাসেসমেন্ট হলো, ডিসএবিলিটি সার্টিফিকেট হলো, সেই সার্টিফিকেটটি হওয়ার পরে ওটা যদি অ্যাপ্রুভ হয়ে গেল স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে সাইমালটেনিয়াসলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে, তখন কিন্তু সেই কার্ডটি 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনার বাড়িতে বাই পোস্টে চলে যাবে। এবং এই কার্ডের সাথে আগের কার্ডের তফাৎ কি, যে আগের যে কার্ডটি ছিল সেই কার্ডে এরা যে সুবিধাটা পেত সেটা হচ্ছে শুধুমাত্র যদি কলকাতার মধ্যে কোনো সরকারি বাস হোক, ট্রাম হোক অথবা কোনো লোকাল ট্রেন হোক, এগুলোতে যদি তারা কমিউনিকেট করত সেক্ষেত্রে সেই যে কার্ডটি ছিল সেটার দরুন হয়তো তারা কিছু সুবিধা পেত উইথ অ্যান এসকর্ট, এবং সেটা কিন্তু শুধুমাত্র একটা আইডি কার্ডই ছিল। কিন্তু এখন যে UDID কার্ডটা এসেছে সেই UDID কার্ড হচ্ছে এমন একটি কার্ড যে কার্ডে কিন্তু একটি কার্ডেই সমস্ত ফেসিলিটি পাওয়া যাবে। সেই সময় যে কার্ডটি ছিল সেটার দরুন তারা যে ফেসিলিটিগুলো পেত সেই ফেসিলিটিগুলোর দরুন প্রত্যেকটি দপ্তরে গিয়ে তাদেরকে আলাদা আলাদা করে অ্যাপ্লিকেশন করতে হতো, যেটা এই UDID কার্ড আসার পর থেকে তাদেরকে আর কোনো জায়গাতেই যেতে হবে না। ওই UDID ওই একটি কার্ডই হচ্ছে তাদের প্রমাণ যে তাদের ওই প্রমাণপত্র অর্থাৎ UDID কার্ড থেকে কিন্তু তারা সব রকমের সুবিধা অ্যাভেল করতে পারবে। এর মধ্যে কি থাকবে, মানবিক পেনশন যেটা

0: আমাদের স্টেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যেটা দিচ্ছে প্রত্যেক ডিজেবল পার্সনকে, এবং রেলওয়ে কনসেশন, পাশাপাশি আমাদের কলকাতা বলে নয়, ওই কার্ডটি থাকলে গোটা ভারতবর্ষের যে কোনো সরকারি বাসে চাপলে উনি ফ্রিতে যাতায়াত করতে পারবেন। তার ডিসএবিলিটির পার্সেন্টেজ যদি একটা লিমিটের বাইরে চলে যায় তাহলে তার সাথে একজন এসকর্ট অ্যাভেল করতে পারবে উইদাউট পেইং এনি ফিস অর এনি ফেয়ার। উনি আরো কিছু সুবিধা পাবে, চাকরি বাকরির অ্যাপ্লিকেশন করে সেখানে তার কিছু সুযোগ সুবিধা থাকে, ইনকাম ট্যাক্সেরও বেশ কিছু সুযোগ সুবিধা তারা পেয়ে থাকে। একটা অ্যাপ্লিকেশনে দুটো জিনিস পাবে একজন ডিসেবল পার্সন, সেটা হচ্ছে ডিসেবিলিটি সার্টিফিকেট সাইমাল্টেনিয়াসলি ইউডিআইডি কার্ড। আলাদা করে ইউডিআইডির জন্য কোনো অ্যাপ্লিকেশন করতে হবে না। এখানে একটা কনফিউশন তৈরি হয়েছিল, সেটা হচ্ছে যেহেতু ইউডিআইডির জন্য স্বাবলম্বন বলে একটা সাইট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে ছিল, তো ওই স্বাবলম্বন থেকে তারা করবে না আইকন থেকে করবে? আমি প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গলে যারা বসবাস করছেন তাদের উদ্দেশ্যে, ডিসেবল পার্সন যারা তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, প্লিজ প্লিজ প্লিজ ইউডিআইডি পোর্টালের থ্রু দিয়ে যাবেন না। ইউডিআইডি পোর্টালের থ্রু দিয়ে গেলে আপনাদের এই কার্ডটি পেতেই কিছু না হলেও 2-3 মাস সময় লেগে যাবে। তার কারণ কি? আপনি ইউডিআইডি পোর্টালে অ্যাপ্লাই করলে সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে ডাইরেক্ট চলে যাবে, প্রপার চ্যানেলাইজ হবে না ম্যাটারটা। আপনাদের ইউডিআইডি কার্ডের যদি প্রয়োজন থাকে সেই ইউডিআইডি কার্ডের জন্য আপনি আমাদের যে আইকন পোর্টাল আছে সেই পোর্টাল থেকেই অ্যাপ্লাই করুন। তার কারণ হচ্ছে প্রপার চ্যানেলাইজ। কেন? আজকে আপনি স্টেটকে যে রিকুইজিশনটা দিলেন বা অ্যাপ্লিকেশনটা দিলেন সেটা আমরা এখান থেকে অ্যাপ্রুভালের জন্য পাঠাচ্ছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে, ওখান থেকে অ্যাপ্রুভ হয়ে আমাদের কাছে ফিরে আসছে, একই সময় আপনার কাছে মেসেজ চলে যাচ্ছে। আমাদের ডিসএবিলিটি সার্টিফিকেটের যে ভ্যালিডিটি থাকবে একই রকম ভাবে ইউডিআইডি কার্ডেরও সেই ভ্যালিডিটি থাকবে। আমাদের আইকন পোর্টাল যেটা রয়েছে, মানে যেটা আমাদের স্টেট পোর্টাল, সেটা হচ্ছে আইকন icon.wbhealth.gov.in। আর আপনারা নিজেরা যেটা ডাউনলোড করতে পারবেন ডিজিটাল ইউডিআইডি কার্ড সেটা হচ্ছে swabalamban card.gov.in swabalamban card.gov.in। এই পোর্টাল থেকে গিয়ে 16-digit নাম্বার পুট করলে সেখান থেকে আপনারা অটোমেটিক্যালি ডিজিটাল সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন। পাশাপাশি আপনাদের যে মোবাইল নাম্বার দিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করেছিলেন অ্যাপ্লিকেশন ফর ডিসএবিলিটি সার্টিফিকেট সেই মোবাইল নাম্বারেও কিন্তু একটা SMS যাবে উইথ 16-digit নাম্বার ইউডিআইডি কার্ড নাম্বার। এই পরিষেবাগুলো কিন্তু এখন দেওয়া হচ্ছে। আপনারা যেখান থেকে অ্যাপ্লাই করবেন, যে যে হসপিটালে অ্যাপ্লাই করবেন বা যে হসপিটাল থেকে আপনি সফট কপি অফ ইউডিআইডি কার্ডটি পাবেন সেই হসপিটালে গিয়েই কোয়ারি করবেন, কারণ সেই হসপিটালের সেম ডিপার্টমেন্টেই কিন্তু পোস্ট অফিস থেকে সেই কার্ডগুলি এসে জমা করে দেওয়া হয়।
1: এবার আসা যাক এই সার্টিফিকেশনের প্রয়োজনীয়তার দিকে। শুধুই কি এই সার্টিফিকেশনের উদ্দেশ্য আর্থিক সহায়তা দেওয়া আর সংরক্ষণ, নাকি এছাড়াও এখানে থেকে যাচ্ছে আরও একটা গুরুত্বপূর্ণ দিক? এই বিষয় নিয়েই এখন কথা হবে একটি স্বেচ্ছাসেবী সংস্থা সঞ্চারের ডিরেক্টর তুলিকা দাসের সঙ্গে।
2: প্রথম কথা আমার মনে হয় জানতে হবে, বুঝতে হবে যে আইডেন্টিফিকেশনটা যা হওয়াটা ভীষণ জরুরি, আর সরকারিভাবে আমার কাউন্টিংটা গণনাটা ভীষণ জরুরি। হ্যাঁ, সেটা সেন্সাসেই হোক বা থ্রু সার্টিফিকেটেই হোক, কেননা আমাদের দেশে মানুষের গণনা অনুযায়ী বাজেট তৈরি হয়। এই যে প্রতিবন্ধকতাযুক্ত মানুষদের জন্য তেমন বাজেট নেই এখনো পর্যন্ত স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে, তাদের জন্য আলাদা করে একটা জায়গা তৈরি করা যাচ্ছে না, তার অন্যতম কারণ হচ্ছে সাধারণভাবে ধারণা হচ্ছে যে যেহেতু আমার পরিবারে নেই প্রতিবন্ধকতাযুক্ত মানুষ তাহলে নেই, ইনভিজিবল, এই মানুষগুলোকে দেখা যায় না, দে ডু নট এক্সিস্ট ইন আওয়ার ডে টু ডে লাইফ, ডে টু ডে নিডস। এত যে আমাদের চাহিদা আছে, প্রয়োজন আছে, যে প্রয়োজনগুলো সরকারিভাবে জানানো দরকার এবং তার নিরিখেই তো বাজেট তৈরি হয়, একটা দেশ চলে। সেইখানে আমি বলবো যে সব থেকে জরুরি হচ্ছে যে আমার কাউন্টিংটা হওয়া, এক। দু নম্বর হচ্ছে যে সরকারি সুযোগ সুবিধাগুলো যখন আমি চাইতে যাব, তখন আমি যে প্রতিবন্ধী, হ্যাঁ স্তরে স্তরে তো এক্সপার্টরা বসে নেই, সে তো জানবে না আমি কি ধরনের প্রতিবন্ধী। আর সব কিছু কিন্তু ভিজিবল ডিসেবিলিটি নয়, সব যে বাইরে থেকে দেখে বোঝা যায় তা নয় কিন্তু। হ্যাঁ, তাহলে আমার যদি সার্টিফিকেটটা থাকে, আমার যদি ডিসেবিলিটি কার্ডটা

0: থাকে, তাহলে কার্ড আর সার্টিফিকেটটা থাকলে আর কোনো তর্ক নয়, আর কোনো জিজ্ঞাসা নয়। অথরিটি আমাকে অথরাইজ করে দিয়েছে যে আমি প্রতিবন্ধকতাযুক্ত মানুষ এবং তার একটা পার্সেন্টেজ দিয়ে দিয়েছে। সুতরাং যারা সুবিধাটা দেবেন তারা আর অন্য কোনো প্রশ্ন করবেন না।
1: ভোটার, আধার, প্যান বা ড্রাইভিং লাইসেন্সের মতো বিশেষভাবে সক্ষম মানুষের জন্য এই ডিসএবিলিটি সার্টিফিকেট এবং ডিসএবিলিটি কার্ড হচ্ছে তাদের আরও দুটি পরিচয় পত্র, যা পাওয়ার সাংবিধানিক অধিকার তাদের আছে। আর সত্যি তো এই কাউন্টিংটা হওয়া অত্যন্ত জরুরি, কারণ এর ভিত্তিতেই তো সরকার বুঝতে পারবেন যে তাদের জন্য আরও কি কি নতুন পরিষেবার ব্যবস্থা করতে হবে, কিভাবে সামাজিক জায়গা এবং সামাজিক মাধ্যমকে তাদের ক্ষেত্রে আরও অ্যাক্সেসিবল করে তুলতে হবে, এবং সর্বোপরি কিভাবে এগোলে পরে আমাদের সমাজকে একটি ইনক্লুসিভ সোসাইটিতে পরিবর্তিত করা যাবে। তাই হয়তো এই গোটা সার্টিফিকেশনের প্রক্রিয়াকে আরও সহজ এবং দ্রুত করতে সাহায্য নেওয়া হচ্ছে ইন্টারনেটের। কিন্তু এর সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে যে এই অনলাইন পরিষেবা যেন সব জায়গার মানুষই ব্যবহার করতে পারেন, যেন তারা এই বিষয়ের মধ্যে থাকা প্রত্যেকটা জিনিসই জানতে পারেন, তাহলেই সার্থকতা লাভ করবে এই ভাবনাগুলো। তাহলেই অক্ষত থাকবে বিশেষভাবে সক্ষম মানুষদের অধিকার, যা তাদের দিয়েছে আমাদের দেশের আইন, আমাদের দেশের সংবিধান। এতক্ষণ শুনলেন দৃষ্টিপাত, আজকের বিষয় ছিল ডিসএবিলিটি কার্ড। রচনা, সম্পাদনা ও সাক্ষাৎকার গ্রহণ সৌরভ গুপ্ত, গ্রন্থনা সুচিস্মিতা গুপ্ত, প্রযোজনা অনন্যা মজুমদার।

0: आकाशवाणी कोलकाता, गीतांजलि।
1: बुखार आया है, इसे नजरअंदाज ना करें।
2: डेंगू या मलेरिया दोनों ही मच्छर जनित बीमारियां हो सकती हैं।
1: डेंगू और मलेरिया में कंपकंपी के साथ बुखार आना, पसीना आना, सिरदर्द, तेज पेट दर्द, बदन दर्द और बहुत ज्यादा कमजोरी जैसे लक्षण दिखाई दे सकते हैं।
2: ऐसे लक्षण दिखाई देने पर खुद से दवा ना ले, तुरंत नजदीकी अस्पताल या स्वास्थ्य केंद्र जाएं और डॉक्टर की सलाह लें।
1: घर के आसपास जमा पानी साफ करें, अपने आसपास साफ सफाई रखें, मच्छरदानी का इस्तेमाल करें और मच्छरों को पनपने से रोकें।
2: जागरूक रहें, मच्छर जनित बीमारियों से बचाव करें।
1: स्वास्थ्य एवं परिवार कल्याण विभाग, पश्चिम बंगाल सरकार द्वारा जनहित में प्रचारित।
3: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
4: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
3: 10 থেকে 15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
4: 10 থেকে 26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
3: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
5: সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজ শুনবেন কেন্দ্রীয় প্রকল্প বনবন্ধু কল্যাণ যোজনা, এ বিষয়ে একটি আলোচনা। অধ্যাপক সুপর্ণা সান্যাল মুখার্জির সঙ্গে কথা বলছেন অভিজিৎ চক্রবর্তী।
6: নমস্কার শ্রোতা বন্ধুরা, সেবা সংকল্প অভিযান এই পর্যায়ে ধারাবাহিক এই আলোচনা পর্বে আজকের বিষয় বনবন্ধু কল্যাণ যোজনা। অতিথি হিসেবে আজ আমরা পেয়েছি অধ্যাপক সুপর্ণা সান্যাল মুখার্জিকে। অধ্যাপনার পাশাপাশি তিনি আদিবাসী জনগোষ্ঠী নিয়ে আমাদের দেশের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে ওড়িশা, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, তিনি গবেষণার কাজ করেছেন এবং আদিবাসী জীবনের সঙ্গে ওতপ্রোত থেকেছেন এবং এখনও থাকছেন। সেই অভিজ্ঞতার নিরিখে কেন্দ্রীয় সরকারের এই যে প্রকল্প বনবন্ধু কল্যাণ যোজনা কতখানি কার্যকরী করা গেছে এখনো পর্যন্ত, সেই বিষয়ে তাঁর অভিজ্ঞতা আমরা শ্রোতা বন্ধুদের সঙ্গে ভাগ করে নিতে চাই। আপনার কাছে প্রথমে জানতে চাইব বনবন্ধু কল্যাণ যোজনা এই যে প্রকল্পটা, এটা সম্পর্কে একটু যদি বিশদে ব্যাখ্যা করেন, এর প্রধান উদ্দেশ্যগুলো কি কি?
7: নমস্কার, আজকে আপনাদের এই অনুষ্ঠানে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। অভিজিৎ বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যে প্রশ্নটা করলেন বনবন্ধু

0: কল্যাণ যোজনা, এই বনবন্ধু কল্যাণ যোজনাটা কি আসলে, এবং আদিবাসী উন্নয়নের যে একটা অত্যধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে বনবন্ধু কল্যাণ যোজনা, তার একটা বিশেষ উল্লেখযোগ্য দিক হচ্ছে ভারতের আদিবাসী ও জনজাতি সম্প্রদায়ের ক্ষেত্রে সামাজিক, অর্থনৈতিক ও শিক্ষাগত উন্নয়ন দেশের সামগ্রিক অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ শর্ত। সেক্ষেত্রে ঐতিহ্যগত জীবনযাত্রা, বন সম্পদের ওপর নির্ভরশীলতা, দারিদ্র, শিক্ষার সীমিত সুযোগ এবং স্বাস্থ্য পরিষেবার অভাবের মতো সমস্যাগুলি বহু জনজাতি সম্প্রদায়ের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করছে। এই পরিস্থিতিতে জনজাতি মানুষের জীবনযাত্রার মান উন্নত করা এবং তাদের অধিকার ও সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন সরকারি প্রকল্প গ্রহণ করা হয়েছে, তার মধ্যে বনবন্ধু কল্যাণ যোজনা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ যোজনা। যে যোজনার মাধ্যমে ভারতবর্ষের জনজাতিদের সার্বিক উন্নয়নের ওপর বিশেষ লক্ষ্য দেওয়া হয়েছে। তো এই প্রকল্পটির প্রধান উদ্দেশ্যগুলো কি, না এই প্রকল্পটি যখন গ্রহণ করা হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলছেন অভিজিৎবাবু। হ্যাঁ হুম, ঠিক, তখন কি কিসের কিসের ওপর জোর দেওয়া হয়েছিল? না, শিক্ষার প্রসার, কারণ এর মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার প্রসার। কীভাবে শিক্ষার প্রসার করা হয়েছিল? না, জনজাতি শিশুদের বিদ্যালয়ে ভর্তি, শিক্ষার ধারাবাহিকতা এবং উচ্চ শিক্ষার সুযোগ বৃদ্ধি করা ছিল এর প্রধান মূল উদ্দেশ্য। তারপর কী করা হয়েছিল? না, স্বাস্থ্য পরিষেবা উন্নয়নের ক্ষেত্রেও এগুলোকে লক্ষ্য দেওয়া হয়েছিল। যেমন জনজাতি অধ্যুষিত এলাকায় প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা, পুষ্টি এবং মাতৃ ও শিশু কল্যাণের সুযোগ বৃদ্ধি করাও ছিল এই পরিষেবার মূল লক্ষ্য। জীবিকা ও কর্মসংস্থানের ক্ষেত্রে কৃষি, পশুপালন, বনজ সম্পদ ভিত্তিক উদ্যোগ এবং অন্যান্য জীবিকামূলক কাজে প্রশিক্ষণ ও সহায়তা প্রদান করা, এটাও ছিল এর বিশেষ উল্লেখযোগ্য দিক। এছাড়া দক্ষতা উন্নয়ন এবং যুবক যুবতীদের বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের উপযোগী করে তোলা, এটাও এই প্রকল্পের একটা অন্যতম দিক। আর মৌলিক পরিকাঠামো বৃদ্ধির ক্ষেত্রে যেরকম পানীয় জল, সড়ক, বিদ্যুৎ, বাসস্থান এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করাও একটা বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। এবং সামাজিক সুরক্ষার ক্ষেত্রে জনজাতি পরিবারের জীবনযাত্রার মান উন্নত করা এবং সরকারি পরিষেবা ও কল্যাণমূলক প্রকল্পের সুফল তাদের কাছে পৌঁছে দেওয়াই ছিল এই প্রকল্পের বিশেষ উল্লেখযোগ্য ঘটনা।
1: আচ্ছা, এবার বলুন, বনবন্ধু কল্যাণ যোজনা কোন জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে গ্রহণ করা হয়েছে?
0: হ্যাঁ, আপনি যে প্রশ্নটা করেছেন এটা খুবই উল্লেখযোগ্য, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন। যে প্রথম 2007 সালে গুজরাটে এই প্রকল্প সূচনা হয়, পরবর্তীকালে 2014 সালে 18ই অক্টোবর ভারত সরকারের জনজাতি বিষয়ক মন্ত্রক দেশব্যাপী জনজাতি উন্নয়নের উদ্দেশ্যে এই প্রকল্প চালু করে। তাহলে 2014 থেকে 2015 অর্থবর্ষে প্রকল্পটির জন্য প্রাথমিকভাবে 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, এবং এই 100 কোটি টাকা বরাদ্দ করার যখন হলো তখন সেই পরিষেবার মূল লক্ষ্যগুলোকে আরও বেশিভাবে এবং পুঙ্খানুপুঙ্খভাবে যাতে এগুলো রাখা যায় এবং সফল করা যায় তার দিকে বিশেষ লক্ষ্য রাখা হয়েছিল।
1: ঠিক ঠিক, বনবন্ধু কল্যাণ যোজনায় জনজাতি অধ্যুষিত অঞ্চলে শিক্ষা বিস্তারের জন্য কি কি উদ্যোগ আপনি লক্ষ্য করেছেন? আপনি তো বিভিন্ন জায়গায় যাচ্ছেন।
0: সত্যি এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। শিক্ষার বিষয়ে যেরকম বিভিন্ন বাস্তবায়ন করা হয়েছে বিভিন্ন জেলায়, বিভিন্ন অঞ্চলে, এবং এই প্রকল্পের বৈশিষ্ট্য হলো যে কেন্দ্রীয় রাজ্য সরকারের প্রকল্পের সম্পদ ও পরিষেবার মধ্যে সমন্বয় সাধন করা হয়েছে, এবং সেক্ষেত্রে শিক্ষা ব্যাপারটাকে আরও বেশিভাবে প্রত্যেকটি শিশু এবং প্রত্যেকটি পরিবার এবং পরিবারের সদস্যরা যাতে শিক্ষা পায় সেদিকে ভীষণভাবে জোর দেওয়া হয়েছিল, এবং প্রত্যেককে সমান শিক্ষায় শিক্ষিত করানোর জন্য এই প্রকল্পটিকে আরও বেশিভাবে লক্ষ্য দেওয়া হয়েছিল।
1: দেখুন, উন্নয়নের সঙ্গে প্রাথমিকভাবে যেটা জরুরি বিষয় সেটা হচ্ছে স্বাস্থ্যের ব্যাপার। জনজাতি সম্প্রদায়ের স্বাস্থ্য পরিষেবা ও পুষ্টির উন্নয়নের জন্য এই প্রকল্প কিভাবে কাজ করছে?
0: না, এই প্রকল্প যাতে স্বাভাবিক এবং সঠিক পুষ্টি প্রত্যেকটি পরিবার পায়, এবং বিশেষত যে সমস্ত শিশুরা ম্যালনিউট্রিশনে সাফার করছে সেই

0: শিশুদেরকে কিন্তু যাতে স্বাভাবিক পুষ্টিটা তারা পায় এবং মাতৃগর্ভ থেকে যারা সেটা সঞ্চয় করতে পারে সেদিকে কিন্তু ভীষণভাবে জোর দেওয়া হয়েছিল, যেটা হচ্ছে কম্পালসারি নিউট্রিশন বলে একটা দিক লক্ষ্য করা হয়েছিল এবং এটাতে সকলকে কিন্তু এই উন্নয়নের আওতায় আনা হয়েছিল এবং সকলে যাতে সমান পুষ্টি পায় সেই যে বিশেষত যারা গর্ভবতী মহিলা তারাও যাতে এই পুষ্টিযুক্ত খাদ্য পায় সেদিকে বিশেষ লক্ষ্য রাখা হয়েছিল।
1: বনবন্ধু কল্যাণ যোজনার মাধ্যমে আদিবাসীদের কর্মসংস্থান ও জীবিকার সুযোগ কিভাবে বাড়ানো হচ্ছে?
0: ঠিকই, বনবন্ধু কল্যাণ যোজনার মাধ্যমে আদিবাসীদের কর্মসংস্থান ও জীবিকার সুযোগ কিভাবে বৃদ্ধি করা যায় এটাই আপনার প্রশ্ন, তো এটাও একটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ দিক, কারণ এখানে দেখা গেছে যে হাতে কলমে শিক্ষা যারা যে সমস্ত আমাদের ভাই বোনেরা হাতে কলমে শিক্ষা পাচ্ছে বা হাতে কলমে শিক্ষা পেতে পাচ্ছে তারা কিন্তু স্বনির্ভর হয়ে উঠতে পারছে, কারণ এটা তো ঘটনা যে সঠিক শিক্ষা যদি না পায় তাহলে সেক্ষেত্রে তারা সঠিকভাবে চাকরিও পাচ্ছে না।
1: আপনি কি মনে করেন এই প্রকল্পে জনজাতি অধ্যুষিত অঞ্চলের পরিকাঠামো, যেমন ধরুন সড়ক, পানীয় জল, বিদ্যুৎ ও বাসস্থানের উন্নয়নে কি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই প্রকল্পে?
0: সড়ক নির্মাণ একটা বিশেষভাবে উল্লেখযোগ্য ঘটনা, কারণ যোগাযোগ ব্যবস্থার বন্দোবস্ত করতে সড়কের খুবই দরকার, আর এই সড়ক নির্মাণের ক্ষেত্রে বিশেষ অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন আমাদের এই বনবন্ধু কল্যাণ যোজনা এবং বিভিন্ন জায়গায় তারা মোরামের রাস্তা বলুন, তারপরে কোন যেখানে পাকা রাস্তা নেই সেই পাকা রাস্তা তৈরি করে দেওয়ার মাধ্যমে এরা কিন্তু স্থানীয় মানুষের বিশেষ পরিষেবা দিতে সক্ষম হয়েছে।
1: একদম শেষের দিকে আমরা চলে এসেছি, আমরা জানি এই আদিবাসী মানুষদের বেশিরভাগ অংশই বনজীবী, তো এই যে বনবন্ধু কল্যাণ যোজনা কিভাবে আদিবাসীদের ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সহায়তা করতে পারছে?
0: এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ আমাদের ভারতবর্ষ হলো ঐতিহ্যবাহী একটা দেশ এবং প্রত্যেকটা মানুষের এবং প্রত্যেকটা কমিউনিটির একটা নিজস্ব ঐতিহ্য আছে এবং এই ঐতিহ্যটাকে জীবিত রাখা বা এই ঐতিহ্যটাকে সংরক্ষণ করাটাই হচ্ছে আমাদের বিশেষ উল্লেখযোগ্য এবং সেক্ষেত্রে প্রতিটি মানুষটাকে বহন করে নিয়ে যাওয়ার বা ঐতিহ্য পরিকাঠামোটাকে রক্ষণাবেক্ষণ করার পেছনে বিশেষ অগ্রণী ভূমিকা পালন করে চলেছে এবং জনজাতি অধ্যুষিত এরিয়ায় যে বনবন্ধু কল্যাণ যোজনা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ অভিযান শুরু করেছে। এবং
1: একদম শেষে জানব, বনবন্ধু কল্যাণ যোজনার বাস্তবায়নের ক্ষেত্রে প্রধান সমস্যাগুলো কি কি এবং সেগুলির সমাধানের উপায় কি?
0: যেমন আর্থিক সহযোগিতার খুবই অভাব হয়ে পড়েছে, আর সম্পদ ভিত্তিক জীবিকা যেমন স্থানীয় কৃষি, হস্তশিল্প, জনজাতি ঐতিহ্যগত জ্ঞানকে যথাযথ গুরুত্ব দেওয়ার পিছনে অনেকের বাধা সৃষ্টি করেছে এবং এই বাধা সৃষ্টি করার জন্যে প্রতিটা মানুষের কাছে পৌঁছে দেওয়া যে অত্যন্ত দুর্গম অঞ্চলে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া একটা বিশাল বড় চ্যালেঞ্জ হয়ে গেছে এবং সেটা সর্বান্তকরণে অনেক ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে না, তখন কিন্তু এই পরিকল্পনাটি বা এই বনবন্ধু কল্যাণ যোজনা কিন্তু বিশেষভাবে আঘাতপ্রাপ্ত হয় এবং সেখানে প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়াটা যেরকম গুরুত্বপূর্ণ এবং সেইখানে সমস্যাগুলিকে দূরীকরণও কিন্তু একটা বিশেষ উল্লেখযোগ্য ঘটনা এবং সেগুলো করতে গিয়ে দেখা গেছে যে প্রত্যেকটা মানুষের কাছে যেমন নারী, শিশু, বিশেষভাবে দুর্বল জনজাতি গোষ্ঠীর যারা সদস্য তাদেরকে সঠিকভাবে সুবিধা পৌঁছে দেওয়া কিন্তু অনেক ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠেনি, তার অনেক কারণ হচ্ছে যেমন স্বাভাবিক বা অত্যধিক পরিমাণের যোগাযোগ বন্দোবস্তের পরিকাঠামো না থাকায় সেখানে পৌঁছানো যায়নি, তারপর হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের জন্য সেখানে যাওয়া যায়নি, আবার কি হচ্ছে অর্থের যথাযথ সুযোগ সুবিধা না থাকায় সেখানে পৌঁছানো যায়নি, এবং আরেকটা খুব ব্যাপার হচ্ছে মানুষের সংখ্যা কম, মানে প্রকৃত মানুষকে খুঁজে পাওয়াটা খুব কঠিন ব্যাপার এবং তারা যে আপনাকে ফেসিলিটিসটা দেবে বা আপনার সুযোগ সুবিধাটা পৌঁছে দেবে তার কিন্তু বিশেষ খামতি দেখা গেছে এক্ষেত্রে। জীববৈচিত্র্য এবং প্রথাগত জীবনযাত্রার সঙ্গে যুক্ত সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করাটাও যেরকমের মূল উদ্দেশ্য এবং সেক্ষেত্রে দাঁড়িয়েও দেখা গেছে এগুলো কিন্তু খুব মানে চ্যালেঞ্জেবল ওয়ার্ক হয়েছে, সব ক্ষেত্রে কিন্তু সম্ভব হয়ে ওঠেনি এবং তা আরেকটা যেটা

0: বিশেষ উল্লেখযোগ্য হচ্ছে মানুষকে বোঝানো, সেটাও হচ্ছে আর একটা ঘটনা। তো ভারতের জনজাতি সম্প্রদায়ের সার্বিক উন্নয়ন, সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় বনবন্ধু কল্যাণ যোজনার গুরুত্ব কি, এটাই আপনার প্রশ্ন, এবং প্রশ্নটা খুবই উল্লেখযোগ্য। কারণ এই গুরুত্ব খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে যে বিশেষত বনবন্ধু কল্যাণ যোজনা ভারতের জনজাতি উন্নয়ন নীতির একটি উল্লেখযোগ্য উদ্যোগ। এই প্রকল্পের মূল দর্শন হলো উন্নয়নের সুফল জনজাতি অধ্যুষিত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং তাদের সামাজিক ও অর্থনৈতিকভাবে ক্ষমতায়িত করা, কার্যকর প্রশাসনিক সমন্বয় সৃষ্টি করা, স্থানীয় মানুষের অংশগ্রহণ এবং নিয়মিত মূল্যায়নের মাধ্যমে এই উদ্যোগ আরও ফলপ্রসূ যাতে হতে পারে সেই দিকে বিশেষ লক্ষ্য দেওয়া, এটাও একটা আমাদের দিক রয়েছে। যেটা আর একটা যেটা উল্লেখযোগ্য হচ্ছে জনজাতি সম্প্রদায়ের অধিকার, মর্যাদা, সংস্কৃতি ও পরিবেশ রক্ষা করে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করাই সেটা হচ্ছে উচিত প্রকল্পের প্রধান লক্ষ্য হওয়া উচিত। আর সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে বনবন্ধু কল্যাণ যোজনা, এই বনবন্ধু কল্যাণ যোজনার সার্বিক উন্নয়ন এবং সর্বান্তকরণের সফলতাকে আমি বিশেষভাবে অগ্রাধিকার দিতে চাইছি। আপনাদের যে যে প্রধান লক্ষ্য, যেভাবে আপনারা এগিয়ে চলেছেন, যেভাবে আপনারা মানুষকে সচেতন করে তুলছেন, এটা কিন্তু একটি উল্লেখযোগ্য ঘটনা। এবং প্রত্যেকটা মানুষই যদি এইভাবে এগিয়ে আসতে পারে বা তারা তাদেরকে সহযোগিতা করতে পারে, প্রত্যেকে একজন একজন করে আমরা যদি সহযোগিতা করতে পারি, তাহলে দেখা যাবে যে এই প্রকল্পটি বিশেষভাবে সফলতা পাবে। এবং এই প্রকল্পের সফলতার জন্য প্রত্যেকের সহযোগিতার দরকার, এবং আমি সকলকে দর্শক বন্ধুদের জানাবো, আপনারা সকলে এগিয়ে আসুন, যে যেখানেই আছেন, যেভাবেই আছেন, প্রত্যেকটা মানুষকে সহযোগিতা করুন। বিশেষত যারা পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপ এবং যাদের সত্যি কিন্তু আজকের সমাজে দাঁড়িয়ে অনেক পিছিয়ে পড়েছে, তাদেরকে যেন আমরা সহযোগিতা করে তাদের উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে পারি, এটাই আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য হওয়া উচিত।
1: আমরা এতক্ষণ আলোচনা করলাম বনবন্ধু কল্যাণ যোজনা নিয়ে। আদিবাসী জনগোষ্ঠীর মানুষের সামগ্রিক উন্নয়নে কেন্দ্রীয় সরকার বিশেষ এই প্রকল্প হাতে নিয়েছেন। তো দীর্ঘদিন এই জনগোষ্ঠীর সঙ্গে ওতপ্রোত থেকে কাজ করছেন অধ্যাপক সুপর্ণা সান্যাল মুখার্জি, তাঁর অভিজ্ঞতার কথা আমরা শুনলাম। শ্রোতা বন্ধুরাও এই প্রকল্প সম্পর্কে অনেকখানি জানতে পারলেন। আমাদের অনুষ্ঠানে তার এই সময় দেওয়ার জন্য তাকে আমরা আকাশবাণী এবং শ্রোতা বন্ধুদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
0: ধন্যবাদ অভিজিৎ বাবুকে, সত্যি আমি অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের এই অনুষ্ঠানে আসতে পেরে।
1: আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি, নমস্কার।
2: কেন্দ্রীয় প্রকল্প বনবন্ধু কল্যাণ যোজনা এই বিষয়ে এতক্ষণ অধ্যাপক সুপর্ণা সান্যাল মুখার্জির সঙ্গে কথা বললেন অভিজিৎ চক্রবর্তী।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন একটি ঘোষণা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে আগামী 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি এখানেই শেষ হলো।

আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বোন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে, সে আনন্দ ধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান।

বাংলা ছায়াছবি উমার থেকে গান শুনলেন রূপঙ্কর বাগচির কণ্ঠে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন একটি ঘোষণা। 139তম ডাক আদালত ও পেনশন আদালত। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 139তম ডাক আদালত ও পেনশন আদালত আগামী 19 নভেম্বর 2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, যোগাযোগ ভবন, P36 CR অ্যাভিনিউ, কলকাতা 700012 তে বেলা 1টায় গুগল মিটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জসমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগ পত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 26 অক্টোবর 2026 তারিখের মধ্যে পাঠাতে হবে। শ্রী এস সি দাস ADPS ব্র্যাকেটে CS মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36 CR অ্যাভিনিউ, কলকাতা 700012 ঠিকানায়। ইমেলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg_wb@indiapost.gov.in বা adpg@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in আইডিতে। অভিযোগকারীকে উপরুক্ত নির্ধারিত তারিখ ও সময় গুগল মিটের মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPS ব্র্যাকেটে CS এর সাথে টেলিফোন নম্বর 0332212052 বা 0332216612 অথবা 0332120500 এতে যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালত ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে বা ইমেলে ডাক আদালত বা পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। দ্রষ্টব্য আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি উপরুক্ত ডাক আদালতে ও পেনশন আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি এখানেই শেষ হলো। বাংলা ছায়াছবির গান শুনছিলেন উমা ছায়াছবি থেকে। এবারে অনুপম রায়।

0: বাংলা ছায়াছবির গান শুনছিলেন অনুপম রায়ের কণ্ঠে উমা ছায়াছবি থেকে।
1: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতেই মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, ছ ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
3: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
2: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
3: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
2: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুরেলা গঙ্গোপাধ্যায়।

গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এতক্ষণ শুনছিলেন সুরেলা গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, আকাশবাণী কলকাতা। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী জয়শ্রী বন্দ্যোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন আধুনিক গান, শিল্পী রাজশ্রী বন্দ্যোপাধ্যায়, আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। আসানসোল, বর্ধমান, পুরুলিয়া, বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর, মালদা এবং বালুরঘাট রিলে কেন্দ্রের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। এই সব রিলে কেন্দ্রের অনুষ্ঠান আবার শোনা যাবে আগামীকাল সকাল 6টায়। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন শুনবেন লোকগীতি, শিল্পী প্রীতি বাঘ।

শুনছিলেন এতক্ষণ লোকগীতি, শিল্পী প্রীতি বাগ। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন তিন তাল, ঝাপ তাল এবং রূপক তালে তবলা। শিল্পী করুণাময় দাস, তাকে হারমোনিয়ামে সহযোগিতা করেছেন হিরণময় মিত্র। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন তিন তাল, ঝাপ তাল এবং সবশেষে রূপক তালে তবলা, শিল্পী করুণাময় দাস।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন জানিয়ে দেব আপনাদের, 13 অক্টোবর 2026 অর্থাৎ মঙ্গলবারে গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন সকাল 6টায় সুভাষিত শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ, 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, কথিকা সরিষার চাষ বলেছেন ডক্টর শুভ্রজ্যোতি প্রামাণিক, 6:40 শুনবেন আপনার স্বাস্থ্য, অতিরিক্ত প্রসাধনে সাবধান, এই নিয়ে বলেছেন ডাক্তার অবন্তী সাহা, 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার ও মৌলি দাশগুপ্ত, 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী এরিনা মুখোপাধ্যায়, 8টায় শুনবেন জানা অজানা চেনা অচেনা গাছপালা, শুনবেন প্রথম পর্ব লিখেছেন জয়শ্রী দত্ত, 8:05 নজরুল গীতি শিল্পী পরিমল ভট্টাচার্য, 8:20 শুনবেন উত্তরণ বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান, দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম মেঘা চক্রবর্তীর সাক্ষাৎকার বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়, শুনবেন প্রথম পর্ব, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ শিল্পী ত্রৈলী দত্ত, 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, 9:25 জেলার চিঠি, 9:30 গানে গানের দ্বিতীয় অংশ, 10টায় শুনবেন গানের ভেলা উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, 11:00 যুববাণীর অনুষ্ঠান, পুজোর বিশেষ অনুষ্ঠান YV পুজোপেডিয়া উপস্থাপনায় চয়নিকা ধারা ও কিংসুঘোষ, 12:00 শুনবেন ভক্তিগীতি শিল্পী সুদেব চট্টোপাধ্যায়, 12:15 লোকগীতি শিল্পী সৌমেন্দু দাসের দোতারা শুনতে পাবেন এই অনুষ্ঠানে, 12:33 গ্রামীণ অনুষ্ঠান উনজমির দুনো ফসল, প্রথমে শুনবেন প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনা কথিকা বলেছেন অনন্ত কুমার রায়, এরপরে শুনবেন মরশুমি ফুলের চাষ কথিকা বলেছেন তাপস কুমার চৌধুরী, দুপুর 1টায় সঙ্গীতালেখ্য আনন্দময়ীর আগমনে অংশগ্রহণে রয়েছেন চন্দ্রাবলী রুদ্রদত্ত, শ্রীকুমার চট্টোপাধ্যায়, অঞ্জলি কর, পার্থ মুখোপাধ্যায়, চৈতালী মণ্ডল, স্বপন দত্ত, অরুণ কর, এছাড়াও যন্ত্রানুষঙ্গে রয়েছেন শ্যামল কাঞ্জিলাল, কল্লোল মজুমদার, দেবাশিস মজুমদার, বিশ্বনাথ গঙ্গোপাধ্যায়, গণেশ বসাক, হরশঙ্কর ভট্টাচার্য ও সুব্রত কর্মকার, 1:45 শুনবেন মাননীয় সু উপস্থাপনায় সৌগত চট্টোপাধ্যায়, 2:30 সাঁওতালি গান মোহনচন্দ্র হেমব্রম ও সহশিল্পীরা, এছাড়াও শুনবেন সঙ্গীতালেখ্য ও শুনবেন লোকগীতি শিল্পী সুখী মান্ডি ও সহশিল্পীরা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন শুনবেন ক্রীড়াঙ্গন বিকেল 5টায় উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়, বাইরে ঘুরে AFC কাপ নিয়ে তমাল মুখোপাধ্যায়ের বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান শুনতে পাবেন এই অনুষ্ঠানে, 5:30 বিদ্যার্থীদের জন্য 10ম শ্রেণীর ইতিহাস বিষয়ে আলোচনা শুনবেন অংশগ্রহণে আন্দুল গ্রাম্য হিতকারী বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা লানা বসু ও 2 শিক্ষার্থী, 6:05 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন লোকগীতি মদন মান্ডির পরিবেশনায় এবং সহশিল্পীরা থাকছেন, 6:15 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন কথিকা আত্মনির্ভর ভারত বলেছেন অনল হেমব্রম, এছাড়াও শুনবেন লোকগীতি পরিবেশনায় পদ্মলোচন বেসরা, সুবোধ চন্দ্র।

করেন ও সহশিল্পীরা। 6:38 কিষাণবাণী বিকশিত ভারতের লক্ষ্যে ভেষজ উদ্ভিদের চাষ ও গবেষণার অভিমুখ। অধ্যাপক ডক্টর অমিত কিরণ সারিঙ্গির সাক্ষাৎকার এ বিষয়ে নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:10 পল্লী দরজা গান পরিবেশনায় কমল মণ্ডল ও সহশিল্পীরা। 7:30 শুনবেন সমীক্ষা অরুণ কর। 8:00 আজকের প্রসঙ্গ প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 8:15 শহর কলকাতা অংশুমান চক্রবর্তীর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান শুনতে পাবেন। 8:30 কথায় কাহিনী আরশাদের বাসী রচনা নাজিয়া রহমান প্রযোজনা রফি উদ্দিন। 8:45 অর্থনীতির দুনিয়া কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই চাকরির বাজারের ভবিষ্যৎ ও প্রতারণা এবং সাইবার নিরাপত্তা ও প্রতারণা বিষয়ে আলোচনা শুনবেন দ্বিতীয় পর্ব। অংশগ্রহণে অধ্যাপিকা ডক্টর দূতি চট্টোপাধ্যায় ও অধ্যাপিকা শতরূপা বন্দ্যোপাধ্যায় প্রযোজনা সেহনাজ আব্দুর রউফ। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন সরুদ শিল্পী ত্রৈলী দত্ত। 9:30 শ্রবণী অনুষ্ঠানে শুনবেন রসরাজ অমৃতলাল বসুর পুরনো কলকাতার দুর্গোৎসব প্রবন্ধ থেকে পাঠ পাঠে শোভনলাল মুখোপাধ্যায়। এছাড়াও এই অনুষ্ঠানে শুনবেন নাট্যকার মন্মথ রায়ের লেখা দুর্গোৎসবের কথা থেকে পাঠ পাঠে মন্মথ রায়। এরপরেই শুনতে পাবেন স্মৃতিকথন স্বামী লোকেশ্বরানন্দ। 10:00 সেবা সংকল্প অভিযান প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 10:15 বাংলা ছায়াছবির গান। 10:30 আধুনিক গান শিল্পী পরিমল ভট্টাচার্য। 10:50 শুনবেন দোতারা শিল্পী সৌমেন্দু দাস। এবং 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী পণ্ডিত জ্যোতির্ময় রায়চৌধুরী। এবারে জানিয়ে দিই সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে 13 অক্টোবর 2026 রয়েছে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত শিল্পী শ্রীমতী লক্ষ্মী শঙ্কর শুনবেন ঠুমরি। 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী এরিনা মুখোপাধ্যায়। 6:35 রামচরিত মানসের 262তম পর্ব। 6:45 সুদেব চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনবেন ভক্তিগীতি। সকাল 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় সঞ্জিদা সুলতানা। 8:30 শুনবেন আধুনিক গান শিল্পী পরিমল ভট্টাচার্য। 8:50 দোতারা শিল্পী সৌমেন্দু দাস। সকাল 9:10 রাজধারা উপস্থাপনায় পপি নাগ। 10:15 আঞ্জুমান উপস্থাপনায় সরফরাজ আহমেদ। বেলা 11:00 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সরোদ শিল্পী ত্রৈলী দত্ত। বেলা 12:00 সুরভি উপস্থাপনায় পপি নাগ। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অপর অনুষ্ঠান উপস্থাপনায় সংযুক্তা নন্দী। 1:10 পাশ্চাত্য সঙ্গীত। দুপুর 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী তাপস পাল। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী এরিনা মুখোপাধ্যায়। বিকেল 5:20 উর্বশী উপস্থাপনায় পুনম সিং। 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা। সন্ধে 6:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সরোদ শিল্পী ত্রৈলী দত্ত। সন্ধে 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবায় 25 বছর পূর্তি উপলক্ষে বিশেষ ধারাবাহিক। এই সময়কালে গৃহীত প্রধান উদ্যোগ কর্মসূচি সংস্কার এবং গুরুত্বপূর্ণ কাজের দিকগুলি তুলে ধরা হয়েছে। 7:45 শুনবেন দর্পণ উপস্থাপনায় পুনম সিং। 8:00 ছায়াছবির গান। 8:15 নানা রঙের গান। 8:30 স্পটলাইটের বাংলা সংস্করণ। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান জ্যাজ টাইম উপস্থাপনায় অভিষেক মণ্ডল। এবং 11:10 হিন্দি ছায়াছবির গান। এতক্ষণ শুনছিলেন গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের 13 অক্টোবর 2026 অর্থাৎ মঙ্গলবারের

অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আগামী চব্বিশ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা, দুপুরের দিকে মূলত মেঘলা।

24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি সেলসিয়াস বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি সেলসিয়াস কম। বিগত 24 ঘন্টায় সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 97% এবং সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 59%। কোনো বৃষ্টি হয়নি। পশ্চিমবঙ্গের যারা নদী বা সমুদ্র উপকূলে মাছ ধরতে যান তাদের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কোনো সতর্কবার্তা নেই। এতক্ষণ শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্জে গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:20 হয়ে 50 সেকেন্ড। জয় হিন্দ।